0: সামনে আসমানের কোনো দুয়ার খুলে দেই এবং সারাদিন তারা তাতে আরোহণ করতে থাকে। তবুও তারা অবশ্যই বলবে, আমাদের দৃষ্টি বিভ্রাট ঘটানো হয়েছে, বরং আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছি। আর নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি আসমানে গ্রহ নক্ষত্র এবং তাকে সুশোভিত করে দিয়েছি দর্শকদের জন্য। আর আমি আসমানকে সুরক্ষিত করেছি প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: পথ ও পাথেও আজকের বিষয়, ঘুমানোর আগে জিকির ও দোয়াসমূহ, বলছেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান।
2: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। ইসলামে মানুষের প্রতিটি কাজের জন্য জিকির ও দোয়ার শিক্ষা রয়েছে, ঘুমানো তার ব্যতিক্রম নয়। ঘুমানোর আগেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গুরুত্বপূর্ণ দোয়া পড়তেন এবং সাহাবায়ে কেরাম আজমাইনদের তাদেরকেও এ দোয়া শিক্ষা দিতেন। ঘুম এমন একটি অবস্থা যেখানে মানুষ সম্পূর্ণ অসহায়, তখন সে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। তাই ইসলামে ঘুমানোর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখার জন্য জিকির ও দোয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। পবিত্র কুরআনুল কারীমে সূরা জুমার 42 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ ফরমান, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানাফিহা। আল্লাহ জীবনসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের নিদ্রার সময়। অর্থাৎ ঘুম যেন ছোট্ট একটি মৃত্যু, তাই ঘুমানোর পূর্বেই আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করা একান্ত প্রয়োজন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন শয্যায় যাবে তখন আল্লাহকে স্মরণ করো, কারণ ঘুমানোর আগে জিকির ও দোয়া পড়লে আল্লাহ পাক বান্দাকে শয়তানের কুমন্ত্রণা, ভয় ও অশুভ শক্তি এবং নানা রকম বিপদ আপদ থেকে রক্ষা করেন। ঘুমানোর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুলে এই দোয়াটি আমাদের পড়া উচিত, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা। অর্থাৎ হে আল্লাহ, আমি আমার নিজকে আপনার কাছে সমর্পণ করেছি, আমার সব কাজ আপনার উপর ন্যস্ত করেছি এবং আমার মুখ আপনার দিকেই ফিরিয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর আগে এই দোয়াটি পড়বে, সে যদি সেই রাতে মারা যায় তবে সে ইসলামের উপর মৃত্যুবরণ করবে। সহি বুখারী ও মুসলিম। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় নিজ বিছানায় ঘুমানোর আগে শোয়ার সময় নিজের ডান হাত গালের নিচে রাখতেন, অতঃপর বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থাৎ হে আল্লাহ, আপনার নামই আমি মৃত্যুবরণ করি অর্থাৎ ঘুমাই এবং আপনার নামই জীবিত হই অর্থাৎ জাগ্রত হই। আর যখন সজাগ হতেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থাৎ সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান। তাছাড়া ঘুমানোর আগে এই দোয়াটিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআতু ইবাদাক। হে আল্লাহ, আমাকে আপনার আযাব থেকে রক্ষা করুন যেদিন আপনি আপনার বান্দাদেরকে পুনর্জীবিত করবেন। আবু দাউদ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন দুই হাত একত্র করে তাতে সূরা ইখলাস, ফালাক ও সূরা নাস পড়ে ফু দিতেন। তারপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব তার দেহ মুবারকে তিনবার দুই হাত বুলাতেন। বুখারি। অপর একটি হাদিসে যা বুখারি শরীফে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক ফেরেশতা থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুইটি আয়াত তেলাওয়াত করবে এটা তার জন্য যথেষ্ট হবে। বুখারি। জেনে রাখা দরকার, কোনো ব্যক্তি রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী

0: এক মিনিট ঘুমানোর আগে জিকির দোয়া ফজিলতপূর্ণ সূরা সমূহ তেলাওয়াত করে শুইলে আমরা আল্লাহর রহমত নিরাপত্তা ও অনেক সওয়াব লাভ করতে পারি। একবার সাহাবায়ে কেরাম আজমাইন তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কেউ কি এক রাতে এক তৃতীয়াংশ কোরআনুল করিম পড়তে অসমর্থ হবে? তখন সাহাবীদের নিকট প্রশ্নটি কঠিন মনে হল। তারা বললেন, এ কাজ আমাদের মধ্যে কে পারবে হে আল্লাহর রাসূল? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা ইখলাস হল এক তৃতীয়াংশ কোরআন, বুখারি। তিনি আরো বলেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা মুলক পাঠ করবে আল্লাহ পাক তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন, তিরমিজি। তাই ঘুমানোর আগে এই আমলগুলো করলে অনেক লাভ, বিশেষ করে শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়া, শান্তিপূর্ণ ঘুম হওয়া, মানসিক প্রশান্তি ও আল্লাহর রহমত লাভ করা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করা হয়। ঘুমানোর আগে অজু করে ঘুমানো, ডান কাতে ঘুমানো, বিছানা জেরে বা পরিষ্কার করে ঘুমানো এবং জিকির ও দোয়া সমূহ পাঠ করে ঘুমানো, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আল্লাহ পাক আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল ঘুমানোর আগে জিকির ও দোয়াসমূহ, বললেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
1: বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। তথাগত বুদ্ধ বলেছেন, হিরি নিষিদ পুরীষ কোচি লোকস্মিং বিজ্যতি, ইয়ো নিন্দং অপ্যবোধতি অশ্বাভদ্র কষামিব। অশ্ব ইয়াতাভদ্র কষানি বিঠ আতাপীন সং বিগীন ভবাত, শ্রদ্ধায় শীলেন চ বীরিণেয় চ সমাধীন ধম্ম বিনিশ্চয় চ সম্পূর্ণ বিজ্যাচারণ প্রতিশত্তা পহস্যত দুঃখমিদং অনপ্পকং। অর্থাৎ লজ্জা একটি অপ্রীতিকর বিষয়, সকলেই লজ্জাজনক বিষয়কে এড়িয়ে চলেন। সজ্জন ব্যক্তি কখনো লজ্জা প্রাপ্তিযোগ্য কোনো বিষয় বা ঘটনার সম্মুখীন হতে চায় না, তাই তাঁরা পূর্বেই সচেতন হয়ে কর্ম সম্পাদন করেন। সেজন্য বলা হয়, প্রশিক্ষণপ্রাপ্ত অভিজাত ঘোড়া যেমন চাবুক এড়িয়ে চলে, তেমনি ভাবে স্বাভাবিক লজ্জাবোধে নিন্দনীয় কাজ এড়িয়ে চলেন এমন লোক কজন আছেন। সুশিক্ষিত ঘোড়া যেমন চাবুকের স্পর্শ মাত্রে দ্রুতগতি সম্পন্ন হয়, তেমনি আত্মসম্মান বোধে ও জ্ঞান সম্পন্ন ব্যক্তিও সর্বদা সকর্তব্য ও করণীয় সম্পর্কে উদ্যোগী হয়ে কর্মতৎপর থাকেন। তারা শ্রদ্ধায় শীলে বীর্যে ধ্যানে ও বিচারে পূর্ণ জ্ঞান আর সদাচারে প্রতিষ্ঠিত হয়ে থাকেন এবং আচরণেও অনুশীলনে স্মৃতিমান হয়ে থাকেন। দুঃখ থেকে তারা সহজেই মুক্ত হন। প্রকৃত ধর্মশিক্ষা মানুষকে সেই বিবেকের অধিকারী করে, সেই জন্য পাপ কাজ হতে সে নিজেকে সহজেই নিবৃত্ত করতে পারে, পুণ্য কাজে উৎসাহ দেয়। কিন্তু জগতে এমন লোকের সংখ্যা খুবই নগণ্য। একথা সত্য যে জগতের অবশ্যম্ভাবী দুঃখের হাত হতে যিনি মুক্তি পেতে চায় তাকে ধর্মনীতি সম্পন্ন নৈতিক জীবন যাপনে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। তাকে হতে হবে বীর্যবান, চরিত্রবান, শ্রদ্ধাশীল, ধ্যানপরায়ণ, নৈতিক শক্তিতে শক্তিমান ও সদাচারে অপ্রতিম। সেজন্য আত্মসংযম ও আত্মনিয়ন্ত্রণের চর্চা ও অনুশীলন করা অপরিহার্য। তথাগত বুদ্ধ বলেছেন, উদকং হি নয়ন্তি নেত্তিক উসুকারা নময়ন্তি তে জনং, দারুং নময়ন্তি তচ্ছকা অত্তানং সুব্বতা। অর্থাৎ মানুষ নিজেই নিজের শ্রেষ্ঠতর জ্ঞানে নানা জীব ও জড়বস্তুকে ইচ্ছা অনুসারে নিয়ন্ত্রণ করেন, তাদের কাজে লাগায়। কিন্তু শুধু ইচ্ছে করলে কি জীব বা জড়বস্তুকে কাজে লাগানো যায়? তার জন্য কৌশল জানা চাই। যাকে নিয়ে কাজ করতে হবে তার স্বভাব ও প্রকৃতি সম্পর্কে জানা চায়। এজন্য মানুষের অস্থির মন সর্বদা ছোটাছুটি করে। কিন্তু যিনি জ্ঞানী তিনি এসবের ঊর্ধ্বে উঠে নিজেকেই প্রথমে নিয়ন্ত্রণ করেন। সকলেই চিত্ত সংযম ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে স্বীয় জীবনের প্রকৃত স্বাদ উপলব্ধি করতে সমর্থ হোক। জগতের সকল প্রাণী সুখী হোক। সব্বেই সত্তা সুকিতা ভবন্তু।
0: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: বাংলাদেশ বেতার, আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহের জন্য 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
3: আজ সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:27, অস্ত যাবে 6:43। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হয়।

0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান সূচি। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির শুনতে পাবেন সকাল 7:45। এসডিজি বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ থাকছে সকাল 7:30। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান সকাল 8:15। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর যথারীতি সকাল 8:30 শুনতে পাবেন। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল শুনতে পাবেন বেলা 11:30। নাটক লাইট হাউস শুনতে পাবেন বেলা 3:05। মূল রচনা মাসকাওয়াত আহসান, বেতার নাট্যরূপ জাহিদ হোসেন বাবুল প্রযোজনা করেছেন নাটকটি কাজী ইসাক।
1: তারুণ্য শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্য দীপ্ত বাংলাদেশ বিকেল 3:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। প্রাণের সুর শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিকভেদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00। এবারে FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz সকাল 6:00-12:10 এবং বেলা 2:15-11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz সকাল 6:00-11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। যারা শুনছেন এই মুহূর্তে, আরেকবার স্বাগত আমাদের আয়োজনে। বন্ধুরা, শোনাব এখন ভোরের গান মাহমুদুন নবীর কণ্ঠে। গানটি লিখেছেন আজিজুর রহমান, সুরারোপ করেছেন শিল্পী নিজেই।

0: ভোরের গান শুনলেন মাহমুদুন নবীর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন।
0: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সংগীত শুনবেন শিল্পী শবনম মুশতারি। শিল্পী কণ্ঠে প্রথমেই শুনবেন লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনুগো আঁখি খোলো।

0: প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন। ভালোবাসাকে যে জীবনে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না, বলেছেন কাজী নজরুল ইসলাম।
1: বন্ধুরা শুনছিলেন নজরুল সঙ্গীত শবনম মুশতারি কণ্ঠে। এবারে গান তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, ভালোবাসার গান, আসুন শুনি।

0: রাজের সঙ্গে ছিলেন শবনম মুশতারের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। আগামী 2 আগস্ট 2026 রবিবার বেলা 2:20 শুনতে পাবেন প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। বিষয় বিদেশে নিরাপদ ও সঠিক চাকরি পাওয়ার উপায় ও করণীয়। অংশগ্রহণে জনাব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মণ্ডল, উপসচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন রহমান রাশেদ। শ্রোতাবন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে এবং এ বিষয় সম্পর্কে কিছু জানতে ফোন করুন এই নম্বরে 01553841500। এই নম্বরে অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
0: আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী কাদেরি কিবরিয়া। শিল্পীগণ প্রথমেই শুনবেন তুমি কেমন করে গান করো হে গুণী।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন এতক্ষণ, শিল্পী ছিলেন কাদেরী কিবরিয়া।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: কৃষি জীবী ভাই বোনেরা, এই বর্ষায় কদম কেয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি সমাচার অনুষ্ঠান। আশা করি যে যেখান থেকে আমাদের শুনছেন সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। প্রকৃতিতে এখন চলছে বর্ষাকাল, শ্রাবণ মাস, আর বর্ষাকাল মানে চারিদিকে সবুজের সমারোহ। কৃষকের মাঠ ধান ও পাটের সবুজ চাদরে ঢেকে যাওয়া, আমাদের পরিবেশটাও সতেজ হয়ে উঠে। এ সময় পরিবেশের এই সতেজতা ধরে রাখতে, নিরাপদ ও সুন্দর রাখতে আমাদেরও রয়েছে দায়িত্ব, থাকতে হবে সচেতন। বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময়, তাই আসুন বেশি করে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। এই আহ্বানে শুরু করছি আজকের আয়োজন। আখ আমাদের দেশের একটি অন্যতম প্রধান অর্থকরী ফসল। আখ চাষে লাভবান হতে হলে বিশেষ যত্নের প্রয়োজন, বিশেষ করে ক্ষতিকর পোকার আক্রমণ দমনের ব্যাপারে খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে, রোগমুক্ত ও উন্নত আখ চাষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, আসুন আখের ছিদ্রকারী ক্ষতিকর পোকার আক্রমণের লক্ষণ ও দমন ব্যবস্থাপন এই বিষয়ের উপর একটি কথিকা শোনা যাক, বলছেন মোহাম্মদ আবু সাইদ, বৈজ্ঞানিক কর্মকর্তা, ঢাকা।
1: বাংলাদেশের অর্থকরী ফসলসমূহের মধ্যে আখ অন্যতম, যা চিনি ও গুড় উৎপাদনের প্রধান কাঁচামাল। এছাড়াও চিবিয়ে খাওয়ার জন্য আখের ব্যাপক চাহিদা বিদ্যমান। আখ ফসল উৎপাদনে অনেক রকমের প্রতিবন্ধকতা রয়েছে, যার মধ্যে পোকামাকড়ের আক্রমণ অন্যতম। শুধু পোকামাকড়ের আক্রমণের কারণেই বাংলাদেশে প্রতি বছর গড়ে 20-25% ফলন এবং 15% চিনি আহরণ ক্ষমতা হ্রাস পায়। বাংলাদেশে এ পর্যন্ত 68টি ক্ষতিকর পোকা শনাক্ত করা হয়েছে। ছিদ্রকারী ক্ষতিকর পোকার মধ্যে কাণ্ডের মাজরা পোকা, আগাম মাজরা পোকা, গোড়ার মাজরা পোকা এবং ডগার মাজরা পোকা অন্যতম। কাণ্ড গঠনের পরেরা আখের কাণ্ডে আক্রমণ করে, সর্বোচ্চ ক্ষতি করে থাকে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসে। প্রাথমিক আক্রমণে গাছের পাতাগুলো শোকাতে থাকে এবং পরিণতিতে আখের মাথা বা উপরিভাগ মরে যায়। কখনো কখনো আক্রান্ত গাছের মাথা সহজেই ভেঙে যায়। এক গাছে একাধিক কীড়া প্রবেশ করে খায়, ফলে গাছের মাঝের 2-3 পাতা শুকিয়ে মারা যায়, যাকে আমরা প্রাথমিক আক্রমণ বলে থাকি। প্রাথমিক আক্রমণের শেষে যখন খাবারের অভাব হয়, তখন কীড়াগুলো একটি গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়ে এবং প্রতি গাছে 1-2 কীড়া প্রবেশ করে, কিন্তু পাতাগুলো শুকায় না বা গাছ মরে না। এ অবস্থাকে পরবর্তী আক্রমণ বলে। আক্রান্ত গাছে কখনো কখনো শিকড় গজায় এবং আখের কাণ্ড জড়িয়ে ফেলে এবং অনেক ক্ষেত্রে চোখ গজে গাছ বের হয়। কাণ্ডে ছোট ছোট ছিদ্র এবং কীড়ার মল কৃষকরা প্রায়ই দেখতে পায়। এখন আসুন এর ব্যবস্থাপনা, সমন্বিত বালাই ব্যবস্থাপনা আমাদেরকে অনুসরণ করতে হবে। সমন্বিত বালাই ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি ব্যবস্থাপনা যেখানে শুধু কীটনাশক থাকবে না, সেখানে আমাদেরকে প্রত্যেক দিন আখেতে পোকার ডিম, লার্ভা এগুলা পর্যবেক্ষণ করতে হবে। যখনই আমরা পোকার ডিম দেখব, তখনই সেটা কেটে অন্যত্র নিয়ে পুড়িয়ে বা মাটির নিচে গর্তে ধ্বংস করব। মে থেকে জুলাই মাস পর্যন্ত প্রাথমিক আক্রান্ত গাছগুলো আক্রান্ত স্থানের নিচ থেকে পোকাসহ কেটে জড়ো করে মাটির নিচে পুঁতে ধ্বংস করতে হবে। মে মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রতি সপ্তাহে আমরা 50,000টি অথবা 1 গ্রাম সদ্য প্রসূত টাইকোগ্রামা, যেটা পরজীবী পোকা, আখেতে অবমুক্ত করব। সবশেষে পোকার আক্রমণ যখন আমরা দেখব শতকরা 10% বেশি হয়েছে, তখন আমরা জুন থেকে আগস্ট মাস পর্যন্ত কীটনাশক থায়োমেথাক্সাম ও ক্লোরান্টানিপ্রল গ্রুপের কীটনাশক আমরা ভিরতাকো 40 WP পানিতে মিশিয়ে আক্রান্ত আখের ঝাড়ে স্প্রে করব। পোকার কীড়া চারা অবস্থায় গাছের গোড়ায় ছিদ্র করে প্রবেশ করে, আখের মাইস পাতা যে উপরের পাতাটি রয়েছে সেই মাইস পাতাটা মারা যাবে। গাছের গোড়ায় কীড়া ঢোকার ছিদ্র চিহ্ন এবং বিষ্ঠা প্রবৃতি দেখা যায় এবং স্ত্রী পোকা পাতার নিচে ডিম পারে। এক্ষেত্রেও আমরা সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করব, সহনশীল জাত চাষ করব। আমরা সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত আমরা আগাম চাষ করব, জমি সবসময় আগাছামুক্ত রাখব। পোকাসহ আক্রান্ত গাছ মাটির নিচ থেকে তুলে ধ্বংস করে ফেলতে হবে। পোকার আক্রমণ যখন 10% বেশি হবে, তখন ফেব্রুয়ারি মাসে ক্লোরান্টানিপ্রল গ্রুপের কীটনাশক ফার্টেরা 0.4G বিঘাপ্রতি 2.5 kg হারে অথবা ক্লোরোপাইরিফস গ্রুপের পাইরিবান 15G বিঘাপ্রতি 2 kg হারে ছিটিয়ে প্রয়োগ করার পর মাটি দিয়ে ঢেকে দিতে হবে। গোড়ার মাজরা পোকা আক্রমণের লক্ষণগুলো হচ্ছে, আখের গোড়ায় আক্রমণ করে, প্রাথমিকভাবে গাছের তৃতীয় চতুর্থ পাতা উপর দিক থেকে শুকাতে থাকে, মাইজ পাতা মরে যায়, মরা মাইজ পাতা টানলে সহজে উঠে আসে না, পরবর্তীকালে আক্রান্ত গাছের সব পাতাগুলো ক্রমশ হলুদ হয়ে শুকিয়ে যায়, আক্রান্ত গাছ মরে যায় এবং আপনা থেকেই হেলে পড়ে। আক্রান্ত গাছ উপড়িয়ে নিচের অংশ চিরলে গাছের গোড়ায় ক্ষত চিহ্ন বা কীড়া দেখা যায়। প্রতি গাছে এক থেকে দুইটি বা বেশি কীড়াও থাকতে পারে। গোড়ায় শেকড় গজানোর পর সাধারণত মে থেকে অক্টোবর মাসে সর্বোচ্চ ক্ষতি করে থাকে। এর দমন ব্যবস্থাপনায় আমরা সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করব, গভীর চাষ অনুসরণ করব, অধিক আক্রান্ত এলাকায় মরি আখ চাষ স্থগিত রাখব, ফসল চক্র অনুসরণ করব, পুরানো শুকনো পাতাগুলো গাছ থেকে ছাড়িয়ে ফেলব, আগাম কর্তন অনুসরণ করব, গোড়ার মাজরা পোকা প্রবণ এলাকায় ঈশ্বর দিয়ে 18 জাত পরিহার করব। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আক্রান্ত গাছগুলো মাটির নিচ থেকে পোকাসহ তুলে ধ্বংস করব। সম্ভাব্য ক্ষেত্রে সেচ দিয়ে পানি কয়েকদিন ধরে রাখব, এটি করতে হবে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত। কর্তনের পর মুথাগুলো চাষ দিয়ে বা কোদাল দিয়ে তুলে পুড়িয়ে ধ্বংস করব। জমির জ অবস্থায় আখের সারির উভয় পাশে অগভীর নালা কেটে গাছের গোড়ায় বা নালায় ক্লোরোপাইরিফস জাতীয় কীটনাশক যেমন লর্ডস বান, পাইরিবান এর যে কোনো একটি হেক্টর প্রতি 15 কেজি অথবা পাইরিথ্রয়েট যেমন রাগবি হেক্টর প্রতি 20 কেজি ছিটিয়ে প্রয়োগ করার পর মালচিং কোদাল দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেব। মাটিতে জ না থাকলে অবশ্যই আমাদের সেচ দিয়ে নিতে হবে। সর্বোপরি আমরা আখের সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করব।
0: শ্রোতাবন্ধুরা, আয়োজনডালিতে এবারে আপনাদের জন্য রয়েছে কৃষি বিষয়ক গান। শুনবেন সমবেত কণ্ঠে, কথাগুলো সাজিয়েছেন গিয়াসউদ্দিন।

0: কৃষিজীবী বন্ধুরা, বর্ষাকাল এলেই ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যায়। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও তিন দিনের বেশি যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধ করতে হবে, কেননা এডিস মশা পরিষ্কার স্বচ্ছ পানিতে ডিম পাড়ে। আসুন সবাই সতর্ক থাকি। শেষ করছে আজকের কৃষি সমাচার।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থনা উপস্থাপনা ওয়াহিদা রহমান, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, 15ই শ্রাবণ, 15ই সফর, 30শে জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত। জাতীয় টাস্কফোর্স গঠন ও 1,00,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার সিদ্ধান্ত। নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন কাজ শুরু, প্রতিদিন 70,00,000 ঘনফুট গ্যাস উত্তোলনের প্রত্যাশা। সরকারি হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। সমতার ভিত্তিতে সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত ঢাকা ও নতুন দিল্লি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সকল প্রকল্পের সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। সুন্দরবনে বাঘ ও এর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সরকার বদ্ধপরিকর, বললেন পরিবেশমন্ত্রী। জর্ডানে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলার পর ইরানে পাল্টা হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। শত্রুর বিরুদ্ধে দৃঢ় থাকতে ইরানিদের প্রতি তেজস জ্ঞানের আহ্বান। এবং ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল গভর্নমেন্টস টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে 3-0 সেটে হারিয়ে স্বাগতিক পাকিস্তানের শিরোপা জয়। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমিকম্প পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়। এছাড়া সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা পার্শ্ববর্তী এলাকার জন্য 1,00,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত করা ও তাদের প্রশিক্ষণ প্রদান, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, ইতিমধ্যে 70,000 স্বেচ্ছাসেবকের ডাটাবেস প্রস্তুত করা হয়েছে এবং বাকি 30,000 স্বেচ্ছাসেবকও দ্রুত প্রস্তুত করা হবে। এছাড়া ভূমিকম্প মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মত বিনিময় হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্ভাব্য দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়েও সভায় আলোচনা হয়। ঢাকা শহরে দুর্যোগের সময় দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার বিশেষ লজিস্টিক হাব বা গুদামজাতকরণ কেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম এ মুহিত সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছে তাহসিন আবদুল্লাহ। উত্তর মাইলস্টোন স্কুলে গত বছরের জুলাইয়ে যুদ্ধ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় বড় বোনকে হারিয়ে সে হাসতে ভুলে গিয়েছিল। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাহসিন আবদুল্লাহ। উত্তর মাইলস্টোন স্কুলে গত বছরের জুলাই মাসে যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে তাহসিন হারিয়েছিল তার সবচেয়ে প্রিয় মানুষ বড় বোন তাসনিয়াকে। মন হারানোর পর থেকে তাহসিনের মুখে আগের মতো প্রাণ খোলা হাসি আর দেখা যেত না। রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত সোমবার অনুষ্ঠিত নতুন করি স্পোর্টস 2025 ছাম্পিয়নশিপের সমাপনী আয়োজনে একটি ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাজারো শিশুর ভিড়ে স্কুল ড্রেস পরা সপ্তম শ্রেণীর ছাত্র তাহসিন আবদুল্লার প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে বাড়িয়ে দেওয়া দুহাত আর চোখে মুখে উচ্ছ্বসিত হাসি স্পর্শ করে অসংখ্য মানুষের হৃদয়। সে নির্মল হাসি আর উচ্ছ্বাস ক্যামেরা বন্দী হয়। পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অসংখ্য মানুষ তাহসিনের হাসির সঙ্গে নিজেদের অনুভূতি মিলিয়ে নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি জানার পর তাহসিন আবদুল্লার পরিবারের খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাহসিনের গতকাল সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রী নিজে স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং ড্রোন সেট উপহার হিসেবে তুলে দেন তাহসিন আবদুল্লার হাতে। এছাড়া মাইলস্টোনের যুদ্ধ বিমান দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের বাবা মার প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 70 লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানায়, গতকাল সকাল থেকে পুরোদমে চলছে কূপ খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর চার উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স জানায়, নোয়াখালীর বেগমগঞ্জে 1976 সালে প্রথম গ্যাসকূপের সন্ধান মেলে। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে। তিনি গতকাল রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি গবেষণার ফলাফল প্রকাশের অনুষ্ঠানে একথা বলেন। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্বাস্থ্যখাতের বরাদ্দকৃত অর্থ সততা ও স্বচ্ছতার সাথে ব্যয় করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন,
2: আমাদেরকে যে বাজেট দেওয়া হয়েছে আমরা ফ্রুটফুললি অনেস্টলি এন্ড নিডবেস আমরা বাজেটকে পরিপূর্ণভাবে বাস্তবায়িত করব, খরচ করব দেশের মানুষের স্বার্থে। আমরা যেন সততার সাথে দেশের মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে যেতে পারি, কোন মানুষ যেন চিকিৎসার অভাবে মৃত্যু না হয়, এটাই আমাদের প্রতিশ্রুতি, এটাই আমাদের স্লোগান।
0: তিনি আরো বলেন, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে 50 সজ্জার ডায়ালাইসিস সেন্টার এবং প্রতিটি জেলা হাসপাতালে 10 সজ্জার ডায়ালাইসিস কেন্দ্র চালু করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎকালে ঢাকা ও নতুন দিল্লি পারস্পরিক স্বার্থ সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে। তিনি গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ, তাই কোন নির্দিষ্ট দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি, বরং সামগ্রিকভাবে সম্পর্ক উন্নয়নের বিষয়ে মত বিনিময় হয়েছে। ভারতের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে নতুন দিল্লিতে অনুষ্ঠেয় 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিষয়টি পর্যালোচনা করছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময় শেষ করার পাশাপাশি এগুলোর সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত চলমান প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা সভায় সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের শতভাগ আন্তরিক হওয়ার নির্দেশ দিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জাতীয় অর্থের অপচয় রোধ করে প্রকল্পের প্রতিটি টাকার সঠিক ব্যবহার সুনিশ্চিত করতে হবে। সভায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী প্রকল্পগুলোর গতিশীলতা বাড়াতে একটি সমন্বিত ডিজিটাল ড্যাশবোর্ড তৈরির প্রস্তাব দেন। তিনি বলেন, মান বজায় রেখে সঠিক সময় ও নির্ধারিত বাজেটের মধ্যে প্রতিটি কাজ সম্পন্ন করতে হবে। এছাড়া সভায় প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, একটা বড় প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নকশা এমনভাবে করা উচিত যাতে এর বহুমাত্রিক সুফল একই সাথে পাওয়া যায়। পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, সুন্দরবনে বাঘের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। তিনি গতকাল বিশ্ব বাঘ দিবস উপলক্ষে রাজধানীর বন ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। পরিবেশ মন্ত্রী বলেন, বাঘ বাংলাদেশের জাতীয় প্রাণী এবং সুন্দরবনের প্রাকৃতিক পাহারাদার। এটি বনের খাদ্য শৃঙ্খল ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
3: জীববৈচিত্র, জলাভূমি, বন বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। আমি মনে করি শুধু রাষ্ট্র না, এটা প্রতিটি মানুষের দায়িত্ব। তাই আসুন আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে বাঘ সংরক্ষণের দায়িত্ব পালন করি।
0: আব্দুল্লাহ মিন্টু আরও বলেন, বাঘ ও বাঘের অঙ্গ প্রত্যঙ্গ বা ট্রফি পাচারের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনে বাঘ রক্ষায় সংরক্ষিত অঞ্চল আরও বাড়ানো হয়েছে। এদিকে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে গতকাল রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় এক র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণ শেষে মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, বাঘ পৃথিবীর গুরুত্বপূর্ণ বন্য প্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে সংরক্ষণ বিষয়ক মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।
4: ক্রমান্বয়ে যে বাঘ নিঃশেষ হয়ে যাচ্ছে, আমরা যদি উদ্যোগী না হই, আমরা যদি সচেতন না থাকি, তাহলে এই প্রজাতির প্রাণী এক সময় দেখা যাবে বিলুপ্ত হয়ে যাবে। সেই সচেতনতা সৃষ্টি করার জন্য, বাঘকে সংরক্ষণ করার জন্য আজকের এই দিবসটি পালন করছি আমরা।
0: এবারে জুলাই ২৪ গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

২৪শে জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগের যে নতুন বাংলাদেশের জন্ম, তারই এক অমর অধ্যায় বীর সন্তান শহীদ আহনাফ আহমেদ। মিরপুর ১০ এর রক্ত ছড়া রাজপথে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিল বিএএফ শাহীন কলেজের এই শিক্ষার্থী। সন্তান হারানোর বেদনায় আজও দিশেহারা আহনাফের পরিবার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।

0: কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল বিএএফ শাহিন কলেজের শিক্ষার্থী আহনাফ আহমেদ। কিন্তু মিরপুর দশের উত্তাল পিচ ঢালা পথে পুলিশের নির্বিচার বুলেট নিমিষে স্তব্ধ করে দেয় সেই তাজা প্রাণ। সন্তানের স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছিলেন আহনাফের বাবা নাসিরুদ্দিন আহমেদ। একটি বুলেটে নিভে গেল একটি সম্ভাবনাময় ঘোরার প্রদীপ। চব্বিশে জুলাইয়ের আন্দোলন যে মহাকাব্য রচনা করেছে, তার প্রতিটি পৃষ্ঠায় মিশে আছে আহনাফদের মতো বীরদের তাজা রক্ত। কিন্তু যে মায়ের কোল খালি হলো, তার কাছে এই স্বাধীনতার মূল্য কতখানি? আন্দোলনে যোগ দিতে আহনাফ কতটা যুদ্ধ করেছিলেন পরিবারের সাথে বলছিলেন তার মা জাত্তাজ পারভিন।
1: ওকে আমি কখনোই বাধা দিতে পারি নাই, বাধা দিতে গেলেই ও আমার সাথে বলতো যে তোমাদের মতো মা একাত্তরে থাকলে ভাগ্য ভালো যে তোমার জন্ম একাত্তরের পরে, একাত্তরে যদি তোমাদের মতো মা থাকতো তাহলে দেশ স্বাধীন হতো না। আজকে তোমাদের মতো মা খালারা ঘরে আছে দেখি 80% বাচ্চা এখনো ঘরে, আন্দোলনে নামতে পারতেছে না, আমাকে তো তুমি থামাতে পারবে না, আমি যাবই।
0: শহীদের রক্ত কখনো বৃথা যায় না। চব্বিশে জুলাইয়ের এই গণ অভ্যুত্থান কেবল একটি শাসন ব্যবস্থার পতন নয়, এটি তরুণদের আত্মত্যাগে গড়ে ওঠা এক নতুন বাংলাদেশের অঙ্গীকার। শহীদ আহনাফ আহমেদ মরেও বেঁচে রইবেন এই মাটির রন্ধ্রে রন্ধ্রে বীরের বেশে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
2: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মহসিন মিয়া। নওগাঁ জেলায় চলতি মরশুমে 3170 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। ইতিমধ্যেই চাষিরা পাট কেটে পানিতে জাগ দিতে শুরু করেছেন। সোনালী আঁশের ফলন ও ভালো দাম পেয়ে খুশি কৃষক। এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন।
5: জমি থেকে পাট গাছ কেটে পানিতে জাগ দিচ্ছেন নওগাঁর চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আবাদ ভালো হয়েছে। সদর উপজেলার ভবানীগাঁথি গ্রামের চাষি কলিমউদ্দিন বলছিলেন,
6: পাট আল্লাহর রহমতে খুব ভালো, পাট নম্বা সেরা ভালো হয়েছে, মোটা হয়েছে, বিঘাকে নিরানবা হয়েছে, 10 ধারা 20 কে 20-60 এ 10 ধারা আসবে শিওর। এক বিঘাতে মনে করেন যদি 2-60 পাট হয়, পুরা 12-14 মন পাট হবে, 12 মনের নিচে আসবে না।
5: চাষিরা বলছেন পাটের সোনালি দিন ফিরতে শুরু করেছে। এবছর জেলার বেশিরভাগ কৃষকই ভেলি পাট উৎপাদন করেছেন, ভালো দাম মিলছে হাটে।
7: গত বছর আমি পাটের মন পাইছি 2800-2700 টাকা মন, আর এইবার দাম পাচ্ছে 4000 টাকা।
8: এই দামটা থাকলে আমাদের ফসল করতে হবে 4500-4000 ইনকারা বাবা।
5: পাট চাষে চাষিদেরকে আগ্রহী করতে সরকারি প্রণোদনা ও পরামর্শ সহ সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক খলিলুর রহমান বলছিলেন,
9: পাট উৎপাদনের জন্য কৃষকদেরকে প্রণোদনা দিয়েছে, প্রায় 2000 কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে, এবং জানা যাবার পাট উৎপাদনও ভালো এবং দামও কিন্তু ভালো, প্রায় 4500 টাকা মন কিন্তু বাজার আছে। সবচেয়ে সুবিধা হলো যাবার কিন্তু ভালো বৃষ্টিপাত হওয়ার কারণে কৃষক কিন্তু পাট জাগ দিতে পারছে। অনুসারী কৃষি কর্মকর্তারা এই বিষয়ে আপনাদের কৃষকদের পরামর্শ দিচ্ছে যেন পাট চাষটা ঠিক মতো করতে পারে।
5: নওগাঁ জেলায় চলতি মৌসুমে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8910 মেট্রিক টন। সফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
4: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের সার্বিক জনস্বাস্থ্যে উন্নয়নে সামাজিক স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমকে আধুনিক ও সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। এজন্য স্বাস্থ্য ও তথ্য মন্ত্রণালয়ের মধ্যে বিদ্যমান সম্পদ ও সক্ষমতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে যৌথভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন তিনি। ইয়াসির খান চৌধুরী গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয় সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ মতবিনিময় সভায় এসব কথা বলেন।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সংবাদ মাধ্যম এক্সিওস একজন সিনিয়র মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইতিমধ্যে ইরানে বিমান হামলা শুরু করেছে। এদিকে

0: কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শত্রুর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে ইরাকের সাতটি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলায় অন্তত 20 জন ইরাকি যোদ্ধা নিহত এবং 32 জন আহত হন। সর্বশেষ এ হামলার পর আঞ্চলিক যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে চলমান বন্যায় প্রাণহানি বেড়ে 75 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় 8 জন লোক নিখোঁজ রয়েছে। গতকাল দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বন্যায় শিবসাগর জেলায় সর্বোচ্চ 37 জনের প্রাণহানি ঘটেছে। এরপর চারাইদেও জেলায় 20 জন ও জরহাট জেলায় 9 জনের মৃত্যু হয়েছে। গ্রিসের ক্রিট দ্বীপের থেরিমনো অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে আটকে পড়ে 2 জন অগ্নি নির্বাপক কর্মী নিহত হয়েছেন। এছাড়া গ্রিসের অন্যান্য এলাকাতেও দাবানল ছড়িয়ে পড়েছে। খেলা খবর ভলিবল। আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় স্বাগতিক পাকিস্তান চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ রানার্স আপ হয়েছে। গতকাল ইসলামাবাদে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে পাকিস্তান 3-0 সেটে বাংলাদেশকে পরাজিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 27 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 43 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত। জাতীয় টাস্কফোর্স গঠন ও 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার সিদ্ধান্ত। নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন কাজ শুরু। প্রতিদিন 70 লাখ ঘনফুট গ্যাস উত্তোলনের প্রত্যাশা। সরকারি হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। সমতার ভিত্তিতে সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত ঢাকা ও নতুন দিল্লি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সকল প্রকল্পের সর্বোত্তম ব্যবহার উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সুন্দরবনে বাঘ ও প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সরকার বদ্ধপরিকর, বললেন পরিবেশমন্ত্রী। জর্ডানে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলার পর ইরানে পাল্টা হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। শত্রুর বিরুদ্ধে দৃঢ় থাকতে ইরানিদের প্রতি পেজেশকিয়ানের আহ্বান। এবং ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল কাভা মেন্স টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে 3-0 সেটে হারিয়ে স্বাগতিক পাকিস্তানের শিরোপা জয়। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
2: শ্রোতা, আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর শামীমা নাসরিন। নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ এবং সুন্দর আছেন। প্রিয় শ্রোতা, আজ সুখের ঠিকানা অনুষ্ঠানে আমরা বাল্য বিবাহের কুফল নিয়ে আলোচনা করব। অপরিণত বয়সে গর্ভধারণের ঝুঁকি এড়াতে বাল্য বিবাহ রোধ সম্পর্কিত কিছু মূল্যবান তথ্য আজ আমরা জানব। আর এই বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রবীর কুমার সেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। প্রথমে আপনার কাছে জানতে চাইব, কেউ যদি অপরিণত বয়সে গর্ভধারণ করে ফেলেন তাহলে তার কি কি সমস্যার বা কি কি ঝুঁকির মুখোমুখি তিনি হতে পারেন?
3: খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন যে অপরিণত বয়সে গর্ভধারণ করলে কি ধরনের ঝুঁকি হতে পারে। আমরা সবাই জানি অপরিণত বয়সে গর্ভধারণ, মাতৃস্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্য দুটির জন্য খুবই ঝুঁকির কারণ। অপরিণত বয়সে গর্ভধারণ করলে মায়ের যেমন শারীরিক জটিলতা তৈরি হয়, এতে করে তার সন্তান প্রসবের সময় অনেক জটিলতা দেখা দেয়। এর একটি সবচেয়ে মারাত্মক জটিলতা হচ্ছে পোস্টপার্টম হেমারেজ, গর্ভপরবর্তী সময়ে রক্তক্ষরণ, এটাতে অনেক মায়ের মৃত্যু হয়। এছাড়া দেখা যায় গর্ভ পরবর্তী সময়ে যে শিশুর জন্ম হয় সে শিশুরও অনেক সময় জন্মগত ত্রুটি নিয়ে সে জন্মগ্রহণ করে। আমাদের একটি লক্ষ্য আছে যে কোনো মাই যেন মৃত্যুবরণ না করে, কোনো শিশুই যেন অসুস্থভাবে ভূমিষ্ঠ না হয়। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা অপরিণত বয়সে গর্ভধারণ রোধ করতে চাই এবং অপরিণত বয়সে গর্ভধারণ রোধ করতে হলে তার প্রধান নিয়ামক হচ্ছে আমাদের অপরিণত বয়সে অর্থাৎ বাল্য বিয়ে রোধ করতে হবে।
2: আচ্ছা, এই যে অপরিণত বয়সের কথাটি আমরা উচ্চারণ করছি বারবার, এই অপরিণত বয়স বলতে কোন বয়সটাকে বোঝানো হচ্ছে? যে যদি বয়সটা যদি নির্ণয় করে বলতেন যে এই বয়সটাকে আমরা অপরিণত বলছি এরকম।
3: আমরা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে ছন্দ করে বলি, সেটি হচ্ছে ১৮র আগে বিয়ে নয়, ২০র আগে সন্তান নয়। আমাদের যে বাল্য বিয়ে নিরোধ আইন যেটি আছে ২০১৭ সালের, সেখানেও কিন্তু বলা হয়েছে ১৮ বছর বয়সের আগে কোনো নারী এবং ২০ বছর বয়স পূর্ণ হওয়ার আগে কোনো পুরুষ যদি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় সেটিকে বাল্য বিবাহ বা অপরিণত বয়সে বিয়ে হিসেবে গণ্য করা হবে।
2: আচ্ছা, এখন ধরেন আমাদের দেশে তো এখনো প্রতিটা গ্রামাঞ্চলের দিকে বা অন্যান্য শহরেও দেখা যাচ্ছে যে অনেকেই ২০ বছরের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছেন। তো সেক্ষেত্রে যদি কোনোভাবে কোনো মহিলা গর্ভবতী হয়ে যান, তো সেক্ষেত্রে তার কি করণীয় আছে? বা যেই সন্তানটি ভূমিষ্ঠ হলো শারীরিক ত্রুটি নিয়ে, তো তখন সেটাকে কিভাবে ত্রুটিমুক্ত করা যায় বা ওভারকাম করা যায়?
3: অবশ্যই আমাদের এই ধরনের পরিকল্পনা আছে যে যদি কেউ অপরিণত বয়সে বিয়ে করে ফেলে এবং বিয়ে পরবর্তী গর্ভধারণ করে ফেলে, তো আমরা কিভাবে এটিকে ব্যবস্থাপনা করে তাকে যতটুকু আসন্ন বিপদ থেকে রক্ষা করা যায় সেই পরিকল্পনা বা ব্যবস্থাপনা আমাদের আছে।
2: যেমন জন্ম নিরোধক কোনো ব্যাপার
3: এটাতে অবশ্যই আমি বলছি, সেটি আসছে পরে। প্রথমত আমরা যেটি করি, যদি কোনো কারণে ১৮ বছর বয়সের আগে কারো বিয়ে হয়ে যায়, আমি এক্ষেত্রে নারীদের কথা বিশেষ করে বলছি, তাহলে সেই নারীকে এবং তার পরিবারকে পরামর্শ দেই সে যেন ২০ বছর বয়স পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত সন্তান ধারণ না করে, অর্থাৎ বয়সটা পরিণত হলে সে যেন সন্তান ধারণ করে। এই যে সময়টা ১৬ থেকে ২০ বছর, এই সময়টাতে তাহলে সে কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করবে? আমাদের ৭টি আধুনিক পদ্ধতি আছে, সেই ৭টি আধুনিক পদ্ধতির মধ্যে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতিগুলোর মধ্যে হচ্ছে ইমপ্লানন, যেটি আমরা নবদম্পতিদের কে আমরা দিয়ে থাকতে পারি, আমরা ওরাল পিল খাওয়াতে পারি, বা পুরুষদের জন্য কন্ডম পদ্ধতিটিও আমরা ব্যবহার করতে পারি। তো এভাবে আমরা একটা ম্যানেজমেন্ট করি। এরপরেও কোনো কারণে যদি সেই নারী গর্ভবতী হয়ে পড়েন আর কি, অপরিণত বয়সে বিয়ে করার ফলে এবং সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরে গর্ভবতী হয়ে পড়লেন, সেক্ষেত্রে ওই সন্তান যাতে সুষ্ঠুভাবে ভূমিষ্ঠ হতে পারে তার জন্য আমরা নিয়মিতভাবে গর্ভবতীর চেক আপ যেটি আছে ANC অ্যান্টিনেটাল কেয়ার, সেটি আমরা দিতে বলি কমপক্ষে ৪ বার। প্রয়োজন যতবার প্রয়োজন হবে ততবার আমরা তাকে চেক আপের জন্য পরামর্শ দিই। এই জন্য আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলো সর্বদা প্রস্তুত আছে, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে একেবারে টপ লেভেল পর্যন্ত আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলো সার্বক্ষণিক নিয়োজিত আছে তাদের সেবাদানের জন্য। আমাদের যারা মাঠকর্মী আছে তারা বাড়ি বাড়ি যেয়েও তাদেরকে পরামর্শ দিয়ে থাকে, নিয়মিত চেক আপ করে থাকে। আর সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে যদি কোনো জটিলতা দেখা দেয় সেক্ষেত্রেও আমাদের সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো কিন্তু সর্বদা প্রস্তুত, সেই সন্তানকে যতটুকু সম্ভব কম ঝুঁকির মধ্যে তাকে নিয়ে আসা যায় এবং প্রতিটি মানুষের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সেবা যাতে নিশ্চিত হয় তার জন্য আমরা পরিবার পরিকল্পনা বিভাগ তথা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এবং আমরা বরাবরই নিরুৎসাহিত করব, ১০০ ভাগে ১০০ ভাগ নিরুৎসাহিত করব যে কেউ যেন অপরিণত বয়সে বিয়ে না করে এবং গর্ভধারণ না করে। এখন যদি হয়ে যায় তাকে গর্ভধারণ করেই ফেললো এবং সন্তান ভূমিষ্ঠ তো হবেই গর্ভধারণ করলে, তো সেক্ষেত্রে আমাদের সরকারি যে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে বা স্বাস্থ্যকেন্দ্র আছে, যে কোনো জায়গায় ফ্রি অফ কস্ট তিনি স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন,
2: অর্থাৎ বিনামূল্যেই
3: বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে আমি একটু পরিষ্কার করি, আমরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন মেডিসিন কন্ট্রাসেপটিভ এগুলো তো আমরা ক্রয় করি, আমাদের স্বাস্থ্য কেন্দ্রে এটা অ্যাভেলেবেল থাকা সাপেক্ষে তাকে ফ্রি অফ কস্ট ওষুধও সরবরাহ করা হয়।
2: গর্ভবতী মহিলাদের জন্য আপনার কোন উপদেশ আছে কিনা, যে গর্ভধারণকালীন তাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে বা কি কি ধরনের খাবারের ব্যাপারটি কি হতে হবে? আর আমাদের দেশের মা বোনেরা এমনিতেই নর্মালি রক্তশূন্যতায় ভুগে থাকেন, তো এক্ষেত্রে যদি একটু বলতেন।
3: যারা গর্ভধারণ করছেন বা করতে যাচ্ছেন, আমরা সবসময় পরামর্শ দিই সেসব নারীকে নিয়মিত স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ রাখতে। গর্ভধারণ করবেন এটি প্ল্যানিং করার সাথে সাথে আমরা বলি আমাদের যে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র আছে সেই স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী অথবা ডাক্তার তার সাথে আপনি যোগাযোগ করেন, তার পরামর্শ নিয়ে আমরা কিভাবে আপনার গর্ভটাকে স্বাচ্ছন্দ্যে পরিণতির দিকে নিয়ে আসা যায় সেটা আমরা চেষ্টা করি এবং পরামর্শ দিয়ে থাকি। এবং সাধারণত যে পরামর্শগুলো দেওয়া হয়, প্রথমত ফলিক অ্যাসিড দেওয়া হয়, এরপরে আয়রন ফলিক অ্যাসিড মিলিয়ে দেওয়া হয় এবং বলা হয় যেহেতু গর্ভে একটি সন্তান আসছে সুতরাং তাকে তিন বেলা যে খাবার খায় এর মাঝখানেও সকালের পরে বেলা ১১টা থেকে ১২টার মধ্যে একবার একটু বাড়তি খাবার এবং বিকালবেলা বিকাল ৫টার দিকে আরেকবার একটু বাড়তি খাবার, এভাবে মোটামুটি অন্তত ৫ বার যেন সে খাবার গ্রহণ করে। এবং তাকে সবসময় মনে রাখতে হবে গর্ভের সন্তান যেটি বেড়ে উঠছে সেই সন্তানের খাবারটিও কিন্তু তিনি গ্রহণ করছেন, সুতরাং এক্ষেত্রে একটা মিথ থাকে যে বেশি করে খাবার খেলে হয়তো গর্ভের সন্তান অত্যধিক বড় হয়ে যেতে পারে এবং প্রসবের সময় জটিলতা তৈরি হতে পারে, এটি একদমই ঠিক না। বরঞ্চ বেশি করে খাবার খেলে, পুষ্টি সমৃদ্ধ খাবার খেলে গর্ভের সন্তানটি সুস্থ সবলভাবে প্রসব হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
2: অনেক অনেক ধন্যবাদ প্রবীর কুমার সেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় শ্রোতা, আজ আমরা সুখী ঠিকানা অনুষ্ঠানে বাল্যবিবাহের কুফল এবং অপরিণত বয়সে গর্ভধারণের ঝুঁকি সম্পর্কিত অনেক মূল্যবান তথ্য জানলাম, নিশ্চয়ই আপনারা অনেক উপকৃত হয়েছেন। প্রিয় শ্রোতা, আজ সময় ফুরিয়ে এসেছে, বিদায় নিতে হবে এক্ষুনি, তাই বিদায় নেবার আগে জানিয়ে দিই আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানের গ্রন্থন উপস্থাপনে ছিলাম আমি ডক্টর শামীমা নাসরিন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদ।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 ও 102 মেগাহার্স এবং FM 90 মেগাহার্সে।
1: প্রতিদিন তোমায় দেখি
2: সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। প্রিয় শ্রোতা, এই গানটি দিয়ে শুরু করছি দেশের গান। কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান, সুর করেছেন দেবু ভট্টাচার্য।

শুনছেন দেশের গান। এবারে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান। গীতিকার সুমন সর্দার, সুর করেছেন অশোক কুমার পাল।

শুনছেন দেশের গান। এবারে কণ্ঠ দিয়েছেন সৌম্যর মনের কোনাল, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, সর্বশেষ আবহাওয়া সতর্কবার্তা। উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া সতর্কবার্তা শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুলের চিঠি নিয়ে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনে টিটো মুন্সি।
2: শ্রোতা বন্ধুরা, আপনাদের আমন্ত্রণ নজরুলের চিঠি নিয়ে আয়োজন আজকের এই পর্বে। সুপ্রিয় দর্শক শ্রোতা, নজরুলের এবারে চিঠি পড়ে শোনাচ্ছি। পূর্বোক্ত চিঠির জবাবে পবিত্র গঙ্গোপাধ্যায় যে চিঠি লেখেন, তার উপরে নজরুল ইসলাম পুনরায় যে চিঠি দেন, সেটি পাঠ করছি। এটিও পবিত্র গঙ্গোপাধ্যায়ের চলমান জীবন দ্বিতীয় পর্বে ছাপা হয়েছে। চুরুলিয়ার লেটুর দলের গান লিখিয়ে ছোকরা নজরুলকে কেই বা এক কানা করি দাম দিয়েছে। স্কুল পালানো, ম্যাট্রিক পাস না করা, পল্টন ফেরত বাঙালি ছেলে, কি নিয়েই বা সমাজে প্রতিষ্ঠার আশা করবে? আমার একমাত্র ভরসা মানুষের হৃদয়, হয়তো তা আগাছা বা ঘাসের মতো অঢেল খুঁজে পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশে তা যে দুর্লভ নয় তার প্রমাণ আমি এই সুদূরে থেকেও পাচ্ছি। নিঃসংকোচে ও নির্বিকারে প্রাণ দেওয়া নেওয়া প্রত্যক্ষ করেছি, কিন্তু মন দেওয়া যে স্থান কাল দূরত্বের ব্যবধান মানে না তাও উপলব্ধি করছি।

সুপ্রিয় শ্রোতা, পরের চিঠি পড়ছি। 1920-এর মার্চে নজরুল ইসলাম করাচি থেকে কলকাতা আসেন। কলকাতায় এসে নজরুল পবিত্র গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তার অফিসে যান। সেখানে তাকে না পেয়ে নজরুল পবিত্র গঙ্গোপাধ্যায়কে এই চিঠিটি লিখে আসেন। এটিও পবিত্র গঙ্গোপাধ্যায়ের চলমান জীবনের দ্বিতীয় পর্বে ছাপা হয়েছে। পবিত্রবাবু, কাল কলকাতায় এসে পৌঁছেছি, দেখা করতে এলাম, কিন্তু বরাত খারাপ। আছি 32 নং কলেজ স্ট্রিটে, বাড়িটা আপনার সুপরিচিত, দেখা পাওয়ার আগ্রহে বসে থাকব। হাবিলদার কাজী নজরুল ইসলাম। পরের চিঠি, দেওঘর থেকে পবিত্র গঙ্গোপাধ্যায়কে লিখিত। ডাকঘরের সিলমোহরের তারিখ 19 ডিসেম্বর 1920। পত্রোক্ত আফজাল হচ্ছেন মোহাম্মদ আফজালুল হক এবং খাঁ হচ্ছেন আলী আকবর খান। ডাক্তার বোস সেনেটোরিয়াম, কোয়ার্টার নাম্বার 49, দেওঘর, শুক্রবার বিকেল। ভো ভো লিভ মসিয়ে, গতকাল শুভ দিবাদি প্রহরে অহম দানবের এই দেওঘরেই আসা হয়েছে। আপাতত আসন পেতেছে ওই উপরের ঠিকানাতে। শিমুলতলা যাওয়া হয়নি, পথের মাঝে মত বদলে গেল। পরে সমস্ত কথা জানাব, জায়গাটা মন্দ নয়, তবে এক মাসের বেশি থাকতে পারবো না এখানে, কেননা এখানে খুব বেশি আনন্দ পাচ্ছি না। নারায়ণের টাকাটা দিয়েছিস অবিনাশদাকে? যদি হাতে টাকা থাকে তবে বিজলির 2 টাকা তাদের অফিসে দিয়ে আমার ঠিকানায় কাগজ পাঠাতে বলিস। তোর বউয়ের খবর কি? তাঁর সঙ্গে আমার চিঠির মারফতে আলাপ করিয়ে দিস। কালি চিঠি না পেলে কিন্তু তোদের মাঝে জোর কলহ বাঁধিয়ে দেব। কান্তিবাবুকে আমার প্রীতি ভালোবাসা আর প্রণাম জানাস। তোর গল্প লিখব, একটু গুছিয়ে নেই আগে। বড্ড শীত রে এ সার জায়গায়, টাকা ফুরিয়ে গেছে। আফজাল কিংবা খাঁ যেন শিগগির টাকা পাঠায়। খোঁজ নিবি আর বলবি আমার মাঝে মানুষের রক্ত আছে, আজ যদি তারা সাহায্য করে তা ব্যর্থ হবে না, আমি তা সুদে আসলে পুড়ে দেব। ইতি তোর পীড়িত দধি লুব্ধ মার্জার নজর। পরের চিঠি, 1328-এর 3রা আষাঢ়। নার্গিসের সঙ্গে নজরুলের আক্ত হওয়ার পর কোনো অজ্ঞাত কারণে নজরুল নার্গিসের দৌলতপুরের পিতৃগৃহ ত্যাগ করে কুমিল্লা শহরে চলে আসেন। সেখান থেকে তিনি নার্গিসের মামা আলী আকবর খানকে বাবা শ্বশুর সম্বোধন করে যে চিঠি লেখেন সেটি পাঠ করছি। কান্দির পার, কুমিল্লা, 23rd June 1921, বিকেলবেলা। বাবা শ্বশুর, আপনাদের এই অসুর জামাই পশুর মতন ব্যবহার করে এসে যা কিছু কসুর করেছে তা ক্ষমা করো সকলে, অবশ্য যদি আমার ক্ষমা চাওয়ার অধিকার থাকে। এইটুকু মনে রাখবেন, আমার অন্তর্দেবতা নেহায়েত অসহ্য না হয়ে পড়লে আমি কখনো কাউকে ব্যথা দিই না। যদিও ঘা খেয়ে খেয়ে আমার হৃদয়টাতে ঘাটা বুঝে গেছে, তবু সেটার অন্তরতম প্রদেশটা এখনো শিরিশ ফুলের পরাগের মতোই কোমল আছে। সেখানে খোঁচা লাগলে আর আমি থাকতে পারিনি। তাছাড়া আমিও আপনাদেরই 5 জনের মতন মানুষ, আমার গন্ডারের চামড়া নয়, কেবল সহ্য গুণটা কিছু বেশি। আমার মান অপমান সম্বন্ধে কাণ্ড জ্ঞান ছিল না বা কেয়ার করিনি বলে আমি কখনো এত বড় অপমান সহ্য করিনি, যাতে আমার ম্যানলিনেসে বা পৌরুষে গিয়ে বাজে, যাতে আমাকে কেউ কাপুরুষহীন ভাবতে পারে। আমি সাথ করে পথের ভিখারি সেজেছি বলে লোকের
পদাঘাত সইবার মতন ক্ষুদ্র আত্মা অমানুষ হয়ে যায়নি। আপনজনের কাছ হতে পাওয়া অপ্রত্যাশিত এত হীন ঘৃণা অবহেলা আমার বুক ভেঙে দিয়েছে। বাবা, আমি মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি, দোয়া করবেন আমার এ ভুল যেন দুদিনেই ভেঙে যায়, এ অভিমান যেন চোখের জলে ভেসে যায়। বাকি উৎসবের জন্য যত শিগগির পারি বন্দোবস্ত করব। বাড়ির সকলকে দস্তুর মতো সালাম দোয়া জানাবেন। অন্যান্য যাদের কথা রাখতে পারিনি তাদের ক্ষমা করতে বলবেন, তাকেও ক্ষমা করতে বলবেন, যদি এ ক্ষমা চাওয়া ধৃষ্টতা না হয়। আরজ ইতি চিরসত্য স্নেহসিক্ত লুরু। পরের চিঠি পড়ছি। এই চিঠিটি নজরুল নার্গিস বিবাহ সংক্রান্ত প্রতিবাদ লিপি। নজরুল বিবাহে আলী আকবর খান যে নিমন্ত্রণ পত্র ছাপান, নজরুল বন্ধুরা ধারণা করেছিলেন সেটা নজরুলের মুসাবিদায় ছাপা হয়। নজরুল ইসলাম তার প্রতিবাদ করেন। এটি সাপ্তাহিক বিজলির 22 জুলাই 1921 সংখ্যায় কবিবরের প্রতিবাদ শিরোনামে ছাপা হয়। কবিবরের প্রতিবাদ। প্রথমেই বলে রাখি, আমার এই কবিবরের অর্থ কবিশ্রেষ্ঠ নয়। এ কবিবরের মানে যে কবি বিয়ের বর, কারণ দিন কতক আগে আমি বাস্তবিকই অন্তত ঘটা কয়েকের জন্যে বর সেজেছিল, যদিও বরের এখনো বধুর সঙ্গে সাক্ষাৎ নেই। যাক সে কথা, আমার ওই ত্রিশঙ্কু বিয়েতে শ্বশুরকুলের কর্তৃপক্ষগণ এক কাব্যিক নিমন্ত্রণ পত্র ছাপিয়েছিলেন এবং সেটি চরমে গিয়ে পৌঁছেছে এই জন্য যে সেটা আবার আমার সাহিত্যিক ও কবি বন্ধুবর্গকে পাঠানো হয়েছে। সেটা এক প্রকার জামাই বিজ্ঞাপন বললেও হয়। ওতে আমার নামের আগে ও পেছনে এত লেজুর লাগিয়ে দেওয়া হয়েছে যে কোনো চতুষ্পদ জীবেরই অতগুলো ল্যাজ থাকে না। অবশ্য ওটা কন্যা পক্ষের নিমন্ত্রণ পত্র, অতএব আমার ও নিয়ে মাথা ঘামাবার দরকার ছিল না। কিন্তু মজা হয়েছে এই যে আমার অধিকাংশ বন্ধু ওটা নিয়ে এই ভেবে ক্ষুব্ধ হয়েছেন যে আমি আমার নামে এই অভিধান উজাড় করা বিশেষণ লাগানোতে প্রকারান্তরে প্রশ্রয় দিয়েছি। তাই তাদিকে আমি জানাচ্ছি যে চোখে দেখাটাই বেশি প্রমাণ, অন্যের প্রকাশিত বিজ্ঞাপনটি আমার সত্যিকার পরিচয় নয়। এতদিনের চেনাশোনার পরেও যাঁরা গোটা কত কালির আখরের ঢাকনায় আমাকে ঢেকে দিতে চান, তাঁদের আমার কিছুই বলবার কইবার নেই। আমি পথের ভিখারি, আমার পথিক জীবনের শেষও ঘনিয়ে এসেছে। রবির সাথে এ খাদ্য তো কবির তুলনায় আমি গভীর প্রতিবাদ করছি। সৈনিক কবি হয়তো হতে পারি, কারণ আমি দিন কতক ছন্দ নিয়ে সৈনিকের মতোই কুস্তাকুস্তি করেছি। আর কথাকে পাঠ করে সাজাই বলে কবি, যেমন কাপড় ধোলাই পাঠ করতে পারলেই ধোবি হওয়া যায়, ক্ষমা চাইলুম না, কেননা আমি কোনো দোষ করিনি। যাক, আর শিয়ালের গু নিয়ে পর্বত করব না। ইতি কাজী নজরুল ইসলাম, কুমিল্লা।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুলের চিঠি নিয়ে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনে টিটো মুন্সি, সম্পাদনা মাহমুদ রেজা, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, প্রযোজনা মোহাম্মদ হাসনাতুল আজম।
1: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। হেথা সবে সমপাপে আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না। কথাগুলো বলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: বশিরুজ্জামান সাব্বির ও নসীম তাবাস্তুম স্মরণের কণ্ঠে শুনলেন আধুনিক গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। গ্রন্থনা ও উপস্থাপনায় জোবায়দ হোসেন পলাশ।

ইতিহাসের পাতা খুললে আমরা দেখি প্রতিটি জাতির জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য ভুলে বৃহত্তর স্বার্থে দাঁড়িয়ে যায়। কেউ জীবন দেন, কেউ রক্ত দেন, কেউ সারা জীবনের জন্য বয়ে বেড়ান আন্দোলনের ক্ষত চিহ্ন, কিন্তু তাঁদের প্রত্যেকের লক্ষ্য একটাই, একটি ন্যায়ভিত্তিক, মর্যাদাপূর্ণ ও মানবিক সমাজ। জুলাই গণঅভ্যুত্থান আমাদের সেই আত্মত্যাগের কথাই মনে করিয়ে দেয়। এই আন্দোলন ছিল সাহসের, সংহতির এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের প্রতীক। অসংখ্য তরুণের স্বপ্ন, সংগ্রাম আর আত্মত্যাগে রচিত হয়েছে এই অধ্যায়। তাঁদের কেউ আজ আমাদের মাঝে নেই, কেউ আছেন স্মৃতির ভেতর, কেউ আবার জীবন্ত সাক্ষী হয়ে বয়ে চলেছেন সেই সময়ের ইতিহাস। আজকের এই অনুষ্ঠানে আমরা স্মরণ করব একজন শহীদের পরিবারকে, শুনব অন্যায়ের প্রতিবাদে বিবেক জাগরিত এক কবিতা এবং একটি প্রেরণাদায়ী গান। আমাদের প্রত্যাশা, এই আয়োজন শুধু স্মৃতিচারণ নয়, এটি হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবিকতার এক অনুপ্রেরণা। প্রিয়শ্রোতা, একজন বাবা সন্তানের জন্য স্বপ্ন দেখেন, সন্তান বড় হবে, মানুষের মতো মানুষ হবে, পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে। কিন্তু যখন সেই সন্তান দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে নিজের জীবন উৎসর্গ করে, তখন সেই শোকের সঙ্গে যুক্ত হয় এক অনির্বাচনীয় গর্ব। আজকের অনুষ্ঠানের শুরুতেই

0: শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়ার স্মৃতিচারণ। এটি শুধু একজন বাবার হৃদয়ের কথা নয়, এটি একটি জাতির বেদনার প্রতিচ্ছবি। তাঁর প্রতিটি বাক্যে থাকবে সন্তানের স্মৃতি, অপূর্ণ স্বপ্ন, সীমাহীন কষ্ট এবং একই সঙ্গে দেশের প্রতি অগাধ ভালোবাসা। চলুন শুনি সেই দুঃসহ সময়ের গভীর কষ্টের সেই স্মৃতিচারণ।
1: মাইনরি একটা বাচ্চা, 17 ইয়ার্স অনলি এজ, তার মায়ের পাশেই ঘুমাতো। মাকে একদিন না পেলে পরের দিন বায়না ধরত, আমি আজকে তোমার সাথে শুভ। এই ছেলে তো রাস্তাতে যে আন্দোলন করবে আমরা ভাবতেও পারিনি। হয়তোবা তার বাচ্চা মনে দোলা দিয়েছে যখন নাকি আপনার রংপুরে আবু সাইদ হত্যার পরে সবার দোলা দিয়েছে, নিশ্চয়ই তার বাচ্চা মনেও দোলা দিয়েছে। তো আমি বাইদাবাই ওই ফ্রেন্ডের কাছে জানতে পেরেছি পরে, সে নাকি 15 তারিখে রাতে একটু বের হয়েছিল বন্ধুদের নিয়ে, এই ব্যাপারে আলোচনা করছে, বাট আমাদেরকে কোচিনের কথা বলে গেছে, আমরা তখন জানি না। আর 16 তারিখেও সে সমাগত হয়েছিল, এটা আমরা পরে জানতে পেরেছি। সর্বশেষ 18 জুলাই সে যখন আন্দোলনের শরীর হয় তার বন্ধুদের সাথে, ভাঙ্গনি 27 নম্বরে, সকালবেলা আমি অফিসে যাই 10টার জন বের হই বাসা থেকে। বের হওয়ার সময় সে রুমে ঘুমাচ্ছিল, আমি আর ডাকিনি ইচ্ছা করি, যে কলেজ বন্ধ হওয়ার দেশের একটু পরিস্থিতি খারাপ, ঘুমুক, আমি আর ডাকিনি ইচ্ছা করে আমি চলে গেলাম। আমি যাওয়ার কিছুক্ষণ পরেই নাকি একটা ফোন আসছে, ওরা মোটে আর পেয়েছে যে ফোনটা আশা করে উঠলো, উঠে নাস্তা টাস্তা করে সে 11:30টার দিকে বাসা থেকে বের হল। তারপরে তো ধানমন্ডি 27 নম্বরে যখন ওর বন্ধুরা সহ, ওরা তো নিরস্ত্র ছিল, স্লোগান দিচ্ছিল, ওরা ওদের দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল, ওদের হাতে কোনো লাঠি সোঁটা বা আর্মস কোনো কিছু ছিল না, নিরস্ত্র ছাত্রদেরকে বিগত সহিয়াতের সরকার যেভাবে গুলি করে হত্যা করল, বিশেষ করে সে যখন গুলিবিদ্ধ হলো দুপুর 2:30, তখন ওর আন্টি নাজিয়া খান ওর ছবিটা ফেসবুকে একটা পোস্ট করে যে দিস ইজ মাই ফারহান ফায়েজ, হি ইজ জাস্ট ডেড নাও, আই ওয়ান্ট জাস্টিস। এবং এই স্ট্যাটাসটা এত অল্প সময়ের মধ্যে এত ছড়িয়ে পড়লো যে প্রায় 2 লক্ষের উপরে ভিউ হয়ে গেল। তখনই মানে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনটা আরো তীব্র হলো, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু গভর্নমেন্ট রাতেবেলা নেটটা বন্ধ করে দিল, যারা এটা কাজটা করলো নিরস্ত ছাত্রদের উপরে তাদের অবশ্যই বিচারের আওতায় বিচার করা উচিত। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা মামলা করেছি, দেশের জনগণ আছে। একটাই রিকোয়েস্ট, আমার ছেলে যে জন্য জীবন দিল, যে একটা বাংলাদেশের জন্য জীবন দিল, সেরকম একটা সুন্দর বাংলাদেশ আমরা কামনা করি, চাই, এটাই আমাদের প্রত্যাশা।
0: শ্রোতা বন্ধুরা, একজন বাবার কণ্ঠে সন্তানের স্মৃতি শুনে আমাদের হৃদয় ভারাক্রান্ত হয়, কিন্তু একই সঙ্গে উপলব্ধি করি যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের পরিবারও আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। শহীদের আত্মত্যাগকে স্মরণ করার সবচেয়ে বড় উপায় হল তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা, যেখানে থাকবে ন্যায়, সাম্য, মানবিকতা এবং মানুষের মর্যাদা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কবিতা মানুষের অন্তরের গভীরে পৌঁছে যায়, ইতিহাসের কঠিন সত্য, সময়ের আর্তনাদ এবং ভবিষ্যতের স্বপ্ন, সব কিছুকে কয়েকটি পঙ্ক্তিতে ধারণ করার এক অসাধারণ শক্তি রয়েছে কবিতার। এবারে শুনব একটি কবিতার আবৃত্তি। আজকের কবিতা 24-এর নতুন মন্ত্রবীজ, স্বাধীনতার পরম্পরা। রচনা ও পাঠে রয়েছেন কবি হাসান হাফিজ।
2: স্বাধীনতা শব্দটি সর্বদা লিখিত হয় রক্ত আর অগ্নির দহনে, ভাঙচুর, তছনছ, লণ্ডভণ্ড করতে হয় কত কিছু দ্রোহে ও সননে। তার ক্ষুধা সর্বগ্রাসী, ত্যাগ চায় ক্ষোভের ধোঁয়ায়, এত মূল্য, এত বেশি ঋণ, মুক্তি ও পতাকা ওড়ে তেজীদীপ্ত সাহসী হাওয়ায়, শূন্য হয় অগণিয়ন জননীর মমতা জড়ানো কোল বুক। স্বাধীনতা তোমার পিপাসা, এত রক্ত দাবি করো, তারপর জয়ধ্বজা ঊর্ধ্বে তুলে ধরো, অগ্নি পরীক্ষায় পুড়ে পূরণ প্রত্যাশা। স্বাধীনতা সেই কবে 52-এর রক্তসিঁড়ি পার হয়ে 62-66 এলো, 69-71 ইস্পাত কঠিন যুদ্ধে প্রকম্পিত হলো গোটা বাংলা জনপদ। সে ছিল ধ্বংস, মৃত্যু, প্রলয়ের মহাঝড়, তারপর স্বাধীনতা সূর্যোদয়, স্বপ্ন ভঙ্গ, দুর্ভিক্ষের থাবা, গণতন্ত্র উধাও বিলীন, পার হয়ে চড়াই উচ্চাই বাধা কারো শৈরাচার ফুটে উঠল নব্বইয়ের দ্রোহতপ্ত দিন। তারপর আবার নতুন করে শৈরাচারী দত্ত সিন্দাবাদ জেঁকে বসল অনর পাথর জগদ্দল সেই হিংস্র দানা ফটাতে ফের সর্বপ্লাবী অভ্যুত্থান জনতা ও রাজপথ জ্বলন্ত জাগ। এভাবে চব্বিশ এলো সঙ্গে নিয়ে নতুনের স্বপ্নমন্ত্র বীজ চাই দৃঢ় ঐক্য সংহতি। হয়তো আরো জহ যুদ্ধ প্রয়োজন হতে পারে হোক তৈরি আছি কাম্য নয় অন্ধকার আরো মৃত্যু লাঞ্ছনা দুর্গতি। ঐক্য সুতু মালা গাঁধবে নানা মত নানা চিন্তা পথের সন্ধান স্বাধীনতা সমুজ্জ্বল আকাঙ্ক্ষা সে আকাশের উদারতা বিপ্লব মহা।
0: প্রিয় শ্রোতা, সংগ্রামের পথ যত দীর্ঘই হোক তার শেষ প্রান্তে মানুষ খুঁজে পায় আশার আলো, আর সেই আশার আলোকে আরো উজ্জ্বল করে তোলে গান। একসঙ্গে চলার শপথ নাও, ভাঙ্গ সব বিভেদের দেয়াল, মানুষের জয় হোক

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের আয়োজনের শেষ প্রান্তে এসে আবারও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ, আহত এবং সংগ্রামী মানুষকে। তাঁদের আত্মত্যাগ আমাদের কাছে শুধু ইতিহাস নয়, এটি একটি নৈতিক দায়িত্ব। আমরা যেন তাঁদের ত্যাগকে কেবল স্মরণে সীমাবদ্ধ না রাখি, বরং আমাদের চিন্তা, কর্ম এবং আচরণের মাধ্যমে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করি। যারা চলে গেছেন তাঁরা হারাননি, তাঁরা জেগে আছেন পতাকার লালে, তাঁরা বেঁচে আছেন মানুষের সাহসে, সত্যের উচ্চারণে, ন্যায়ের প্রত্যয়ে। জুলাইয়ের শপথ হোক আমাদের পথ চলার আলো, বাংলাদেশ হোক শান্তি, সাম্য আর মানবিকতার ঠিকানা। আসুন শহীদের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব

0: এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন জোবায়দ হোসেন পলাশ।
1: আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থানের গান। শিল্পী কে এম আব্দুল্লাল মুর্তজা মোহিন ও সহশিল্পী বৃন্দ। গানের কথা সাজিয়েছেন এস এম নাসিরুদ্দিন, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

শুনলেন জুলাই গণ অভ্যুত্থানের গান। শিল্পী ছিলেন কে এম আব্দুল্লাহ মুর্তজা মুহিন ও সহশিল্পী বৃন্দ। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: জলের শরীরে ঝাঁপ আর্দ্রতার দিন, গভীর আবেগে ভাসে ঘন মেঘমালা, মৌসুমি বায়ুর টানে দিগন্ত বিলীন, শ্রাবণের আগমনে হাসে নদীনালা। নাকের তালুতে জল আঘাতের পর বোঝা যায় বর্ষার অকৃত্রিম ঘ্রাণ, ধানের শীষে দোলে স্বপ্নালি প্রত্যয়, কদম ফুলে জাগে যেন বর্ষার পরিচয়। মাটির বুকে বৃষ্টিধারা লেখে জীবনের গান, শ্রাবণ ধারায় হেসে ওঠে বাংলাদেশের প্রাণ।
1: শ্রাবণ ধারা, এই শব্দটির একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তাই না বন্ধুরা? বৃষ্টি আষাঢ়ও হয়, কিন্তু আষাঢ় ধারা বলে কোনো কিছু হয় না। চিরায়ত শ্রাবণ মানে অঝোর বারিধারা, কখনো ঝিরিঝিরি, কখনো বা মুষলধারে বৃষ্টি, তারপর বিরতি। সার্বিকভাবে বৃষ্টি দিয়েই শুরু হয়েছে শ্রাবণ মাসটা। এবার শ্রাবণে বৃষ্টির এমন নিসর্গ উপভোগ করেছেন প্রকৃতি প্রেমিকেরা। আষাঢ় শ্রাবণ বাংলার বর্ষাকাল হলেও বর্ষার বৃষ্টি চলে সেই ভাদ্র পর্যন্ত, আশ্বিনে গিয়ে সে বৃষ্টিতে ছেদ পড়ে। তবে বর্ষার আসল স্বাদ পাওয়া যায় এই দুই মাসেই, শ্রাবণে পূর্ণতা পায় বর্ষা। কবি ভাষায় যৌবনবতী বর্ষা মানেই শ্রাবণ। পূর্ণিমার চাঁদ যেমন পূর্ণ হয়, সেভাবেই শ্রাবণেই আসে ভরা বর্ষা। রাত ভোরের বৃষ্টির রিমঝিম শব্দের সাথে থই থই নদীনালা, এই হল শ্রাবণের বৈশিষ্ট্য, যা অন্য কোনো মাসে সচরাচর দেখা যায় না। তাই শ্রাবণ ধারা কবি সাহিত্যিকদের কাছে একটু বেশিই প্রিয়।
0: তবে ষড়ঋত রূপ যে পাল্টাচ্ছে তা এবারের বর্ষার আচরণ দেখলেই বোঝা যাচ্ছে। বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন ঘটছে, বাংলাদেশ সহ প্রায় সারা বিশ্বে তাপমাত্রা বেড়েছে, আর এ কারণেই আমাদের এখানে গরমকালে প্রচণ্ড খরা, আবার একটু বেশি বর্ষণ হলেই বন্যা সৃষ্টি হয়। এটাকে বলা যায় আবহাওয়ার অস্বাভাবিক আচরণ। পরিবেশবিদেরা বলছেন, আসলে ঢাকা শহরের প্রকৃতিতে বৃক্ষের সংখ্যা এত কমে এসেছে যে তাপমাত্রা কমাতে তাকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, তাই ভরা বর্ষার প্রকৃতিতেও এখন কোথাও কোথাও তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধির আভাস পাওয়া যাচ্ছে।
1: তবুও শ্রাবণ মাস, আর এ মাসেই বর্ষা ঋতুটা এবার ধরা দিয়েছে এক স্নিগ্ধ শ্যামল সুন্দর রূপে। বর্ষার জলধারায় সমস্ত অন্তর বেদনা যেন নিত্যকালের ভাষায় লেখা হয়েছে, তেমনি রবীন্দ্র সাহিত্যে সঙ্গীতে বর্ষা এসেছে এক অনির্বচনীয় কবিত্ব গাথা, মানবের হৃদয়ের অপরূপ ভাষ্য বর্ণনায়।

0: মানুষের মনে কত কথাই না জমে থাকে যা জীবন না বলা থেকে যায়, তাই না? আর গানের শুলটুকু নিয়েই আমরা এখন চলে যাচ্ছি আজকের সকালের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের বৃষ্টি ধোয়া অঙ্গনে।
1: শ্রোতা বন্ধুরা, আজকের মহানগর উপস্থাপনায় আছি আমি লিয়াকত খান,
0: আমি ফাতেমা জেউন্নেসা মুনিয়া। সুপ্রভাত বন্ধুরা, শুভেচ্ছা, স্বাগতম। আজ বৃহস্পতিবার, 15ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 30শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, 15ই সফর 1448 হিজরি বর্ষাকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন।
1: চলমান জুলাই মাস, বাংলাদেশের জুলাই বিপ্লব বাংলার ইতিহাসে এক অনন্য গৌরবগাথা। এই বিপ্লব শুধু একটি ঘটনার নাম নয়, এটি ছিল বাংলাদেশের স্বাধীনতা চেতনাকে নতুন করে জাগিয়ে তোলার শপথ। সেদিন দেশের ছাত্র যুব সমাজ বুকে তাজা রক্ত ঢেলে প্রমাণ করেছিল এই মাটির সন্তানেরা কখনো পরাজিত হয় না, অন্যায় এবং জুলুমের কাছে নতি স্বীকার করে না তারা। সেদিন জুলাই বিপ্লবের ডাক কোন রাজনৈতিক নেতৃত্বের আহ্বান ছিল না, কিন্তু তরুণ ছাত্রদের নিবেদিত ত্যাগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার এক শব্দহীন বার্তা দিয়ে গিয়েছিল গোটা জাতিকে।
0: আজকে এই দিনে কোটা আন্দোলনের 6 সংগঠক তখনও ডিবির হেফাজতে ছিল, তাই ডিবি হেফাজত থেকে তাদের মুক্তি এবং যেসব ছাত্র এবং পরীক্ষার্থীরা জেলে বা পুলিশ হেফাজতে আছে মুক্তি না দেওয়া পর্যন্ত এইচএসসি শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়।
1: আজকের এই দিনে পুলিশের বাধার মুখেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের মৌন মিছিল করে, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সমাবেশ করে, অভিভাবকরা শিশুদের মৃত্যুর প্রতিবাদ জানায়। প্রাণহানির জন্য সরকারকে দায়ী করেন বিশিষ্ট নাগরিকেরা।
0: হ্যাঁ বন্ধুরা, জুলাই ক্যালেন্ডার আমাদের জন্য শুধুই একটি মাসের দিনপঞ্জি নয়, এটি একটি আন্দোলনের, একটি বিপ্লবের, একটি জাতীয় চেতনার প্রতীক। 36 জুলাই নামক ক্যালেন্ডারের পাতার প্রতিটি দিন শহীদদের আত্মত্যাগ, তরুণ সমাজের সাহসিকতা এবং জাতির জাগরণের ইতিহাস বহন করে যায়। আর সেই অগ্নিঝরা দিনের কথা স্মরণ রেখে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখা যাক কি আছে সেখানে আপনাদের জন্য।

0: বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা। আছে বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ, রয়েছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, এর সাথে আরও থাকছে ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের তথ্য নিয়ে শুভযাত্রা। আর এবং এসবের ফাঁকি আমরা ঘুরে আসব গানের ভুবন থেকে, শুনব গান। চলুন শোনা যাক এক এক করে।
1: বন্ধুরা, চলুন শুরুতেই শুনি আজকের ঢাকা। আজকের দিনে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান এবং এর সময়সূচি সম্পর্কে খোঁজ নিয়ে আসি। আর এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন ইসমত আরা পলি, পড়ে শোনাচ্ছেন সালমা ফারুকী।
2: শ্রোতা বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আজ ঢাকা শহরে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর সময়সূচি। জাতীয় নাট্যশালা, মূল থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুন বাগিচায় আজ এবং আগামীকাল প্রাচ্যনাট্যের 25 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সন্ধ্যা 7টায়। জাতীয় নাট্যশালা এক্সপেরিমেন্টাল থিয়েটার হল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ থেসপিয়ান্স এর প্রযোজনায় দ্য সি অব সাইলেন্স নাটকটি মঞ্চস্থ হবে। দেখতে হলে পৌঁছে যেতে হবে ঠিক সন্ধ্যা 7টায়। জাতীয় নাট্যশালা স্টুডিও থিয়েটার হল বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুন বাগিচায় আজ এবং আগামীকাল মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় ডক্টর হ্যানিম্যান কারিগর নাটকটি মঞ্চস্থ হবে সন্ধ্যা 7টায়। এদিকে লালমাটিয়ার 9/3 ব্লক ডি এর কলাকেন্দ্রে শুরু হয়েছে শিল্পী নুরি ভুঁইয়ার স্থাপত্য ও চলচ্চিত্র প্রদর্শনী ফর্ম থেকে ভাবনায়। 29 জুলাই শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 10 আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনীটি সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে। ওদিকে লালমাটিয়ার 6/4 ব্লক ডিতে অবস্থিত ভূমি গ্যালারিতে চলছে বৃষ্টি, গান ও গল্পকে ঘিরে বিশেষ শিল্প প্রদর্শনী রেনস্কোপ। শিল্পপ্রেমীদের জন্য প্রদর্শনীটি আগামী 31 জুলাই অবধি উন্মুক্ত থাকবে বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। আর বই পড়তে বা কিনতে অথবা সবুজে ঘেরা বইয়ের রাজ্যে সারাদিন কাটাতে চলে যেতে পারেন বেঙ্গল বইঘরে, বাড়ি 42 রোড 16 ধানমন্ডিতে। প্রতিদিন সকল আয়োজন নিয়ে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সবাইকে আমন্ত্রণ।
1: শুনলাম আজকের ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
0: বন্ধুরা, কণ্ঠশিল্পী নাসিরের কথা মনে আছে? দুই যুগ আগের তুমুল ব্যস্ত শিল্পী তিনি। একাকী পড়ে আছি ঘরে, নদী আমার বুকে যত দুঃখ আছে, যখন তোমার কেউ ছিল না, এমন বহু জনপ্রিয় গান তিনি গেয়েছেন। আসল নাম জামালউদ্দিন নাসির হলেও পরিচিত শুধু নাসির নামে। জন্ম যশোরের নড়াইলে আর বেড়ে ওঠা খুলনায়। গান করার ক্ষেত্রে খুব বেশি বাদবিচার করেন না তিনি। দেশাত্মবোধক, আধুনিক, গজল, ফোক সব ধরনের গান করেন নাসির। চলচ্চিত্রে প্লেব্যাকও করেছেন বেশ কয়েকটি। এছাড়াও 30টির অধিক একক এবং 60টিরও বেশি মিশ্র অ্যালবামে কাজ করেছেন নাসির।
1: বন্ধুরা, আমাদের এবারের পর্ব প্রিয় মুখ। আজকের প্রিয় মুখের প্রিয়জন সঙ্গীত শিল্পী জামালউদ্দিন নাসির। আজ তার সাথে আলাপচারিতায় অংশ নিয়েছেন সজীব দত্ত।
3: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রিয় মুখ পর্বে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আজকে আমাদের মাঝে একজন প্রিয় মুখ আছেন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাসির। নাসির ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে, কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, ধন্যবাদ আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য।
3: নাসির ভাই, আপনার তো অনেক বছর পথ চলা সঙ্গীতের সাথে, দীর্ঘ এই পথ পরিক্রমা, একটু শুরুর গল্প শুনতে চাই খুব সংক্ষেপে।
4: আসলে ছেলেবেলায় তো খুব সঙ্গীতের প্রতি ঝোঁক ছিল আমার। ছোট বোন যখন, উনি এখন লন্ডন প্রবাসী, নজরুল সঙ্গীত চর্চা করতেন, তো ওই সুরটা স্বাভাবিকভাবে কানে বাজত সবসময়। ঘরের মধ্যে এই আবহাওয়াটা ছিল, ওই পরিবেশ থাকার মধ্যে দিয়ে আমার মানে ভিতরে একটা সঙ্গীতের সুর ভিতরে ঢুকে গেল। তারপর আস্তে আস্তে SSC পরীক্ষার আগে আম্মাকে বললাম যে আমাকে একটু গিটার কিনে দিবে একটা। তখন ব্যান্ডের খুব প্রচলন ছিল, আম্মা তো দিতে চায় না, আব্বা হাজি মানুষ। তো আমি কিছু পয়সা জমিয়ে টমিয়ে তারপরে অবশেষে একটা সেকেন্ড হ্যান্ড গিটার কিনলাম। তারপরে হাতে খড়ি এই আস্তে আস্তে গান শুরু করলাম। তারপর ইপস ব্যান্ডের থেকে আমাকে ডাকা হলো এবং যথারীতি ফিক্সড হলাম। গান শুনলো, ওনারা বললো হ্যাঁ তুমি আমাদের ভোকালিস্ট হিসেবে জয়েন করো।
3: সেই যে নাসির সঙ্গীতে যাত্রা শুরু করলেন একটি সেকেন্ড হ্যান্ড গিটার কিনে, পরবর্তীতে নাসির হিসেবে আত্মপ্রকাশ করলেন এবং সারা দেশের মানুষ এমনকি যেখানেই গানপ্রিয় মানুষ আছেন, বাংলা ভাষাভাষী মানুষ আছেন, সবাই আপনাকে চেনেন জানেন এবং আপনার নাম এলেই সেই কালজয়ী গানটির কথা মনে পড়ে যায় আমাদের সবার।
4: নদীর ঢেউয়ের পরে ঢেউ,
3: নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে এই গানটির কথা মনে পড়ে যায় এবং এই গান এবং আপনি যেন একই সুতোই গাথা, তাই না?
4: হ্যাঁ হ্যাঁ, আসলে একটা শিল্পী তো একটা গান দিয়েই যে কোনো দেশেই পরিচিতি পেয়ে যায় একটি গান দিয়ে। আমার ভাগ্যে ছিল গানটি আল্লাপাকের রহমতে গানটি গাইতে পেরেছিলাম।
3: গানটি কত বছর হচ্ছে নাসির ভাই?
4: এটা বোধহয় 1987-88 দিকে।
3: আমরা আজকে দু লাইন আমাদের শ্রোতা বন্ধুদেরকে শোনাতে চাই সেই কালজয়ী গানটি, যে গানটি আপনার জীবনে একটি মাইল ফলক নিঃসন্দেহে। এবং এখন পর্যন্ত আমি মনে করি যতদিন আপনি সঙ্গীতের সঙ্গে থাকবেন, যত শত গান আপনি করবেন না কেন, ওই গানটির আবেদন কিন্তু সবসময় অন্যরকম
4: থেকে যাবে, সবসময় রাখবেন থেকে।
3: আমরা একটু যেতে চাই, গানটার দুটো লাইন শুনতে চাই।
4: নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙে রে দুকুল, মনের দুকুল।

0: মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুলে আমার, মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল।
1: আসলে কি ভুল ভাঙে না নাকি ভুল থেকেই যায় সবসময়, কি বলবেন নাসির ভাই?
0: বলা বড় কঠিন, কখনো ভাঙে কখনো যে নদীর এগুল ভাঙে এগুল গড়ে, ব্যাপারটা ওইরকমই, কখনো ভুল ভাঙে কখনো ভুল থেকেই যায়।
1: এই গানটার একটু নেপথ্যের কথা বলবেন, গানটার সঙ্গে আরো কারা ছিলেন এবং গানটা ঠিক যখন তৈরি করেছিলেন তখন কি ভেবেছিলেন যে এই গানটি এতটাই হিট হতে পারে?
0: না, পৃথিবীতে কোনো শিল্পী কখনোই বলতে পারে না, গান তো গেয়েই যাই আমরা, আসলে কখনো বলতে পারি না আমরা যে কোন গানটা কখন লেগে যাবে, মার্কেটে নক করবে বা দর্শকের হৃদয়ের মাঝখানে ঠাঁই নেবে। তবে আজ করা যায় যে গানটা বোধ হয় মানুষ শ্রোতপ্রিয় হবে, মানুষ নিয়ে নিবে। আমার এর গানটা গাওয়ার পরে আমার মনে হয়েছিল যে গানটি বোধ হয় মানুষটা নিবে, এবং এইভাবে সারা বাংলাদেশে যে আমার লাইফে একটা মাইলস্টোন হয়ে থাকবে গানটি, এটা কখনো চিন্তা করিনি।
1: নাসির ভাই, এই যে দীর্ঘ সঙ্গীতের পথ চলা, একটি দীর্ঘ সময় পরে এসে এখনো কাজ করছেন, গানের সঙ্গে আছেন, শিল্প সংস্কৃতির সঙ্গে আছেন, একজন নাসির যদি সঙ্গীত শিল্পী তার তৃপ্তির জায়গাটা জিজ্ঞেস করে, আসলে শিল্পীদের তো তৃপ্তি নেই, তারা সবসময় কাজের মধ্যেই থাকেন, নতুন নতুন কাজ করার উদ্দীপনা তাদের মধ্যে কাজ করে, তারপরও কি বলবেন?
0: না, আসলে একটা শিল্পী জীবনে যতই গাক না কেন কিন্তু তার কিন্তু মনে হয় যে এখনো দেওয়া হয়নি, যেটা আমি সবসময় ভাবি যে আমার আরো কিছু দেওয়ার আছে, আমার ভক্ত শ্রোতা তাকিয়ে আছে, আরো ভালো কিছু দিয়ে যেতে পারি, আরো ভালো কিছু দিয়ে যেতে পারি, এটা কিন্তু ভিতরে কাজ করে।
1: জি, একদম তাই। বর্তমানের গান নিয়ে ব্যস্ততা একটু শুনতে চাই।
0: হ্যাঁ, কন্টিনিউয়াস প্রসেস গান করছি, আগামীতে একটি গান আসবে, খুব ভালো একটি গান আসবে, ডুয়েট সং, আশা করি গানটি শ্রোতাপ্রিয় হবে।
1: আপনার সঙ্গে কে থাকছেন বলা যাবে?
0: তীক্ষ্ণ মারাত্মক সুরেলা মিষ্টি কণ্ঠ, আমি তার গান শুনে এক বাক্যে তাকে পছন্দ করে ফেলি এবং বলি তোমার সাথে গান করবে। একটি নাম, দুটি গান করেছি,
1: এই দুটি গানের ডুয়েট গানের কোন একটির মুখ কি একটু শোনা যাবে? শ্রোতাদেরকে একটু শুনিয়ে দেন না?
0: যাবে,
1: আমাদের প্রিয় মুখ পর্বে যারা শ্রোতারা আছেন আপনি জেনে আনন্দিত হবেন যে তারা প্রচুর মেইল করেন, চিঠি লেখেন, এবং এই অনুষ্ঠান কিন্তু এখন বাংলাদেশ বেতার যে রেডিও সেটে শোনা যাচ্ছে তা নয়, আমাদের ফেসবুকে ভিজুয়াল যাচ্ছে, আমাদের অ্যাপের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ বেতার শুনতে পাচ্ছেন, তারা লাইভ রেডিওর মাধ্যমে লাইভ স্ট্রিমিং হচ্ছে। দুটো লাইন যদি একটু শোনান।
0: মেয়েটার নাম হচ্ছে অন্তরা কথা, খুলনারি মেয়ে, আমার দেশের মেয়ে, অনেক ছোট, আমার অনেক জুনিয়র, কিন্তু খুব ভালো গায়, ও ডুয়েট করেছে আমার সাথে। গানটি এরকম, তুই সত্যি করে বল সাথে থাকবি চিরকাল,

0: নিরবধি যদি থাকিস অনন্তকাল, আমি সত্যি তোরে চাই, তোর সাথেই থাকতে চাই, আমি সত্যি তোরে চাই, আমি সাথেই থাকতে চাই, জীবন জুড়ে সুখে দুঃখে রইব আমি তোর বুকে, থাকব অনন্তকাল, তুই সত্যি করে বল, সাথে থাকবি চিরকাল।
1: ওয়াও, দারুণ রোমান্টিক সং
2: নাসির ভাই, বেশ মিষ্টি রোমান্টিক
1: কম্পোজিশনটা, একদম সিনেমেটিক সং এবং সিনেমেটিক স্টাইলে কম্পোজিশন করা হয়েছে। আশা করি ইনশাল্লাহ বাকিটা আল্লাহর রহমত।
2: বাহ, চমৎকার। আমরা একটু আপনার সংক্ষেপে শৈশব কৈশোর সম্পর্কে জানতে চাই, কোথায় বেড়ে ওঠা, কিভাবে সেই ডানপিটে কৈশোরটা পার করেছেন, সেই সময়টা একটু জানতে চাই।
1: ছোটবেলাটা কেটেছে আমার খুলনা শহরেই। হ্যাঁ, জন্ম নড়াইলে। তো নড়াইল থেকে, বাবা তো সরকারি চাকরিজীবী ছিলেন, তো ওই 3 বছর পরপরই চেঞ্জ হতেন আর কি, শিফট হতেন। তো আমি যখন খুলনাতে বাড়ি করে ফেললো বাবা, তখন আর আমরা আর শিফট হইনি, বাবা একাই শিফট হতেন সব জায়গায়। এর আগে আমরা ফুল ফ্যামিলি শিফট হতাম বাবার সাথে। তো ওখানেই বেড়ে ওঠা, ওখানেই লেখাপড়া, HSC পর্যন্ত। খুলনা বিএল কলেজ থেকে আমি HSC পাশ করার পরে আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম। আর্টস থেকে পাশ করে এসে জগন্নাথ ইউনিভার্সিটি কলেজ, তখন তো ইউনিভার্সিটি কলেজ আমি যখন ছিলাম, তখন ওখানে এসে অ্যাডমিশন নিয়ে পলিটিক্যাল সায়েন্সে অনার্স। তারপরে অনার্স কমপ্লিট করার পরে বলেই ফেলি, আমার মাস্টার্স কিন্তু করা হয়নি। কারণ হচ্ছে, ইতিমধ্যে আমি তখন সুপারস্টার, আমি গান হিট হয়ে যায়, তখন আমি এত ব্যস্ত ছিলাম যে আমি আসলে পড়াশোনায় মনোযোগ বা আমি মনোনিবেশ করতে পারছিলাম না, যার কারণে ফুল টাইম 24 আওয়ার্স আমি আমার মনোনিবেশ কনসেন্ট্রেট করি মিউজিকের প্রতি।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা। নাসির ভাই, পরিবারে কে কে আছেন?
1: পরিবারে আমার আমার ওয়াইফ, আমার বড় মেয়ে আর বড় ছেলে, এরা সব আমেরিকাতে। আর এখন আমি, আমার ওয়াইফ এবং আমার ছোট্ট একটা মেয়ে হয়েছে, ছোট টুনটুনি, শেষ বয়সে, এরপরে হবে কিনা জানি না, তো তাকে নিয়ে খুব ভালো আছি।
2: নাসির ভাই, বাংলাদেশ বেতারের সঙ্গে আপনার পথ চলা হয়েছিল কিভাবে?
1: বেতারে আসলে কখনোই আসা হয়নি, কারণ আছে, আমি সত্যিকার অর্থে বলি, আমি এনলিস্টেড হয়েছি 5ই আগস্টের পরে। বিকজ আমি প্রথমে এনলিস্টেড হই বাংলাদেশ টেলিভিশনে, দ্যাট ওয়াজ 93 তে হওয়ার পরে ভালোই চলছিল। তো এখন আবার বাংলাদেশ টেলিভিশন রেডিও দুটাতে অনেক ব্যস্ততা বেড়ে যাবে ইনশাল্লাহ।
2: বাহ, চমৎকার। আমাদের যারা নতুন গান শিখছে বা নতুন গান করছে, তাদের প্রতি আপনার পরামর্শ?
1: অবশ্যই তাদেরকে বলবো, এভরিডে প্র্যাকটিস করতে হবে কন্টিনিউয়াস, এবং প্রচুর গান শুনতে হবে, যেটাকে বলে সিনিয়র যে শিল্পী যারা আছেন, তাদের গান প্রচুর শুনতে হবে, যে তারা কিভাবে গায়, গায়কীটা, এগুলি ফলো করলে হবে। তারপরে যখন গায়কী আর গান গাওয়াটা রপ্ত হয়ে যাবে, তখন আলটিমেটলি যে কোনো গানই তাকে দেওয়া হোক না কেন, সে গাইতে পারবে স্বচ্ছন্দে।
2: বাহ, চমৎকার। নাসির ভাই, আমরা একদম শেষে চলে এসেছি, মিউজিক নিয়ে আপনার কোনো স্বপ্ন আছে কি?
1: মিউজিক নিয়ে আসলে স্বপ্ন তো সবারই থাকে। আমারও ইচ্ছে আছে যে এদেশে মিউজিকটাকে একটা একটা সংগঠন করি মিউজিক নিয়ে, এবং মিউজিকটাকে বাংলাদেশ থেকে একটা বহির্বিশ্বে এস্টাবলিশ করি, এই চিন্তাধারা আছে।
2: নাসির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য এবং সুন্দর আগামী আমরা প্রত্যাশা করছি, এবং নিশ্চয়ই আগামীতে ডাকলেও আপনাকে আবার পাবো, এমনটাই আশাবাদ রইল।
1: ধন্যবাদ সজীব, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয়মুখ পর্ব থেকে আজকে বিদায় নেব। আজকে আমাদের মাঝে ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নাসির। সবাই ভালো থাকবেন, সবার জন্য নিরন্তর শুভকামনা।
3: শুনলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো, প্রিয়মুখ পর্বটি পুনঃপ্রচার করা হল। এই ঢাকা এক বিশাল মহানগরী, বাংলাদেশের রাজধানী। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক জনপদটি শত শত বছর ধরে ঢাকায় সংস্কৃতি এবং আভিজাত্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। ঢাকা মহানগরীর ইতিহাসে জুড়ে আছে উজ্জ্বল ঐতিহ্যের সমাহার। অনেক কথা, অনেক ইতিহাস লুকিয়ে আছে রাজধানীর ইট কাঠ পাথরে ঢাকা, এই ঢাকা মহানগরীর অন্তরে।
4: বন্ধুরা, এখন আমাদের পর্ব এই ঢাকা। চলুন আজকের পর্বে ঢাকার ভাস্কর্য নিয়ে শুনি কিছু কথা। পর্বটি লিখেছেন মারুপ রাইহান, নাতো পড়ে শোনাচ্ছেন স্বপন কুমার গুহ।
5: চিত্রকলা ও ভাস্কর্য শিল্পিতভাবে উপস্থাপন করে থাকে মানুষের জীবনধারা ও সংস্কৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে রয়েছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অপরাজেয় বাংলা। শুধু ঢাকা শহরেই নয়, সারা দেশেই মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য স্থাপন আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত করেছে। বিস্ময়কর বিষয় হল, একটি ভাস্কর্য ধারণ করতে পারে মহানগরীর ইতিহাস ও ঐতিহ্য। তার উজ্জ্বল দৃষ্টান্ত ঢাকা মহানগরীরই শতবর্ষের ঢাকা নামে একটি ভাস্কর্য। এটি স্থাপিত হয়েছে সেনানিবাসের কাছে। বর্তমানে স্থানটি সাগুপ্তা নামে পরিচিত। কোলাহলমুক্ত প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ভাস্কর্যটির কারণে ইতোমধ্যেই জায়গাটি নগরবাসীর দৃষ্টি কেড়েছে। ভাস্কর্য অনেকটাই ফুটে উঠেছে ঢাকার 400 বছরের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক নিদর্শন। শুধু তাই নয়, সময়ের পরিক্রমায় জীবনাচারের পরিবর্তিত রূপও তুলে ধরা হয়েছে সেখানে। দেয়ালাকৃতির ঊর্ধ্বমুখী অর্ধগোলাকার ভাস্কর্যের দুই পাশে খোদাই করে এগুলো ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে রয়েছে ঢাকার বিভিন্ন সময়ের যাতায়াত ব্যবস্থার চিত্র, যেমন ঐতিহ্যবাহী ঢাকার চিরপরিচিত বাহন, ঘোড়ার গাড়ি, রিক্সা প্রভৃতি। মানে এক ভাস্কর্যের ভেতরেই অনেক কিছু রয়েছে। লালবাগ কেল্লাসহ অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর ঐতিহ্য এবং নিদর্শন। এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন সহ শহরের অনিন্দ সুন্দর কিছু দর্শনীয় স্থান ফুটিয়ে তোলা হয়েছে এই ভাস্কর্যে। ঢাকার সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে 2006 সালের 18 জুন ভাস্কর্যটি তৈরির কাজ শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন 16 ECB। কাজ শেষ হয় 2012 সালে। স্থাপনার কাছেই দেখা মেলে পাথরে খোদাই করা এক সাইনবোর্ড। সেখানে উল্লেখ করা হয়েছে, সড়কের সৌন্দর্য বর্ধন ও ঢাকার ইতিহাস ঐতিহ্য তুলে ধরতেই শতবর্ষের ঢাকা ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই দর্শনার্থীদের নজর কাড়ছে ভাস্কর্যটি। এক মুহূর্তে ঢাকা দর্শনের পাশাপাশি ভাস্কর্যটির চারপাশের দৃশ্যও মনোরম। ঐতিহ্যের সম্মিলন ঘটেছে ইট পাথর আর সিমেন্টের তৈরি এই নিদর্শনে। যারা ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এখনও দেখেননি, তারা এখান থেকে প্রাথমিক ধারণা যে পাবেন তাতে সন্দেহ নেই। এই ভাস্কর্যের মাধ্যমে এলাকার সৌন্দর্য বেড়েছে। তবে নান্দনিক স্থাপনাটির পরিচর্যা দরকার। প্রয়োজনে এটি দেখভাল করার জন্য সার্বক্ষণিক কাউকে নিয়োজিত রাখতে হবে, না হলে এর সৌন্দর্যহানি ঘটতে পারে।
3: শুনলাম এই ঢাকা। বন্ধুরা, সময় হল গান শোনাবার। শোনাবো সিনেমার গান। আবহেনা মুস্তফা কামালের কথায় এবং আলাউদ্দিন আলীর সুরে এবারে শোনাবো এই গান।

0: সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুনছিলাম রাজলক্ষ্মী শ্রীকান্ত ছায়াছবির গান।
1: শোনা হলো গান। বন্ধুরা, চলুন এবার যাওয়া যাক যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা পর্বে। প্রথমে শুনি মেট্রো রেলের খবর। জানিয়ে দিই, ঢাকার উত্তরা স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে মেট্রো রেল প্রতিদিন যাত্রা করে সকাল 6:30 এবং মতিঝিলের উদ্দেশ্যে শেষ মেট্রো ছেড়ে আসে রাত 9:50। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী মেট্রো রেলের যাত্রা শুরু করেছে সকাল 7:15 এবং শেষ মেট্রো ছেড়ে আসবে রাত 10:11।
0: বন্ধুরা, আজ ঢাকার অভ্যন্তরীণ রুটে যারা বাসে করে ভুলতা, কাঞ্চন ব্রিজ, নীলা মার্কেট 300 ফিট, বসুন্ধরা 300 ফিট গেট হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত যাতায়াত করতে চান, আপনারা বিআরটিসির বাসে করে যেতে পারেন। আপনাদের যাত্রা শুভ হোক।
1: বন্ধুরা, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে। সবার জন্য শুভকামনা রেখে বলে যাই শেষ কথাগুলো। বর্ষা আসার সাথে সাথে দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে জ্বরের সঙ্গে মাথা ব্যথা, সমস্ত শরীর ব্যথা, গিরায় গিরায় ব্যথা এবং গায়ের রেশ দেখা দিলে তা ডেঙ্গু জ্বর হওয়ার লক্ষণ। তাই সাধারণ জ্বর ও ডেঙ্গু জ্বরের পার্থক্য বুঝে সতর্কতার সাথে ওষুধ সেবনের পরামর্শ দিয়েছে মেডিসিন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা।
0: বন্ধুরা, শেষ হয়ে এলো আমাদের আজকের সময়টুকু। যাবার আগে জানিয়ে দিই শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনে ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনে ছিলাম আমি ফাতেমা জেবুন্নেসা মুনিয়া এবং লিয়াকত আলী খান, প্রযোজনের সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রাসেল খান, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি কামরুজ্জামান পিন্টু। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভূমিকম্প পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়। এছাড়া সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য 1,00,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত করা ও তাদের প্রশিক্ষণ প্রদান, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, ইতোমধ্যে 70,000 স্বেচ্ছাসেবকের ডাটাবেস প্রস্তুত করা হয়েছে এবং বাকি 30,000 স্বেচ্ছাসেবকও দ্রুত প্রস্তুত করা হবে। এছাড়া ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মত বিনিময় হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম এ মোহিত সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাসকূপের সন্ধান মিলেছে। কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 70,00,000 ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানায়, গতকাল সকাল থেকে পুরোদমে চলছে কূপ খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর 4 উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স জানায়, নোয়াখালীর বেগমগঞ্জে 1976 সালে প্রথম গ্যাসকূপের সন্ধান মেলে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎকালে ঢাকা ও নতুন দিল্লি পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে। তিনি গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ, তাই কোন নির্দিষ্ট দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি, বরং সামগ্রিকভাবে সম্পর্ক উন্নয়নের বিষয়ে মত বিনিময় হয়েছে। ভারতের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে নতুন দিল্লিতে অনুষ্ঠেয় 18তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিষয়টি পর্যালোচনা করছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে শেষ করার পাশাপাশি এগুলোর সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত চলমান প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা সভায় সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের শতভাগ আন্তরিক হওয়ার নির্দেশ দিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জাতীয় অর্থের অপচয় রোধ করে প্রকল্পের প্রতিটি টাকার সঠিক ব্যবহার সুনিশ্চিত করতে হবে। সভায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী প্রকল্পগুলোর গতিশীলতা বাড়াতে একটি সমন্বিত ডিজিটাল ড্যাশবোর্ড তৈরির প্রস্তাব দেন। তিনি বলেন, মান বজায় রেখে সঠিক সময়ে ও নির্ধারিত বাজেটের মধ্যে প্রতিটি কাজ সম্পন্ন করতে হবে। সভায় প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, একটি বড় প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নকশা এমনভাবে করা উচিত যাতে এর বহুমাত্রিক সুফল একই সাথে পাওয়া যায়। খেলার খবর নতুনকুড়ি। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুনকুড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার সমুদ্র নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তার অসাধ্য সাধন করবে, বলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী খুরশিদ হাসান খান।

প্রতিটি সূর্যাস্ত আশা এবং সম্ভাবনা ভরা একটি নতুন ভোরের প্রতিশ্রুতি নিয়ে আসে, বলেছেন কাজী নজরুল ইসলাম। শুনছেন নজরুল সঙ্গীত, শিল্পী খুরশিদ হাসান খান।

বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী নীনা হামিদ, কথা ও সুর কানাইলাল শীল।

0: দুখারি পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন নীনা হামিদ।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী তপন মাহমুদ। শিল্পী কণ্ঠে প্রথমে শুনবেন যখন এসেছিলে অন্ধকারে।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন তপন মাহমুদের কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন, কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। প্রথম গানটি রচনা করেছেন রঙ্গু শাহাবুদ্দিন, সুর করেছেন শওকত হোসেন।

আধুনিক গান শুনছেন ফাহমিদা নবীর কণ্ঠে। এবারের গানটি রচনা করেছেন স্বপন কুমার হালদার, সুর করেছেন ইবনে খালদুন রাজন।

0: এতক্ষণ ফাহমিদা নবীর কণ্ঠে শুনলেন আধুনিক গান।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজনের সাথেই আছেন বন্ধুরা। আয়োজনমালা এখন রয়েছে নজরুল সঙ্গীত আপনাদের জন্য, শুনবেন আব্দুল হাইয়ের কণ্ঠে।

0: প্রতিটি সূর্যাস্ত আশা এবং সম্ভাবনায় ভরা একটি নতুন ভোরের প্রতিশ্রুতি নিয়ে আসে। অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। চমৎকার এই কথাগুলো বলেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
1: বন্ধুরা, নজরুল সঙ্গীত শুনছেন আব্দুল হাইয়ের কণ্ঠে, শিল্পীর কণ্ঠে। এবার শুনবেন চাঁদ হেরিছে চাঁদ মুখরতা আরশি সরস্বতী।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন আব্দুল হাই।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন ফ্যামিলি কার্ডের গান শুনবেন। গানের শিল্পী, গীতিকার ও সুরকার মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।

ফ্যামিলি কার্ড বিষয়ক গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শারমিন মোস্তাফি কনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভূমিকম্প পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়। এছাড়া সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১,০০,০০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা ও তাদের প্রশিক্ষণ প্রদান, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, ইতিমধ্যে ৭০,০০০ স্বেচ্ছাসেবকের ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে এবং বাকি ৩০,০০০ স্বেচ্ছাসেবকও দ্রুত প্রস্তুত করা হবে। এছাড়া ভূমিকম্প মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মত বিনিময় হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম এ মুহিত সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চাঁড়িগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে ৭০,০০০ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানায়, গতকাল সকাল থেকে পুরোদমে চলছে কূপ খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর ৪ উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স জানায়, নোয়াখালীর বেগমগঞ্জে ১৯৭৬ সালে প্রথম গ্যাসকূপের সন্ধান মেলে। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাত হোসেন বলেছেন, আলাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে। তিনি গতকাল রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি গবেষণার ফলাফল প্রকাশের অনুষ্ঠানে কথা বলেন। সর্দার মোহাম্মদ সাকাত হোসেন স্বাস্থ্যখাতের বরাদ্দ অর্থ সততা ও স্বচ্ছতার সাথে ব্যয় করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা ডায়ালাইসিস সেন্টার এবং প্রতিটি জেলা হাসপাতালে ১০ শয্যা ডায়ালাইসিস কেন্দ্র চালু করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাই কমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎকালে ঢাকা ও নতুন দিল্লি পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে। তিনি গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ, তাই কোনো নির্দিষ্ট দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি, বরং সামগ্রিকভাবে সম্পর্ক উন্নয়নের বিষয়েই মত বিনিময় হয়েছে। ভারতের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সেপ্টেম্বরে নতুন দিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিষয়টি পর্যালোচনা করছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময় শেষ করার পাশাপাশি এগুলোর সর্বোত্তম ব্যবহার উপযোগিতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত চলমান প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা সভায় সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের শতভাগ আন্তরিক হওয়ার নির্দেশ দিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জাতীয় অর্থের অপচয় রোধ করে প্রকল্পের প্রতিটি টাকার সঠিক ব্যবহার সুনিশ্চিত করতে হবে। সভায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী প্রকল্পগুলোর গতিশীলতা বাড়াতে একটি সমন্বিত ডিজিটাল ড্যাশবোর্ড তৈরির প্রস্তাব দেন। তিনি বলেন, মান বজায় রেখে সঠিক সময় ও নির্ধারিত বাজেটের মধ্যে প্রতিটি কাজ সম্পন্ন করতে হবে। খেলার খবর নতুন কুড়ি। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী ৩১শে আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ইভেন্ট খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা পায়রা সমুদ্র বন্দর সমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটারে নজরুল সঙ্গীতের সুর শুনবেন। বাজিয়েছেন রেহানা মতলুব।

0: এতক্ষণ যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটারে নজরুল সঙ্গীতের সুর শুনলেন। বাজিয়েছেন রেহানা মতলু।
1: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথে আমার বিপথ নয়। হেতা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, বলেছেন কাজী নজরুল ইসলাম।
0: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। সুপ্রিয় বন্ধুরা, এখন শুনবেন পল্লীগীতি, সিরাজুল ইসলামের কথা এবং সুরে জহির আলিমের কণ্ঠে।

0: মধুখানি পল্লীগীতি শুনলেন জহির আলিমের কণ্ঠে। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমিও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন। কণ্ঠ দিয়েছেন বদরুন্নেসা ডালিয়া।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন মধুর নিসা ডালিয়া। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের দ্বিতীয় পালার অধিবেশন। এখনকার উপস্থাপনায় রয়েছে নাজমা বেগম লুসি, উম্মে কুলসুম, মার্জিয়া আক্তার লিপি ও আমি পল্লবী দে। প্রকৌশল দায়িত্বে রয়েছেন আমিনুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, তৌহিদা আফরোজ এবং আফরোজা আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আজন্মালায় এখন শুনবেন আধুনিক গান, শিল্পী লিনু বিল্লা। প্রথম গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলাউদ্দিন আলী। বুকের ভেতর থাকলো কিছু।

0: অপর দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন লিনু বিল্লা।
1: বন্য ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়, আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্থদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব। বন্যার্থীদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ওষুধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনার অতি ক্ষুদ্র সাহায্য সহযোগিতাও দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, এবারের আয়োজন নজরুল সঙ্গীত, শিল্পী রওশনুরা মোস্তাফিজ।

প্রিয় শ্রোতা, নজরুল সঙ্গীত শুনছেন রোশনারা মুস্তাফিজের কণ্ঠে। এবারের গানের কথা, তরুণ অশান্ত কে বিরোহী।

0: প্রিয় শ্রোতা, নজরুল সঙ্গীতের আয়োজনে শুনলেন পরপর দুখানি গান, এত জল ও কাজল চোখে, তরুণ অশান্ত কে বিরহী। শিল্পী ছিলেন রৌশনারা মুস্তাফিজ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনুন খাল খননের গান সমবেত কণ্ঠে। গানটির কথা লিখেছেন এস এম নাসির উদ্দিন এবং সুর করেছেন সুমন রেজা খান।

0: এতক্ষণ শুনলেন খাল খননের গান সমবেত কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অল্প কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি হাশিমুন নাহার। প্রধানমন্ত্রী তারিক রহমানের সভাপতিত্বে গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভূমিকম্প পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়। এছাড়া সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১,০০,০০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা ও তাদের প্রশিক্ষণ প্রদান, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, ইতিমধ্যে ৭০,০০০ স্বেচ্ছাসেবকের ডাটা বেজ প্রস্তুত করা হয়েছে এবং বাকি ৩০,০০০ স্বেচ্ছাসেবকও দ্রুত প্রস্তুত করা হবে। এছাড়া ভূমিকম্প মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মত বিনিময় হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব তুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হুসাইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর এম এ মুহিত সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাই কমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎকালে ঢাকা ও নতুন দিল্লি পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে। তিনি গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ, তাই কোন নির্দিষ্ট দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি, বরং সামগ্রিকভাবে সম্পর্ক উন্নয়নের বিষয়ে মত বিনিময় হয়েছে। ভারতের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারিক রহমানের আগামী সেপ্টেম্বরে নতুন দিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিষয়টি পর্যালোচনা করছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সরকার দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে। তিনি গতকাল রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে দেওয়ানি মামলা নিষ্পত্তিতে বিলম্ব নিরসন, বাংলাদেশ ও জাপানের যৌথ অভিজ্ঞতা শীর্ষক এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। আইনমন্ত্রী বলেন, বিচার প্রক্রিয়াকে আরো দ্রুত, দক্ষ ও জনবান্ধব করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, জাপানের বিচার মন্ত্রণালয় ও জাইকা সহ আন্তর্জাতিক অংশীদারদের অভিজ্ঞতা ও সহযোগিতা বাংলাদেশের বিচার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানুষকে অহেতুক উত্তেজিত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে রাজপথে জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এ জেড এম জাহিদ হোসেন। তিনি গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, বাক স্বাধীনতার অর্থ জ্ঞানহীন বক্তব্য দেওয়া নয়। চলতি ২০২৬-২৭ অর্থবছরে জুলাইয়ের প্রথম ২৮ দিনে দেশে ২৬২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে, যা গত বছর একই সময়ের তুলনায় প্রায় ১৯.৮% বেশি। ২০২৫ সালের পয়লা থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছিল ২১৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী ২৮ জুলাই একদিনে প্রবাসীরা দেশে ৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সংবাদ মাধ্যম এক্সিওস একজন সিনিয়র মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইতিমধ্যে ইরানে বিমান হামলা শুরু করেছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শত্রুর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। খেলার খবর নতুন করে, দেশে তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ের ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয়শ্রোতা, এখন লালন গীতি শুনবেন শিল্পী মোহাম্মদ আব্দুর রহমান ভূঁইয়া বাবুল।

0: পরপর দুখানি লালন গীতি শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ আব্দুর রহমান ভূঁইয়া বাবুল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান আফসানা ফেরদৌস রুনার কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন রুবাইয়াত শ্যামম চৌধুরী।

0: প্রিয় শ্রোতা, আপনারা দুখানে আধুনিক গান শুনলেন আফসানা ফেরদৌস রুনার কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বৌমা,
2: জি আব্বা,
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুম, তা সে সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হইতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা।
2: হামের
3: দাওয়াই নিয়ে আইছি নিম পাতা সেচ্চা।
1: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে কোন লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিতে বাবা।
1: হ্যাঁ,
4: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: দ্রুত জনসংখ্যা বৃদ্ধি একটি বিশ্বব্যাপী সমস্যা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ বিষয়। 1971 সালে বাংলাদেশের টিএফআর ছিল 6.9%, অর্থাৎ ওই সময় বাংলাদেশে একজন মা গড়ে 7টি সন্তান জন্ম দিতেন। বর্তমানে টোটাল ফার্টিলিটি রেট 2.1%। তখন 8% দম্পতি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতেন, আর এখন সেই হার বেড়ে দাঁড়িয়েছে 63%। আর এটি সম্ভব হয়েছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির একটি প্রধান কারণ হল নিরক্ষরতা। আমাদের দেশের কিছু অঞ্চলে যেখানে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে সেখানে জন্মহার কমেছে। সরকারের পাশাপাশি সকল স্তরের মানুষকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সচেতন হতে হবে, তবেই জন্মহার কমানো সম্ভব। প্রিয় শ্রোতা, সকলকে আমন্ত্রণ আমাদের নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূলে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের ভালো থাকাই আমাদের কাম্য। প্রিয় শ্রোতা, আয়োজনের শুরুতেই আপনাদের জন্য রয়েছে সাক্ষাৎকারমূলক আলোচনা। আজকে শুনবেন জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট। এ বিষয়ে সাক্ষাৎকার প্রদান করেছেন ডাক্তার ইশরাত জাহান। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন ডাক্তার নূরে ইশরাত নাজমি।
1: শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই এবং জিজ্ঞাসারও শেষ নেই, এবং বিশেষভাবে কাদের জন্য কোন পদ্ধতি বা কোন নিয়ন্ত্রণ ব্যবস্থাটা প্রযোজ্য এই নিয়েও অনেক ধরনের জল্পনার কল্পনার অবকাশ রয়েছে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ইশরাত জাহান, এবং আমাদের আজকের বিষয় জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট। প্রথমেই ডক্টর ইশরাত জাহান, আপনার কাছ থেকে আমি জানতে চাইব ইমপ্ল্যান্ট বিষয়টি কি?
2: ধন্যবাদ নাজমি। যেটা হলো যে ইমপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি অস্থায়ী দীর্ঘমেয়াদী ক্লিনিক্যাল পদ্ধতি। এটা দুইটা চিকন নরম ক্যাপসুলের মতো থাকে, যেটা চিকনটা হচ্ছে দেয়াশলাইয়ের কাঠের থেকেও চিকন, যা মহিলাদের হাতের কনুইয়ের উপরে ভিতরের দিকে চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়। এটা ক্যাপসুলের মধ্যে থাকে প্রজেস্টেরন হরমোন। সেই প্রজেস্টেরন হরমোন ডেইলি সিক্রেশন হয় এবং সেটা বডিতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য হেল্প করে।
1: আপনি বলেছেন দুটি চিকন ক্যাপসুল চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়, তো এটি নিশ্চয়ই খুব অস্বস্তিদায়ক একটি পদ্ধতি অনেকে মনে হতে পারে, এ ব্যাপারে আপনার পরামর্শ?
2: না, এটা তেমন অস্বস্তি না, কারণ চামড়ার নিচে একটু ফুটা করে ঢুকিয়ে দেওয়া হয় এবং অনেকের মনেই থাকে না যে ভেতরে কিছু আছে এরকম আর কি।
1: এই পদ্ধতিটি বিশেষভাবে কাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ কোন কোন দম্পতির জন্য আপনারা উপদেশ দেন যে এই পদ্ধতি তাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে একেবারে উপযুক্ত?
2: যে কোন সক্ষম দম্পতি এই পদ্ধতি ব্যবহার করতে পারে। তবুও যে এমন হয় যে যারা এস্ট্রোজেন কন্টেইনিং পদ্ধতি নিতে পারেন না, যেমন কম্বাইন পিল খেতে পারেন না, যাদের এস্ট্রোজেন ব্যবহারে অসুবিধা রয়েছে, যেমন যাদের মাইগ্রেন আছে, হার্ট ডিজিজ আছে, তারপরে লিভার ডিজিজ আছে, এরকম মানুষজন যারা এস্ট্রোজেন নিতে পারেন না তারা শুধুমাত্র প্রজেস্টেরন দিবেন, তাদের জন্য এটা খুব ভালো হয়। আর যেই মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো হয়।
1: এই ক্ষেত্রে কি বিশেষ কোন ব্যাপার রয়েছে যে দুটি সন্তান থাকতে হবে, কিংবা সন্তান কয়জন থাকতে হবে, বা কোন সময়টায়, কত বছর বৈবাহিক অবস্থা, কিংবা কতটা বাচ্চা থাকলে?
2: এরকম কোনো কিছু নাই যে কোনো সময় নিতে পারবে, যেহেতু অস্থায়ী পদ্ধতি এবং ওটা ওই ক্যাপসুল খুলে ফেললেই সেটা তার কার্যকর ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার ফার্টিলিটিটা আবার ফিরে আসে। সুতরাং এমন কোনো অবস্থা নেই যে কোনো সক্ষম দম্পতি এটা নিতে পারেন।
1: এক্ষেত্রে মহিলাদের বয়সের কোনো ব্যাপার রয়েছে কিনা?
2: বয়সের কোনো ব্যাপার নেই আসলে এখানে। হ্যাঁ, যে প্রজেস্টেরন হরমোন সবসময় নিতে পারে, যেটা আমরা যেটা বলি যে মাসিকের প্রথম 5-7 দিনের মধ্যে ইমপ্ল্যান্ট নিতে হবে, এবং ইমপ্ল্যান্টটা নিতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে।
1: এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে মাসিকের প্রথম 5-7 দিনের মধ্যে প্রথম যখন একজন দিবেন সেই হিসেবে,
2: হ্যাঁ 5-7 দিনের মধ্যে নেবেন, যে তখন যাতে তার ওভুলেশন না হয়ে যায়, ওভুলেশন হওয়ার আগেই তা নিতে হবে আর কি।
1: এবং এটা একবার ঢুকালে সেটা কতদিন পর্যন্ত কার্যকর থাকতে পারে?
2: এটা দুই রকমের আমাদের দেশে পাওয়া যায়, একটা হচ্ছে ইমপ্লানন, ইমপ্লানটা একটি কাঠি, সেটা 3 বছরের জন্য, আর একটা পাওয়া যায় জ্যাডিল, জ্যাডিলটা হচ্ছে 2টি কাঠি এবং সেটা 5 বছরের জন্য।
1: এবং এর পরবর্তীতে তাকে মনে রেখে সেই তারিখ অনুযায়ী কি স্বাস্থ্যকেন্দ্রে আবার?
2: হ্যাঁ, ওই স্বাস্থ্যকেন্দ্রে একটা কার্ড দিয়ে দেওয়া হয় এবং সেই কার্ডে মানে ইমপ্ল্যান্ট পাওয়ানোর তারিখ লিখে দেওয়া হয়, তারপর সেখানে বলে দেওয়া হয় যে কোনো অসুবিধা হলে আসবে, কোথায় আসবে, আর না হলে সে 3 বছর পর বা 5 বছর পর ওই তারিখে এসে খুলবে আর কি। আর যদি এর মধ্যে যদি কোনো তার অসুবিধা হয় তাহলে আসবে, আর যদি এমনিতে অনেক সময় হয় যে খুলে ফেলবে, বাচ্চা নিতে চিন্তা করছে, তখনও খুলে ফেলতে পারে।
1: ডক্টর ইশরাত, আপনি বলেছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাটা গ্রহণ করতে হবে, তো এই বিশেষ সেবাটা কোথায় কোথায় পাওয়া যেতে পারে?
2: এই সেবা ওই সব জায়গাতেই পাওয়া যায়, যেমন হচ্ছে যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে ফ্যামিলি প্ল্যানিং উইং আছে সেখানে পাওয়া যাবে, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, তারপরে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এবং কিছু এনজিও আছে আমাদের দেশে, কিছু এনজিও ভীষণ ভালো কাজ করছেন এই ব্যাপারে, জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে, তাদের ওখানে পাওয়া যাবে।
1: এই ধরনের পদ্ধতির জন্য কি হাসপাতালে ভর্তির কোন প্রয়োজন আছে?
2: না, কোনো ভর্তির কোনো প্রয়োজন নেই এবং কোনো অ্যানেস্থেশিয়া দেওয়ার দরকার নেই।
1: হ্যাঁ, অর্থাৎ খুব বেশি ভয়ের কোনো কারণ?
2: না, কোনো ভয় নেই।
1: সার্জারি বা অপারেশন নিয়ে যেটা অনেকের ভয় থাকে?
2: না না, কিছু না, ইনশাল্লাহ
1: এরকম কিছু নেই। তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে এটা কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমি জানতে চাইছি কি কি বিশেষ সুবিধা রয়েছে এই ইমপ্ল্যান্ট ব্যবস্থার?
2: সুবিধা সবগুলাই, যেটা হচ্ছে এই পদ্ধতিটি যেটা তিন বছর সে তিন বছর, দুই কাঠি পাঁচ বছর জন্য কার্যকর, পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, খুবই কম। আর যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে, বুকের দুধের কোয়ালিটির কোনো অসুবিধা হয় না, সেজন্য বুকের দুধ খাওয়ালেও নেওয়া যায়, বুকের দুধ কমায় না, যেটা বলি আমরা। বলছিলাম একটু আগে যে ইস্ট্রোজেন কন্টেনিং যারা নিতে পারে না তাদের জন্য ভালো হয় পোস্টন কন্টেনিং নিতে। আর প্রসব পরবর্তী, পোস্টপার্টাম যেটাকে আমরা বলি, যে প্রসব পরবর্তী পদ্ধতি হিসেবে এটা খুব ভালো।
1: আর
2: এবং খুলে ফেললে সাথে সাথে তার সক্ষমতা ফিরে আসে এবং সন্তান ধারণ করতে পারে।
1: তো বিশেষ করে যারা প্রতিদিন খাবারটাকে অনেক কষ্টকর মনে করেন, যে
2: প্রতিদিন পিল খাওয়াটা অসুবিধা,
1: কষ্টকর
2: মনে ভুলে যায়, ভুলে যায়, হ্যাঁ ভুলে গেল, বা কোন খুব ব্যস্ত থাকে অনেক সময় ভুলে যায়, তাও তখন তাদের জন্য এটা খুব সুবিধা,
1: খুবই সুবিধাজনক একটি পদ্ধতি। খুব সুন্দর বলেছেন ডক্টর ইরশাদ। এবার আপনার কাছে জানতে চাইবো এই ব্যবস্থার বিশেষ কোনো অসুবিধা রয়েছে কিনা, শারীরিক কিংবা পারিবারিক?
2: শারীরিক যেটা বলছি যে অসুবিধা ঠিক না, অনেক সময় অনেকের মাসিক অনিয়মিত হয়, অনেকের মতো স্পটিং হয়, ফোটা ফোটা রক্ত যায়, অথবা দুই মাসিকের মাঝখানে ফোটা ফোটা রক্ত যায়, অনেকের কম ব্লিডিং হয়, অনেকের মাসিক বন্ধ হয়ে যায়। তো বন্ধ হলে তখন বুঝতে পারে না যে কি এটা আবার কি গর্ভসঞ্চার করে হয়েছে নাকি এমনি বন্ধ আছে। আর এইগুলো হলে তো মানে তেমন অসুবিধা হয় না, ক্লায়েন্টরা মেনে না এটা, অনেক সময় মাসিকের সময় বেশি রক্ত যায়, রক্তস্রাব বেশি হয়। আর প্রজেস্টেরন হরমোনের জন্য যেটা হয়, যদিও খুব অল্প পরিমাণের প্রত্যেক দিন সিক্রেট হয়, তো মাথা ব্যথা বা অনেকের ওজন বাড়ে বলে বলা হয় আর কি, অল্প, খুবই অল্প এটা হয় আর কি, অনেকের একটু ব্রেন হতে পারে।
1: অর্থাৎ হরমোন জনিত কিছু অসুবিধা দেখা যেতে পারে, তবে অন্যান্য হরমোন জনিত কিছু পিল যেগুলো মুখে খেতে হয় সেগুলো থেকে কি পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটাই কম?
2: হ্যাঁ।
1: আর অনেকে আছেন যে মনে করেন যে মাসিকের মাঝখানের সময়টায়, যে সময়টায় বা মাসিক হচ্ছে বা হওয়ার কথা ছিল ওই সময়টা মাসিক না হলেও একটু তলপেটে ব্যথা, এই ধরনের ব্যথা বা অতিরিক্ত রক্তস্রাব বা হচ্ছে সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, এই ধরনের ব্যবহারের সাথে কি বা এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবস্থার সাথে কি এগুলোর কোনো
2: সম্পর্ক? না, সাদা স্রাবের সাথে নয়, সাদা স্রাব তো আসলে ভাজাইনাল ইনফেকশন হয়। তো যেটা হয় যে কনডম ব্যবহার করলে ভাজাইনাল ইনফেকশনটা কম হয়, মানে প্রজেস্টেরন বা নিজেই হরমোন নিয়ে থাকেন তো তার তো কনডম ব্যবহার করা হয় না, তখন কিছু ভাজাইনাল ইনফেকশন হতে পারে, সেই জন্য সাদা স্রাব হয়। এটার সাথে আসলে সম্পর্ক নেই,
1: এটা সম্পর্ক নেই। অর্থাৎ এটা এই ইমপ্ল্যান্টের
2: পার্শ্বপ্রতিক্রিয়া? না, অবশ্যই না।
1: আমরা সবশেষে জানতে চাইবো ডক্টর ইরশাদ আপনার কাছ থেকে, এই যে ইমপ্ল্যান্ট যেদিন তার চামড়ার নিচে বসানো হলো, ঠিক তার কতদিন পর থেকে এর কার্যকারিতা শুরু হবে? অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বলে থাকি যে একটি নতুন যখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা হয়, কিছুদিন অন্যান্য কোন অস্থায়ী ব্যবস্থা এই ক্ষেত্রে কি নিতে হবে কিনা?
2: এই ক্ষেত্রে আসলে পরের দিন থেকে তার হরমোন সিক্রেট হবে এবং 24 আওয়ার্স এর পর থেকে সেটা কার্যকর হবে, সুতরাং এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই যে অন্য কোনো ব্যবস্থা নিবে।
1: অর্থাৎ প্রথম থেকেই তিনি মোটামুটি
2: নিশ্চিত থাকবেন, পোস্টমর্টেম হরমোন সিক্রেট হবে, ওভুলেশন হয় না, সুতরাং ওভুলেশন না হলে তার বাচ্চার সম্ভাবনা থাকে না।
1: তবে শুধু একটি ব্যাপারে গুরুত্বপূর্ণ যে সময়টা তাকে মনে রাখতে হবে, কার্ডটাকে সংরক্ষণ করতে হবে, এবং যেটা আপনি বলেছেন দুই ধরনের ব্যবস্থা রয়েছে, একটি তিন বছরের জন্য, একটি পাঁচ বছরের জন্য। অর্থাৎ যে সময়টা শেষ হবে তার কিছুদিন আগেই সম্ভবত তাকে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে জানাতে হবে যে তার সময়
2: ওই দিন, মানে শেষ দিনে গেলেও হবে, হ্যাঁ শেষের দিকে, অথবা উনি যদি ইচ্ছা পোষণ করেন যে বাচ্চা নিবেন,
1: একই জায়গায় আবার
2: একই জায়গায় যাবেন, হ্যাঁ যে বলবেন যে খুলে নিব।
1: ডক্টর ইরশাদ জাহান, আপনাকে ধন্যবাদ খুব সুন্দর কিছু তথ্য দেওয়ার জন্য, বিশেষ করে ইমপ্ল্যান্ট যেটি আমাদের সবার জন্য একটি খুব ভালো একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, বিশেষ করে আমরা জানলাম বেশ কিছু সুবিধা রয়েছে এবং নিশ্চিন্ত মনে অনেক দম্পতি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি গ্রহণ করতে পারেন। আর আজকে যারা শুনলেন আমাদের অনুষ্ঠানটি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
0: শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে চলুন শোনা যাক জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী দিলারা বেনজির, গানের কথা লিখেছেন গোলাম সরোয়ার শলোক।

0: শহরাঞ্চলে যেখানে বিনোদনমূলক সুবিধাগুলি বেশি উপলব্ধ সেখানে জন্মহার তুলনামূলকভাবে কম। জনসংখ্যা বৃদ্ধি সরাসরি বেকারত্ব এবং দারিদ্র্যের সাথে সম্পর্কিত। প্রিয় শ্রোতা, এবারে আপনাদের পাঠানোর স্বাস্থ্য বিষয়ক চিঠিপত্রের জবাব। আপনি কেমন আছেন? সঞ্চালনায় নাসিমা রাজ্জাক জুথি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষ নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। একে তো জ্বর, সর্দি, ঠান্ডা লাগার মতো সমস্যা রয়েছে, তার সাথে যোগ হচ্ছে অন্য সমস্যা। বিশেষজ্ঞদের মতে এই সময় ক্যালসিয়ামের অভাবের জন্য হাড়ের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, সেই সাথে দাঁত, হার্ট ও পেশিতে একাধিক সমস্যা দেখা দিচ্ছে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে অস্টিওপরোসিস, অস্টিওপেনিয়া এবং হাইপোক্যালসেমিয়ার মতো সমস্যা দেখা দেয়। এমনকি শিশুদের ক্ষেত্রে শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে যে সকল খাবার খাই তার মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা যায়, আবার প্রয়োজনে সাপ্লিমেন্টও গ্রহণ করা যেতে পারে। তবে তার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করতে যা খাবেন। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম।

0: আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: প্রথমে আপনার কাছে জানতে চাই যে ক্যালসিয়ামের ঘাটতি কেন হয় বা এর কারণগুলো কি কি?
1: ক্যালসিয়ামটা আসলে আমরা জানি যে এটা আমাদের খুব অল্প পরিমাণে প্রয়োজন হলো, কিন্তু এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু যখন আমরা এই ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে পারি না, বা কোনো কারণে আমাদের যদি এই পুষ্টিজ্ঞান সম্পর্কে ধারণা না থাকে যে কোন খাবারটাতে ক্যালসিয়ামের মাত্রা বেশি আছে, এবং সেগুলো না জানার কারণে কিন্তু অনেক সময় আমরা প্রতিদিনের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারি না। আসলে এই না খাওয়া বা না জানার কারণে কিন্তু মূলত আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে। এবং আরো ব্যাপার যেটা হচ্ছে কি, যে ক্যালসিয়ামটা অনেক সময় আমরা খেলেও এটা আমাদের বডিতে শোষণ হয় না। তার আরেকটি কারণ হলো যে ভিটামিন ডি এর উপস্থিতি। আপনি জানবেন যে ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের জন্য কতটা জরুরি, এবং ভিটামিন ডি যখন আমাদের শরীরে অ্যাক্টিভ থাকবে তখনই কিন্তু ক্যালসিয়ামটা আমাদের শরীরে শোষণ হতে শুরু করে। তাই আমি মনে করি যে আমাদের দুটোই খুব জরুরি। এ কারণে আমাদের অবশ্যই ক্যালসিয়ামযুক্ত খাবার কোনটার মধ্যে আছে এটা আমাদের জানতে হবে ভালো করে, এবং কতটুকু খেতে হবে সেটাও আমাদের জানতে হবে।
0: ক্যালসিয়ামের ঘাটতি কোন বয়সে সবচেয়ে বেশি হতে পারে?
1: ক্যালসিয়ামের ঘাটতিটা আসলে দেখা যায় যে বেশি চাহিদা যেটা শুরু হচ্ছে সেটা আপনার মেয়েদের ক্ষেত্রে 50 বছরের সময় থেকে, এবং ছেলেদের ক্ষেত্রে অ্যারাউন্ড 70 বছরের কাছাকাছি। এছাড়াও দেখা যায় যে ক্যালসিয়ামের ঘাটতিটা বলতে আমরা বুঝি ক্যালসিয়ামের চাহিদা আসলে কোন সময় বেড়ে যাচ্ছে। মূলত প্রেগনেন্সিতেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায়, এবং যারা স্কুল গোয়িং বা গ্রোয়িং চাইল্ড যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদাটা বেড়ে যাচ্ছে। এবং তাদের কিন্তু এই সময়টা যদি ক্যালসিয়ামযুক্ত খাবার না দেওয়া হয় তাদের ওই সময়টাতে তার ডেফিসিয়েন্সিটা তৈরি হচ্ছে।
0: প্রতিদিন কতটুকু ক্যালসিয়াম আমাদের শরীরে প্রয়োজন হয়?
1: ক্যালসিয়ামযুক্ত খাবার কিন্তু আমরা প্রতিদিনই গ্রহণ করি, এবং আমাদের বলা হয়ে থাকে একজন সুস্থ মানুষকে আমরা রিকমেন্ডেশন যেটা দিয়ে থাকি যে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম তার পার ডে রিকোয়ারমেন্ট থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে যেমন WHO থেকেও কিন্তু রিকমেন্ড করা হয় যে 500 মিলিগ্রাম তার প্রয়োজন, কিন্তু আবার অন্যান্য জায়গাতেও দেখা যাচ্ছে 700 মিলিগ্রাম। তো আমরা বলে থাকি যে 1000 মিলিগ্রামটা কিন্তু তাদের জন্য ভালো, সবার জন্য যদি গড়ে আমরা হিসাব করি। কিন্তু যাদের জন্য বেশি চাহিদা, যেটা আমরা বলেছি যে একটু বয়স বেড়ে গেলে, যেমন 50 বছর বয়স মহিলাদের ক্ষেত্রে, বা যাদের হচ্ছে 70 বছর যারা ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি 1200 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম প্রয়োজন হয়ে থাকে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কি ধরনের ক্যালসিয়ামযুক্ত খাবার রয়েছে যে খাবারগুলো আমাদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করবে?
1: ক্যালসিয়ামযুক্ত খাবারের মধ্যে কিন্তু আমরা জানি যে আমাদের প্রতিদিনের চাহিদা যদি আমরা পূরণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রতিদিন শাকসবজিটা ঠিকমতো রাখতে হবে। আপনি জানবেন যে আমাদের যত গাঢ় সবুজ শাকসবজি রয়েছে, যেমন আমাদের ব্রোকলি, পালং শাক বা এই টাইপের গাঢ় সবুজ যে শাকসবজিগুলো, এখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। মোটামুটি যদি আমরা কেউ দিনে 1 কাপ পরিমাণ শাকসবজি রাখতে পারি তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেকটা দেখা যাচ্ছে 30% বা 31% আমরা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারছি। এছাড়াও ক্যালসিয়ামযুক্ত খাবারের মধ্যে আমরা সবাই জানি দুধের খাবারটা খুব জরুরি। দুধের খাবারের মধ্যে কিন্তু দই একটি ভালো উৎস, যেখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। সাধারণত নর্মাল দুধেও কিন্তু আমরা ক্যালসিয়াম পাচ্ছি, এবং দুধ থেকে তৈরি আদার্স যে খাবারগুলো আছে সেখানে আমরা ক্যালসিয়ামটা পেয়ে থাকি। আরও যে ক্যালসিয়ামের সোর্স সেটা হচ্ছে আমরা জানি যে বাদাম কিন্তু খুব ভালো একটি উৎস, যেমন অ্যালমন্ড বা ক্যাশিউ যে কাঠ বাদাম যে বলে থাকি, এটার মধ্যে ক্যালসিয়ামটা ভালো পরিমাণে পাচ্ছি। পাশাপাশি বিচি মানে সিড যেটাগুলো আমরা বলছি যে সিসিমি সিড বা চিয়া সিড অথবা যে ডাল, এইগুলো খাবার থেকে কিন্তু আমরা ভালো পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। এছাড়াও সবজি যেগুলো আমরা বলেছি আবার ঠিক একইভাবে কিন্তু ফলের মধ্যে আমরা পেয়ে থাকি, যেমন আপনি যদি কমলা বা মালটা এই টাইপের যদি ফলগুলো খেতে পান সেখান থেকেও কিন্তু আমরা ভালো পরিমাণে একটা ক্যালসিয়াম পেয়ে থাকি। মোটামুটি আসলে আমাদের প্রতিদিনের যে খাবারের চাহিদা আমরা বলি যে প্রোটিনযুক্ত খাবার, যেখান থেকে ছোট মাছ, দুধ, দই, বাদাম এগুলো খেলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে 50% আমাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারছি। বাকি 50% যদি আমরা শাকসবজি খেতে পারি প্রতিদিন 1 থেকে 2 কাপ করে, দুটা ফল রাখতে পারি, তাহলে কিন্তু মোটামুটি আমাদের সারাদিনের যে চাহিদা সেটা কিন্তু আমরা পূরণ করা সম্ভব হয়ে যায়।
0: ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কি ধরনের রোগ হতে পারে?
1: যেমনটা আপনি প্রশ্ন করেছেন যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কি সমস্যা হতে পারে, ঠিক সেই সূত্র ধরেই বলতে চাই যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে আমাদের বোন ডেন্সিটি বা যে বোনের যে ক্ষয় হওয়া বা আমরা যেটা বলছি হাড়ের ক্ষয় সেটা কিন্তু বেশি আমরা ফেস করে থাকি। মূলত যে সিমটমগুলো হয় যে আপনার ব্যাক পেইন হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, আপনার আরো দেখবেন যে একটা বয়স পর ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে 50 বছরের পর থেকে তার হাঁটু ব্যথা কিন্তু এটা খুব কমন। অনেকে দেখা যাচ্ছে হাঁটু ব্যথার জন্য নামাজ পড়তে পারেন না বা চলাফেরা করতে পারছে না। যারা অনেক বয়স হয়ে গেছে 70 বছরের কাছাকাছি তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতি হলে একদম বিছানায় পড়ে যাচ্ছেন, বড় সময় কিন্তু এমনও হয় যে হাড়ও ভেঙে যায়। তো এটার একটা কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতি হওয়া। আর একটা যেটা হচ্ছে যে আমাদের নখ বা আমাদের চুলের যে ব্যাপারগুলো সেগুলোতেও কিন্তু ক্যালসিয়ামের গুরুত্ব অনেক বেশি। যখন আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে তখন কিন্তু আমাদের নখ ভেঙে যাওয়া থেকে শুরু করে চুলের যে অপুষ্টি সেটাও কিন্তু দেখা দিচ্ছে। মাঝে মাঝে কিন্তু আমাদের ওভারঅল কিন্তু অনেক কিছুই কিন্তু আমরা ফেস করি যেটা আমাদের ক্যালসিয়ামের ঘাটতির জন্য হয়ে থাকে। তাই মূলত আমরা বলবো যে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের ব্যাক পেইন, হাড়ের ক্ষয়, হাঁটু ব্যথা, তারপর পিঠে ব্যথা বা আমাদের নখ ভেঙে যাওয়া সমস্যাগুলোই বেশি দেখা দেয়।
0: ক্যালসিয়ামের ঘাটতি পূরণে বা ক্যালসিয়ামের অভাবে যেন কোনো রোগ না হয় এটা প্রতিরোধ করার জন্য আমাদের কি করণীয়?
1: এটা খুবই একটা ভালো প্রশ্ন করেছেন যে আমাদের আসলে জানতে হবে যে আমরা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা যে ঘাটতি সেটা প্রতিরোধ কিভাবে করতে পারি। আমরা তো আসলে প্রত্যেকেই যে যার ইচ্ছা মতোই খেয়ে ফেলি। প্রতিদিন খেতে বসলে দেখা যায় যে আমাদের রুচির ব্যাপারটা আমরা বেশি খেয়াল করি যে কোনটা খেতে ভালো লাগে সেই খাবারটাই খেয়ে ফেলছি, কিন্তু আমরা কেউ মাথায় রাখি না যে আসলে এই খাবারটা খেলে আমি এই পুষ্টিটা পাচ্ছি। কমপক্ষে 500 মিলিগ্রাম ক্যালসিয়াম তার প্রতিদিন কাভার হতে হবে। তো সেই হিসেবে কিন্তু তাকে মিনিমাম শাক সবজিটা রাখতে হবে প্রতিদিন খাদ্য তালিকায়, দুধ না হলেও দইটা খেতে হবে বা ছোট মাছ খেতে হবে, একটু বাদাম বা ডাল জাতীয় খাবার খেতে হবে। তাহলে কিন্তু দেখা যাচ্ছে তার প্রতিদিনের যে ক্যালসিয়ামের চাহিদা সেটা কিন্তু পূরণ হচ্ছে। এবং আমরা যদি প্রতিরোধমূলক চিন্তা করি তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই খাবারগুলো কিন্তু খেতে হবে। পাশাপাশি যেটা বলেছি যে লাইফস্টাইল বা জীবনযাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা হচ্ছে আমাদের সূর্যের আলোতে যেতে হবে, ভিটামিন ডি টা আমাদের ঠিক রাখতে হবে। তাহলে মোটামুটি আমাদের যে ক্যালসিয়ামের ঘাটতির অভাবে যে রোগগুলো হয়, হাঁটু ব্যথা, পিঠে ব্যথা বা কোমরের ব্যথা, এগুলো কিন্তু আমরা অনেকটাই আমরা রিলিফ করতে পারবো ইনশাআল্লাহ।
0: প্রিয় শ্রোতা বন্ধু, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে প্রথমেই লিখেছেন ইসমাইল হোসেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে, বলেছেন যে ক্যালসিয়ামের ঘাটতি হলে কি ধরনের সমস্যা হতে পারে।
1: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ক্যালসিয়ামের ঘাটতি হলে যে সমস্যাটা হতে পারে সেটা প্রথমত আপনি দেখবেন যে আপনার পিঠে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, তার মানে আপনার হাড়ের যে ক্ষয় হচ্ছে সেখান থেকে কিন্তু সমস্যাগুলো সূত্রপাত হয়ে থাকে। এর পাশাপাশি আপনার নখ ভেঙে যাওয়া বা আপনার চুলের সমস্যা হওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনি ফেস করতে পারেন ক্যালসিয়ামের ঘাটতি হলে।
0: এরপরে আমাদেরকে আদিল হাসান খান, তিনি সিরাজগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন, এবং সেই সাথে মোহাম্মদ আব্দুল লতিফ নওগাঁ থেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন, ক্যালসিয়ামের ঘাটতি হলে কি হাড়ের জয়েন্টের ব্যথা অনুভূত হয়, এবং জানতে চেয়েছেন যে মানব শরীরে কি কি লক্ষণ দেখা দিলে বুঝবো যে আসলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে।
1: আপনার প্রশ্নটি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি, যে আসলে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কোন কোন সিমটম গুলো বা কোন কোন সমস্যাগুলো আমরা ফেস করে থাকি। এটা হচ্ছে প্রথমত দেখবেন যে আপনি বলেছেন যে হাড়ের ব্যথাটা কি এটা ক্যালসিয়ামের ঘাটতির কারণে হচ্ছে কিনা, এটা একটি যেমন সত্য কথা আবার ইনডিরেক্টলি কিন্তু একটা টার্মও চলে আসে। যেমন আমরা কিন্তু আলোচনায় বলেছি যে ক্যালসিয়ামযুক্ত খাবার কিন্তু আমরা খাচ্ছি, কিন্তু ক্যালসিয়ামটা শোষণ করতে কিন্তু আমাদের সাহায্য করে থাকে ভিটামিন ডি। তো অনেক সময় যেটা হচ্ছে যে আপনি হয়তো ক্যালসিয়াম জাতীয় খাবার খাচ্ছেন কিন্তু ভিটামিন ডি টা আপনার শরীরে অ্যাক্টিভ হয়তো হচ্ছে না। যেমনটি হচ্ছে যে আপনি সারাদিন হয়তো ঘরের মধ্যে থাকছেন বা রোদে যাচ্ছেন না, তখন কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি এর একটা ঘাটতি দেখা দিতে পারে। এবং ভিটামিন ডি যখন ঘাটতি হচ্ছে তখন কিন্তু আপনি ক্যালসিয়ামযুক্ত খাবার খেলেও কিন্তু আপনার বডিতে ক্যালসিয়ামটা শোষণ হচ্ছে না। তখন কি হচ্ছে, আপনার এই যে ক্যালসিয়ামটা যদি শোষণ না হয় তখন কিন্তু আপনার হাড়ের যে নারিশমেন্ট যেটা বলে থাকি বা পরিচর্যা সেটা কিন্তু ব্যাহত হয়। এবং ব্যাহত হলে কি হচ্ছে, হাড়ের ক্ষয় দেখা দিচ্ছে বা সেখানে বোন ডেন্সিটি যেটা বলছে সেগুলো হচ্ছে, তখন থেকে কিন্তু আপনার এই যে হাঁটুর ব্যথা বা হাড়ের ক্ষয় সমস্যাগুলো কিন্তু হচ্ছে। তার মানে কিন্তু আমরা বলতেই পারি যে ক্যালসিয়ামের ঘাটতি হলে কিন্তু সমস্যাটা হচ্ছে। এছাড়াও কিন্তু অন্যান্য অনেকগুলো কারণ থাকতে পারে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই একজন ডক্টর বিশেষজ্ঞ যিনি আছেন তার সাথে কথা বলতে হবে এবং জেনে নিতে হবে। আর একটা প্রশ্ন আপনি করেছেন যে কি কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন যে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। মূলত ক্যালসিয়ামের ঘাটতি হলে যেটা আমরা বুঝি যে আমাদের আসলে শুরুই হয় আমাদের হাত ব্যথা, কোমরের ব্যথা, পিঠে ব্যথা বা এমন হচ্ছে যে আপনার হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, এরকম টাইপের ব্যথা দিয়ে কিন্তু আমরা ফেস করি। কারণ আমরা জানি যে ক্যালসিয়ামটা কিন্তু মূলত আমাদের এই হাড় এবং আমাদের যে ভেতরে যে স্কেলিটন যে এগুলো আছে সেগুলোতে কিন্তু কাজ করে থাকে। পাশাপাশি কিন্তু আপনি দেখবেন যে আপনার নখের ক্ষয় হচ্ছে, নখটা খুব সহজে ভেঙে যাচ্ছে, আমরা বলি যে ভঙ্গুর নখ যেটাকে বলি। এছাড়াও কিন্তু দেখবেন আপনার চুলের কিছু রুক্ষতা আপনি ফেস করতে পারেন, সেই সমস্যাগুলো কিন্তু মূলত আপনার ক্যালসিয়ামের ঘাটতি থেকেই হয়ে থাকে। তাই যখন আপনি এই সিমটমগুলো ফেস করবেন তখনই কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার প্রতিদিনের যে চাহিদা সেটা কিন্তু আপনি পূরণ করতে পারছেন না। তাই আপনাকে ক্যালসিয়ামযুক্ত যে খাবারগুলোর নাম বলেছি, শাকসবজি, দুধের খাবার, বাদাম, ডাল, এই জাতীয় খাবারগুলোকে আপনার খাদ্য তালিকায় রাখা, পাশাপাশি কিন্তু ফলগুলোকেও আপনাকে চেষ্টা করতে হবে দিনে 2টি করে ফল খাওয়া। খাদ্য তালিকায় রাখা।
0: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন দীপক চক্রবর্তী। দীপক, তিনি দেবীগঞ্জ পঞ্চগর থেকে আমাদেরকে বলেছেন যে ক্যালসিয়ামের ঘাটতির সাথে ব্যায়ামও কতটুকু গুরুত্বপূর্ণ।
1: আচ্ছা, এটাও কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ কথা আপনি তুলেছেন যে ব্যায়ামটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আসলে আমাদের শারীরিক পরিশ্রম কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। আমরা করোনার মধ্যে কিন্তু অনেকেই জানতে পেরেছি শুধুমাত্র কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার না, পাশাপাশি কিন্তু আমাদের শারীরিক পরিশ্রমটাও সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে। এবং দেখা যাচ্ছে যে আমাদের কিছু এক্সারসাইজ যেটা কি করছে আমাদের শরীরের ওজনটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, পাশাপাশি আমাদের মেটাবলিজমটাকে ঠিক রাখতে সাহায্য করছে, যেমন আপনার ইনসুলিন সিক্রেশনটা ঠিক রাখে। তাই আমি মনে করি যে শারীরিক পরিশ্রমটা কিন্তু আমাদের শরীরের সবকিছুর সাথেই জড়িত। তাই আপনার ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ার পাশাপাশি যদি আপনি প্রতিদিন অল্প করে হলেও যদি আপনি শারীরিক ব্যায়াম করতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার হাড়ের বা যে কোনো কিন্তু মাসেলের জন্য অনেকটা উপকারী, এবং আপনি দেখবেন যে আপনার অনেকটা আরাম ফিলও করছেন।
0: আতারুমন রঞ্জু এবং সেলিম রাজ আমাদেরকে কমেন্ট পাঠিয়েছেন এবং তারা জানতে চেয়েছেন যে ক্যালসিয়াম জাতীয় যে ট্যাবলেট গুলো পাওয়া যায় এই ট্যাবলেট গুলো কতটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সহায়ক।
1: আপনি যে প্রশ্নটি করেছেন এটি আসলে সবারই জানা উচিত। আমরা তো জানি যে কোনো ফার্মাসি ফর্মে যেই সাপ্লিমেন্ট গুলো পাওয়া যায় যেমন ভিটামিন সি, ক্যালসিয়াম বা ভিটামিন বি, এগুলো কিন্তু আসলে ডিরেক্ট ফর্মে কিন্তু আমাদের আসে। যেমন খাবারের মাধ্যমে কি হচ্ছে, আমরা কিন্তু ন্যাচারালি আমাদের বডিতে যাবে, কিন্তু আপনার একটা ফার্মাসি ফর্মে থাকে। এই জিনিসগুলো কিন্তু সবসময় বিশেষজ্ঞ ডক্টররা কি করে থাকেন, যখন কারোর খুব এমার্জেন্সি বা যখন তার অনেক ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে সেই সময়গুলোতে কিন্তু এগুলো দিয়ে থাকেন, অ্যাডভাইস করে থাকেন। কিন্তু আমরা অনেকেই করি কি, নিজেরাই কিন্তু এই জিনিসগুলো আমরা বাজার থেকে বা ফার্মাসি থেকে কিনে নিয়ে এসে কিন্তু আমরা খেয়ে ফেলি। এটা কিন্তু অত্যন্ত একটি ভুল কাজ। অবশ্যই আপনারা যেটা করবেন যে ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই নিজে নিজে এই ধরনের ওষুধ বা ভিটামিন আপনারা খাবেন না।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে যে ধরনের খাবার এই টপিকে কথা বলার জন্য।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, বিদায়ের আগে কিছু কথা না বললেই নয়, ঘুমানোর সময় দিনে বা রাতে অবশ্যই মশারি ব্যবহার করুন, পরিবারে বয়স্ক এবং শিশুদের প্রতি বাড়তি যত্ন নিন, সচেতন থাকুন। প্রিয় শ্রোতা, যাবার বেলায় জানিয়ে দিই আজকের অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফরসানা ইয়াসমিন, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, আর স্বাস্থ্যই সুখের মূল ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরী।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা বাংলাদেশ বেতার খবর পড়ছি শিমি আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। স্নাতকোত্তর ডিগ্রিধারী নীলা খাতুনকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক পদে, আয়শা আক্তারকে গাইবান্ধার বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে এবং দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জে ডি এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল উপস্থিত ছিলেন। তৈরি পোশাক খাতের উপর অতিনির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে সরকারের অন্যতম সফল উদ্যোগ এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্প হাতে নিয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে রপ্তানি বহুমুখীকরণকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয় 2017 সালের জুলাইয়ে প্রকল্পটি চালু করে। চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং এই খাতের উৎপাদন বৃদ্ধি, এগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং নতুন রপ্তানি বাজারে প্রবেশের সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করা হয়। এর ফলে প্রায় 180,000 নতুন ও শোভন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বৈশ্বিক মূল্য শৃঙ্খলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। চলতি 2026-27 অর্থবছরে জুলাইয়ের প্রথম 28 দিনে দেশে 262 কোটি 10 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে, যা গত বছর একই সময়ের তুলনায় প্রায় 19.8% বেশি। 2025 সালের 1 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত এদেশে রেমিটেন্স এসেছিল 218 কোটি 70 লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী 28 জুলাই একদিনেই প্রবাসীরা দেশে 9 কোটি 70 লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সংবাদ মাধ্যম এক্সিওস একজন সিনিয়র মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইতোমধ্যে ইরানে বিমান হামলা শুরু করেছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শত্রুর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে ইরাকের 7টি প্রদেশে যুক্তরাষ্ট্র সৌদি আরবের হামলায় অন্তত 20 জন ইরাকি যোদ্ধা নিহত এবং 32 জন আহত হন। সর্বশেষ এ হামলার পর আঞ্চলিক যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম রাজ্যে চলমান বন্যায় প্রাণহানি বেড়ে 75 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় 8 জন লোক নিখোঁজ রয়েছে। গতকাল দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বন্যায় শিবসাগর জেলায় সর্বোচ্চ 37 জনের প্রাণহানি ঘটেছে। এরপর চারাইদেও জেলায় 20 জন ও জোরহাট জেলায় 9 জনের মৃত্যু হয়েছে। গ্রিসের ক্রিট দ্বীপের রেথিমোনো অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে আটকে পড়ে 2 জন অগ্নি নির্বাপক কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া গ্রিসের অন্যান্য এলাকাতেও দাবানল ছড়িয়ে পড়েছে। প্রবল ঝোড়ো বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গ্রিসের একাধিক গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খেলার খবর নতুন করে, দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। সবশেষ আবহাওয়া, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সম্পূর্ণরূপে মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা, সর্বশেষ আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর ওড়িশা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিম উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামী 2 আগস্ট রবিবার বেলা 2:20 শুনবেন প্রবাসী তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। বিষয়, বিদেশে নিরাপদ ও সঠিক চাকরি পাওয়ার উপায় ও করণীয়। অংশগ্রহণে জনাব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মন্ডল, উপসচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সঞ্চালনে থাকবেন রহমান রাশেদ। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিষয় সম্পর্কে জানতে ফোন করুন 01553841500 এই নম্বরে, 01553841500 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন।

0: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ওষুধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, এফএম 106 মেগাহার্স এবং এফএম 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে। বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে, আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ সম্পূর্ণরূপে মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা সর্বশেষ আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। নাটক লাইট হাউস বেলা 3:05। মূল রচনা মাসকাওয়াত আহসান, বেতার নাট্যরূপ জাহিদ হোসেন বাবুল, প্রযোজনা কাজী ইসহাক। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ বিকেল 3:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগরে ছোট পরিবার বিকেল 4:05। প্রাণীর সুর শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00।
1: সুপ্রিয় শ্রোতা, সবশেষে শুনবেন FM এর অনুষ্ঠান সূচি। FM 92 মেগাহার্জে সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান সূচি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পাঁচ মিশালি গান। প্রথমেই শুনবেন দেশের গান সমবেত কণ্ঠে। গানটির কথা লিখেছেন বাংলাদেশ বেতার ঢাকা।

0: আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
4: চোখ তুলে দেখো না কে এসেছে।
2: এই যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।
5: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয়শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি পাঁচমিশালি গানের আয়োজনে। প্রথমে শোনাব দেশের গান, শিল্পী সমবেত কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন অশোক বাবু, সুর করেছেন শেখ মিলম।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান। পাঁচমিশালি গানের আয়োজনে এবারে শুনবেন আধুনিক গান, কণ্ঠ দিয়েছেন তিমির নন্দী। গানটি কথা লিখেছেন রফিকুল হাসান এবং সুর করেছেন শিল্পী নিজেই।

প্রিয় শ্রোতা, শুনছেন পাঁচমিশালি গান। এবারে শিল্পী অদিতি মহসেন, কে তুমি বসে নদীকূলে, গীতিকার অতুল প্রসাদ সেন, সুরকার অতুল প্রসাদ সেন।

প্রিয় শ্রোতা, পাঁচমিশালির আয়োজনে এবার শুনবেন পল্লীগীতি বন্ধে মায়া লাগাইছে। শিল্পী কাজল দেওয়ান, গীতিকার এবং সুরকার শাহ আব্দুল করিম।

প্রিয় শ্রোতা, আপনি শুনছেন পাঁচ বিশালি গান, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শোনাব রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবলীনা সুরদোলা।

প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন পাঁচ মিশালি গান। নির্জন ভ্রমণকারী যাত্রী সাধারণের অবগতির জন্য বলছি, কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না উঠে পরবর্তী নির্জনে ভ্রমণ করুন। লঞ্চে ওঠা নামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রাফিকা বিনতে জাহিদ। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক স্বাবলম্বী ও মূলধারায় সম্পৃক্তকরণে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে তাদের চাকুরিতে নিয়োগ দেওয়া হল। নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখান্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। স্নাতকোত্তর ডিগ্রিধারী নীলা খাতুনকে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক পদে, আয়েশা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে এবং দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। মানব পাচারের শিকার ব্যক্তিদের অধিকার রক্ষা এবং এই অপরাধের বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানোই এই দিবস পালনের উদ্দেশ্য। জাতিসংঘের সাধারণ পরিষদ 2013 সালে 8ই ডিসেম্বর একটি প্রস্তাব পাশের মাধ্যমে 30শে জুলাইকে বিশ্বের মানব পাচার বিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। দিবসটি উপলক্ষে আজ রাজধানী ঢাকায় ট্র্যাপড বিহাইন্ড দ্য স্ক্যাম এন্ডিং হিউম্যান ট্রাফিকিং ফর ফোর্স ক্রিমিনালিটি শীর্ষক উচ্চ পর্যায়ের জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, প্রযুক্তি অপব্যবহার করে গড়ে ওঠা আন্তর্জাতিক মানব পাচার ও স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। মানব পাচার এবং প্রযুক্তি নির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশ জাতিসংঘে আন্তঃসীমান্ত সংঘটিত অপরাধ দমন সনদ UNTOC এবং এর প্রোটোকলের সাথে সঙ্গতি রেখে মানব পাচার ও অভিবাসী চোরাচালন প্রতিরোধ ও দমন আইন 2026 প্রণয়ন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই আইনের মাধ্যমে অনলাইন প্রতারণার মাধ্যমে পাচার প্রযুক্তি নির্ভর প্রতারণা এবং জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ডকে কঠোর আইনি শাস্তির আওতায় আনা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর তথ্য ভবনে জুলাই শহীদ দিবস বিষয়ক এক প্রকাশনায় মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় একথা বলেন। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস চেষ্টা করছেন। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাত হোসেন সিজারের পরিবর্তে স্বাভাবিক প্রসব এবং 6 মাস বয়স পর্যন্ত সন্তানদের শাল দুধ খাওয়াতে মায়েদের উৎসাহিত করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানী মহাখালীর নিপসমে এক অনুষ্ঠানে কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগাক্রান্ত মানুষের শেষ ভরসা চিকিৎসক, তাই রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণ করতে হবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে দীর্ঘদিনের মামলার জট নিরসন এবং সাধারণ মানুষের দ্রুত বিচার নিশ্চিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ADR এর উপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আজ তার মন্ত্রণালয়ে বাংলাদেশে আইনগত সহায়তা অধিদপ্তরের DBL এর সাথে ব্লাস্ট ও ব্র্যাকের পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী জানান, সরকারি বিভিন্ন পদক্ষেপ ও ADR এর ইতিবাচক ব্যবহারের ফলে 2025 সালের তুলনায় 2026 সালে চলমান সময়ে নির্দিষ্ট কয়েকটি আইনের আওতায় মামলা দায়ের হার 62% বেশি হ্রাস পেয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ফিরে আসার পর শেখ হাসিনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একদিন বিরতির পর গতকাল ইরানের ওপর ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্টার কমান্ড সেন্টকম জানায়, মার্কিন বাহিনীর ওপর গতকাল ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে যুক্তরাষ্ট্র সফলভাবে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায়। এতে সামরিক কমান্ড সেন্টার সহ ইসলামিক রেভলিউশন গার্ডের বহু সংখ্যক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেজ যুদ্ধবিরতি সহ কূটনৈতিক আলোচনায় ফিরে আসতে যুক্তরাষ্ট্র ইরানের প্রতি আহ্বান জানান বলে সংস্থাটি একটি মুখপাত্র জানিয়েছেন। ক্রমবর্ধমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবদমান পক্ষগুলো আলোচনায় ফিরতে ব্যর্থ হলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে সতর্ক করে জাতিসংঘ। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা আমন্ত্রণ জানাচ্ছি নাট্য অনুষ্ঠানে।
2: আজকের নাটক লাইট হাউস, গল্প মাসকাওয়াত আহসান, বেতার নাট্যরূপ জাহিদ হোসেন বাবুল, প্রযোজনা কাজী ইসহাক। নাট্য অনুষ্ঠান লাইট হাউস।
3: আসিফ, কি খবর বলো?
4: ভালো।
3: আসতে কোনো অসুবিধা?
4: না,
3: তবে পৌঁছতে এত দেরি হলো যে আমি সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুশ্চিন্তা করছি।
4: কি করব বলো, সড়ক বিভাগের কল্যাণে কোথাও খুঁড়াখুঁড়ি, কোথাও লম্বা গাড়ির লাইন, আবার কোথাও
3: সবই জনস্বার্থে।
4: তোমার অবস্থা বলো।
3: আমার আমার আবার কি, সেই পুরনো কাসুন্দি, লোহা লক্কর, নাট বল্টু, একই রেকর্ডের পুনঃপ্রচার। তোমাদের মতো তো আমাদের অফিসিয়াল ট্যুর, ব্যক্তিগত সুযোগ সুবিধা নেই।
4: ইঞ্জিনিয়ার আর কি করবে বলো, কল কবজা নিয়েই তো তোমাদের কাজকর্ম। আর ট্যুরের কথা বলছো, তুমি তো ট্যুরের মধ্যেই বসবাস করছো, আবার ট্যুর দিয়ে কি করবে তুমি?
3: তাই নাকি? ভালোই বলেছো, লিভিং উইদিন আ ট্যুর। যাকে তৃণা ভাবি কোথায়, এখনো নামছে না কেন? আমাকে কি হেল্প করতে হবে? ভাবি, এই ভাবি,
4: বাসের ভেতরে খুঁজে তোমার ভাবির কোনো চিহ্ন তুমি পাবে না, কারণ ট্রিনা আসেনি।
3: মানে
4: ওর স্কুলে পরীক্ষা চলছে, এই মুহূর্তে আসা সম্ভব নয়।
3: ভালো লাগলো না সংবাদটা শুনে। ইচ্ছে ছিল তোমাদেরকে আমার একচালা ঘরে তুলব, ট্রিনা ভাবির রান্না খাবো, একটা পিকনিক পিকনিক ভাব হবে।
4: এই পিকনিকটা কি আমি একা একা করতে পারি না, বঞ্চিত হব?
3: না না, বঞ্চিত হবে না, একটা ব্যবস্থা করে দেবো। অবশ্য আমার ওখানে থাকলে তোমার সুবিধার চেয়ে অসুবিধা হবে অনেক বেশি, এই একা একা সঙ্গীবিহীন সময়। তবু ভাই, তুমি বেড়াতে এসেছো, আমি থাকবো সারাক্ষণ নাট বল্টু নিয়ে, চাইনা সমুদ্রের প্রান্ত সীমা ছেড়ে শহরের এক কোণে তোমাকে বন্দি করে রাখতে, যেখানে সমুদ্রের উচ্ছলতার পরিবর্তে শুনবে খুটখাট খুটখাট শব্দ। তাছাড়া অফিসিয়াল ট্যুর আরও আসেনি ত্রিনা।
4: তাহলে উঠবো কোথায়?
3: সে ব্যবস্থা অবশ্যই আছে।
4: কোথায়?
3: তোমাকে হিলটপ সার্কিট হাউজে ব্যবস্থা করছি, একদম সমুদ্রের কাছাকাছি। চোখ মেললেই দেখতে পাবে খোলা আকাশ, প্রকৃতির নীল, এমন জায়গায় একা একা।
4: তা কিছু না, একা একা সমুদ্র দেখার ইচ্ছে আমার কখনো ছিল না। অনেক দিনের জমানো স্বপ্ন সমুদ্র দেখব, কিন্তু ত্রিনা তো আবার মোস্ট ওবিডিয়েন্ট চাকুরে।
3: একেই বলে কলকবজা মার্কা জীবন। দুঃখ করো না বন্ধু, যাও যাও রুমে যাও, দেখবে তোমার সকল দুঃখের অবসান হয়ে গেছে, মনটা খিলখিল করে হাসছে।
4: কেমন করে মিস্টার অজয়?
3: শাওয়ারের নিচে দাঁড়িয়ে শরীরের সমস্ত ক্লান্তি প্রথমে ধুয়ে ফেলবে, কান পাতবে সমুদ্রের দিকে, শুনতে পাবে তার গর্জন। সমুদ্রের গর্জনের সাথে মিশে যাচ্ছে বাতাসের শোষ শব্দ, অদ্ভুত এক ভালো লাগায় তোমার মনটা ভরে উঠবে।
4: হ্যাঁ, অফিসের একঘেয়ে মিটিং, ফাইল, মধ্যবিত্তের বাজার দরের গল্প, রাজনৈতিক তর্ক, এসব টিপিক্যাল মধ্যবিত্তের একটা জীবনের বাইরে অন্যরকম কয়েকটা গন্ধ। তাই না? ধুলো ধোঁয়া নেই, ট্রাফিক জ্যাম নেই, পাগলাটে কোলাহল নেই, দূরে অনেক দূরে ঝকঝকে নির্জনতা। বেশ
3: বেশ, তো চলো তাহলে, তোমাকে এখন সার্কিট হাউসে পৌঁছে দিয়ে আমাকে ফিরতে হবে আপন আস্তানায়। চলো।
4: আচ্ছা, যাবো কি সে? এখানকার যে রাস্তা, এই উঁচু নিচু, আঁকা বাঁকা, আমার খুব ভয় লাগে, খুব রিস্কি।
3: খুব ভয় কাকে, পথকে না মৃত্যুকে?
4: হ্যাঁ,
3: এক সময়কার বেপরোয়া আসিফ এখন এত ভয় কাতুরে?
4: বলো কিসে যাব?
3: নো চিন্তা, ওই যে সর্বদা আমার লক্কর ঝক্কর সেলফ ড্রাইভিং সাদাজি চাঁদের গাড়ি বলতে পারো, ওটাই করে তোমাকে হিলটপ সার্কিট হাউসে পৌঁছে দিয়ে আমিও এখনকার মতো কেটে পড়ব।
4: চলো চল, ফ্রেশ হওয়া দরকার।

0: আশিফ কি হলো? আশিফ আশিফ, এনিথিং রং? এমন লাফ মেরে উঠলে যে ভয় পেয়েছো? কোনো দুঃস্বপ্ন আশিফ?
1: হ্যাঁ রে,
0: কি হয়েছে?
1: একটা দুঃস্বপ্ন দেখলাম।
0: খুব খারাপ কিছু
1: দেখলাম? বিশাল একটা জোয়ার এসে আমাকে ভাসিয়ে নিল, পানির ঘূর্ণির অতলে আমি তলিয়ে যাচ্ছি। সে যেন আমাকে অ্যানাকোন্ডার মতো গিলে গিলে খেতে চাচ্ছে।
0: এই অপরিচিত জায়গায় হঠাৎ এসে থাকলে এমন হয়। ও কিছু না, ও কিছু না, দু একদিন থাকার পর সব ঠিক হয়ে যাবে। সব কিছু আপন আপন, দেখবে এই জায়গাটা কত আপন করে নিয়েছে তোমাকে। প্রথম প্রথম তো আমারও এমন হতো, কত রাত যে ঘুমায়নি, আর এখন ওইসব সমুদ্র গর্জন, বনবিড়ালের ডাক, খেকশিয়ালের হাউমাউ, বাতাসের শোষ শব্দ না শুনলে আমার ঘুমিয়ে আসতে চায় না।
1: তুমি কখন এলে?
0: ভাবলাম তোমাকে তো সময় দিতে পারি না, কিন্তু একটু খোঁজ খবর তো নেওয়া দরকার, তাই দরজা খোলা দেখে ঢুকে পড়লাম ভেতরে। তুমি ঘুমিয়ে আছো দেখে যেই না চলে যাব ভাবছি, অমনি তুমি উঠে পড়লে, তাই ফিরে আসা। একা একা খুব খারাপ লাগছে না?
1: কি বা করার আছে বলো।
0: ত্রিনার সাথে যোগাযোগ হয়নি?
1: হয়েছে, কিছুক্ষণ আগে টেলিফোন করেছিলাম।
0: কেমন আছে ও?
1: যেমনটা থাকার কথা।
0: বুঝলাম কেন ওই দুঃস্বপ্নের আগমন। নিশ্চয়ই বালিশে মাথা রেখে ভাবছিলে ওকে খুব মিস করছো, তাই না?
1: মিথ্যে নয়।
0: আশিফ, একটা কথা জিজ্ঞেস করব। অবশ্য কথাটা তোমার একান্ত ব্যক্তিগত, অন্য কিছু যদি মনে করো।
1: ভেব না, জিজ্ঞাসা করতে পারো।
0: ত্রিনার সাথে কি তোমার সম্পর্ক ভালো যাচ্ছে না?
1: কি করে ভাবলে এমন?
0: ভাবলাম, কথাটা নিশ্চিত করে বলতে পারছি না, একটা অনুমান, সত্য আবার মিথ্যেও হতে পারে। প্রশ্নটা করা কি ঠিক হলো?
1: কেন?
0: ওই যে তুমি ভাবনায় জড়িয়ে গেলে।
1: না, তোমার কি মনে হয়?
0: আমি তো ভাই তোমার মতো বিবাহিত নই যে বিবাহিতদের সম্পর্কের বিচিত্র গতি প্রকৃতি সম্পর্কে ধারণা থাকবে।
1: তারপরও বলো না শুনি, তুমি কি চিন্তা করছো?
0: আমার মনে হয় অনুমানটা সত্য। কি?
1: না, তোমার অনুমান সত্য নয়।
0: তাই?
1: হ্যাঁ, উচ্ছল ভালোবাসে আমরা বিগলিত হই না, অনাকাঙ্ক্ষিত কোনো সংবাদে আমরা দিশেহারা হই না, বরং দুজনে চিন্তা ভাবনা করে আমরা তার সমাধান বের করার চেষ্টা করি। একটা চমৎকার সংসার আমাদের সাজানো গোছানো। ত্রিনার কথা যদি বলতে হয়, এক কথায় অপূর্ব বৈশিষ্ট্য একটা মেয়ে, আচার আচরণে খুব ব্যালেন্সড। অন্য দশজন মেয়ের সাথে আমি কখনোই ওকে মেলাতে পারি না, নিজের ওয়াইফ বলে বলছি না। আমার ভেবো না, আমি স্ট্রেনো।
0: সত্যি এক অপূর্ব ভালো লাগা আমাকে প্রশান্ত করে দিল, মনের উপর থেকে এক টুকরো কালো মেঘ এই মাত্র সরে গেল।
1: এমন কেন মনে হলো অজয়?
0: না, এই যে তোমার বিছানা থেকে উঠে পড়া, একটা বিষণ্নতার ছাপ সবসময় তোমার চেহারায়, তাছাড়া ত্রিনাকে ছাড়া কক্সবাজার আসা ইত্যাদি।
1: এবার তাহলে বলি, আমার এই সমুদ্রের ডাকে আকুল হওয়া, সার্কিট হাউজের উঁচু ছাদের সঙ্গে ঘর ঘর করে ঘুরতে থাকা ওই যে ফ্যানটা, ওই শব্দ সময়কে বিরহী করেছে। নির্জনতা আর একাকিত্ব, একাকিত্বের আনন্দ আছে, আবার আবার বেদনাও আছে।
0: ইঞ্জিনিয়ারের ঘটে এই জটিল ফিলোসফি বোঝার বুদ্ধি কোথায় বলো? তাই বলে কক্সবাজার এসে কূপমণ্ডুক বাঙালি চাদর মুড়ে শুয়ে থাকবে, ওয়ান্ডারলাস্ট হতে পারবে না, তাই কি হয়? তাই ওঠো।
1: উঠি উঠি বাবা, এক্ষুনি বেরোবো।
0: কোথায় যাবে?
1: আমাদের ওই দাতা সংস্থার একজন কর্মকর্তার সাথে দেখা করতে হবে, মোটেল শৈবালে যাব।
0: তারপর?
1: তারপর কোনো প্রোগ্রাম এখনো সেট করিনি।
0: কিছুটা গন্তব্যহীন যাত্রা, তাই না? তবে যেখানেই যাও সাবধানে থাকবে, খুব তো ভাবুক সেজেছ। তো চলো তোমাকে হোটেল শৈবালে পৌঁছে দেই, আর যখনই গাড়ি লাগবে ফোন করো, গাড়ি পাঠিয়ে দেবো, না হয় নিজে চালিয়ে জিপ নিয়ে হাজির হয়ে যাবো।
1: বেশ চলো।

0: হ্যালো, গুড ইভিনিং মোটেল শৈবাল, বলুন আপনার জন্য কি করতে পারি? একটু প্লিজ। হ্যালো, তিনি তো এইমাত্র বেরিয়েছেন, আপনি কে বলছেন প্লিজ? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আমি সঙ্গটা পৌঁছে দেব, ধন্যবাদ।
1: এক্সকিউজ মি,
0: ইয়েস বলুন,
1: 27 নম্বর রুম মিস্টার টিম হিগম্যান কি আছেন?
0: একটু প্লিজ, সরি, তিনি এই মুহূর্তে রুমে নেই, কিছুক্ষণ আগে বেরিয়েছেন।
1: কখন ফিরবেন বা কোনো মেসেজ রেখে গেছেন কি?
0: আপনার নামটা প্লিজ?
1: আসিফ মাহমুদ ফ্রম ঢাকা।
0: জি জি, আপনাকে বলতে বলেছেন যত দ্রুত সম্ভব তিনি ফিরে আসার চেষ্টা করবেন, আপনি লবিতে বসতে পারেন।
1: থ্যাঙ্কস, আমি ওই লনের দিকে আছি, যদি এসে পৌঁছান প্লিজ বলবেন আমি ওদিকটায় আছি।
0: থ্যাংক ইউ,
1: ওয়েলকাম।
2: আসিফ ভাই, আপনি এখানে?
1: কে?
2: What a surprise! কত বছর পর দেখা, লং 6 years। আপনাকে কেমন লোক লোক দেখাচ্ছে।
1: কি কি খবর, কেমন আছেন সবাই?
3: উপস্থিত প্রিয় বন্ধু এবং বান্ধবীগণ, বাউন্ডলে এলোমেলো যুবক, ঢিলে ধারা শার্ট পরা, একটা স্যান্ডেল পরে ফটাস ফটাস করে দারুণ নির্লিপ্ত শব্দে সেমিনার রুমে আসা আমাদের সকলের পরিচিত সেই ঐতিহাসিক আতেল আসিফ আমাদের মাঝে উপস্থিত হয়ে সেমিনার রুমকে আলোকিত করেছেন।
1: বন্ধুগণ বন্ধুগণ শুনুন, আজ কিন্তু আমি স্যান্ডেল শু পরে এসেছি এবং গায়ে দেখুন এই যে আমার গায়ে একটা দামি সিল্কের পাঞ্জাবি এবং আমি ক্লিন শ্যাফট।
3: তার আগমনকে সমবেত সকলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম।
1: হ্যাঁ, আপনাদের এই আন্তরিক আমন্ত্রণের ধাক্কায় আমি সত্যি সত্যি গর্বিত এবং কিছুটা পুলকিত বটে।
3: আপনার মতো হ্যালির ধূমকেতুকে পেয়ে আমরাও আনন্দের জোয়ারে উদ্বেলিত। বলবেন কি জনাব, কি হেতু আসিয়াছেন আজ?
1: উদ্দেশ্য আমার দুটি, প্রথম হলো জানতে পারলাম আজ পরীক্ষা রুটিন নাকি দিয়েছে।
3: হ্যাঁ, লাগবে কি?
1: সে কি বড় অপেক্ষা রাখে,
3: আমরা জানতাম এই সময়টাই আপনাকে সেমিনার রুমে পাওয়া যাবে, আপনাকে অন্তত এক পশলা দেখার সুযোগ আমরা পাবো, তাই তো আগে থেকেই আপনার কপিটি সংগ্রহ করে রেখেছি।
1: ধন্যবাদ ধন্যবাদ আপনাদের, এবার যদি অনুগ্রহ করেন, যদি অনুমতি দেন, তাহলে আমি শ্রেয়ার সাথে একটু নিরিবিলিতে দুটো কথা বলতে চাই।
3: কেন নয় কেন নয়, জানতে এই কক্ষটাই আমরা ছেড়ে দিচ্ছি, পরবর্তী ক্লাসের আমাদের এখন অনেক দেরি আছে।
1: না না না না, এত বড় ত্যাগ আমার জন্য স্বীকার করতে হবে না, আপনারা থাকুন, আমরা বরং অন্য দিকে যাই। শ্রেয়া এদিকে এসো, চলো যাই এদিকে।
2: এই কেউ যাবে না কিন্তু, আমি এক্ষুনি আসছি।
1: তাহলে বন্ধুরা আসি তবে, আবার কখনো দেখা হবে এমনি কোনো কুয়াশা ভরা সকালে,
3: আবার আসবেন।
1: শ্রেয়া আমাকে একটু বেগেন থেকে পড়ে শোনাবে, কিছু তো লিখতে হবে পরীক্ষায়।
2: এই জন্য ডাকা তাহলে?
1: মুখ্য কারণ এটা অবশ্যই।
2: ও আচ্ছা, ক্লাস করেন না কেন? আপনি আসলে একটা হতচ্ছাড়া ছেলে, একটু মন দিয়ে পড়তে অসুবিধা কোথায়?
1: কোনো কিছু টেক্সট হলেই না আর পড়তে ইচ্ছে করে না, টেক্সটের বাইরে কোনো কিছু পড়তে দাও আমি আছি।
2: মিস গাইটের জিনিয়াস সাজার একটা রোমান্টিসিজম অনেকেরই থাকে, এটা একটা ভেগ। ইউ আর কেয়ারফুলি কেয়ারলেস।
1: কেয়ারফুলি কেয়ারলেস, খুব ভালো বলেছো। হ্যাঁ,
2: টিভি নাটকে হিরোদের মতো অমন হো হো করে হাসছেন কেন?
1: তাহলে তো ভালোই হতো, খোঁচা খোঁচা দাড়ি নিয়ে আমি একদিন ডিপার্টমেন্ট এসে হাজির হব আর তুমি দৌড় এসে বলবে আসিফ ভাই আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছেন।
2: আর কয়দিন পরীক্ষার বাকি, একটু ক্লাস করুন, ব্রিটিশ কাউন্সিলে যান, কি অদ্ভুত আপনি। আচ্ছা, কোনো দুশ্চিন্তা হয় না?
1: দুশ্চিন্তা না,
2: সে তো বুঝতেই পারছি, না হয় পরীক্ষার সিজনে ম্যারাথন আড্ডা দিচ্ছেন আর বন্ধুদের নিয়ে টাকা উড়াচ্ছেন। আচ্ছা, এত বেহেশিবি কেন আপনি?
1: রাজনারায়ণ দত্তের ছেলে কখনো হিসেব করে খরচ করে না।
2: আপনাকে বুঝি না, ওদিকে ক্লাস চলছে আর আপনি আয়েশি ভঙ্গিতে মলচত্বরে শীত পোহাচ্ছেন মিষ্টি রোদে। এসব খামখেয়ালিপনা আড্ডাবাজি ছেড়ে এবার অন্তত এই কটার দিনের জন্য পড়ালেখায় মন দিন না।
1: আমি বুঝে গেছি ম্যাডাম, আমি বুঝে গেছি, আপনাদের বৃক্ষের শাখায় ফুল ফোটাতে পারবো না আমি, আমি লাস্ট বেঞ্চে আসি।
3: শ্রেয়া শ্রেয়া।
2: হ্যাঁ,
3: এই যে শ্রেয়া, এই রাজনারায়ণ দত্ত ছেলে গেল কোথায়?
2: এইমাত্র চলে গেলেন।
4: কোথায় গেল?
2: উনি কি কাউকে কিছু বলে যান? কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, আসবেন কি আসবেন না?
4: খুব দরকার ছিল।
2: তুমি আসিফ ভাইকে একটু বোঝাতে পারো না?
4: কি,
2: এই যে কদিন পরেই পরীক্ষা, আর উনি কিনা এখনো ঘন্টার পর ঘন্টা চুটিয়ে আড্ডা দিচ্ছেন, পড়ালেখায় একটুও মনোযোগ নেই। আচ্ছা, এইভাবে কি পরীক্ষায় ভালো করা সম্ভব? তুমিই বলো।
4: যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই।
2: মানে?
4: মানে মানে তুমি কেন এই ব্যাপারে টেনশন করছো? ওর তো কোনো ভাবনাই নেই, তোমারও তো চিন্তা কিসের? আর কেনই বা ওর জন্য তুমি কনসার্ন?
2: তাই তো, আমি কেন এত চিন্তা করি? অন্যের বিষয়ে আমার এত মাথা ব্যথা কিসের?
4: বাদ দেওয়ার কথা, আপনাতেই দেখবে ঠিক হয়ে যাবে।
2: আচ্ছা, ওনার হাতে একটা লিটল ম্যাগাজিন দেখেছি, নিশ্চয়ই আসিফ ভাইয়ের কবিতা ছাপা হয়েছে, তুমি কি জানো কিছু?
4: না, আমি ওসব উদ্ভট কথা বুঝি না, কিন্তু পড়া বাস্তব, কবিতাকে আমি সমর্থন করি না। আর লিটল ম্যাগাজিন আমার কাছে বোরিং লাগে।
2: হ্যাঁ, আমার কাছে
4: কি
2: বোরিং?
4: এইশ্রেয়া, কি হলো, এত ব্যস্ত কেন, আর তাড়াহুড়ো করছো কেন?
2: কথা বলো না, প্রচুর কাজ আছে।
4: কি এমন কাজ যে হন্যে হয়ে যাচ্ছ? কি নেবে?
2: বর্ণাশ্বর আর্মস অ্যান্ড দ্য ম্যানের একটা নোট নিতে হবে, সেখান থেকে বাসায় যাব, সেখান থেকে মহুয়ার বাসায়, সেখান থেকে।
4: হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, আসলে কোথায় যাবে সেটাই বলো।
2: আহা, শেষ করতে দাও না। সেখান থেকে মহুয়া সহ যাব সোনিয়ার বাসায়, মিতা সোনিয়ার বাসায় আসবে, তারপর চারজন মিলে যাব আকলিমার বাসায় তাকে জন্মদিনে উইশ করতে, খুব মজা হবে।
4: হ্যাঁ, আজকে আকলিমার জন্মদিন?
2: যাবে না তুমি?
4: না, কাজ আছে। তা তুমি যখন এতই ব্যস্ত, নোটটা তো পরে নিলে পারতে।
2: পারতাম, কিন্তু কাল পরশু এই দুদিন যে লাইব্রেরি বন্ধ থাকবে তাকে জানো না?
4: হ্যাঁ জানলাম, নোট দরকার, আবার বার্থডে পার্টিতেও দরকার।
2: মাঝে মাঝে মনকে রিচার্জ না রাখলে পড়ালেখা যে হবে না, পড়ালেখার পাশাপাশি একটু এন্টারটেইনমেন্টও লাগে।
4: ঠিক আছে, তুমি নোট নাও, আমার কাজ শেষ, আমি যাচ্ছি।
2: এই এই, দাঁড়াও না, একসঙ্গে যাব।
4: না না ভাই, তোমার দেরি হবে।
2: একটু দেরি হলে এমন কি ক্ষতি হবে?
4: অনেক কিছু হয়ে যেতে পারে, এই পৃথিবীটা ধ্বংস হতে সময় লাগবে মাত্র এক সেকেন্ড।
2: একেবারে নস্ট্রাডামাস, যাও যাও।
4: রাগ করো না, সত্যি সত্যি একটা জরুরি কাজ ছিল, না হয় তোমার জন্য একটু সময় নষ্ট করলে এমন কিছু ব্যাপার হতো না।
2: তুমি আসিফ ভাইকে দেখেছিলে?
4: না তো।
2: কেমন একটা লোক, একটু রেসপন্সিবিলিটিও নেই, আর আমাদের পরীক্ষার চিন্তায় ঘুম নেই, খাওয়া নেই।
4: ওর মতো মেধা শক্তি তার আমাদের মাঝে নেই, ফটোজেনিক মেমোরি, সত্যি আমার বড় ঈর্ষা হয়।
2: কাকে?
4: কাকে আবার? আসিফকে, চলনে বলনে রাজসিক কিন্তু উদাসীন, কিন্তু মেধা, ওর মতো দুটি ছাত্র আমাদের এই ক্লাসে আর নেই, আমি নিশ্চিত ও ভালো করবেই।
2: তবুও পরীক্ষার একটা টেনশন আছে না?
4: আমি তো দেখতে পাচ্ছি আসিফের চেয়ে তুমি বেশি টেনশনে আছো। হোয়াট ইজ দ্য সিক্রেট?
2: পিক জিরো।
4: একটা কিছু অবশ্যই আছে, আমাকে বলতে চাইছো নাই তো?
2: আসলে আমি জানি না, কিন্তু ওনার জন্য আমার মাথায় চিন্তা এসে ভিড় করে। কেন আসে আমি নিজে বুঝতে পারি না।
4: আমি বোধহয় বুঝতে পারছি।
2: কি
4: শ্রেয়া, একটা সত্য কথা বলবে?
2: আমি জানি, তুমি কি জানতে চাইবে?
4: তুমি কি?
2: আমি জানি না।
4: আসিফ কি?
2: আমি বুঝতে পারি না।
4: যাই হোক, আমার পূর্ণ সমর্থন রয়েছে, কখনো সহযোগিতা প্রয়োজন যদি মনে করো আমার কাছে এগিয়ে আসবে। শ্রেয়া, শ্রেয়া, এই শ্রেয়া, দেখতে পাচ্ছ
2: কি?
4: ওই যে কে দাঁড়িয়ে আছে দেখো না।
2: আরে, আসিফ ভাই না? হ্যাঁ, তার মানে পড়ালেখায় মনোযোগী হয়েছে, না হয় ব্রিটিশ কাউন্সিলে কেন?
4: হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তবে যাচ্ছি, তোমাকে সময় দেবার লোক পৌঁছে গেছে, কাল সেমিনারে দেখা হবে, বাই।
2: আসিফ ভাই, আপনি এখানে?
1: হ্যাঁ, আমি। অন্য কারোর সাথে মিলিয়ে ফেলেছো নাকি?
2: বাহ, কার সঙ্গে মিলাবো? আমি দেখতে পাচ্ছি আমার সামনে জলজন্ত আসিফ মাহমুদ দাঁড়িয়ে রয়েছেন এবং ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির সামনে। কি নোট নিতে? বর্ণাশ্বর আর্মস অ্যান্ড দ্য ম্যান? তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি।
1: নো।
2: তবে
1: এলিফ্যান্ট ম্যান?
2: মানে?
1: মানে এলিফ্যান্ট ম্যান ছবিটা দেখবো, টিকিট নিতে এসেছি।
2: ও,
1: ব্রিটিশ কাউন্সিলের একটাই গুণ, ভালো ভালো মুভিগুলো দেখায়। আমি প্রায় সময় আসি, এই সপ্তাহটা পুরোটাই আসবো, সবগুলো ভালো ভালো ছবি, যেমন ধরো।
2: থাক,
1: তুমি দেখবে নাকি? বললে দুটো টিকিট নেই।
2: না।
1: ও।
2: আসিফ ভাই, হোয়াট এ চেঞ্জ! একদম সাহেব, নিপাট ভদ্রলোক। আগেকার আপনার সাথে এখনকার আপনাকে মেলানোই যাচ্ছে না। একটু ফ্যাট গ্যাদার করেছেন, খানিকটা বুদ্ধিজীবী মার্কার চেহারা। কোথায় উঠেছেন, শৈবালে?
1: না, সার্কিট হাউজে।
2: চলুন না, সামনে এগোই।
1: তুমি এখানে
2: রোহিঙ্গাদের উপরে একটা কাজ করছি।
1: রোহিঙ্গাদের নিয়ে কাজ?
2: জানেন, ওদের একটা পিকুলিয়ার প্রবলেম হয়েছে।
1: প্রবলেম? কি প্রবলেম?
2: মাথা পিছু রেশন বেশি পাওয়ার লোভে ওরা পপুলেশন বাড়াচ্ছে। ম্যাটারনিটি ফ্যাসিলিটিসও অনেক বেশি, কাজেই রেগুলার বাচ্চা হচ্ছে। বেঁচে থাকার জন্য কি অদ্ভুত একটা স্ট্র্যাটেজি! মানুষের জীবনে কত রকমের যুদ্ধ,
1: যুদ্ধ করেই মানুষকে বাঁচতে হয়, অধিকার প্রতিষ্ঠা করতে হয়।
2: কাল রাতে দেখলাম অন্ধকারের মধ্যে কোচ দিয়ে কয়েকজন রোহিঙ্গা টেংরা মাছ ধরছে, আর দুটো বাচ্চা সেগুলো হাঁড়িতে রাখছে। এই মাছ নিয়ে রোহিঙ্গারা ঘরে ফিরবেন, তবেই রাতে রান্না হবে। অথচ বাচ্চাগুলো সে কি হাসি মুখ! একটা করে মাছ ধরা পড়ে আর ওরা খিলখিল করে হাসে।
1: শ্রেয়া, তোমার চিন্তাভাবনার ডেপথ অনেক বেড়েছে।
2: কেন, আমি কি খুব হালকা ছিলাম?
1: সিরিয়াসনেস কম ছিল
2: সেই সময় আর বর্তমান সময় অনেক ব্যবধান, অনেক কিছু বদলে গেছে। কিন্তু আপনি এখনো প্রিন্সলিমতেই আছেন।
1: তাহলে কি?
2: ইউ আর অ্যান্টি রোমান্টিক, জাস্ট লাইক প্রিন্সলি। আই
1: অ্যাম ফ্ল্যাটার্ড। শ্রেয়া, তুমি কি একা?
2: কেন?
1: না, বা এমনি
2: আমি একা, একদম একা, রাতের মতো একা। আসিফ ভাই, বিচে যাবেন? প্রায় তো কাছে পৌঁছে গেলাম।
1: বিচে?
2: ঘড়ি দেখছেন কেন?
1: এত অন্ধকারে
2: কেন? এই যে টর্চ লাইট,
1: তবুও
2: দেখুন কি চমৎকার পরিবেশ। ঠান্ডা হাওয়ায় ঝাপটা লাগছে মুখে। অন্ধকারের ঠায় দাঁড়িয়ে আছে ঝাউ গাছগুলো।
1: সমুদ্র এখন দারুণ উত্তাল, দেখো গো গো করছে, পাক খেয়ে খেয়ে ঢেউগুলো তীরে আছড়ে পড়ছে।
2: ইচ্ছে হয় সমুদ্রের জলে গিয়ে পা ভেজাই, বালুতটের উপরে কাঁকড়াগুলো দৌড়ে দৌড়ে দেখি। আসিফ ভাই, টিনা কেমন আছে?
1: জানো শ্রেয়া, আমি ট্রিনার কাছে প্রমিস করেছিলাম।
2: কি?
1: ওকে ছাড়া কখনো সমুদ্র দেখব না।
2: What a stunning romanticism in Bransley. একটা কথা বলবো আসিফ ভাই?
1: না না, থাক। তার চেয়ে ওই যে সমুদ্র, সমুদ্র দেখো, ওই দেখো বাতিঘরের আলো এসে কেমন ঢেবের মাথায় পড়েছে। আকাশ জুড়ে মেঘ, মেঘ করেছে আকাশে, মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ। আচ্ছা শ্রেয়া, সমুদ্রের উপরে পড়া ওই যে আলো, ওই আলোকে অনুসরণ করে কি খোঁজো তুমি?

0: লাইট হাউস নাটকের অভিনয় শুনলেন। গল্প মাসকাওয়াত আহসান, বেতার নাট্যরূপ জাহিদ হোসেন বাবুল। এতে বিভিন্ন চরিত্রে অংশ নিয়েছেন অজয়, খলিলুর রহমান কাদেরী, ছাত্র ইমদাদুল হক, রিসেপশনিস্ট সিরাজুল হক মন্টু। আসিফ ও শ্রেয়ার চরিত্রে অভিনয় করেছেন শামস ইবনে উবায়েদ ও ফারজানা হুসাইন কনকন। নাটকটি প্রযোজনা করেছেন কাজী ইসহাক।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন স্টুডিও রেকর্ডে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী অদিতি মহসিন।

0: স্টুডিও রেকর্ডে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন অদিতি মহসিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ। গ্রন্থনায় সাদিয়া ইসলাম লিজা, উপস্থাপনায় মোহাম্মদ আদিব শাহ ও অন্ডি ভৌমিক।
2: চিরযুবা তুই যে চিরজীবী, জীর্ণ জরা ঝরিয়ে দিবি, প্রাণ অফুরাণ ছড়িয়ে দিদার দিবি।
3: তারুণ্য এমন একটি শক্তি যা প্রতিটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান ভিত্তি। স্বপ্ন দেখার সাহস, নতুন কিছু করার আগ্রহ এবং প্রতিকূলতাকে জয় করার দৃঢ় প্রত্যয়ী তারুণ্যের সবচেয়ে বড় পরিচয়। একটি দেশের উন্নয়ন তখনই অর্থবহ হয়ে ওঠে যখন তার তরুণ প্রজন্ম জ্ঞান, দক্ষতা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়।
2: পরিবর্তনের প্রতিটি মেধা, সৃজনশীলতা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে তারুণ্যই পারে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে।
3: এমন কিছু ভাবনা, স্বপ্ন ও সম্ভাবনাকে হৃদয়ে ধারণ করে সাজানো হয়েছে আজকের বিশেষ আয়োজন।
2: শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতার আয়োজিত অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ। বন্ধুরা, আজকের পৃথিবীতে শুধু চাকরির অপেক্ষায় না থেকে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহসী একজন উদ্যোক্তার সবচেয়ে বড় পরিচয়। আমাদের দেশের অনেক তরুণ আজ নিজস্ব উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করছেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। একজন সফল উদ্যোক্তার পেছনে থাকে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাস। তাদের সাফল্যের গল্প নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে শেখায়। আসুন এমনই একজন তরুণ উদ্যোক্তার জীবনের অভিজ্ঞতা ও সফলতার গল্প শুনি। অনুষ্ঠানের শুরুতে উদ্যোক্তার সাক্ষাৎকার ভিত্তিক পর্ব উদ্যমে উজ্জ্বল তারুণ্য। সাক্ষাৎকার গ্রহণে মোহাম্মদ ইসহাক আলী।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধু, সকলকে স্বাগত জানাচ্ছি উদ্যমে উজ্জ্বল তারুণ্যের আজকের পর্বে। আমাদের তরুণরা আমাদের এই দেশটাকে পাল্টে দিচ্ছে, আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে তারা প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন উদ্যোগের মাধ্যমে এগিয়ে নিচ্ছে, সচল রাখছে। তেমন একজন তরুণের সাথে কথা বলতে চাই যিনি অনলাইনে বিজনেস করে এখন বেশ প্রতিষ্ঠিত, সফল হয়েছেন বলা যায়। তো এমন একজন তরুণের সাথে কথা বলতে চাই আজমাইন ফ্যাশনের সত্তাধিকারী নাজমুল হুদা সুজনের সাথে। কেমন আছেন?
5: জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপনি কেমন আছেন?
4: খুব ভালো আছি। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আজমাইন ফ্যাশন, আমি যখন এদিক থেকে যাই তখন প্রায় চোখে পড়ে আজমাইন ফ্যাশনটা, এই যে আপনার প্রতিষ্ঠানটা আপনি শুরু করলেন, কিভাবে শুরু করলেন সেই গল্পটা যদি আমাদেরকে একটু বলেন।
5: ফার্স্ট অফ অল আমি বলবো যে আজমাইন ফ্যাশনের যে যাত্রাটা শুরু হয়েছিল, এটা শুরু হয়েছিল 2019 সালের দিকে। সেই স্টার্টিং টা ছিল আমার, মানে একটা স্বপ্ন ছিল। আমি 10 বছর জব করেছি, সেখান থেকে স্বপ্ন দেখতাম যে আমি একদিন ব্যবসায়ী হব। আল্লাহ পাকের কাছে চাইছি, মানে যেভাবে চাইছি ওভাবেই হয়েছে সত্য কথা যেটা। তবে স্টার্টিংটা একটু কঠিনই ছিল, জবের পাশাপাশি একটা বিজনেস রান করা
4: অন্য কিছু দিয়ে শুরু করেছিলেন?
5: ফার্স্টে যখন আমি শুরু করছিলাম সেটা হচ্ছে ফ্যাশন আইটেম এর মধ্যে, প্রথম মেন্স ফ্যাশন আমরা শুরু করেছিলাম। তখন হচ্ছে আমরা জগার্স প্যান্ট দিয়ে শুরু করেছিলাম। জগার্স প্যান্ট তখন অ্যাভেলেবল ছিল না মার্কেটে, ওইভাবে ছিল কিন্তু আসলে ওইভাবে ট্রেন্ডার স্টার্টিং হয় না এইভাবে। পরবর্তীতে ট্রেনে কাজ করছি, স্টার্টিং হচ্ছে ফ্যাব্রিক, কারণ যখন আপনি জগার্স প্যান্ট সেল করবেন অনেক হয়তো বা রেডিমেড প্রোডাক্ট সেল করে। আমি তখন স্টার্টিং এ চিন্তা করছি যে এটা আমি কিভাবে নিজে মেড করব, ম্যানুফ্যাকচারিং করে দেন হচ্ছে সেল করব। তো এইভাবে মানে যেরকম চিন্তা ওইভাবেই হয়েছে, যে একটা ছোট ভাইও আছে আমার ব্যবসা করে, তো ওই একটু সাপোর্ট দিচ্ছে। ওই সময় হচ্ছে ই করছি, কি বলে, ফ্যাব্রিক কিনে আনছি, দেন হচ্ছে ম্যানুফ্যাকচার করছি। আমার একটা জিনিস খেয়াল আছে খুব ভালো করেই, যে তখন তো আমার কারখানা ছিল না, ফ্যাক্টরি ছিল না। আমি যে ড্রেসটা মেক করব, মানে যে প্যান্টটা তৈরি করব, ওইটার সুই রেট বাহিরে থেকে 140-150 টাকার মতো সুই রেট। মজার বিষয় হচ্ছে, জানি না যে প্যান্ট গুলি কোথায় তৈরি হয়। আমাদের সেক্টরে দুইটা টাইপ হয়, একটা হচ্ছে ওভেন আইটেম, একটা হচ্ছে নিট আইটেম। ওভেন আইটেম হচ্ছে কি, যেমন শার্ট প্যান্ট জ্যাকেট ব্লেজার ট্রেজার হচ্ছে ওভেন আইটেম। আর নিট আইটেম হচ্ছে আমরা যেসব গেঞ্জি ঠেঞ্জি পরি, এগুলো হচ্ছে নিট আইটেম বলে এগুলিকে।
4: প্রথমে কি আপনি এইরকম একটা শোরুম নিয়ে শুরু করেছিলেন নাকি অন্য কোনো ভাবে শুরু করেছেন?
5: ছোট একটা রুম নিয়ে শুরু করেছিলাম, আমি পার্টনারে নিয়েছিলাম। পার্টনারে নিয়েছিলাম এইভাবে যে তোমার সময় আমার অর্থ। ছেলেটা হচ্ছে আমার যে বস ছিলেন, ওনারই ভাতিজা ছিল, ওর সঙ্গে আসলে ব্যবসা শুরু। স্টার্টিং টা হচ্ছে মালিকের যে বাসা ছিল ওই বাসার নিচে আমি একটা রুম প্রথমে ভাড়া নিই, ওই রুমটারই মানে অফিস বানাইছিলাম একদম ফার্স্ট টাইম, যখন মালঠার বাড়ি থেকে বানাই না ওই রুমে রাখতাম, ওইখান থেকে অনলাইনে সেল করতাম, অর্ডার ধরতাম, অর্ডার ধরে ধরে ই করছে। পরে আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পরে দেখলাম যে বিজনেস মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, যেটা কারখানা করা উচিত যে পার্টনার ছিল ওর সঙ্গে আলোচনা করে একটা কারখানা সেট আপ করি ছোট করে চারটা মেশিন দিয়ে শুরু করলাম। এরপর তো কিছুদিন পরেই আপনার আস্তে আস্তে সেলিং বাড়ছে, মাঝখানে একটু হুচুটা খাইছি আবার সেলিং বাড়ছে, কারখানা আস্তে আস্তে বড় হয়েছে। এক পর্যায়ে মোটামুটি ওই সময় ওই কারখানাটা যেখানে ছিল 2021 সালের মধ্যে ওই কারখানাটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে, 28টা মেশিন হয়েছে এখানে।
4: কোন ধরনের বাধা বা প্রতিবন্ধকতার
5: হয়েছে যে 2021 সালে একটা মজার ঘটনা ঘটছে অবশ্যই, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিনা আমি জানি না, আমার যে পার্টনার ছিল এখানে তার কোন ইনভেস্ট ছিল না, সত্য কথা সিরিয়াস,
4: সেটা সময় দিয়েছে।
5: হ্যাঁ সে সময় দিয়েছে, কোন ইনভেস্টমেন্ট ছিল না, কিন্তু এমন একটা ই করে ফেলছে যে আসলে ওইখানে আমার কিছু নাই। পরবর্তীতে আমার যে মালিক ছিলেন যিনি বড় ভাই ছিলেন তাকে আমি আমার আদর্শ মনে করি, সেও দেখলাম যে মানে কি বলে একটু মানে কেমন জানি একটু আমার চিনা মানুষটার মতো না আসলে একটু পার্থ

0: হচ্ছে আমি।
1: আপনার বর্তমানে সেল কেমন হয় বা আপনার ব্যবসাটা এই মুহূর্তে কেমন চলছে?
0: আসলে আলহামদুলিল্লাহ, যেহেতু আমি পার্টিও এবং দামি দামি ড্রেস সেল করি, অনলাইনে আপনি 3-4-5 হাজার টাকার ড্রেস সেল করে দিচ্ছে, টু মাস ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। তাও বাচ্চাদের প্রোডাক্ট, বাচ্চাদের প্রোডাক্ট আপনি আগে যখন আগে 2021 সালে আমি শুরু করছিলাম তখন কিন্তু আহামরি এইভাবে ছিল না।
1: আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কি চান, মানে কি করতে চান, আপনার পরবর্তী পরিকল্পনা কি?
0: পরবর্তী পরিকল্পনা হচ্ছে যেহেতু আমি চাই আজ মানে একটা ব্র্যান্ড টোটালি একটা বাংলাদেশের কিডস ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হোক।
1: সব মিলিয়ে আপনার এই মুহূর্তে কতজন কর্মচারী আছে?
0: এই মুহূর্তে 19 জন এমপ্লয় আছে টোটাল।
1: আপনাকে এই মুহূর্তে যারা শুনছে বাংলাদেশ বেতারের মাধ্যমে, তাদের প্রতি আপনার কোনো আহ্বান আছে কিনা?
0: আপনার যদি ইচ্ছা থাকে, মনে সাহস থাকে, যদি চিন্তা করে আপনি ব্যবসা করবেন, তাহলে আপনাকে স্টেপ নিতে হবে। আমি বর্তমান প্রজন্মে যারা আছে, যারা ব্যবসা করতে চায়, আমি তাদেরকে নিরুৎসাহিত করবো না, অবশ্যই তারা তাদের ওয়েলকাম। তবে অবশ্যই যে কোনো ব্যবসা ঢোকার আগে, করার আগে, শুরু করার আগে একটু যাচাই বাচাই, একটু মানে টপ টু বটম একটু জানার চেষ্টা করা। এখন সবকিছু জানা যায়। আপনি একটা বিজনেস করবেন, আপনি এআই কাছে যদি জিজ্ঞেস করেন আমি এটা করতে চাই, আপনাকে সুন্দর সুন্দর পরামর্শ দিবে।
1: আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও বলতে চাই যে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হবে, আর টিকে থাকার জন্য অবশ্যই আমি যে কাজটা করতে চাই সেই কাজটা সম্পর্কে একেবারে পুরোপুরি জেনে বুঝে তারপর নামতে হবে। অবশ্যই আমরা প্রত্যেকে মিলে চেষ্টা করলে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা তরুণরাই পারি আমাদের এই দেশটাকে বদলে দিতে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, বিদায় নিচ্ছি আজকের উদ্যমে উজ্জ্বল তারুণ্য থেকে।
2: একটি সুন্দর সমাজ গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা এবং সম্প্রীতির ভিত্তির উপর। মত, পথ কিংবা বিশ্বাসের ভিন্নতা থাকলেও একে অপরের প্রতি সম্মানবোধই আমাদের প্রকৃত শক্তি। শান্তি শুধু সংঘাতের অনুপস্থিতি নয়, বরং পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং মানবিক মূল্যবোধের প্রতিফলন। আমাদের দৈনন্দিন জীবনেও এই মূল্যবোধগুলো চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সম্প্রীতির বন্ধন যত দৃঢ় হবে আমাদের সমাজও তত বেশি সুন্দর ও সমৃদ্ধ হবে। সেই চেতনাকেই তুলে ধরবে এবারের পরিবেশনা।

0: বর্তমান বিশ্বে দক্ষতাই সবচেয়ে বড় সম্পদ। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, কর্মমুখী ও কারিগরি শিক্ষাও একজন শিক্ষার্থীকে আত্মনির্ভরশীল করে তোলে। আমাদের দেশেও দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে কারিগরি শিক্ষার উপর দিন দিন গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। অল্প বয়স থেকেই দক্ষতা অর্জনের সুযোগ ভবিষ্যতের কর্মজীবনকে আরও শক্তিশালী করে। শ্রোতা বন্ধুরা, চলুন শুনি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। সাক্ষাৎকার গ্রহণে ফারজানা আলম রিনা।
1: প্রিয় শ্রোতা, স্বাগত তারুণ্যদীপ্ত বাংলাদেশের আজকের আয়োজনে। সাথে আছি আমি ফারজানা লিনা। বর্তমান বিশ্বে শুধু একাডেমিক শিক্ষাই নয়, দক্ষতা ভিত্তিক শিক্ষার গুরুত্ব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই বাস্তবতা বিবেচনায় সরকার ষষ্ঠ শ্রেণী থেকে বাধ্যতামূলক কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন, দক্ষতা উন্নয়ন এবং দেশের অর্থনীতিতে কি ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে তা নিয়ে কথা বলব আজকের আয়োজনে। চলুন শুরুতেই কথা বলা যাক একজন সঙ্গীত শিল্পী তৌহিদুল ইসলাম তৌহিদের সঙ্গে। আপনার কাছ থেকে জানতে চাই, ষষ্ঠ শ্রেণী থেকে বাধ্যতামূলক কারিগরি শিক্ষা চালুর প্রয়োজনীয়তা কতটুকু বলে আপনি মনে করেন?
2: বর্তমান বিশ্বে শুধু স্বনির্ভর শিক্ষা নয়, দক্ষ নির্ভর

0: শিক্ষারও গুরুত্ব অনেক বেড়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষা চালু হলে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই হাতে কলমে কাজ শেখার সুযোগ পাবে। এতে তাদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং কর্মমুখী মানসিকতা গড়ে উঠবে। ভবিষ্যতে তারা চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থানের দিকেও এগিয়ে যেতে পারবে, ফলে শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের সুযোগ আরো শক্তিশালী হবে।
1: এবারে কথা বলছি একজন তরুণ উদ্যোক্তা জেবিন নাহারের সঙ্গে। আপনার কাছ থেকে জানতে চাই, এই উদ্যোগ দেশের কর্মসংস্থানে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন?
2: বাংলাদেশের দক্ষ জনশক্তির চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। যদি শিক্ষার্থীরা স্কুল পর্যায় থেকে প্রযুক্তি, কৃষি, ইলেকট্রনিক্স, ডিজিটাল দক্ষতা বা অন্যান্য কারিগরি বিষয়ে প্রাথমিক ধারণা লাভ করে, তাহলে তারা ভবিষ্যতে আরো দক্ষ কর্মী হিসাবে গড়ে উঠবে। এতে বেকারত্ব কমবে, উৎপাদনশীলতা বাড়বে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রম বাজারেও বাংলাদেশি তরুণদের প্রতিযোগিতা করার সক্ষমতা বৃদ্ধি পাবে।
1: প্রিয় শ্রোতা, কথা বলছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমের সঙ্গে। নাইম, কারিগরি শিক্ষা কি সাধারণ শিক্ষার বিকল্প হতে পারে, আপনি কি মনে করেন?
3: না, কারিগরি শিক্ষা সাধারণ শিক্ষার বিকল্প নয়, বরং এটি সাধারণ শিক্ষাকে আরো সমৃদ্ধ করবে। শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান সহ অন্যান্য বিষয় পড়ার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতাও অর্জন করবে। এর ফলে তারা একদিকে যেমন উচ্চ শিক্ষার সুযোগ পাবে, অন্যদিকে প্রয়োজন হলে কোনো একটি দক্ষতাকে পেশা হিসেবে বেছে নিতে পারবে। অর্থাৎ শিক্ষার্থীদের সামনে আরো বেশি সম্ভাবনার দ্বার খুলে যাবে।
1: বর্তমান প্রজন্ম তরুণ তরুণীর সঙ্গে আলোচনায় বিষয়টি উঠে আসলো যে ষষ্ঠ শ্রেণী থেকে বাধ্যতামূলক কারিগরি শিক্ষা শুধু একটি শিক্ষানীতি নয়, বরং দক্ষ, আত্মনির্ভর ও কর্মমুখী প্রজন্ম গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে তরুণরাই হবে উন্নয়ন ও উদ্ভাবনের প্রধান চালিকা শক্তি। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধু একটি বয়সের নাম নয়, এটি সাহস, সম্ভাবনা এবং ইতিবাচক পরিবর্তনের একটি নাম। একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের চিন্তা, কর্ম এবং মূল্যবোধের ওপর। তাই স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেকে দক্ষ, সৎ এবং দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
4: যে তারুণ্য অন্যের জন্য ভাবতে শেখে, সমাজের পাশে দাঁড়াতে শেখে এবং দেশকে ভালোবাসতে শেখে, সেই তারুণ্যই একটি জাতিকে এগিয়ে নিয়ে যায়। তারুণ্যদীপ্ত বাংলাদেশ একটি প্রত্যয় যা স্বপ্ন দেখার, নিজেকে গড়ে তোলার এবং দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। সেই প্রত্যয় যেন আমাদের প্রতিদিনের পথ চলার অনুপ্রেরণা হয়ে থাকে।
1: আজকের এই আয়োজন যদি আমাদের মনে ইতিবাচক কোনো সম্ভাবনা জন্ম দিয়ে থাকে, তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক। প্রিয় শ্রোতা, শেষ করব অনুষ্ঠান তার আগে জানিয়ে দিই, অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন সাদিয়া ইসলাম লিজা,
4: উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি মোহাম্মদ আদিব শাহ
1: এবং আমি ঐদ্রি ভৌমিক,
4: সম্পাদনায় আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমারা বেগম এবং তারুণ্যদীপ্ত বাংলাদেশ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।

0: এতক্ষণ শুনলেন তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ। গ্রন্থনায় সাদিয়া ইসলাম লিজা, উপস্থাপনায় মোহাম্মদ আদিব শাহ ও ঐত্রি ভৌমিক, সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সমবেত কণ্ঠে এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। গীতিকার মোহাম্মদ বামুন আর ফরিদ, সুরকার বিশ্বজিৎ সরকার।

0: সমবেত কণ্ঠে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গানটি শুনলেন।
1: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। রাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না। ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিত পথ হল সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প হওয়া।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন কৃষক কার্ডের গান। গানটি গিয়েছেন কে এম আব্দুল্লাল মুর্তজা মুহিন ও নাসরিন আক্তার বিটি। গীতিকার মনিরুজ্জামান মনির, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: কে এম আব্দুল্লাহ মুর্তজা মুহিন ও নাসরিন আক্তার বেটির কণ্ঠে কৃষক কার্ডের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রোকসানা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং মূলধারায় সম্পৃক্তকরণে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হল। নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। স্নাতকোত্তর ডিগ্রিধারী নীলা খাতুনকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে, আয়শা আক্তারকে গাইবান্ধার বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে এবং দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। মানব পাচারের শিকার ব্যক্তিদের অধিকার রক্ষায় এবং এই অপরাধের বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানোই এ দিবস পালনের উদ্দেশ্য। জাতিসংঘ সাধারণ পরিষদ 2013 সালের 18 ডিসেম্বর একটি প্রস্তাব পাশের মাধ্যমে 30 জুলাইকে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। দিবসটি উপলক্ষে আজ রাজধানী ঢাকায় ট্র্যাপড বিহাইন্ড দ্য স্ক্যাম এন্ডিং হিউম্যান ট্রাফিকিং ফর ফোর্সড ক্রাইমিনালিটি শীর্ষক উচ্চ পর্যায়ের জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, প্রযুক্তির অপব্যবহার করে গড়ে ওঠা আন্তর্জাতিক মানব পাচার ও স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। মানব পাচার এবং প্রযুক্তি নির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশ জাতিসংঘের আন্তঃসীমান্ত সংঘটিত অপরাধ দমন সনদ ইউএনটিওসি এবং এর প্রোটোকলের সাথে সঙ্গতি রেখে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন 2026 প্রণয়ন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ আইনের মাধ্যমে অনলাইন প্রতারণার মাধ্যমে পাচার, প্রযুক্তি নির্ভর প্রতারণা এবং জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ডকে কঠোর আইনি শাস্তির আওতায় আনা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর তথ্য ভবনে জুলাই শহীদ দিবস বিষয়ক এক প্রকাশনায় মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এ কথা বলেন। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস চেষ্টা করছেন। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সিজারের পরিবর্তে স্বাভাবিক প্রসব এবং 6 মাস বয়স পর্যন্ত সন্তানদেরকে শাল দুধ খাওয়াতে মায়েদের উৎসাহিত করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানী মহাখালীর নিমসপে এক অনুষ্ঠানে এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগাক্রান্ত মানুষের শেষ ভরসা চিকিৎসক, তাই রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণ করতে হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে দীর্ঘদিনের মামলার জট নিরসন এবং সাধারণ মানুষের দ্রুত বিচার নিশ্চিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি এডিআরএর ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আজ তার মন্ত্রণালয়ে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের ডিবিএল এর সাথে ব্লাস্ট ও ব্র্যাকের পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন। আইনমন্ত্রী জানান, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও এডিআরএর ইতিবাচক ব্যবহারের ফলে 2025 সালের তুলনায় 2026 সালের চলমান সময়ে নির্দিষ্ট কয়েকটি আইনের আওতায় মামলা দায়েরের হার 62% বেশি হ্রাস পেয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ফিরে আসার পর শেখ হাসিনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একদিন বিরতির পর গতকাল ইরানের ওপর ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, মার্কিন বাহিনীর উপর গতকাল ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা জবাবে যুক্তরাষ্ট্র সফলভাবে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায়। এতে সামরিক কমান্ড সেন্টার সহ ইসলামিক রেভলিউশনারি গার্ডের বহু সংখ্যক লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরবর্তী প্রধান নির্বাচিত হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় সাতজন প্রার্থী সমর্থন মূল্যায়নে একটি অনানুষ্ঠানিক রুদ্ধদ্বার বৈঠকে জনমত জরিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রয়টার্স জানায়, নতুন প্রার্থীরা হচ্ছেন আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল ও উগান্ডা। এই প্রক্রিয়ায় কেবলমাত্র পরিষদের সদস্যরা গোপন ব্যালটে ভোট দেবেন। নতুন নির্বাচিত জাতিসংঘ প্রধান পর্তুগালের অ্যান্থিনো গুতেরেসের স্থলাভিষিক্ত হবেন। অ্যান্থিনো গুতেরেস টানা দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে চলতি বছরের শেষ দিকে পদত্যাগ করবেন। সবশেষে আবহাওয়া। আজ শূন্য ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় বন্ধুরা, তৃতীয় পালার আয়োজন জুড়ে যারা রয়েছে এবার জানিয়ে দিচ্ছি তাদের নামগুলো। অনুষ্ঠান উপস্থাপনায় এস এম আসাদুজ্জামান, আসমা বিনতে জাহান, দিলশাদ জাহান এবং তানিমা করিম।
1: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, নাসরিন আক্তার, মোসাম্মদ নূর জাহান এবং হাফিজা আক্তার।
2: অধিবেশন তত্ত্বাবধানে রনক জাহান।
1: একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
3: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এসো গড়ি ছোট পরিবার। সুপ্রিয় শ্রোতাবন্ধু, সুখী সুন্দর জীবনযাপনের জন্য সুস্থতার বিকল্প নেই। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে মন ভালো থাকে না। সুস্থ দেহে সুন্দর মন, এটি একটি প্রবাদ বাক্য যা সর্বকালে সত্য বলে প্রমাণিত। তাই বৈষম্যহীন সোনার বাংলায় সুস্থ ও সুন্দর জীবন কামনা করে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতারের আমাদের চেতনায় আমাদের ভাবনায় আজকের অনুষ্ঠানে। পরিবার পরিকল্পনা হল সঠিক সময় সন্তান নেবার পরিকল্পনা এবং জন্ম নিয়ন্ত্রণ ও অন্যান্য পদ্ধতির যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ। পরিকল্পনা করে পরিবার গঠন করলে সে পরিবার অনেক সুখের হয়। তাই আমরা আজকের অনুষ্ঠানের শুরুতেই শুনব স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারে বন্ধুত্বেও কোনো ঝুঁকি নেই, এই বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণ করেছেন আজহারুল ইসলাম এবং সাক্ষাৎকার প্রদান করেছেন আসমা হাসান। সুপ্রিয় শ্রোতা, শুভেচ্ছা নিন আমন্ত্রণ আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় স্বল্প বা দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারে বন্ধাত্বের কোনো ঝুঁকি নেই। আমরা জানব পরিবার পরিকল্পনা কেন প্রয়োজন, স্বল্প বা দীর্ঘমেয়াদী পদ্ধতি বা কি এবং এতে আসলে কোন রকম ঝুঁকি আছে কিনা, এসব বিষয় নিয়ে আজ কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব আসমা হাসান, পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আবার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনি কেমন আছেন?
4: ধন্যবাদ, ভালো আছি আলহামদুলিল্লাহ।
3: আমরা শুরুতেই জানতে চাইব আপনার কাছে যে পরিবার পরিকল্পনা গ্রহণটা কেন প্রয়োজন।
4: পরিবার পরিকল্পনা গ্রহণ প্রয়োজন একটি পরিবার সঠিকভাবে একটা পরিচালিত হয় সেটার জন্য, যে একটা পরিকল্পনা মাফিক একটা পরিবার গঠন করা, সুপরিকল্পিত পরিবার গঠন করা, কখন বিয়ে হবে, কখন সন্তান হবে, দুটি সন্তানের মাঝে বিরতি ক বছর হবে, এই সবগুলো চিন্তা করে একটা পরিবার পরিকল্পনা করতে হয়। পরিবারটাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই পরিবার পরিকল্পনা খুবই জরুরি।
3: আমাদের জীবনের সর্বক্ষেত্রে একটা সুষ্ঠু
4: পরিকল্পনা সবারই আছে, আমাদের জীবনে একটা সুষ্ঠু পরিকল্পনা। তো পরিবার পরিকল্পনাও কিন্তু এরকম একটি সংসারকে চালিয়ে নেওয়ার জন্য, এগিয়ে নেওয়ার জন্য, সন্তান জন্মদান এবং সেই সন্তানকে বেড়ে তোলার জন্য একটা পরিকল্পনা এবং একটা সুপরিকল্পিত একটা পরিবার না হলে কিন্তু একটি সংসারেরও যেমন উন্নতি ঘটে না, একটা সুস্থ সুন্দর আগামীও কিন্তু আমরা এতে পাবো না, একটা সুস্থ সুন্দর প্রজন্মও কিন্তু আমরা পাবো যদি একটি পরিকল্পনা মাফিক একটা পরিবার পরিকল্পনা হয়।
3: আমরা স্বল্পমেয়াদী পরিবার
5: পরিকল্পনার কথা অনেক সময় বলে থাকি, এটা আসলে কি?
4: আচ্ছা, আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এখন কিন্তু 7টি সেবা কার্যক্রম আছে। সেখানে হলো দুটি, একটি হলো স্থায়ী আর একটি হলো অস্থায়ী। এই অস্থায়ী পদ্ধতিটা আবার কিন্তু দুই রকম, একটা হলো স্বল্পমেয়াদি আর একটা দীর্ঘমেয়াদি। তো একদম স্বল্পমেয়াদির মধ্যে যেটা পড়ে, কন্ডোম, খাবার বৌড়ি এবং জন্ম নিয়ন্ত্রণ ইঞ্জেকশন, এই তিনটা হলো একদম স্বল্প মেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি।
5: জি, আর এছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আর
4: দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেটা, সেটা হলো ইমপ্ল্যান্ট এবং আইইউডি। এই 7টি পদ্ধতির মধ্যে কিন্তু 5টি পদ্ধতি মহিলাদের জন্য আর 2টি পদ্ধতি শুধু পুরুষদের জন্য। পুরুষদের জন্য একটি হলো স্বল্পমেয়াদী, সেটা হলো কন্ডোম, আর একটি স্থায়ী, সেটা হলো এনএসপি, আর বাকি 5টি পদ্ধতি কিন্তু মহিলাদের জন্য।
5: এই যে আপনি স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনার কথা বললেন, এগুলো ব্যবহারে আসলে কোনো ঝুঁকি আছে কিনা বা বন্ধাত্বের কোনো ঝুঁকি আছে কিনা, এ বিষয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই।
4: আচ্ছা, একেবারেই কোনো রকম ঝুঁকি নাই, কেননা আপনি যে মুহূর্তে সন্তান ধারণ করতে চাইবেন সেই মুহূর্তেই কিন্তু পদ্ধতি ছেড়ে দিলে গর্ভধারণ করা যায়। কন্ডোম তো এটা একদম ডে টু ডে ইউজ, এটার তো কোনো সমস্যাই নাই। তারপরে খাবার বড়িও আপনি খেতে খেতে, তারপরে যখন একটি পরিবার যখন সিদ্ধান্ত নেবে যে আমরা এখন খাবার বড়ি ছেড়ে দেব, দিয়ে আমরা একটি সন্তান গ্রহণ করব, তখন কিন্তু সে সন্তান নিতে সক্ষম। এবং যেটা বললাম যে ইনজেকশন, ওটা কিন্তু 3 মাস মেয়াদি, এবং এটাও কিন্তু একটা অস্থায়ী এবং নিরাপদ একটি পরিবার পরিকল্পনা পদ্ধতি। এটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সন্তান ধারণে সক্ষম একটি দম্পতি, এবং কোনো মতে কোনো বন্ধাত্বের সঙ্গে কিন্তু এগুলোর সম্পর্ক নেই।
5: অনেক ধন্যবাদ, আপনি খুব চমৎকার বলেছেন। আপনার কাছে আমি এবার জানতে চাই, এই যে সেবাগুলো, এই সেবাগুলো আসলে কোথায় কোথায় পাওয়া যায়, কিভাবে সেবা গ্রহণ করতে পারে?
4: আচ্ছা, আমাদের এই পরিবার পরিকল্পনার সেবাগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমরা দিয়ে থাকি, এবং এটা জাতীয় থেকে শুরু করে একদম প্রান্তিক পর্যায়ে সর্ব জায়গাতেই পাওয়া যায়। প্রথমেই হলো ডোর টু ডোর ভিজিট, যেটা বাড়ি বাড়ি আমাদের পরিবার কল্যাণ সহকারী যায়, সেটা খাবার বড়ি কন্ডোম তারা দেয় এবং বাড়ি পরিদর্শন করে। এরপরে হলো আমাদের প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে, যেটা UFWC নামে গ্রামে খুব পরিচিত। সেখানে এরপরে আসে উপজেলাতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের MCH ইউনিট আছে, সেখানে আমরা সেবা দিই। জেলা পর্যায়ে আছে জেলা, মানে মাতৃসদন নামেই খুব বেশি পরিচিত আমাদের MCWC ইউনিট। আর জাতীয় পর্যায়ে আমাদের বিশেষায়িত 3টি হাসপাতাল আছে, মোহনপুর ফার্টিলিটি সেন্টার, তারপরে আজিমপুর ম্যাটারনিটি বলি আমরা, এবং লালকুঠি MCHDI। এই এর বাইরেও এই পরিবার পরিকল্পনা সেবা কিন্তু আপনি যে কোনো বেসরকারি ক্লিনিক বলেন, সরকারি হাসপাতাল বলেন, সবখানেই কিন্তু পাবেন, সম্পূর্ণ বিনামূল্যেই পাবেন। আর এর বাইরে যেটা আছে, যে আমাদের একটি সুখী পরিবার কল সেন্টার আছে, যেটার নাম্বার 1-6767, এটা আমরা 24 ঘন্টা 7 দিন সেবা দিয়ে থাকি। যে কোনো ধরনের তথ্য সেবা বা পরামর্শের জন্য কিন্তু যার হাতে মোবাইল আছে সেই কিন্তু কল করে সেবা গ্রহণ করতে পারে।
5: অনেক ধন্যবাদ। এই যে এই সেবাগুলো নেওয়ার ব্যাপারে উৎসাহ যোগানোর জন্য কোনো কার্যক্রম পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আছে কিনা?
4: হ্যাঁ জি, অবশ্যই আছে। তার ভিতর আমাদের প্রত্যেকটা পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রত্যেকটা ইউনিটে উৎসাহ যোগানোর জন্য কাজ করে যায়। তার ভিতর আমাদের IM ইউনিট, যেটা ইনফরমেশন এডুকেশন এবং মোটিভেশন ইউনিট, যেটা আমরা প্রচার প্রচারণা এবং আমাদের মানে মানুষের মধ্যে যে সচেতনতা সৃষ্টির জন্যই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমাদের রেডিওতে, টেলিভিশনে রোজ প্রোগ্রাম হয়, এছাড়া আমাদের এবি ভ্যান, যেটা এবি ভ্যান শো হয় প্রত্যেকটি যে মানে প্রান্তিক অঞ্চলে, কিন্তু আমাদের হাটে বাজারে আমাদের এই কার্যক্রম আছে। এবং তাছাড়াও আমাদের বেশ কিছু কর্মশালা বা প্রশিক্ষণ হয়, যেটা আমাদের সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে আমরা করি, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে করি, মসজিদের ইমামদের নিয়ে করি, তারপর স্কুল মাদ্রাসার শিক্ষকদের নিয়ে করি, ছাত্রছাত্রীদের নিয়ে করি। সবার মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু আমাদের অনেকগুলো কার্যক্রম আছে, যেটা আমরা নিয়মিত করে থাকি।
5: অনেক সুন্দর, আপনার কাছে অনেক তথ্য জানতে পারলাম। আরেকটি বিষয় একটু প্রাসঙ্গিকভাবে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা তো পরিবার পরিকল্পনার কথা বলছি, পদ্ধতি গ্রহণের কথা বলছি, একটা দম্পতি কখন সন্তানটা নিলে ভালো হয়?
4: আচ্ছা, এটা হলো যে আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কিন্তু একটা স্লোগানই আছে, 18 আগে বিয়ে নয়, 20 আগে সন্তান নয়। আমরা সবসময় বলি মেয়েদের 18 সময় বিয়ে দিতে, বাল্য বিবাহ কখনোই কাম্য না, কারোর জন্যই কাম্য না। তারপরে যেটা হয়, 18 বিয়ে করে সে সন্তান ধারণ করতে পারবে, কিন্তু তারপরেও আমরা বলি 18 আগে বিয়ে নয়, 20 আগে সন্তান নয়, কারণ একটি নতুন সম্পর্কে জড়ায়, মানে একটা নতুন পরিবারে গিয়ে মেয়েটা নিজেকে খাপ খাওয়াই নেই, তারপর নতুন একটা শারীরিক সম্পর্ক স্থাপিত হয়, মানসিক সম্পর্ক, এবং এর সাথে সবকিছু মিলিয়ে যখন একটি মেয়ে পরিপূর্ণ হয়ে যাবে এবং মনে করবে একটি সন্তান ধারণে সক্ষম, তখনই কিন্তু নেওয়া দরকার, এবং সেটা আমরা সবসময় বলি 18 আগে বিয়ে নয়, 20 আগে সন্তান নয়।
5: আপু, আপনার কাছে এবার একটু জানতে চাই যে একজন দম্পতি বলবো না, ঠিক গর্ভধারিণী মা, তার গর্ভধারণ করার পরে কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি, আর হচ্ছে গর্ভ যখন হবে, মানে যখন সন্তান হবে, তখন সেইটাকে সামনে রেখে তার কি ধরনের প্রস্তুতি দরকার?
4: মা যখন বুঝতে পারে সে গর্ভধারণ করেছে, তার কিন্তু যেটা বলি আমরা, কমপক্ষে 4 চেক আপ করা খুব জরুরি। শহরাঞ্চলে হয়তো প্রতি মাসে মাসে চেক আপ করে, কিন্তু গ্রামাঞ্চলে যেটা হয়, মহিলারা খুব কমই মানে প্রতি মাসে যেতে চায় না বা যায় না, এরকম একটা বিষয়। তো সেই জন্য আমরা বলি কমপক্ষে 4 চেক আপ। এর মধ্যে ব্লাড গ্রুপ দেখা হয়, তার প্রেশার দেখা হয়, তারপরে যেটা হয় টিটি ইঞ্জেকশন দেওয়া হয়, এবং তাকে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়, নিয়মিত বিশ্রাম, ভারী জিনিস না ওঠানো, তারপরে সুষম খাদ্য খাওয়া, এই বিষয়গুলো, তারপরে সঞ্চয়ের কথা বলা হয়, তারপরে যে 5 আমাদের বিপদ চিহ্ন আছে, যে কোনো একটি যদি দেখা দেয় বা যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে নিকটস্থ সেবা কেন্দ্রে চলে আসতে বলা হয়, এই বিষয়গুলো তাকে বলা হয়। সেই জন্য কমপক্ষে 4 চেক আপ করতে আমরা বলি। আর একদম যেটা বাচ্চা হবার আগে যেটা হয়, যে আমি বললাম যে প্রস্তুতি, সেটা হলো যে দুর্গম অঞ্চলে যদি কারো বাড়ি হয়, যদি নৌকাতে যেতে হয় বা কিছু, সেই ক্ষেত্রে নৌকার মাঝির ফোন নাম্বার বা মোবাইল নাম্বার সংগ্রহে রাখতে হয়, ভ্যান চালকের নাম্বার সংগ্রহে রাখতে হয়, এবং রক্তদাতা 2-1 নাম্বার সঙ্গে রাখতে হয়, যেটা হয় যে কোনো ধরনের প্রসব বেদনা বা কিছু হলে যাতে দ্রুত সেবা কেন্দ্রে পৌঁছানো যায়, এই বিষয়টা খেয়াল রাখতে হয়। আর আরেকটা হলো যে অবশ্যই আমরা প্রাতিষ্ঠানিক ডেলিভারির কথা বলি, বাড়িতে বাচ্চা হোক সেটা আমরা কখনোই চাই না, কারণ হঠাৎ কোনো কারণে যদি জটিলতা দেখা দেয় সেটা বাড়িতে কিন্তু সেটা সমাধান করা সম্ভব হয়ে ওঠে না, সেক্ষেত্রে মা বা শিশু দুজনের মৃত্যু ঘটতে পারে। এই জন্য প্রাতিষ্ঠানিক ডেলিভারির দিকে আমাদের সবসময় আমরা বলি, এখন 59% প্রাতিষ্ঠানিক ডেলিভারি আমাদের দেশে এখনো আছে, আমি চাই যে বাকিটার জন্য আমরা কাজ করে যাচ্ছি, অবশ্যই সেবা কেন্দ্রে গিয়ে সেবা নেওয়া এবং বাচ্চা আর মানে জন্ম দেওয়ার কথা আমরা বলি।
5: আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে আলোচনার বিষয়, স্বল্প বা দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারে বন্ধুত্বের কোনো ঝুঁকি নেই, এই বিষয়ে এবং প্রাসঙ্গিক ক্রমে আপনি আরো অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, অনেক অনেক ধন্যবাদ।
4: আপনাকে অনেক ধন্যবাদ।
5: সুপ্রিয় শ্রোতা, আপনারা যারা এতক্ষণ আমাদের এই আলোচনা শুনলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই শুভকামনায় শেষ করছি আজকের আলোচনা।
3: শুনছিলাম স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারে বন্ধুত্বেও ঝুঁকি নেই, এই বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা। শ্রোতাবন্ধু, অসুস্থতা বা অক্ষমতার অনুপস্থিতি স্বাস্থ্য নয়, শারীরিক, মানসিক ও সামাজিক এই 3 দিকে পরিপূর্ণভাবে ভালো থাকাই হল স্বাস্থ্য। স্বাস্থ্য ভালো না থাকলে মন ভালো থাকে না, তাই এবারে শুনব স্বাস্থ্য বিষয়ক গান। কণ্ঠ দিয়েছেন সাবিনা আক্তার এবং গানের কথা লিখেছেন গোলাম সরওয়ার সলিম।

0: শুনছিলাম স্বাস্থ্য বিষয়ক গান। স্বাস্থ্য নিয়ে আমরা হব সচেতন, তবেই হবে দেশের উন্নয়ন। গর্ভবতী নারীদের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হল অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা। গর্ভাবস্থায় শরীরে ক্যালোরির সঙ্গে লৌহ বা আয়রনের চাহিদা বাড়তে থাকে। চাহিদা অনুযায়ী আয়রনের অভাব পূরণ না হলে শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। তাই আমাদেরকে গর্ভবতীর খাদ্যের দিকে অনেক বেশি জোর দিতে হবে। শ্রোতাবন্ধু, এখন শুনব গর্ভবতীর রক্তশূন্যতা প্রতিরোধে প্রয়োজনীয় খাদ্য ব্যবস্থাপনা, এই বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণ করেছেন সাইদা লিয়াকত এবং সাক্ষাৎকার প্রদান করেছেন তানিয়া পারভিন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, গর্ভাবস্থায় বেশিরভাগ নারী রক্তশূন্যতায় ভোগেন। বেশিরভাগ ক্ষেত্রেই আয়রনের ঘাটতির কারণে রক্তশূন্যতা দেখা দেয়। গর্ভাবস্থায় রক্তশূন্যতা গর্ভকালীন জটিলতার অন্যতম একটি কারণ। তো শ্রোতা বন্ধুরা, আজকে আমরা গর্ভবতী রক্তশূন্যতা প্রতিরোধে প্রয়োজনীয় খাদ্য ব্যবস্থাপনা নিয়ে বিশদভাবে আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন পুষ্টিবিদ সাইদা লিয়াকত। কেমন আছেন আপা?
2: আলহামদুলিল্লাহ।
1: প্রথমে আপনার কাছে জানতে চাইব যে গর্ভকালীন রক্তশূন্যতা বলতে আমরা কি বুঝি, বা আমরা কিভাবে বুঝব যে গর্ভবতী মা রক্তস্বল্পতায় ভুগছেন?
2: এটা একটা চমৎকার প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নটা ছিল যে আমরা কিভাবে বুঝব যে একজন গর্ভবতী মা রক্তশূন্যতায় ভুগছেন, এবং আমরা রক্তশূন্যতা বলতে কি বুঝি, গর্ভকালীন রক্তশূন্যতা। এর আগে যদি আমরা একটু বলি যে আসলে আমাদের দেশে কিন্তু দেখবেন মহিলাদের আয়রনের ঘাটতি কিন্তু প্রচুর পরিমাণে হয়, হ্যাঁ, এবং আয়রন ফলিক অ্যাসিডের অভাব হয়, তখন কিন্তু দেখা যায় যে রক্তশূন্যতা দেখা দেয়। এবং একজন মা যখন গর্ভবতী হন, সেই রক্তশূন্যতা নিয়ে সে যদি গর্ভবতী হন, তাহলে কিন্তু দেখা যায় যে তার বিভিন্ন রকম জটিলতা তৈরি হয়, এবং দেহের যে ভ্রূণটা আছে সেটাও কিন্তু ঠিকমতো বৃদ্ধিপ্রাপ্ত হয় না। আপনারা জানেন যে যদি লোহের অভাব হয়, আয়রনের অভাব হয়, বাচ্চাদের মস্তিষ্কের বৃদ্ধিও কিন্তু ঠিক মতো হয় না। এই গর্ভকালীন আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি, যে বায়োকেমিক্যাল কিছু পরীক্ষা রয়েছে তার মাধ্যমে জানতে পারি যে গর্ভবতী মা রক্তশূন্যতায় ভুগছেন। আরেকটা ব্যাপার হলো যে কিছু ভিজিবল জিনিস দেখেও কিন্তু বোঝা যায়। আপনি সে কিন্তু যদি রক্তশূন্যতায় ভুগে, তার কিন্তু বুকটা ধরফর করবে, অল্পতেই সে কিন্তু মানে অস্থির হয়ে যাবে, দেখা যাবে যে সিঁড়ি ভাঙতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। অনেক সময় কিন্তু রক্ত শূন্যতার জন্য অনেকে কিন্তু ফেন্টও হয়ে যেতে পারে, অর্থাৎ কিন্তু অজ্ঞানও কিন্তু হয়ে যেতে পারে। আসলে রক্তশূন্যতার বিভিন্ন রকম ধাপ রয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হল যে গর্ভকালীন সময়ে এবং যদি পূর্ব পরিকল্পিত গর্ভাবস্থার যদি অবস্থান নেওয়া হয়, তাহলে বলবো যে গর্ভবতী মাটা সন্তান ধারণ করবেন, তার আগে যদি সে তার সমস্ত ব্লাড পরীক্ষা করে, বিশেষ করে তার যদি রক্তশূন্যতা থাকে সেটা পরীক্ষা করে, সেটা যদি কারেকশন করে বাচ্চাটা নেয়, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। আর এই জন্য যদি হয়েই যায়, তখন কিন্তু তার বিকল্প ব্যবস্থা নিতে হবে এবং রক্তশূন্যতা প্রতিরোধের জন্য তার চিকিৎসা শুরু করতে হবে।
1: বলছিলেন যে রক্তস্বল্পতার ধাপ রয়েছে অনেকগুলো, তো এই রক্তস্বল্পতার এই ধাপগুলো কি কি, আর এই রক্তস্বল্পতার লক্ষণগুলো কি কি, যে আমরা কি বলবো?
2: যেটা হচ্ছে যে রক্তস্বল্পতা যেমন খুব যদি সিভিয়ার হয়ে যায়, তখন কিন্তু দেখা যাবে যে মা কিন্তু চলতে ফিরতেও কিন্তু তার কষ্ট হবে, হ্যাঁ, ওই যে বললাম হাঁপিয়ে যাবে, তখন দেখা যাবে যে বাচ্চাটা যে হচ্ছে তার কিন্তু ভ্রূণের বৃদ্ধি ঠিক মতো হবে না। আর যদি স্বল্পতায় সে ভুগে, যে তার হয়তো খুব সামান্য পরিমাণে তার রক্তস্বল্পতা রয়েছে, তাহলে কিন্তু দেখা যাবে তাকে আমরা বিভিন্ন রকম খাবারের মাধ্যমে এবং গর্ভ শুরু করার আগে কিন্তু আয়রন ফলিক অ্যাসিড জাতীয় যে মেডিসিনগুলি রয়েছে সেগুলি কিন্তু দেওয়া হয়। এটা দিয়ে যদি আমরা তাদের প্রিকশনের ব্যবস্থা করি, অর্থাৎ তাদের যদি আমরা রোগ প্রতিরোধের বা আয়রন ডেফিসিয়েন্সির যদি প্রতিরোধের ব্যবস্থা করি, তাহলে কিন্তু এই জিনিসটা থেকে সহজেই কিন্তু মুক্তি পাওয়া যায়। এবং লক্ষণগুলি যেটা হলো, আমি বলবো যে বুক ধরফর করা, ফ্যাকাশে হওয়া, পেল হয়ে যাওয়া, অস্থিরতা, হ্যাঁ, অনেক সময় কিন্তু মাথা ঘুরে পড়ে যাওয়া, বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা যায়।
1: আর এই রক্তস্বল্পতার কারণে যে শারীরিক বা মানসিক কোনো জটিলতার সৃষ্টি,
2: সেটা হতে পারে, হতে পারে, সেটা হচ্ছে যে সে হয়তো সন্তানটা ঠিকমতো বৃদ্ধি পাবে না, অনেক সময় কিন্তু অবশ্যন হয়ে যেতে পারে, বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, তার যদি বাচ্চাটা কিন্তু ঠিকমতো বাড়বে না, বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা যাবে, এবং ভ্রূণটা অনেক সময় কিন্তু দেখা যায় ঠিকমতো মস্তিষ্কের যে বৃদ্ধি সেটাও কিন্তু হবে।
1: এক্ষেত্রে গর্ভের
2: বাচ্চার উপরে
1: কি ধরনের প্রভাব পড়ে আর কি কি প্রভাব পড়ে?
2: এটা হচ্ছে যে যখন বাচ্চাটা খুব স্বল্প ওজন নিয়ে জন্মাতে পারে, হ্যাঁ আমি যেটা বললাম যে তার গর্ভপাত হতে পারে, হ্যাঁ তারপর যখন সে বাচ্চাটা বাইরে আসলো দেখা যাবে যে বাচ্চাটাও রক্ত শূন্যতা নিয়ে আসলো এবং তার দেখা যাবে যে মস্তিষ্কের বৃদ্ধিটাও কিন্তু সেইভাবে ঠিক মতো হবে না, নানা রকম জটিলতা তৈরি হতে পারে।
1: মানে কি তার যে 34 সপ্তাহ বা 36 সপ্তাহে যে বাচ্চাটা পৃথিবীতে আসে
2: তার আগেই হয়ে যেতে পারে,
1: হয়ে যেতে পারে,
2: ওই যে বললাম যে হয়তো অনেক সময় আগেও হয়ে যেতে পারে, অবশ্যই হয়ে যেতে পারে।
1: রক্ত স্বল্পতা কাটিয়ে ওঠার জন্য গর্ভবতী মাকে মানে কি ধরনের খাবার তালিকা হতে হবে?
2: এটা আমি আপনাকে প্রথমেই বললাম যে আসলে সবচেয়ে ভালো হয় প্রেগনেন্সি পূর্ব অবস্থা থেকে সে যদি খাবারটা মেনে চলে, হ্যাঁ হয়তো প্রথমে সে আয়রন ফলিক অ্যাসিড যুক্ত খাবার, মাছ মাংস ডিম দুধ এই খাবারগুলি তাকে দিতে হবে এবং মাঝে মাঝে কলিজা যাওয়া যেতে পারে এবং খুব বেশি পরিমাণে তাকে যেটা করতে হবে যে হয়তো সে অনেকেই কিন্তু চাটা কিন্তু অনেক সময় কিছু জিনিস আছে যে যেটা হচ্ছে আয়রন অ্যাবজর্পশনে কিন্তু বাধা দেয়, তো আমরা যে চাটা আমরা যে খাই সেটা কিন্তু আমরা নাস্তার আধা ঘন্টা আগে বা পরে আমরা খেতে পারি, সাথে সাথে খাওয়া যাবে না, হ্যাঁ এই জিনিসগুলি খেয়াল করতে হবে এবং তাকে প্রতিনিয়ত এই সময় চাহিদা বেড়ে যায়। প্রথম 3 মাসে হয়তো রিকোয়ারমেন্টটা বেশি থাকে না কিন্তু সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টারে কিন্তু খাবারের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যায়। এই সময় আমাদের খেয়াল রাখতে হবে তাকে মাছ মাংস ডিম দুধ প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতে হবে এবং সাথে কিন্তু ঘন সবুজ শাকসবজি দিতে হবে, সেটা কিন্তু আমাদের আয়রন যেটা হচ্ছে অ্যাবজর্পশনে কিন্তু যেটা হচ্ছে কাজ করবে এবং নিউট্রিয়েন্টগুলি কিন্তু আমাদের ভালোভাবে কাজে লাগবে এবং প্রতিবেলা খাবারে আমরা যেটা বলি যে মাছ মাংসের সাথে অবশ্যই একজন গর্ভবতী মা হোক আর সাধারণ মানুষই হোক আমরা যদি সবজিটা খাই তাহলে কিন্তু পুষ্টিটা পেতে ভালোভাবে কাজ করবে আমাদের এই জিনিসটা। আরেকটা জিনিস হলো অবশ্যই মাকে দুধ জাতীয় খাবার দিতে হবে এবং ডিম দিতে হবে, মাছ মাংস এসব খাবার থেকে তো আমরা আয়রন পাচ্ছি এবং খাবারের সাথে আমি বলবো যে একটু করে আপনারা লেবু নিতে পারেন এবং অনেকে আছে যে খাবার খাওয়ার পরে আমরা যদি 1 গ্লাস করে কমলার রসও আমরা গর্ভবতী মাকে দিই এটাও কিন্তু আয়রন পেতে কিন্তু সাহায্য করবে।
1: গর্ভবতী রক্ত শূন্যতা প্রতিরোধে প্রয়োজনীয় খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিবারের সদস্যরা কিভাবে ভূমিকা পালন করতে পারে?
2: যখন গর্ভবতী মা যে রয়েছেন তাকে অবশ্যই খুব যত্নের সাথে দেখতে হবে এবং তার যে খাওয়াটার প্রতি কিন্তু তাকে খেয়াল করতে হবে এবং সাধ্য অনুযায়ী যতটুকু আছে তার খাবারে প্রতিদিন মাছ মাংসের যোগান দিতে হবে এবং অবশ্যই পরিবারের যারা রয়েছেন তারা অবশ্যই খাবারের প্রতি তার দিকে দৃষ্টি দিবেন এবং তাকে যত্নের সাথে যদি খাবার দেওয়া হয় প্রতিবেলা, অন্ততপক্ষে আমরা বলি যে প্রতিবেলা খাবারের সাথে না হলেও 1 মুঠ করে খাবার তাকে বেশি দিয়েও এবং আয়রন মাছ মাংস ডিম দুধের যোগান দিলে অবশ্যই আয়রনের চাহিদা কিন্তু অনেকাংশেই পূরণ হবে এবং অবশ্যই পরিবার যদি তাকে যত্নের সাথে বিষয়টি খেয়াল করে তাহলে আয়রন ঘাটতি কেন যে কোনো পুষ্টি ঘাটতি থেকে কিন্তু তারা রক্ষা পাবে।
1: একটি সুস্থ শিশুর জন্মের জন্য প্রধান শর্ত হলো মায়ের পূর্ণ সুস্থতা, তাই মা ও শিশুর সার্বিক সুস্থতার জন্য গর্ভবতী মায়ের সুস্থতা নিশ্চিত করতে হবে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম গর্ভবতী রক্ত শূন্যতা প্রতিরোধে প্রয়োজনীয় খাদ্য ব্যবস্থা সম্পর্কে। আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন পুষ্টিবিদ সাইতা লিয়াকত।
0: শুনছিলাম গর্ভবতী রক্ত শূন্যতা প্রতিরোধে প্রয়োজনীয় খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আমাদের চেতনায় আমাদের ভাবনায় অনুষ্ঠান। এবারে শুনব কৈশোরের শারীরিক ও মানসিক পরিবর্তন বিষয়ক গান রাশেদ জামান ও শামীম আরালুনার কণ্ঠে।

0: গানের কথায় পেতেছিলাম কান, গানের কথায় বলি কৈশোরের শারীরিক এবং মানসিক পরিবর্তনে আমাদের হতে হবে অনেক বেশি সচেতন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, সুখী সংসারে দুটি সন্তানই যথেষ্ট, সচেতনতা বেড়েছে। দম্পতিরা এখন দুই সন্তানের বেশি নিতে চাইছেন না, তারা জন্ম নিয়ন্ত্রণে আগ্রহী হচ্ছেন। শ্রোতাবন্ধু, ব্যক্তি সচেতনতাই পারে পরিবার পরিকল্পনাকে সফল করতে, এই বিষয়ে একটি কথিকা শুনব। উপস্থাপন করেছেন পারভেজ বাবুল।
1: পরিবার পরিকল্পনা হল সঠিক সময় সন্তান নেবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণ ও অন্যান্য পদ্ধতির যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ। অন্যান্য পদ্ধতির মধ্যে জনশিক্ষা, জনসংক্রামক রোগ সমূহ প্রতিরোধ এবং ব্যবস্থাপনা। পরিবার পরিকল্পনাকে অনেক সময় জন্ম নিয়ন্ত্রণের সমর্থক হিসেবে চিহ্নিত করা হয়, যদিও পরিবার পরিকল্পনার পরিধি আরও বিস্তৃত। বিষয়টা সাধারণত স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ, যারা তাদের সন্তান সংখ্যা নিয়ন্ত্রিত রাখতে চায় এবং তাদের প্রত্যাশিত সময়ে গর্ভধারণ করতে ইচ্ছুক। পরিবার পরিকল্পনার সেবা বলতে শিক্ষাগত, ব্যাপক স্বাস্থ্য ও সামাজিক কর্মসূচিকে বোঝায়, যার মাধ্যমে প্রত্যেকটি স্বতন্ত্র ব্যক্তি তাদের সন্তান সংখ্যা ও দুই সন্তানের ব্যবধান সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবার যোগ্যতা অর্জন করে। সন্তান সংখ্যা বৃদ্ধির মাধ্যমে সময়, সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত নিরাপত্তার প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। পরিবার পরিকল্পনা গ্রহণ করলে সেসব সম্পদের সার্থক ব্যবহার নিশ্চিত করা হয়। বাংলাদেশে তথা সারা বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পৃথিবীকে বসবাসের অনুপযোগী এবং সমস্যা সংকুল করে তুলছে, তাই পৃথিবীর ভারসাম্য আনয়নে পরিবার পরিকল্পনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বাছাই করার স্বাধীনতা, প্রজনন স্বাস্থ্য সুরক্ষা, জন্মদান অথবা জন্ম নিরোধের জন্য নারী পুরুষ সবার সঠিক তথ্য পাওয়ার অধিকার রয়েছে। আমাদের দেশের সাধারণ জনগণের, বিশেষ করে নারী পুরুষ উভয়ের মাঝেই এসব বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। গর্ভপাত অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি প্রক্রিয়া, যাতে দীর্ঘমেয়াদী শারীরিক ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে যৌন ও প্রজনন স্বাস্থ্যের ধারণা শুধু নারী স্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রজনন স্বাস্থ্যের পরিচর্যা যে কোনো বয়সের নারী ও পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। বিভিন্ন যৌন সংক্রামক রোগ যেমন গনোরিয়া, সিফিলিস, এইচআইভি এইডস ইত্যাদি সম্পর্কে সচেতন থাকা আবশ্যক। উপরন্তু প্রজনন স্বাস্থ্যের সঙ্গে বাল্যবিয়ে মতো সামাজিক সমস্যা জড়িত। আমাদের দেশের গ্রামীণ সমাজে যৌবন প্রাপ্ত হলেই মেয়েকে দ্রুত বিয়ে দেওয়ার ব্যাপারে বাবা মা এক প্রকার চাপ অনুভব করেন, অথচ অপ্রাপ্ত বয়সে শারীরিক সম্পর্কের পরিণতি মারাত্মক হয়। কম বয়সে বিয়ের ফলে অপুষ্ট শরীরে সন্তান ধারণ নারীকে গর্ভকালীন ও প্রসবকালীন জটিলতার দিকে ঠেলে দেয়, এমনকি তার মৃত্যুর আশঙ্কাও থাকে। যৌন ও প্রজনন স্বাস্থ্য একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও আমাদের দেশে বিষয়টি স্পর্শকাতর, তাই এ নিয়ে কথা বলতে অনেকেই লজ্জাবোধ করেন। পরিবার পরিকল্পনা সেবা বলতে শিক্ষাগত, ব্যাপক স্বাস্থ্য ও সামাজিক কর্মসূচিকে বোঝায়, যার মাধ্যমে প্রত্যেকটি স্বতন্ত্র ব্যক্তি তাদের সন্তান সংখ্যা ও দুই সন্তানের ব্যবধান সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। পরিবার পরিকল্পনার মাধ্যমে মায়ের স্বাস্থ্য ভালো থাকে এবং সুস্থ শিশু জন্ম দিতে পারে। প্রত্যেক ব্যক্তি যদি সচেতন না হয়, ব্যক্তি যদি পরিকল্পিত পরিবার গঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা না বুঝে, তাহলে পরিকল্পিত পরিবার গঠনের লক্ষ্য মাত্রা অর্জন করা সম্ভব হবে না। অধিক সন্তান পরিবার ও দেশের জন্য ক্ষতিকর, সেসব বিষয়ে নারী পুরুষ সকলকে বুঝতে হবে। আর জন্ম নিয়ন্ত্রণের বিষয়টা শুধুমাত্র নারীর বিষয় নয়, জন্ম নিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবার গঠনে নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের সমান দায়িত্ব। তাই স্বামী স্ত্রী উভয়ে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে, দুয়ের অধিক সন্তান নয়, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়াতে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি গণমাধ্যম, ব্যক্তি থেকে ব্যক্তি একযোগে কাজ করতে হবে। সকল বয়সের, সকল শ্রেণী পেশার নারী পুরুষকে বোঝাতে হবে কম সন্তানে বেশি সুখ, অধিক সন্তানে বাড়ে দুঃখ। আমাদের মনে রাখতে হবে একমাত্র ব্যক্তি সচেতনতাই পারে পরিবার পরিকল্পনা কর্মসূচি সফল করতে।
0: এতক্ষণ শুনলেন ব্যক্তি সচেতনতাই পারে পরিবার পরিকল্পনাকে সফল করতে, এই বিষয়ে কথিকা। বন্ধু শ্রোতা, চাইলে সুখী সংসার, জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে সবার। যে পরিবার হবে যত বেশি ছোট পরিবার, সেই পরিবারে থাকবে সুখ ও শান্তি সম্ভার, এমনই কামনায় এবারে শুনব জনসংখ্যা বিষয়ক গান রাশেদ জামান ও নিশি কাউসারের কণ্ঠে। গানের কথা লিখেছেন গোলাম সরওয়ার সলক।

0: প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগে তা জানিয়ে আমাদের চিঠি লিখতে পারেন। আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ পাঠিয়ে দিন এই ঠিকানায়: ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শের-ই-বাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। আপনার ভালো লাগা, মতামত বা পরামর্শ ইমেলের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আমাদের ইমেল আইডি হল বেতার phnc1207@gmail.com।
1: একটা কাজ করো, আমাদের এখানকার কলেজে ওকে ডিগ্রিতে ভর্তি করে দাও।
2: কি বলে? কখন? না, মেয়েকে আমি মেডিকেলেই পড়াবো এবং তা ঢাকা মেডিকেল কলেজে। আচ্ছা, তুমি কেমন মা? মেয়ে আমার মেডিকেলে চান্স পেয়েছে, তাও আবার ঢাকা মেডিকেল কলেজে। কজনই মেয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পায়? মেয়ে আমার মস্ত বড় ডাক্তার হবে, সবাই আমাদের কত নাম করবে ভাবতে আমার কেমন।
1: মানে বলছিলাম, একমাত্র মেয়ে আমাদের, ওকে ছেড়ে কিভাবে আমি থাকবো তুমি বলো। না না, ওকে ছেড়ে আমি একা থাকতে পারবো না, এই আমি তোমাকে বলে রাখলাম।
2: তোমাকে একা থাকতে হবে না গো, সব ব্যবস্থা আমি করেই ফেলেছি।
1: কি ব্যবস্থা করেছো বলো না।
2: আমি আমার বড় সাহেবকে বলে ঢাকায় বদলির সব ব্যবস্থা করে ফেলেছি।
1: বলো কি তাই?
2: হ্যাঁ গো হ্যাঁ, শুধু কি তাই? ওই যে পাড়ার কেরামত, আমার বন্ধু কেরামত, তুমি তো তাকে চেনো।
1: হ্যাঁ হ্যাঁ চিনি তো, কি হয়েছে সেটা বলো না।
2: কিছুই হয়নি, তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, সে তার মহল্লায় আমাদের জন্য একটা বাসাও ঠিক করে ফেলেছে, আগামী মাসে আমরা ঢাকায় চলে যাব।
1: তুমি সত্যি বলছো?
2: হ্যাঁ গো হ্যাঁ, সত্যি বলছি।
1: যাক, তুমি আমাকে বাঁচালে।
3: যাক বাবা, ক্লাস শেষ, এখন তাড়াতাড়ি বাসায় যাই, দেরি হলে আবার মা বাবা টেনশন করবে। ভালোই হলো, বাসা থেকে কলেজ ওয়াকিং ডিস্টেন্স, হেঁটেই আসা যাওয়া করা যাবে। কি ব্যাপার, ছেলেগুলো আমার দিকে ওভাবে তাকিয়ে আছে কেন? যাই, দ্রুত পা চালিয়ে যাই।
4: ওস্তাদ।

0: ব্যাপার? ছেলেটা আমার পিছু পিছু আসছে কেন?
1: জব ভি কোই লড়কি দেখো মেরা দিল দিওয়ানা বলে ওলে ওলে ওলে ওলে ওলে ওলে, একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে?
0: কি ব্যাপার, আপনি আমার পিছু পিছু আসছেন কেন? আর ওভাবে কুচিত ভাষায় গান করছেন, অঙ্গভঙ্গি করছেন, সমস্যা কোথায় আপনার?
1: কি নাম তোমার সুন্দরী?
0: দেখেন আমি আপনাকে চিনি না, আপনি যদি এইভাবে কথা বলেন তাহলে আমি চিৎকার করে মানুষ জড়ো করবো। কিন্তু
1: মানুষ জড়ো কোনো লাভ নেই সুন্দরী, এটা আমার মহল্লা, এখানে কেউ বাঁচাতে আসবে না, কেউ না।
2: ওস্তাদ, তোমার বাবা আসছে।
1: ওস্তাদ ঠিক আছে এখন যাচ্ছি, তবে আবার দেখা হবে, কেমন সুন্দরী?
0: চলো চলো। ইতর, তোদের ঘরে মা বোন নেই?
3: হ্যাঁ, বিষয়টা তো ভাববার মতোই, কি করা যায় বলো তো।
4: আচ্ছা, এই কেরামত ভাই তো এই পাড়াতেই থাকেন তাই না? তাকে বলে একটা উপায়।
3: ঠিক বলেছ, আমার মাথায় কথাটা তো একবারও আসেনি।
4: তাহলে আর দেরি করো না, এক্ষুনি চলো।
3: হ্যাঁ চলো, হেনাকেও সাথে নিয়ে চলো, এই সাথে ওদের সাথে পরিচয় পর্বটাও শেষ হয়ে যাবে।
5: হেনা হেনা, মা রেডি হয় নে, তোর কেরামত আঙ্কেলের বাসায় বেড়াতে যাব, একটু তাড়াতাড়ি কর মা।
6: যাই মা, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি।
5: আচ্ছা।
7: আরে জব্বার যে, আয় আয় বস, একেবারে সপরিবারে যে।
3: হ্যাঁ, না বলে কই চলে এলাম। এই আমার মেয়ে হেনা। মা সালাম কর, সালাম কর।
7: থাক থাক থাক মা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো।
3: আচ্ছা কেরামত, তোর বড় ছেলেটা না হেনার বয়সের, কি যেন নাম?
7: রতন, রতন।
3: হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, রতন। ও এখন কি করে যেন?
6: আঙ্কেল, রতন ভাইয়া তো আমাদের স্কুলেই পড়তো।
7: হ্যাঁ,
6: আমার দুই ক্লাস উপরে। কই রতন ভাইকে ডাকেন, সেই ছোটবেলায় দেখেছি। ভাইয়া আমাকে দেখলে চিনতেই পারবেন কিনা হাল্লাই জানে।
3: ভালো কথা, জানাই হয়নি। তোর এখন ছেলে মেয়ে কয়জন জানো? তাছাড়া তোর চেহারার এই অবস্থা হলো কি করে?
7: আর বলিস না, ছয় ছয় জন ছেলে মেয়ে আমার, এত বড় সংসার, আয় করি আমি একাই। বড় ছেলে আয় পাশ করেছে, খরচ দিতে পারি না বলে লেখাপড়া বন্ধ করে দিয়েছে, আর অন্যদেরও অবস্থা একই রকম। মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি।
3: এতগুলো সন্তান নেওয়ার আগে তোর একবার ভাবা উচিত ছিল।
7: সবই ভুল, আমারই ভুল। ওই যে রতন এসে গেছে। রতন, এই যে তোর আঙ্কেল, জব্বার আঙ্কেল, সালাম কর।
8: ওসব আমার দ্বারা হবে না বাবা।
3: থাক বাবা থাক, সালাম করার দরকার নেই, তুমি বসো বাবা বসো।
9: কি ব্যাপার, ওই মেয়েটা এখানে এলো কি করে? নিশ্চয়ই ম্যানেজ করতে এসেছে।
0: বুঝতে পেরেছি, আজ তোমার একদিন কি আমার একদিন।
3: কেরামত, তোর সঙ্গে আমার কিছু কথা আছে, চল ওই দিকে বসি।
7: হ্যাঁ চল ওই রুমটায় বসি, আয়।
10: এতক্ষণ শুনলেন এসো গড়ি ছোট পরিবার, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান,
11: বাংলাদেশ বেতার, ঢাকা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কুরআন এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।

0: التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেহেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক গান, শিল্পী মোহাম্মদ ফজলুল হক, গীতিকার এস এম বক্ত শাহ চিশতি এবং সুর করেছেন মোহাম্মদ ফজলুল হক।

0: মোহাম্মদ ফজলুল হকের কণ্ঠে ভক্তিমূলক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন।
2: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছি সেই কথা।
2: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আরে
2: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
4: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে খবর শুনতে পাবেন, প্রথমে ইংরেজিতে, পরে বাণিজ্যিক।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Bitter, the news read by Farhana Trina. Prime Minister Tariq Rahman has handed over appointment letters to three persons with disabilities as part of the government's effort to promote their economic empowerment and inclusion in the mainstream. He gave the appointment letters as he began the day's official engagements at his office at Secretariat in the capital today. The appointments were made to help persons with disabilities become self-reliant through employment and enable them to participate more actively in society. The three recipients are Aisha Akhtar from Sharghota Upazila of Gaibandha, Nila Khatun from Kamarkhand Upazila of Shirajganj, and Muhammad Hashmat Ali from Norail Sodor Upazila. Physically disabled Aisha Akhtar and Nila Khatun born without both hands. Nila Khatun, a postgraduate, has been appointed as a teacher at the National Disabled Development Foundation in Mirpur. In the capital, Aisha Akhtar, also a postgraduate, as a class supervisor at the BIM Laboratory School and College in Gaibandha, while Muhammad Hashmat Ali, who is visually impaired, has been appointed as a union social worker under the Department of Social Services. The World Day Against Trafficking in Persons is being observed in country, likewise other parts of the world, through various programs. The purpose of observing this day is to protect the rights of victims of human trafficking and call for global action against the crime. The United Nations General Assembly recognized 30th July as the World Day Against Trafficking in Person by passing a resolution on 18 December in 2013. On the occasion of the day, a high-level national dialogue titled Trapped Behind the Scam, Ending Human Trafficking for Forced Criminality, was held in the capital, Dhaka. Speaking at the event, Home Minister Salahuddin Ahmed said the government has adopted a zero-tolerance policy against human trafficking and technology-enabled transitional scam networks. Highlighting government initiatives, he said Bangladesh has enacted the Human Trafficking and Migrant Smuggling Prevention and Suppression Act 2026, aligned with the UN Convention Against Transnational Organized Crime, UNTOC, and its protocols. The Home Minister said the law brings online scam-related trafficking, technology-enabled deception and forced criminality under stricter legal penalties. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has said Prime Minister Tariq Rahman is instilling hope for real change in society through his effort in the post-July country building. He said this at a photo exhibition and discussion meeting marking July Martyrs Day at the DFP Auditorium today. Mirza Fakhrul Islam Alamgir said the Prime Minister is also trying to change the behavioral culture in politics to build a new discrimination-free and non-communal Bangladesh. At the event, Information and Broadcasting Minister Zahiruddin Shopon said the spirit of July and the spirit of liberation war are same and inseparable. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said the government is attaching the highest priority to alternative dispute resolution ADR to reduce the long-standing backlog of cases in the country's judiciary and ensure speedy justice for ordinary people. He was addressing a MOU signing ceremony between the Directorate of Bangladesh Legal Aid, Bangladesh Legal Aid and Service Trust, BLAST and BRAC's Social Empowerment and Legal Protection, SERP, at his ministry today. The International Crimes Tribunal, too, has sent former Minister Abdul Latif Siddiqui to prison in a case of crimes against humanity, including genocide committed at a Hifazat-e-Islam rally at Shapla Chattur in the capital's Motijil. The International Crimes Tribunal II, headed by Justice Nazrul Islam Chaudhuri, issued the order today. It may be mentioned that the Tribunal II issued an arrest warrant against absconding accused, including ousted Prime Minister Sheikh Hasina, in the Shapla Chattur massacre case last Monday. Abdul Latif Siddiqui, the then textile and jute minister in 2013, was arrested yesterday as the 10th accused in the case. U.S. President Donald Trump's special envoy on South and Central Asian Affairs, Sergio Ghor, arrived in Dhaka on his first three-day official visit to Bangladesh today. U.S. Ambassador to Bangladesh, Brent T. Christensen, said his visit will strengthen Bangladesh-U.S. strategic ties and regional security and economic cooperation. Earlier yesterday, Foreign Minister Dr. Khalilur Rahman said Sergio Ghor is expected to visit the Rohingya camps and noted that the United States remains the largest international contributor to the Rohingya humanitarian response. Pakistan says it is doing its utmost to bring Iran and the U.S. back to the table under a memorandum of understanding of which Islamabad is signatory. Foreign Minister spokesman Tahir Andrabadi says Pakistan was encouraging the countries to fully adhere to their commitments to hold technical talks under the agreement. United Nations Security Council is going to hold an informal closed-door straw poll ballots to access support for the seven candidates currently vying to become the next head of UN, according to Reuters. The candidates are from Argentina, Chile, Costa Rica, Ecuador, Guyana, Senegal, and Uganda. The ballots are secret and only council members are present during the exercise. The new elected chief will replace Antonio Guterres of Portugal when steps down at the end of this year after 2 5-year terms. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি হাসিনা মুস্তাফিজ। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশে ক্রমাগত উচ্চ খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পরিবহন খরচ কমানো এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি আজ রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত বাংলাদেশে খাদ্য সরবরাহ শৃঙ্খল বাজার ব্যবস্থা মুনাফার হার এবং মধ্যস্বত্বভোগীদের ভূমিকা শীর্ষক এক সংলাপে বক্তৃতা করছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন বাংলাদেশে জিডিপির প্রায় 16% পরিবহন খরচ যা বৈশ্বিক গড় প্রায় 10% তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তিনি আরও বলেন এই খরচ কমালে খাদ্যপণ্যের দাম কমতে সাহায্য হবে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারি দ্বিপক্ষীয় চুক্তির আওতায় 2026 সালের জুলাই ডিসেম্বর সময়ের জন্য প্রায় 16,888.52 কোটি টাকা মূল্যের পরিশোধিত জ্বালানি তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 2026 সালের 33তম সভায় এই সুপারিশ করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশে হজ যাত্রীদের বিমান টিকিটের মূল্য আরও 25,000 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত 3 দিনব্যাপী জাতীয় হজ ও ওমরা ফেয়ার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চলতি অর্থবছরের জন্য 4,004.60 কোটি বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। আজ ডিএসসিসির গণভবন অডিটোরিয়ামে এই বাজেট ঘোষণা ডিএসসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বাজেটে প্রারম্ভিক স্থিতির পরিমাণ 730.93 কোটি টাকা, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 1,815.74 কোটি টাকা ও উন্নয়ন বাবদ আয়ের লক্ষ্যমাত্রা 1,457.93 কোটি টাকা। তৈরি পোশাক খাতের উপর অতিনির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে সরকারের অন্যতম সফল উদ্যোগ এক্সপোর্ট কম্পিটিভনেস ফর জবস প্রকল্প হাতে নিয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে রপ্তানি বহুমুখীকরণের জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয় 2017 সালের জুলাইয়ের প্রকল্পটি চালু করে। এতে প্রায় 1,80,000 নতুন ও শোভন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বৈশ্বিক মূল্যশৃঙ্খল বাংলাদেশে অবস্থান আরও শক্তিশালী হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে, তবে কিছুটা কমেছে টাকার অঙ্ক লেনদেনের পরিমাণ। ডিএসইতে 392টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে 174টি, কমেছে 163টির এবং অপরিবর্তিত ছিল 55টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 16 পয়েন্ট বেড়ে অবস্থান করেছে 5,895 পয়েন্টে। ডিএসইতে আজ 1,043 কোটি 43 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,342 কোটি 51 লাখ টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ সবাইকে আঞ্চলিক গানের আয়োজনে শুনব আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের কথা ও সুর। শুরুতেই উমা খান গিয়েছেন চট্টগ্রাম অঞ্চলের গান, আব্দুল গফুর হালির কথায় এবং সুরে।

শ্রোতা বন্ধুরা শুনছেন আঞ্চলিক গান। এবারে শিল্পী রহিমা খাতুন, গীতিকার ও সুরকার হরলাল রায়।

শুনছেন আঞ্চলিক কালের অনুষ্ঠান, গীতিকার এবং সুরকার সুখেন মুখোপাধ্যায়, শিল্পী হাসিনা আক্তার বিথি ও কাজী সুলতান মাহমুদ।

0: এতক্ষণ শুনলেন আঞ্চলিক গান।
1: পাহাড় বা ঢালু জায়গার মাটি ও পাহাড় নিচে খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানবসৃষ্ট কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছ নিধন এবং অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন। বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে তাকে বড় হওয়ার সুযোগ দিন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মুনিয়া আলী।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মিলিয়া আলী।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। গানটি শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি, গীতিকার এস এম হেদায়েত, সুর করেছেন লাকি আখন্দ।

0: আজাদ,
1: হ্যাঁ,
0: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
1: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
0: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
1: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
0: আচ্ছা,
2: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
0: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
1: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
0: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
0: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা,
2: খাল খনন

0: সমস্যাগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জিয়াপা, আমরা বুঝতে পারছি বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
0: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
0: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
0: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
0: ঠিক বলেছো, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
1: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী খন্দকার ফারুক আহমেদ, গীতিকার শহীদুল ইসলাম এবং সুর করেছেন আব্দুল আহাদ।

শুনছেন আধুনিক গান খন্দকার ফারুক আহমেদের কণ্ঠে। এবারের গানটির গীতিকার কাজী লতিফা হক, সুরকার ধীর আলী।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করণে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে তাঁদের চাকুরিতে নিয়োগ দেওয়া হল। নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। স্নাতকোত্তর ডিগ্রিধারী নীলা খাতুনকে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে, আয়েশা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে এবং দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর তথ্য ভবনে জুলাই শহীদ দিবস বিষয়ক এক প্রকাশনার মোড়কোন্মোচন ও আলোচনা সভায় একথা বলেন। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মিজদা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস চেষ্টা করছেন। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাকত হোসেন সিজারের পরিবর্তে স্বাভাবিক প্রসব এবং ছয় মাস পর্যন্ত সন্তানকে শালদুধ খাওয়াতে মায়েদের উৎসাহিত করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানী মহাখালী নিপসমে এক অনুষ্ঠানে কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগাক্রান্ত মানুষের শেষ ভরসা চিকিৎসক, তাই রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণ করতে হবে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হয় বিশ্ব মানব পাচার দিবস। দিবসটি উপলক্ষে আজ রাজধানীর ঢাকায় উচ্চ পর্যায়ের জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রযুক্তির অপব্যবহার করে গড়ে ওঠা আন্তর্জাতিক মানব পাচার ও স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। মানব পাচার এবং প্রযুক্তি নির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশ জাতিসংঘের আন্তঃসীমান্ত সংগঠিত অপরাধ দমন সনদ ইউএনটিওসি এবং এর প্রোটোকলের সাথে সঙ্গতি রেখে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন আইন 2026 প্রণয়ন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই আইনের মাধ্যমে অনলাইন প্রতারণার মাধ্যমে পাচার, প্রযুক্তি নির্ভর প্রতারণা এবং জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ডকে কঠোর আইনি শাস্তির আওতায় আনা হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে দীর্ঘদিনের মামলা জট নিরসন এবং সাধারণ মানুষের দ্রুত বিচার নিশ্চিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি এডিআর এর ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আজ তাঁর মন্ত্রণালয়ে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের ডিবিএল এর সাথে ব্লাস্ট ব্র্যাকের পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন। আইনমন্ত্রী জানান, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও এডিআর এর ইতিবাচক ব্যবহারের ফলে 2025 সালের তুলনায় 2026 সালে চলমান সময়ে নির্দিষ্ট কয়েকটি আইনের আওতায় মামলা দায়েরের হার 6.2% বেশি হ্রাস পেয়েছে। একদিন বিরতির পর ইরানের উপর ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, মার্কিন বাহিনীর উপর গতকাল ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা জবাবে যুক্তরাষ্ট্র সফলভাবে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায়। এতে সামরিক কমান্ড সেন্টার সহ ইসলামিক রেভলিউশনারি গার্ডের বহু সংখ্যক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরবর্তী প্রধান নির্বাচিত হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় 7 জন প্রার্থীর সমর্থন মূল্যায়নে একটি অনানুষ্ঠানিক রুদ্ধদ্বার বৈঠকে জনমত জরিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রয়টার্স জানায়, নতুন প্রার্থীরা আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল ও উগান্ডার নাগরিক। এই প্রক্রিয়ায় কেবলমাত্র পরিষদের সদস্যরা গোপন ব্যালটে ভোট দেবেন। নতুন নির্বাচিত জাতিসংঘ প্রধান পর্তুগালের অ্যান্থনিও গুতেরেসের স্থলাভিষিক্ত হবেন। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম

0: আসসালামু
1: আলাইকুম।
0: তারপরে কেমন আছো কামর মিনা?
2: আছি আলহামদুলিল্লাহ।
0: বেগম?
1: আমিও ভালো আছি।
0: লিলিবু কি অবস্থা?
1: আছি ভালোই আছি
0: আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো কিন্তু খুব মানে কষ্ট কইরা কইরা ঘটনা রাখি লিলিবু, তোমার মনে কি কোনো দুঃখ আছে?
1: আছে, দুঃখ তো থাকে মানুষের, কিছু না কিছু দুঃখ তো থাকে।
0: বাণিজ্য কেমন কত তোমার?
1: বাণিজ্য তো বেশি একটা ভালো হয়নি, মেলা বেগুন ফেরত
0: আমরা থাকি না কেন, সকল আলহামদুলিল্লাহ কইতে হইব, তাইলে আল্লাহ বেশি ভালো রাখবো। মন খারাপ করো না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবো। সবাই সবার জন্য দোয়া করি নাকি রূপালী?
1: হ্যাঁ, দোয়া তো করার লাগবে, সবার জন্যই দোয়া করি।
0: তাছাড়া যেহেতু বর্ষা কিন্তু যায় যায় অবস্থা আবার আসে, যায় আবার আসে, কিন্তু এরপরেও তো বর্ষা কিছুদিন পরে চলে যাবে। বর্ষা চলে যাওয়ার পরে আমরা যে কেমন করে আমাদের ফসলের উৎপাদন কেমনে ধরো আমরা, এই যে তারপরে জাল দিয়া বা নেট দিয়া তোমার বেড়া দিতে হইব, এই কামগুলো কিন্তু আমাদের করতে হইব।
1: বর্ষাকালের কাম,
0: মানে বর্ষা পরবর্তী কাজে যদি তোমার অনেক কিছু ধরো অনেক সময় তোমার যে মাছগুলা সেইগুলো দিয়া কেমনে ওষুধ পত্র দিতে হইবে, এইগুলো যাই না শুনি না আমাদের সেইভাবে কাম করতে
1: হবে। মাছ ঢুকে জাল রেডি করতে মেলা কাম আছে পুকুরের।
0: আমরা এই যে প্রাকৃতিক বালাইনাশক প্রস্তুতি এবং সংরক্ষণ ও ব্যবহার বিধি নিয়ে একটা আলোচনা শুনি, বুঝছো?
1: খুব ভালো শোনা
0: আলোচনাটা শুনি, আলোচনার অংশ নিতেছেন মাফুল জান্নাত, সহকারী পরিচালক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, ঢাকা। তাহলে আমি ওনার কাছ থেকে প্রাকৃতিক বালাইনাশক প্রস্তুতি, সংরক্ষণ এবং ব্যবহার বিধি সম্বন্ধে আগে জানি, তারপর আমরা আলোচনা করি, কি বলো?
2: হ্যাঁ ঠিক। প্রাকৃতিক বালাইনাশকটা কি? প্রকৃতিতে সহজলভ্য বিভিন্ন উদ্ভিদজাত উপাদান যেমন নিম, রসুন, কাঁচামরিচ, তামাক, নিশিন্দা, বিষকাঁঠালি, বিভিন্ন জৈব পদার্থ, ছাই কিংবা খনিজ উপাদানের সাহায্যে ক্ষতিকর পোকামাকড় ও রোগ বালাই দমনের জন্য তৈরি পরিবেশ বান্ধব দ্রবণ বা মিশ্রণকে প্রাকৃতিক বালাইনাশক বলা হয়। রাসায়নিক কীটনাশক বিপরীতে একটি ফসল মাটি বা পরিবেশের ক্ষতি করে না এবং শৃঙ্খলাবদ্ধ কোনো বিষাক্ত অবশিষ্টাংশ রেখে যায় না। এটি যেমন ক্ষতিকর পোকা দূর করে তেমনি গাছের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। কেন রাসায়নিক বাদ দিয়ে প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার করবেন? বিষমুক্ত ও নিরাপদ খাদ্য, উৎপাদিত ফসলে কোনো বিষাক্ত কেমিক্যাল থাকে না, ফলে স্বাস্থ্য ঝুঁকি থাকে না, সাশ্রয়ী ও কম খরচ, গৃহস্থালী ও পারিপার্শ্বিক সহজলভ্য উপকরণ দিয়ে নামমাত্র খরচে তৈরি করা যায়। উপকারী কীট রক্ষা, মৌমাছি, লেডিবার্ড, বিটল, মাকড়াসার মতো পরম বন্ধু পোকা নিরাপদে থাকে। মাটির স্বাস্থ্য রক্ষা, মাটির অণুজীব ধ্বংস হয় না, মাটির জৈব গঠন ও উর্বরতা বজায় থাকে। প্রতিরোধ ক্ষমতা, রূপ পোকা সহজে প্রাকৃতিক উপাদানের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়তে পারে না। আমরা এখন দেখব কয়েকটা প্রাকৃতিক বালাইনাশক প্রস্তুত প্রণালী। নিম পাতার দ্রবণ ও নিম তেল স্প্রে, প্রয়োজনীয় উপাদান 1 কেজি নিম পাতা, 10 লিটার পানি, 1 চা চামচ গুঁড়ো সাবান, কার্যকরী পোকা। নিম পাতার দ্রবণ ও স্প্রে সাধারণত জব পোকা, লেদা পোকা, শোষক পোকা, সাদামাছি ও পাতা সুরঙ্গকারী পোকার বিরুদ্ধে কাজ করে। প্রস্তুতি প্রণালী, 1 কেজি নিম পাতা ভালোভাবে ছেঁচে বা বেটে মিহি করে নিন। তারপর 10 লিটার পানিতে ছেঁচা নিম পাতা মিশিয়ে পাত্রের মুখ ঢেকে 12 থেকে 15 ঘন্টা রেখে দিন। পরদিন সুতি কাপড়ে এই মিশ্রণটা ছেঁকে নিন। ছেঁকে নেওয়া দ্রবণে 1 চা চামচ সাবানের গুঁড়া মিশান। সাবানের গুঁড়াটা এখানে হচ্ছে সারফেক্টেন্ট হিসাবে কাজ করে। রসুন, কাঁচামরিচ ও সাবানের স্প্রে, প্রয়োজনীয় উপাদান 100 গ্রাম রসুন, 100 গ্রাম কাঁচামরিচ, 5 লিটার পানি, 1 চা চামচ গুঁড়ো সাবান। কার্যকরী পোকা, হল এবং ডগা ছিদ্রকারী পোকা, থ্রিপস, জব পোকা, লাল মাকড় পিঁপড়ার বিরুদ্ধে এই মিশ্রণটা খুবই শক্তিশালীভাবে কাজ করে। এই মিশ্রণটা কিভাবে প্রস্তুত করবেন? রসুন ও কাঁচামরিচ একসাথে ব্লেন্ডারে মিহি করে নিন। এক লিটার পানিতে বাটা মিশ্রণটি তিন চার ঘন্টা রেখে দিন। তারপরে ভালো করে সেকে অবশিষ্টাংশ ফেলে দিন। সেকে দেওয়া এক লিটার নির্যাসটিতে আরো চার লিটার পানি ও এক চা চামচ গুঁড়ো সাবান মিশিয়ে নিন। কাঠের ছাই ও তামাকের গুঁড়া প্রয়োজনীয় উপাদান। শুকনো পরিষ্কার কাঠের ছাই 2 কেজি, তামাকের গুঁড়ো 100 গ্রাম। কার্যকরী পোকা নরম দেহের পোকা, লাল পাম বিটল, শামুক ও পাতা খাওয়া পোকার বিরুদ্ধে কাঠের ছাই ও তামাকের গুঁড়া খুবই শক্তিশালী প্রতিরোধক হিসাবে কাজ করে। প্রস্তুতি প্রণালী, কাঠের ছাই ভালো করে চেলে নিয়ে তামাকের গুঁড়োর সাথে সমসত্ত্ব মিশ্রণ তৈরি করুন। সকালে শিশির বেজা পাতায় গাছের গোড়ায় ছেটানো জন্য মিশ্রণটি রেখে দিন। হলুদ ও চিনির মিশ্রণ, হলুদ একটি খুবই শক্তিশালী ছত্রাকনাশক, 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, চিনির মিশ্রণ 1 লিটার পানিতে মিশিয়ে নিন। কার্যকরী পোকা পাতায় দাগ পড়া, ছত্রাকের আক্রমণ, ডায়ব্যাক ও কাণ্ড পচনের বিরুদ্ধে এই মিশ্রণটি খুবই শক্তিশালী প্রতিরোধক। প্রস্তুত পলানি, 1 লিটার হালকা গরম পানিতে হলুদের গুঁড়ো ও চিনির গুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা করে পাতলা কাপড়ে ছেকে স্প্রে করে দিন। সাধারণ ব্যবহার বিধি, এই স্প্রে গুলো প্রয়োগের উপযুক্ত সময়, তীব্র কড়া রোদে কখনো স্প্রে করবেন না, সকালবেলা অথবা বিকালে রোদ তাপ কমে গেলে স্প্রে করার সর্বোত্তম সময়। পরীক্ষামূলক প্রয়োগ, একবার পুরো ক্ষেতে স্প্রে না করে প্রথমে 1-2 গাছে পরীক্ষামূলক ভাবে স্প্রে করে পর্যবেক্ষণ করতে হবে। পাতা যদি না পুড়ে যায় বা পাতার যদি অন্য কোন রকম পরিবর্তন না দেখতে পারেন তাহলে পরবর্তীতে স্প্রে করা যেতে পারে। প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রাকৃতিক বালাইনাশক পোকা দমনের ক্ষেত্রে প্রতিরোধে বেশি কার্যকর, তাই পোকা লাগার আগেই 7-10 দিন পর পর স্প্রে করা উচিত। স্প্রে করার কৌশল, গাছের পাতা, ডালপালা এবং বিশেষ করে পাতার নিচে পিঠে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। ব্যক্তিগত নিরাপত্তা, মরিচ এবং রসুনের স্প্রে করার সময় চোখে যেন না লাগে সেজন্য চোখে চশমা, মুখে মাস্ক বা কাপড় ব্যবহার করুন। সংরক্ষণ, সংরক্ষণ সংক্রান্ত দিক নির্দেশনা, সংরক্ষণ সংরক্ষণ সংক্রান্ত দিক নির্দেশনা। সদ্য প্রস্তুতকৃত দ্রবণ ব্যবহার, উদ্ভিজ্জ বালাইনাশক বানিয়ে সাথে বা 24-48 ঘন্টার মধ্যে ব্যবহার করা সর্বোত্তম। আলো এবং তাপ থেকে প্রস্তুতকৃত দ্রবণটি দূরে রাখতে হবে। বায়ু নিরোধক পাত্র ব্যবহার করতে হবে, বিশেষ করে নীল এবং কাঁচা হলুদের দ্রবণ অবশ্যই বায়ু নিরোধক পাত্রে ভালোভাবে লাগিয়ে ব্যবহার করতে হবে। প্রচন্ড রোদের উপায়, রসুনের মিশ্রণ বেশি দিন রাখলে দুর্গন্ধ হতে পারে, তাই এতে সামান্য ভিনেগার বা সাবানের গুঁড়ো মিশিয়ে 3-4 দিন রাখা যায়। নিরাপদ লেবেলিং, সংরক্ষণ পাত্রের নাম ও তৈরির তারিখ লিখে রাখুন এবং শিশু ও গবাদি পশুর নাগালের বাইরে নিরাপদ স্থানে রাখুন।
0: কেমন
1: শুনলা,
3: এই সমস্ত অভিজ্ঞতা অর্জন করার জন্য, শেখার জন্য তো আসলে এইসা অনেক কিছু শিখতে পারি।
0: নতুন মানুষের কাছ থেকে নতুন নতুন তথ্য
3: পাওয়া যায়।
0: তথ্য নিয়ে যদি আমরা কৃষি কাজে সেটা খাটাই তাহলে আমাদের ফলন বৃদ্ধি পাইব, তারপরে মান ভালো হইব, এইসব জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তাই না?
1: এখন আর নিজে নিজে কাম করলে চলবো না, জায়গা নিয়ে কাম করতে হবে,
0: জায়গা নিয়ে
1: আমরা শতভাগ ফসল গড়ে তুলতে পারি।
0: অনেক সময় মানুষ মনে করে কি জানো, যে আমি যদি জানতে যাই তাহলে যদি আমি ছোট হয়ে যাই, কিন্তু যাই না শুই না কাজ করার মধ্যে যে একটা আনন্দ, এবং সেইটা সেইটাই যে একটা ভালো ফসল আমরা উৎপাদন করতে পারবো, সেই ফসলটা যদি ঘরে আনতে পারি তাহলে লাভ টাকার কও
3: আমার,
0: লাভ আমার, তা আমি কেন নিজের এই লাভ থেকে বঞ্চিত করুন কত। যেহেতু জুলাই মাস নাকি জুলাই গণঅভ্যুত্থানের একটা গান শুনাই, বুঝছো? আচ্ছা, গানের কথা হইলো স্যালুট স্যালুট জানাই, শিল্পী হইতেছে বশিরুজ্জামান সাব্বির ও সহশিল্পী বৃন্দ, আর গীতিকার হইল মোহাম্মদ ফখরুল করিম। তাহলে আমরা শুনি স্যালুট স্যালুট জানাই।

0: কেমন শুনলো গানটা?
1: সুন্দর গান,
0: খুব এই গানটা শুনলে কিন্তু ও নিজের শরীর রে মানে একটা মানে মানে মানে পছন্দ দাঁড়ায় যায়, কি বলো?
2: কাজ করার উদ্দীপনা বাড়ে,
1: দেশপ্রেম জাগে, দেশপ্রেম জাগে,
2: দেশের কাজ করতে।
0: ওই কামাল মিনা তো সুন্দর একটা কথা বলছে, মাঝে মাঝে কিন্তু খুব সুন্দর কথা বলে, দেশপ্রেম জাগে আসলে,
2: ব্রেন মাঝে মধ্যে খুলে যায়,
0: মাঝে মাঝে বুঝছো,
1: হ্যাঁ
0: মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ হয়ে যায় ব্রেন নাকি?
2: হ্যাঁ
0: আচ্ছা ঠিক আছে, ব্রেন সবসময় খুলে রাখার ব্যবস্থা করে দিও
1: ইনশাআল্লাহ।
0: হ্যাঁ, কারণ ব্রেন যত খুলবে তত তোমাদের কাজ করতে সুবিধা হইব,
1: এই কারণে
0: কাজ করতে।
1: নাসির ভাই ব্রেন খুলছে, আগে আলোচনাটা শুনেছি মাথায় মৃত্যু দিয়ে রাখছি, এইবার আর কি শোনাবা?
0: এবার তো শোনাবো যেহেতু তোমার ব্রেন খুলে গেছে,
2: তুমি শিখি তো মানুষ, তুমি মাথায় গিট্টু দিবা কে, তোমার লগে নোটবুক নাই, নোটবুকে লিখে রাখবা,
1: এটা সবসময় সবগুলো লিখি না, মাথার মধ্যে সেভ করে রাখি, এখন সেভ করার যুগ বুঝো না,
2: তারপরে তুমি নোটবুকে লিখে রাখবা, সবচেয়ে ভালো ব্যবস্থা
0: লিখো। এখন এই যে মানুষের মানসিক পরিবর্তন হয়েছে, দিন পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে, হয়েছে না? এখন ধরো আমরা আগে কত কষ্ট কইরা এই শাক সবজি যা আমরা উৎপাদন করতাম এটা নিতে আমাদের মাথায় কইরা 4 মাইল 5 মাইল দূরে যায় দিয়ে আসতে
2: হতো, আচ্ছা
0: মেলা সময় লাগতো, কত কষ্ট হইতো। তারপরে ধরো আস্তে আস্তে ভ্যান আসলো, তারপরে সাইকেলের পিছনে কইরা অনেকে নিয়ে যাইতো, এখন আস্তে আস্তে ধরো
2: বড় গাড়ি, পিকআপ আছে,
0: ট্রাক আছে, এখন রাস্তাঘাট সরকার অনেক ভালো করে দিছে, যার কারণে এখন ধরো পিকআপ আছে, ভ্যান আছে, পিকআপ ভ্যান আছে, কত ধরনের এখন যানবাহনের কত সুবিধা। তুমি টাটকা জিনিসটা 1-2 ঘন্টার মধ্যে তোমার গন্তব্যে পৌঁছায় দিতে পারো, যার কারণে তোমার সেইখান থেকে কিন্তু একটা ভালো তাড়াতাড়ি টাটকা জিনিসটা কিন্তু মানুষ নিয়ে জামও যেমন ভালো আছে, টাটকা জিনিসটা নিয়ে রান্না করে কিন্তু অনেকে খায়া তোমার জন্য দোয়াও করতে পারে, হ্যাঁ যে না এই শাকটা খুব ভালো হয়েছে বা এই মূলাটা খুব ভালো হয়েছে বা এই লিলিগুর খেতের বেগুনটা খুব ভালো হয়েছে। এই শাক সবজি বিপণনে পরিবহন ব্যবস্থার যে কত বড় গুরুত্ব, হ্যাঁ এটা কিন্তু আমরা মানে মানে অস্বীকার করতে পারবো না,
2: মেলা উপকার,
0: মেলা উপকার। এই এখন আমরা এই শাক সবজি বিপণনে পরিবহন ব্যবস্থার যে গুরুত্ব আছে এই গুরুত্ব নিয়ে আমরা একটা কথা শুনি। আমাদের সবার কিন্তু এটা এটা কিন্তু আমাদের সবার জন্য একটা ভালো উপকার হইব বুঝছো। তো এইটা নিয়ে আলোচনা করবেন জনাব অপু সরকার, সহকারী পরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। তাহলে আমরা শুনি শাক সবজি বিপণনে পরিবহন ব্যবস্থার গুরুত্ব।

0: কৃষিজীবী ভাই বোনেরা, আশা করি যে যেখানে আছেন কৃষি কাজের সাথে আছেন এবং ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আমরা কথা বলব শাকসবজি বিপণন ও পরিবহন ব্যবস্থার গুরুত্ব নিয়ে। এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অপু সরকার, সহকারী পরিচালক কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ।
0: প্রথমে আপনার কাছে জানতে চাই, শাকসবজি বিপণনে পরিবহন কেন এত গুরুত্বপূর্ণ?
1: শাকসবজি অত্যন্ত দ্রুত পচনশীল পণ্য। এফইউর তথ্য অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোতে ফল ও সবজির প্রায় 20-30% পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থাপনার কারণে নষ্ট হয়। বাংলাদেশের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মাঠ থেকে বাজারে পৌঁছানোর পথে প্রায় 15-20% শাকসবজির অপচয় হয়। সঠিক পরিবহন ব্যবস্থা থাকলে এই ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। উপযুক্ত পরিবহন ব্যবস্থা যেমন ঠান্ডা ভ্যান বা রেফ্রিজারেটেড ট্রাক শাকসবজির সতেজতা, রং ও পুষ্টিমান বজায় রাখতে সাহায্য করে। সঠিক পরিবহন ব্যবস্থা কৃষকের আয় বৃদ্ধি করে, ভোক্তার সন্তুষ্টির লাভ হয় এবং সামগ্রিক কৃষি অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0: এখন আপনার কাছে জানতে চাই যে পরিবহন ব্যবস্থার অভাবে আমাদের কৃষিজীবী ভাই বোনেরা কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন?
1: পরিবহন ব্যবস্থার অভাব, বিশেষত খারাপ রাস্তা, যানবাহনের অভাব বা দীর্ঘ সময় লাগার কারণে শাকসবজির গুণগত মান বজায় থাকে না। এতে করে কৃষক তার ন্যায্য মূল্য পান না, পাশাপাশি যেহেতু বাজারে পণ্যটা নিতে পারছে না, এজন্য তার সংরক্ষণ ব্যয় বৃদ্ধি পায়, উৎপাদনের আগ্রহ কমে যায়, পাশাপাশি ঋণের বোঝা বৃদ্ধি পায়। আমরা BBS এর কৃষি সংক্রান্ত প্রতিবেদনে দেখতে পেয়েছি, কৃষি পণ্যের উল্লেখযোগ্য অংশ বাজারজাতকরণের আগে গুণগত মান হারায়, যার ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। যদি এটি দ্রুত ও ঠান্ডা সংরক্ষণযুক্ত পরিবহনে ব্যবহার করা যায়, তাহলে কৃষকের আয় 10-20% বাড়তে পারে, এমনটাই মত দিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা।
0: এবারে আপনার কাছে জানতে চাই যে ভোক্তাদের মধ্যে এর কি ধরনের প্রভাব পড়ে?
1: কৃষকের পাশাপাশি আমাদের ভোক্তা পর্যায়ে পরিবহন ব্যবস্থার কারণে শাকসবজি বা কৃষি পণ্যের পজিটিভ এবং নেগেটিভ ইফেক্ট রয়েছে বা প্রভাব রয়েছে। এখন পরিবহন ব্যবস্থার দুর্বলতার কারণে আমাদের সরবরাহ কমে যায় এবং সরবরাহ কমে গেলে বাজারে স্বাভাবিকভাবেই পণ্যের দাম বৃদ্ধি পায়। পরিবহন সমস্যার কারণে দেখা যায় হঠাৎ করে দাম বেড়ে যায়, এতে করে বাজারে অস্থিরতা তৈরি হয়, পাশাপাশি ভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়। যদি ভালো পরিবহন ব্যবস্থা রাখা যায়, তাহলে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকে, ফলে মূল্য স্থিতিশীল থাকে এবং ভোক্তারাও তাদের পণ্যটা সতেজ এবং গুণগত মান বজায় সহ ক্রয় করতে পারে।
0: এরপর আপনার কাছে জানতে চাই, উন্নত পরিবহন ব্যবস্থা কিভাবে অপচয় কমায়?
1: উন্নত পরিবহন ব্যবস্থা আমাদের কৃষি পণ্যের অপচয় রোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে অনেক দেশেই কোল্ড চেইন সিস্টেম ব্যবহার করা হয়, যেখানে সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন সবই ঠান্ডা তাপমাত্রায় নিয়ন্ত্রিত থাকে। ওয়ার্ল্ড ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত কোল্ড চেইন ব্যবস্থার মাধ্যমে কৃষি পণ্যের অপচয় 15% পর্যন্ত কমানো যায়। বাংলাদেশেও যদি রেফ্রিজারেটেড ভ্যান ও আধুনিক লজিস্টিক্স ব্যবস্থার প্রসার বাড়ানো যায়, তবে শাকসবজির গুণগত মান দীর্ঘ সময় ধরে রাখা যাবে। উন্নত পরিবহন ব্যবস্থা পণ্য দ্রুত, নিরাপদ ও সঠিক স্থানে পৌঁছাতে সাহায্য করে, যার ফলে খাদ্য অপচয় উল্লেখযোগ্য হারে হ্রাস পায়।
0: এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে বাজার সম্প্রসারণে পরিবহনের ভূমিকা কি?
1: বাজার সম্প্রসারণে পরিবহন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি ভালো পরিবহন ব্যবস্থা কৃষকদের জন্য দিতে পারি, তাহলে শুধু স্থানীয় বাজার নয়, দূরবর্তী শহর এবং রপ্তানি বাজারেও পণ্য পাঠানো সম্ভব এবং সেটা হচ্ছে। ভালো পরিবহন ব্যবস্থা থাকার ফলে কৃষক সরাসরি পাইকারি বা খুচরা বাজারে পণ্য পাঠাতে পারছে, এতে করে দালালের উপর নির্ভরতা কমতেছে বাংলাদেশে। বর্তমানে দেখা যাচ্ছে প্রতি বছর কয়েক হাজার টন সবজি মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি করা হচ্ছে। দ্রুত বিমান ও নৌপথে পরিবহনের সুবিধা থাকায় এই রপ্তানি সম্ভব হয়েছে। পরিবহন ব্যবস্থায় উন্নয়ন হলে রপ্তানি আয় বাড়বে, পাশাপাশি বৈদেশিক মুদ্রার আয়ও বৃদ্ধি পাবে।
0: এখন আপনার কাছে জানতে চাই যে আমাদের কৃষকরা পরিবহন ক্ষেত্রে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে?
1: আমাদের কৃষকরা একদম গ্রাম পর্যায়ে থেকে পণ্যটা আমাদের রাজধানী ঢাকা পর্যন্ত নিয়ে আসে, তো সেক্ষেত্রে আমাদের উৎপাদন পর্যায়ে যে সমস্যাগুলো হয়, বিশেষ করে পরিবহন খাতে, সেটা হচ্ছে যে রাস্তাঘাটের অবস্থা গ্রাম পর্যায়ে যথেষ্ট পরিমাণ উন্নত নয়, পাশাপাশি পরিবহন খরচ অনেক বেশি, যেহেতু জ্বালানি খরচ এবং বিভিন্ন জায়গাতে তাদের টোল দিতে হয়, এজন্য পরিবহন খরচটা অনেক বেশি। আর বাংলাদেশের মতো জায়গাতে রেফ্রিজারেটেড ভ্যান বা কোল্ড চেইন ব্যবস্থার অপ্রতুলতা রয়েছে, পাশাপাশি কৃষকরা সঠিক প্যাকেজিং, কিভাবে পণ্যটা প্যাকেজিং করতে হবে, এই সম্পর্কিত সমস্যাটা রয়েছে। আর আমাদের রাস্তাঘাটে আরেকটি প্রধান সমস্যা সেটা হচ্ছে যানজট, যার ফলে কয়েক ঘন্টা ব্যাপী আমাদের তাজা শাকসবজি রাস্তাঘাটে ট্রাকের মধ্যে থাকে, যার ফলে আমাদের পণ্যটা যখন আমাদের রাজধানী মার্কেটে আসে বা দেশের বাইরে পাঠানো হয় সেখানে তাদের গুণগত মান বজায় রাখাটা অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায়।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আসরে উপস্থিত হয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের জানানোর জন্য।
2: কেমন শুনলাম কব? তাছাড়া যেহেতু আমরা মানে পরিবহনের একটা ভালো একটা সুযোগ সুবিধা আছে, এটাও আমাদের কাজে লাগাইতে হইব।
3: আর আমরা মনে করো যে একটা ট্রাক যদি সবাই মিলে ভাড়া করি
2: সবচেয়ে সুবিধা হচ্ছে, তিন চারজন মিলে একটা ট্রাক করে ভাড়া করে
3: গেলে যা খরচ হইবো সবাই মিলে দিলে পোষায় যাবে,
2: তাড়াতাড়ি যদি গন্তব্য পথে যদি যাইতে পারে তাহলে গন্তব্যস্থানে গেলে তাড়াতাড়ি যারা খাবে এই শাক সবজি যারা খাবে তারা অন্তত তাড়াতাড়ি কিনে যদি টাটকা জিনিসটা রান্না করে তাদের খাইতেও কিন্তু তার একটা সুস্বাদু, তাই না?
3: শহরে পাড়ে তাড়াতাড়ি পাড়ান যাই।
2: হ্যাঁ হ্যাঁ সেইটাই। এখন আমরা শাকসবজির প্রতি যেহেতু আমাদের আমরা কৃষক মানুষ শাকসবজি নিয়েই আমাদের কারবার বিশেষ করে, এই শাকসবজি যেহেতু আমরা সবাই কম বেশি খাই এবং খাইতে হয়, এই নিয়ে একটা নাটিকা শুনি দেখি কি বলে। হ্যাঁ আচ্ছা, তাহলে একটা নাটিকা শুনি।

0: নাও ধরো বউ, এই লাল শাকগুলাও ডালায় রাখো।
1: হ রাখতাছি। এই শুনছো, লাল শাক তো আর ডালায় ধরতেছে না, ডালা তো ভইরা গেছে। আজ কি আর ও শাক তুলবা?
0: না, অহন কয়টা লাউ কাটলে হইব?
1: এই আর দশটা লাউ আজ না কাটলেই না।
0: কাটুম, অসুবিধা কি? তয় একটা লাউ আজকে রান্না করবা ইসা মাছ দিয়া, ধন্যবাদ দিবা কিন্তু বেশি করে। আহা, সাজ যেন লাইগা থাকে।
1: শুনলে মনে কয় যে না হুনি খাইতাছে।
0: তোমার হাতে রান্না তবু জবাব নাই।
1: তাও আর কম লাগবো না। অহন ক, বাজারে আঙ্গো শাক সবজির চাহিদা কেমন?
0: আরে তার করলো না, দুই চার গ্রামের মাঝে এই শাক সবজির প্রথম বাজার তো আমি, মানে ওই আমরাই ধরছি। যা নিয়ে যাই বাজারে তার চাইতে চাহিদা অনেক বেশি।
1: কও কি?
0: হ, সবই তোমার জন্য সম্ভব হয়েছে বউ। তোমার বুদ্ধিতে এবার আগাম শাক সবজি চাষ করছি, যার ফলে শাক সবজিতে দাম উপাইতেছি মেলা।
1: তাই খালি আমার বুদ্ধিতেই হইতো না যদি তোমার পরিশ্রম না থাকত।
0: তুমিও তো কম সাহায্য করো নাই বউ।
1: অহন সেই হিসাব নিকাশের সময় না, যাও গোসল কইরা সাইডটা খাইয়া হাটে রওনা দাও।
0: জমি যে ভেড় নিয়ে আইতে গেছি, এত কিছু তো আর এমনিতে নাও যাবো না।
1: হ, তা তো ঠিকই।
0: দাও দাও গামছা লুঙ্গি দাও।
1: হ দিতাছি।

0: ও সবুজ, বাড়িতে আসো নাকি সবুজ?
1: যে আসি তো, কেডা জিগার একটু খারাপ হইতাছি।
2: আসসালামু আলাইকুম মেম্বার চাচা।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আপনি নিজে কষ্ট মিলাইতে গেলেন কেন? মতিরে পাঠালেই তো হইতো, যা লাগে দিয়ে দিতাম, তাছাড়া আমার মোবাইল করলেও তো হইতো।
0: সবুজ, আজ আমি শাকসবজি তো নেবই, এছাড়া তোমার বাড়ির আঙ্গিনায় কেমন শাকসবজির ক্ষেত করছো তা দেখতে খুব ইচ্ছা করতেছিল, তাই আইলাম।
2: ঘুম কি চাচা?
0: হ সবুজ, তোমার সাফল্যের কথা গ্রামে সবার মুখে মুখে, আমার কানেও গেছে কি বছর শাকসবজি বেচা আর্থিকভাবে খুবই লাভবান হচ্ছ।
2: যে চাচা, হ্যাঁ আপনাকে দোয়ায় এই বছর মেলা লাভের মুখ দেখছি। চলেন চাচা, আগে আপনারে আমার ওই সবজি ক্ষেত দেখাই, তারপর আমার বাড়িতে একটু চা নাস্তা করবেন।
0: সে করা যাবে, এখন চলো।
2: এই যে চাচা, এইখানটায় লাল শাক, পালং শাক আর ধনিয়া পাতা বুনছি, আর এইখানে সবজি দিছি, তার মধ্যে লাউ আছে, বেগুন আছে, সিম, করলা, আর যা আছে তা তো দেখতেই পারতেছেন।
0: তুমি তো রীতিমতো বিপ্লব ঘটাই ফেলছো, এত সবুজ আর তাজা শাক সবজির ফলন আমি খুব বেশি একটা দেখি নাই।
2: যে চাচা, এতে আমরা যেমন তাজা নিরাপদ শাক সবজি খাইতে পারতাছি, তেমনি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবানও হইতাছি।
0: হ, এতে অনেক লাভ। একদিকে যেমন ভেজাল মুক্ত শাক সবজি পাচ্ছ, অন্যদিকে চাকরি করার চেয়ে নিজ উদ্যোগে কিছু করে স্বাবলম্বী হইতেছ।
2: যে চাচা,
0: সবাই যেন বেকার বসে না থেকে স্বাবলম্বী হয়, সেই লক্ষ্যে সবাইরে কাজ করতে হবে।
2: হসাসা, এইটাই হইতেছে ঠিক কথা।
0: তাই তোমার সবুজ নামটা সার্থক।
2: চাচা, সাথে আমার সাথীও আছে, এই যে সাথী, আমার বউ চাচা।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: চাচা, তার পরামর্শ আর সাহায্যেই আমরা।
0: বাহ বাহ বাহ, বেশ তো, সবুজ সাথী, সুন্দর সুন্দর।
3: চলেন চাচা, আমগো বাড়ি একটু চা নাস্তা খাইবেন।
0: চলো চলো চলো।
2: চলেন চাচা, চলেন।
4: কেমন শুনলা? আমরা কইতাছি, কিন্তু সবকিছু বড় কথা হচ্ছে আমাদের পরিশ্রম করতে হইব। যত বেশি পরিশ্রম করতে পারবো তত বেশি আমরা উৎপাদন বাড়াইতে পারবো, আর উৎপাদন যদি বাড়াইতে পারি তাহলে আমাদের আমাদেরও যেমন লাভ হইব। ধরো যারা এই ধরো শাকসবজি যারা খাইবো তারা ধরো সস্তায় কিনতে পারবো, উৎপাদন যদি বেশি হয় তাহলে দাম কমবো, তাদের জন্য সুবিধা হইব, তারাও খুশি মনে খাইবো। এখন তুমি তো বাড়িতে যাবা, তোমার তো কাজ আছে, আবার তোমার তো একসাথে যাই, তার আগে একটু জানাই দিই, আপনারা শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এই অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। তাহলে চলো সবাই একসাথে বাড়ি যাও,
3: চলো যাই।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন শারমিন সাথী ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বৃক্ষরোপণের গান। গানটির গীতিকার, সুরকার এবং শিল্পী মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার।

0: বৃক্ষরোপণে গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৯৭%, সন্ধ্যে ৬টায় ৭৬%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫টা বেজে ২৭ মিনিটে, সূর্য অস্ত যাবে ৬টা বেজে ৪৩ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar. I am Nazneen Nahar with a weather forecast. Met Office forecast for the inland river ports valid till 1 a.m. says that there is no warning and no signal is to be wasted. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. There are chances of light to moderately rain or thunder shower accompanied by temporary gusty wind at the most places of Rangpur, Dhaka, Moymansingh, Borishal, Chattogram and Silet divisions and at many places of Rajshahi and Khulna divisions. Meanwhile, moderately heavy to heavy rainfall may be expected at places of the country. Day temperature may slightly increase and night temperature may remain nearly unchanged all over the country. The highest temperature was recorded today at Soyotpur 34.5 degrees Celsius and the lowest was 22.6 degrees Celsius at Narayanganj all over the country. The temperature as recorded in Dhaka today was maximum 30.4 degrees Celsius, minimum 25 degrees. Humidity at 9 a.m. was 97% and at 6 p.m. was 76%. The sun rises over Dhaka tomorrow at 5:27 a.m. and sets at 6:43 p.m. And that's all we have for weather forecast for this time.
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়েদ অনুষ্ঠান পরিচিতি। সন্ধে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে সাতটা ত্রিশ মিনিটে, রাত আটটা দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত নটা পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ, খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রিয়াঙ্গন রাত দশটায়। এবারে এফএম এর অনুষ্ঠান, এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামী 2 আগস্ট রবিবার বেলা 2:20 শুনবেন প্রবাসী ও তরুণ সমাজের কেরিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও কেরিয়ার লাইন। বিষয়: বিদেশে নিরাপদ ও সঠিক চাকরি পাওয়ার উপায় ও করণীয়। অংশগ্রহণে জনাব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মণ্ডল, উপসচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সঞ্চালনায় থাকবেন রহমান রাশেদ। শ্রোতা বন্ধুরা, এ অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিষয় সম্পর্কে জানতে ফোন করুন 01553841500। আমি আবার বলছি 01553841500। ঘোষণাটি শুনলেন।

যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। গাহী সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না। ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিত পথ হল সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প হওয়া।

0: বৃক্ষ মানুষের বন্ধু। বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি বেশি করে গাছ লাগান। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি ইউসুফ ইকরাম। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ বিশ্ব মানব পাচার বিরোধী দিবস পালিত হয়। মানব পাচারের শিকার ব্যক্তিদের অধিকার রক্ষা এবং একই অপরাধের বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানোই এই দিবস পালনের উদ্দেশ্য। দিবসটি উপলক্ষে রাজধানীতে প্রতারণার ফাঁদে আটকা, জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য মানব পাচার বন্ধ করা শীর্ষক উচ্চ পর্যায়ের জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, প্রযুক্তির অপব্যবহারে গড়ে ওঠা আন্তর্জাতিক মানব পাচার ও স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। জুলাই শহীদ দিবসের এক প্রকাশনায় মোড়ক উন্মোচন ও আলোচনা সভা আজ রাজধানীর তথ্য ভবনে অনুষ্ঠিত হয়। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সভায় জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সেই বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস চেষ্টা করছেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে আজ এক প্রস্তুতিমূলক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভায় যথাযথ মর্যাদায় দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। ওই দিন প্রামাণ্যচিত্র প্রদর্শন, র্যালি, শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় সকল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। গাজীপুরের শ্রীপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় 2000 পরিবারের মাঝে আজ ত্রাণ বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। কিশোরগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেড কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি প্রশিক্ষণপ্রাপ্তদের শুধু সার্টিফিকেট নয়, প্রকৃত দক্ষতা অর্জনে আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল মাধ্যমেও দক্ষ হয়ে ওঠার পরামর্শ দেন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ নারায়ণগঞ্জে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়। একই সাথে চালক, পথচারী ও যাত্রীদের সতর্কতামূলক রোড শো এবং বিভিন্ন যানবাহনে সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ বিআরটি এর সহকারী পরিচালক বলেন, রাস্তার ডান পাশ দিয়ে চলাচল করতে হবে ও ট্রাফিকের নিয়মকানুন মেনে চলতে হবে। নরসিংদীর মনোহরদী উপজেলায় নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা আজ উপজেলা সদরে অনুষ্ঠিত হয়। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা বক্তারা বলেন, নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌন হয়রানি ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রাজবাড়ী শহরের আজাদী ময়দানে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জেলার বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা আজ শেষ হয়েছে। আয়োজকেরা জানান, বৃক্ষরোপণের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে এই বৃক্ষমেলার আয়োজন করা হয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং তাপমাত্রা কমানোর জন্য প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা দরকার বলে মন্তব্য করেন বক্তারা। নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে এলিভেটেড সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে নিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে কাজ। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্র জানা যায়, প্রকল্পের কাজ শেষ হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। আগামী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৯টায় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭% এবং সন্ধ্যে ৬টায় ৭৬%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:২৭ এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৪৩ মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে ৮:০৫।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
5: বাবা বাবা ভাই, বৃষ্টি বাদলা এটা ওটার মধ্যেও দেখি যে আসরে আসার জন্য কেউ বাদ থাকে না।
4: এদিন আসার পরে তো মন ভালো লাগে না, কত কিছু শিখবার পারি ভাই, এই জন্য তো আসি। না না,
5: খুব ভালো কথা, আসতে তো হবেই। কারণ হচ্ছে যে আমাদের এই যে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের যে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, এই যে আমরা মাটি, এই দেশ মাটি আমাদের জন্য, তাই না? এখানে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশটার মাটির সাথে আমাদের বাতাস, মাটি আমাদের রন্ধনে একটা টান। এই দেশটার যখনই কেউ খারাপ কিছু করে তখনই আমাদের কাছে কষ্ট লাগে। যেমন ধরো বাচ্চা, বাচ্চার কিন্তু কোনো খারাপ হলেই মায়ের কিন্তু টান লাগে, তখন মা কয়ে ফেলে যে আমার সাওয়ালডার বা আমার মায়াডার জানি কি হয়েছে, তাই না? এরকম কিন্তু
4: আমার সময় লাগলে মায়ের মনে করে যে না হ্যাঁ ছোলের না হ্যাঁ যদি আমার হলে হয়।
5: তো এখন এই যে ঘটনা যে দেখো যে মায়ের সাথে যে শিশুর যে সম্পর্কটা, এই ঠিক একই রকম আমার সাথে কিন্তু আমার মাটি, এই দেশ বাংলাদেশ, এটা টান কাজ করে। খারাপ হলেই আমার কষ্ট হয়, তাই না? তোমার হয় না?
4: তো
5: এই কষ্টটা লাঘব করার একটাই পথ আছে, এই দেশের মানুষ আমরা যারা তারা যাতে সৎ থাকি, সত্য পথে থাকি এবং আমরা এই দেশটার প্রত্যেকটা বিষয় ভালোবাসি, যা ভালো গাছ লাগানোর ব্যাপারে তুমি কিছু কও দেখিনি।
3: গাছ লাগাইতে হবে, শুনো, তিন রকম আমি তো মনে করি তিন রকমের গাছ লাগান লাগবো, ফলজ, বনজ, ঔষধি। এখন তোমার ঘরে একখান পোলা জন্ম নিল, বুঝছো, তুমি যেদিন পোলা জন্ম নিল সেদিন যদি একখান গাছ লাগাও তোমার পোলাও বড় হইল গাছও
5: বড়। তুমি জানি কি কইলে যে পোলা কে মায়া রহমত, এই রহমতের ব্যাপারটা নিজেদের কাছেও আনতে হবে, তাই না? তো দেখো যে আমাদের ঠিক তেমনি আমার এই দেশে আমরা গাছ লাগা ভুলে ফেলাবো যাতে অক্সিজেন ফ্যাক্টরি তৈরি হয়। আর আমরা যে কৃষি কাজ করি আমাদের অনেক কিছু বেচা কিনা করতে হয়,
4: তা তো হয়।
5: আমরা মাছের খামার করেছি, মুরগির খামার, হাঁস খামার,
4: গরু খামার,
5: গরু ছাগল সবকিছু
6: কেমনে পৌঁছান যায় বাজারে জানান দরকার।
5: কিন্তু মনে রাখতে হবে এই যে এইগুলো বাজারজাত করার ব্যাপারে একটা পদ্ধতি আছে। কি করে আধুনিক পদ্ধতিতে আমরা বাজারজাত করব আমাদের সবকিছু, ধরো যে এই তথ্য কেমনে যাবি বা আমরা বেচা কিনা কেমনে করব, কি হবে এগুলো
6: দামটা কেমন
5: বিস্তারিত জানা উচিত। শুনি আমাদের এই বিষয়ে বলতেছেন সুলতানান নাসিরা, সহকারী পরিচালক কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা। নাকি আপনারাও শুনতে থাকেন?
7: আধুনিক বাজার ব্যবস্থাপনা বলতে একটি পরিকল্পিত, তথ্য নির্ভর, যুক্তি নির্ভর ও দক্ষ বাজার পরিচালনা ব্যবস্থা বোঝায়, যেখানে উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তার মধ্যে পণ্য, তথ্য ও তথ্যের প্রবাহ কার্যকরভাবে পরিচালিত হয়। সহজভাবে বলতে গেলে আধুনিক বাজার ব্যবস্থাপনা হল প্রযুক্তি, তথ্য, পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি পণ্যের উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো বিপণন প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ ও লাভজনক করা। আধুনিক বাজার ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা হল কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য ও ভোক্তার নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা অপরিহার্য। একথা সর্বজন স্বীকৃত যে কার্যকর ও দক্ষ বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা ছাড়া কৃষিকে লাভজনক বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করা বেশ কঠিন। উন্নত বাজার ব্যবস্থাপনা ও অবকাঠামো নিরাপদ খাদ্য নিশ্চিতের অন্যতম নিয়ামক। বাংলাদেশের বাজারেও এরই মধ্যে ব্যবস্থাপনার ব্যাপক আধুনিকায়ন ঘটেছে। উৎপাদিত পণ্য বা খাদ্য খামার থেকে ভোক্তা পর্যন্ত সঠিক তাপমাত্রায় সংরক্ষণ, পরিবহন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণের অন্যতম অনুশীলনের অভাবে সংক্রামক ও খাদ্যবাহিত রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। এ কারণে বাজার ব্যবস্থাপনার উন্নতি ও অবকাঠামোগত উন্নয়ন জরুরি, যাতে ভোক্তারা নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারে। আধুনিক বাজার ব্যবস্থাপনা ও খাদ্যের নিরাপদতা রক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলো হল মডেল মার্কেট ব্যবস্থাপনা গড়ে তোলা। এতে প্রাকৃতিক আলোবাতাস সমৃদ্ধ বহুতল ভবন নির্মাণ, পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও বায়ু চলাচলের জন্য আড়াআড়ি জানালা এবং সূর্যের আলো প্রবেশে উলম্বিমুখী ব্যবস্থা রাখা, পর্যাপ্ত কৃত্রিম আলো ও বাতাস প্রবেশের সুবিধা রক্ষা করা, মেঝেগুলো শুকনো ও জীবাণুমুক্ত রাখতে স্বাস্থ্যকর পরিবেশ ও সঠিক তাপমাত্রা বজায় রাখা, পণ্য লোড এবং আনলোড করার জন্য মার্কেটের নিকটবর্তী পর্যাপ্ত স্থানের ব্যবস্থা রাখা, প্রয়োজনীয় গাড়ি পার্কিংয়ের স্থান রাখা, কৃষি ও অন্যান্য পণ্য স্থানান্তর ও উঠানামা করার জন্য পর্যাপ্ত কারিগরি সুবিধা নিশ্চিতকরণ, বহুতল বিশিষ্ট বাজারে মানুষ ও পণ্য ওঠানামা করার জন্য পর্যাপ্ত প্রশস্ত এবং বহুমুখী ব্যবস্থা রাখা, বাজারের অভ্যন্তরে ক্রেতা এবং বিক্রেতাদের হাঁটার জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করা, শাকসবজি, ফলমূল, মাছ, মাংস এ ধরনের বাজারে দূষণ রোধে উন্মুক্ত পানির নিষ্কাশন অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থার পরিবর্তে আবদ্ধ নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ, শাকসবজি, ফলমূল, মাছ মাংস সহ ধোয়া ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি পরিপালনে নিরাপদ ও প্রবাহমান পানি সরবরাহ নিশ্চিতকরণ, নিরাপদ ও জীবাণুমুক্ত উপায়ে স্বল্পমেয়াদী সংরক্ষণ ও বিক্রির জন্য শীতলীকরণ কক্ষ বা চিলিং চেম্বার রাখা, কর্মী ও বিক্রেতাদের পানির জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা, তরল সাবান দ্বারা হাত ধোয়ার ব্যবস্থা এবং মহিলা ও পুরুষ স্টক হোল্ডারদের জন্য উন্নত টয়লেট সুবিধা রাখা, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা, এই বিষয়গুলো আধুনিক বাজার ব্যবস্থাপনা ও খাদ্যের নিরাপদতা রক্ষার জন্য খুবই জরুরি। আধুনিক বাজার ব্যবস্থাপনায় কৃষি বিপণন অধিদপ্তর যে সকল কাজ করে যাচ্ছে তা হল ডিজিটাল বাজার তথ্য ব্যবস্থা ও বাজার দর প্রচার করা, চাহিদা ও সরবরাহ ভিত্তিতে বাজার বিশ্লেষণ করা, কৃষক ও ক্রেতাদের মধ্যে সরাসরি বাজার সংযোগ সৃষ্টি, কৃষিপণ্য গ্রেডিং, প্যাকেজিং ও মান নিয়ন্ত্রণের লক্ষ্যে অ্যাসেম্বল সেন্টার নির্মাণ, ডিজিটালাইজড সুবিধা সমৃদ্ধ আধুনিক শস্য গুদাম ব্যবস্থাপনা, বাজার অবকাঠামো নির্মাণ, এই কাজগুলো কৃষি বিপণন অধিদপ্তর করে যাচ্ছে। আধুনিক বাজার সতর্কতামূলক ব্যবস্থাপনার জন্য কিছু জিনিস আমাদের সতর্ক থাকতে হবে, যেমন বাজারে বহুমুখী অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, বাজার চত্বরে পানির রিজার্ভ নিশ্চিত করতে হবে, জরুরি চিকিৎসা সহায়তা সুবিধা নিশ্চিতে প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি রাখা এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, দুর্গন্ধযুক্ত স্থানে খাদ্য পণ্য সংরক্ষণ ও ক্রয় বিক্রয় প্রতিহত করতে হবে, বাজারে দূষণ ও দুর্গন্ধ মুক্ত রাখতে দ্রুত বর্জ্য অপসারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলেই আধুনিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত হবে। ধন্যবাদ।

0: গানটা কেমন লাগতেছে? হ্যাঁ দেখো, ক্যালসিয়াম, ভিটামিন এসব নিয়ে কথা করছে। তাহলে যিনি করছেন সেই শিল্পীর নামটা একটু শুনি নাকি? শিল্পী শাহিদুল ইসলাম রাজু, গীতিকার মোজাম্মেল হক পুরু, আর সুর করেছেন এস এম আব্দুল আওয়াল। চলো আমরা সবাই মিলে গানটা শুনতে
1: শুনতে থাকি।

0: কিছু কত কিছু খাওয়া, তাই না? এই যে আমার শরীর পুষ্টিকর খাবার খালি পারে আমার জন্য ভালো নাকি? তো কি কও তোমরা,
1: যত বীর মশলা টসলা দিয়ে কম খাওয়া যায় ততই ভালো, আবার ভাজা পোড়া কম খাওয়া
2: লাগবে। আমি হাঁটতে আসার সময় হারুন ভাই হাঁটু ব্যথা করে, মনে কি পায়ের গোড়ালি ব্যথা করে।
0: কিন্তু ঘটনা হচ্ছে শুনে ব্যথা করে যে তাতে পুষ্টি কম কি না জানি নে, তবে স্বাস্থ্য ভালো রাখার জন্য তোমার নিরাপদ এবং পুষ্টিকর খাবার খাইতে হবে। এই যে ছোট মিয়ার যে ওই যে খালা, দেখো ওই ছোট খালা হলেও ছোট, কিন্তু দেখো সে কেমন শুকনা লেলগুলি হয়ে চলে, তাই না? মনে হয় যে কিছুই খায় না।
1: তারপরে যে জুবাইর আছেন আমার ঘরে, তার দেখছো কত ভুড়ি কত মোটা, খালি ভাজা পড়া খায়, ওই জন্য ওই রকম স্বাস্থ্য।
0: তবে আমাদের মনে রাখতে হবে যে পুষ্টিকর খাবার খেতে হবে। এই ব্যাপারে কিন্তু জিজ্ঞাসা করেছিল যে ধরো মকিব আছে, তারপরে মনে করো যে আদিব আছে, তারপরে আমার আরো কয়েকজন ফাহাদ, তো এরা এরা কিন্তু যুব সমাজ, এরা কিন্তু অনেক ভালো ভালো কাজ করে। তো এই যে যুব সমাজের কিন্তু একটা কথা এখন তারা কয়, সবাই বলে যে তোমরা কিন্তু সার নিরাপদ ভাবে দিবা, বেশি সার দিবা না,
2: জৈব সার
0: কিছু করবা না। এরা কিন্তু এখন অনেক বোঝে যে স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং পুষ্টিকর খাবার
2: দরকার,
0: যাতে আমরা উৎপাদন করতে পারি, যাতে মানুষের উপকার হয়। তো এই ব্যাপারটা তো আমাদেরও জানতে হবে,
2: জানার দরকার।
0: তো আমাদের এই ব্যাপারে জানাচ্ছেন ডাক্তার মোহাম্মদ জামাল হোসেন, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। আর তার সাথে এই বিষয়ে কথা কইছে ইশরাত জাহান। চলো শুনি
2: আসি।
3: প্রিয় শ্রোতা, স্বাগত আমাদের আজকের আসরে। আমাদের আজকের বিষয় সুস্বাস্থ্যের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবারের গুরুত্ব। এই বিষয় বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ জামাল হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, বার্টন। স্বাগত আপনাকে আজকের আসরে। আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে খাদ্যের উপাদান ও প্রধান কাজ আসলে কি।
4: ধন্যবাদ। আসলে একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রথমে যেমন নিরাপদ এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হয়, এবং সেই সাথে পুষ্টির যে উপাদানগুলো রয়েছে সে সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। তো সাধারণত আমরা ছয়টি উপাদান রয়েছে, তার সাথে আরো একটি উপাদান যেটা আমরা বলতে চাচ্ছি। প্রথমত আপনার শক্তির যে উৎসটা, আমরা শর্করা থেকে, বিশেষ করে আমরা ভাত থেকে কিংবা রুটি কিংবা চিড়া কিংবা চিনি থেকে গুড় থেকে পেয়ে থাকি, যেটা আপনার শক্তি জগতে নিশ্চিত করে। একই সাথে প্রোটিনের উৎস, বিশেষ করে মাছ মাংস দুধ ডিম থেকে পেয়ে থাকি, যেটা আপনার শরীরের গঠনে সাহায্য করে থাকে। চর্বি বা তেল, আমরা সাধারণত তেল ঘি মাখন এখান থেকে চর্বির চাহিদাটা পূরণ করে থাকি। ভিটামিন মিনারেলস, আসলে বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল থেকে এই ভিটামিন এবং মিনারেলসের চাহিদাগুলো আমরা পূরণ করে থাকি। একই সাথে বিভিন্ন ধরনের আর জাতীয় খাবার থেকে আঁশের চাহিদা পূরণ করে থাকি, বিশেষ করে শাকসবজি ফলমূল থেকে রয়েছে, এটাও একটা উপাদান। সর্বশেষ বলা যেতে পারে যেটা পানি, যেটা অপর নাম জীবন আসলে, তবে অবশ্যই সেটা নিরাপদ এবং বিশুদ্ধ পানি হতে হবে।
3: এবার আপনার কাছ থেকে একটু জানতে চাইব খাদ্যের পুষ্টি অপচয় রোধে করণীয় কি।
4: প্রথমে পারিবারিকভাবে একটা পরিকল্পনা থাকা দরকার, বিশেষ করে একটি পরিবারে বিভিন্ন ধরনের, বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রমের মানুষ থাকে, তাদের চাহিদা অনুসারে কেনাকাটাটা, অর্থাৎ আপনি কোনটা দরকার কোনটা দরকার নয়, প্রয়োজন অনুযায়ী কেনাকাটাটা বাঞ্ছনীয়। তার সাথে সাথে আমাদের রন্ধনশালা যেহেতু রান্নার কাজটা সম্পন্ন হয়, আমাদের মায়েরা বিশেষ করে এই কাজে করে থাকেন, সেক্ষেত্রে রান্নার ক্ষেত্রে প্রথমত বাজার থেকে যে শাকসবজি ফলমূল কিংবা অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসপত্র যেটাই আনুক না কেন, প্রথমে গ্রেডিং সর্টিং আমরা বাছাই করার কথা বলি। তারপর রান্না করার ক্ষেত্রে আমরা বলি যে যখন যে কোনো সবজি ফল কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, এবং কাটার সময় খেয়াল রাখতে হবে একটু বড় করে টুকরো করে কাটতে হবে, খেয়াল রাখতে হবে যে কাটার পরে যেন আর ধোয়ার যে কাজটা সেটা যেন না করতে হয়। একই সাথে বলতে হয় যে রান্না যখন করবেন, বিশেষ করে শাকসবজি ফলমূল যেটাই আমরা রান্না করতে যাই না কেন, তার বর্ণ যেন পরিবর্তন না হয়, তাহলে বর্ণ যদি পরিবর্তন হয় তাহলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। একই সাথে নির্দিষ্ট তাপের যে কথাগুলো বলা হয়েছে সেগুলো মেনেই রান্না করলে পুষ্টিগুণ বজায় রেখে রান্না করাটা সম্ভব হবে।
3: চমৎকার বলেছেন। এবারে নিরাপদ ও পুষ্টিকর খাবারের গুরুত্ব সম্পর্কে জানবো আপনার কাছ থেকে।
4: আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি দশজনে আমরা অনিরাপদ খাবার গ্রহণ করছি, যার ফলে বিভিন্ন ধরনের রোগ, বিশেষ করে নন কমিউনিকেবল বা অসংক্রামক রোগের দ্বারা আক্রান্ত হচ্ছে। তো এই জন্য আমরা বলছি যে অবশ্যই খাবার নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ হতে হবে। আমরা কম খাবো বাট সেটা অবশ্যই নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ হতে হবে। সর্বপ্রথম আমরা যদি চিন্তা করি আমাদের মাথা অর্থাৎ ব্রেনের কথা যদি চিন্তা করি, সেই মস্তিষ্ক ভালো রাখার জন্য যে উপাদানগুলো, বিশেষ করে ফ্যাটি অ্যাসিড, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কথা বলে থাকি, অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলে, বিভিন্ন ধরনের ভিটামিনের কথা, ভিটামিন ডি এর কথা বলে থাকি, যেগুলো মূল উৎসই হচ্ছে আমাদের বিভিন্ন খাদ্যের অনুপুষ্টি বা ভিটামিন বা পুষ্টিকর খাবার নিশ্চিত করা গেলেই তাহলে সেটা আমরা পাবো। একই সাথে আমরা বলি যে মানুষের দৈহিক বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হয়। যেমন আমরা প্রোটিনকে প্রাধান্য দিয়ে থাকি, অবশ্যই প্রাণীজ প্রোটিনকে প্রাধান্য দিব। খেয়াল রাখতে হবে যে আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা যে বৃদ্ধি করে তার জন্য কিন্তু খাবারের এবং পুষ্টিকর খাবারের ভূমিকা রয়েছে। শক্তির যোগান নিশ্চিত করতে, দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের ঝুঁকি বিশেষ করে রোগের যে ঝুঁকি হ্রাস করতে খাদ্যের ভূমিকা রয়েছে। মানসিক স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রয়েছে। আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সেক্ষেত্রে কিন্তু ভিটামিন বা অন্যান্য যে শক্তির উৎস যে খাবার নিরাপদ খাবার নিশ্চিত করা দরকার। একই সাথে আমাদের হাড় গড়া অস্থি মজ্জা নিশ্চিত সুগঠিত করার ক্ষেত্রে পুষ্টিকর এবং নিরাপদ খাবারের ভূমিকা রয়েছে এবং আমাদের হৃদযন্ত্র ভালো রাখার জন্য পুষ্টিকর নিরাপদ খাবার নিশ্চিত করতে হবে।
3: সবশেষে আপনার কাছে জানতে চাইব খাদ্য নিরাপদ ও পুষ্টিকর রাখতে আমাদের করণীয় কি।
4: প্রথমত আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিকল্প নাই। আমরা জানি যখন যে খাবারগুলো তৈরি করত সেক্ষেত্রে প্রসেস থেকে শুরু করে একবারে হ্যান্ড ওয়াশিং থেকে শুরু করে আপনি যে যন্ত্র ব্যবহার করছেন, যে ছুরি ব্যবহার করছেন, যে পাত্র ব্যবহার করছেন অবশ্যই নিরাপদ এবং একেবারে পরিচ্ছন্ন হওয়া বাঞ্ছনীয়। একই সাথে কাটা বাটা কিংবা রান্নার ক্ষেত্রে যে নিয়মগুলো, বিশেষ করে আমি প্রথমে বলেছিলাম যে কাটার পর আর ধোয়ার সুযোগ নেই। একই সাথে নির্দিষ্ট তাপে যেমন রান্না করতে হবে। বিশেষ করে আমরা সংরক্ষণের ক্ষেত্রে আমরা অনেক সময় উদাসীন থাকি। আমরা দেখি একই ফ্রিজে মাছ মাংস দুধ ডিম একই জায়গায় থাকে, এটি স্তরে তরে স্তরে ভিন্ন। বিশেষ করে রেডি ফুড যেটা আমি এখনই খাবো সেটা উপরে স্তরে রাখার ক্ষেত্রে, এবং বলা হচ্ছে যে পাঁচের নিচে এবং ষাটের উপরে খাবার সংরক্ষণ করতে হবে এই তাপমাত্রাটা, আর পাঁচের এবং ষাটের মাঝামাঝি এটা বলা হচ্ছে ড্যাঞ্জার জোন, এই অবস্থায় খাবার সংরক্ষণ করা যাবে না। পাশাপাশি আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আমরা বলি যে নিরাপদ তাপমাত্রার পাশাপাশি নিরাপদ পানি, বিশেষ করে আমরা পানি বা অন্যান্য যে খাদ্য উপাদান মুখরোচক বিশেষ করে মশলা জাতীয় যে উপাদানগুলো ব্যবহার সেগুলো যেন নিরাপদ এবং তাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। একই সাথে সঠিক পাত্র নির্বাচন করা অত্যন্ত জরুরি। যদি আমরা সুস্থ দেহে বাঁচতে চাই তাহলে অবশ্যই নিরাপদ পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে।
3: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার প্রশ্নের উত্তর দিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের উপকৃত করার জন্য।

0: রাজুর দুদিন থেকে অসুখ, তুমি দেখি চুপ করে বসে আছো।
1: আরে পোলাপান গো, অসুখ বিসুখ হয় তাই বলে এত ভাবা ভাবের কি আছে?
0: অসুখ যখন শুরু হয় তখনই তার চিকিৎসা করা উচিত। তুমি রাজুরে ডাক্তারের কাছে নিয়ে যাও।
1: ডাক্তারের কাছে নেওয়া লাগবো না, ডাক্তার সাহেব নিজেই আইবেন।
0: ডাক্তার সাহেব কি জানে আমাগো রাজুর অসুখ? খবর না দিলে ডাক্তার সাহেব আইবো কেমনে?
1: শোনো, পোলার লাগা মায়ের যেমন চিন্তা, বাপের ভাবনাও কম না।
0: তোমার কথা শুনে তো সেরকম মনে হইতেছে না।
1: আমি ডাক্তার সাহেব আইতে খবর দিছি।
0: এই কথা আগে কইবা না।
2: আলম,
1: ওই যে ডাক্তার সাহেব আয়া পড়ছেন।
2: এই যে আলম, তোমার ছেলে আবার কি অসুখ বাঁধালো?
0: কিছুই বুঝতাছি না।
2: আচ্ছা আচ্ছা, আমি দেখছি।
1: কেমন বুঝলেন ডাক্তার সাহেব?
2: হ্যাঁ, অনিরাপদ খাবার খাওয়ার কারণে ও অসুস্থ হয়ে পড়েছে।
0: খাবারে আবার অনিরাপদ কি ডাক্তার সাহেব?
2: মানসম্মত, স্বাস্থ্যসম্মত নয় এমন খাবারই অনিরাপদ খাবার।
1: এতদিন তো আমরা এইসব ভাবি নাই।
2: ভাবো নাই, কিন্তু এখন ভাবতে হবে। কারণ কিছু লোক নিজেদের স্বার্থে শিশুদের খাদ্যে ভেজাল মেশাচ্ছে, কৃত্রিম রং দিয়ে লোভনীয় করছে, অস্বাস্থ্যকর জিনিস ব্যবহার করে মুখরোচক করছে। শিশুরা এইসব খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে।
0: ডাক্তার সাহেব হাসা কথা কইছেন, রাজুর তো ভাত খাইতে ইচ্ছা করে না, ওই সব দোকানের মজা খাইবার চায়।
1: এই খাবার যে অনিরাপদ, স্বাস্থ্যসম্মত না, এইটা জানলে তো মানা করতাম।
2: সেই কারণে কেনার সময় নিরাপদ খাবার দেখে কিনতে হবে। অনেক সময় মেয়াদ উত্তীর্ণ খাবারও শিশুদেরকে ভুলিয়ে ভালিয়ে গছিয়ে দেয়।
0: ডাক্তার সাহেব, শিশুরা তো অবুজ, তাগোর সাথে মানুষ এমন করে?
1: এগো শাস্তি হওয়া উচিত।
2: সরকার নানাভাবে নিরাপদ খাবারের প্রতি তাগিদ দিচ্ছে, অনিরাপদ খাবারের বিরুদ্ধে বিভিন্ন আইন করেছে, শাস্তির ব্যবস্থাও আছে। তবুও কিছু কিছু মানুষ অর্থের লোভে নিজেদের স্বার্থে অনিরাপদ খাবার তৈরি ও বিক্রি করছে।
1: অহন থেকে আর আমরা রাজুরে দোকানের ওই সব অনিরাপদ খাবার খাইতে দিব না।
2: ঘরে তৈরি খাবারও অনেক সময় না জেনে না বুঝে ভুল করে অস্বাস্থ্যসম্মত ভাবে তৈরি করা হয়।
0: এইটা কোন কি ডাক্তার সাহেব?
2: হ্যাঁ ঠিকই বলেছি, বাজার থেকে শাকসবজি কিনে এনে মাটিতে রাখলে মাটিতে থাকা জীবাণু শাকসবজিতে লেগে খাদ্য অনিরাপদ হয়ে যায়।
1: শোনো বউ, ভালো করে শুইনা রাখো।
2: রান্না করা খাবার কাঁচা সবজির পাশাপাশি রাখা উচিত নয়।
0: আমরা তো সব জানি না বলে রাখি ডাক্তার সাহেব।
2: অনেকেই সেটা জানে না। সবচেয়ে বড় কথা, খাবারের আগে ও পরে হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ময়লাযুক্ত হাতে নিরাপদ খাবার খেলেও সে খাদ্য অনিরাপদ হয়ে যায়।
0: অহন থেকে ডাক্তার সাহেব যেমনি কইলেন সেভাবেই খাবার তৈরি করুম, পোলারও খাওয়াম।
2: তাহলেই দেখবে তোমাদের রাজু অনিরাপদ খাবারের কারণে আর অসুস্থ হবে না।
3: তাহলে নিরাপদ খাবার খাওয়ালে তাই না, সবাই উচিত। আর আরেকটা বিষয় এই যাওয়ার আগে জানাই দেই, সেটা হচ্ছে এই যে বর্ষার কালে আমাদের কিন্তু গরু ছাগল হাঁস মুরগি যা যা আছে এগুলা কিন্তু নিরাপদে রাখতে হবে নাকি? আর সেগুলোর ব্যাপারে যত্ন খুব বেশি করে করতে হবে। এবং ধরো আশেপাশে যে আমরা গাভী বা গরু ছাগল পুষি, এগুলা ঘরটা পরিষ্কার রাখতে হবে, ভেজা না থাকে। তাহলে এত দামি দামি জিনিস নষ্ট হয়ে যাবে, আল্লাহ মাফ করুক। তাহলে আমাদের এগুলোর ব্যাপারে খুব সচেতন থাকতে হবে তাই না? তো এই কথাই থাকলো আজকে নাকি? তো যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি করে গাছ লাগান।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠানের চতুর্থ পালা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে আমিনুল ইসলাম মঞ্জু, জান্নাতুল ফেরদৌস লিজা, মাহমুদ আক্তার রাখি ও আমি শাহিন সুলতানা। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ ইফতেহাজ আহমেদ, সৈয়দ সোহাইল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম আহমেদ এবং এস এম আল জুবায়ের। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান

0: আসসালামু আলাইকুম সেনানো ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, শ্রাবণ সন্ধ্যার শুভেচ্ছা আপনাদের সবার জন্য। স্বাগত জানাচ্ছি দরবারের আজকের আয়োজনে।
1: দরবারে আজ আপনাদের জন্য রয়েছে মেঠো সুর, পল্লী গানের অনুষ্ঠান। প্রথম গানের শিল্পী অপু আমান, গীতিকার হাসান হাফিজ, সুর করেছেন মিল্টন খন্দকার।

শ্রেণী ভাই বোনেরা আপনারা শুনছেন মিঠু সুর অনুষ্ঠানে পল্লীগীতি। এবারে শুনবেন আবু বকর সিদ্দিকের কণ্ঠে মুনন চন্দ্র বর্মনের সুরে ও কথায় এই গানটি।

দুই ভবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন, মহেশ সামান্তরাল। এই গানটির রচয়িতা নজরুল ইসলাম বাবু, সুরকার মোহাম্মদ শাহ নেওয়াজ, শিল্পী দিলরুবা খান।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা পল্লী গানের অনুষ্ঠান মিঠু সুর শুনছেন। এবার শুনবেন লালন শাহর গান, শিল্পী দিল আফরোজ রেবা।

0: এই গানটির সাথে শেষ হলো পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর।
1: সেনানু ও বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। উৎসবমুখর পরিবেশে গাজীপুরের টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে আজ থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি টুর্নামেন্ট ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্ট ও ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করেন। এ আয়োজনে মোট 26টি দেশের খেলোয়াড়, কোচ ও টেকনিক্যাল কর্মকর্তারা অংশ নিচ্ছেন। তবে মূল প্রতিযোগিতায় লড়ছে 17টি দেশ। প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকছে শুধুমাত্র রিজার্ভ, ইন্ডিভিজুয়াল ও মিক্সড ইভেন্টে। চারদিনব্যাপী এই যৌথ প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে দেশের আর্চাররা নিজেদের আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার সুযোগ পাচ্ছেন, যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বৈরী আবহাওয়ার কারণে আগামী 9ই আগস্ট চট্টগ্রামে উদ্বোধন হতে যাওয়া প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন এক মাস পেছানো হয়েছে। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, দেশব্যাপী 1,60,00,000 শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ট্যালেন্ট হান্ট স্কিম চালু, স্পোর্টস ইকোনমি সম্প্রসারণ করা এবং আনন্দময় শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ বাস্তবায়ন করা হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল 2 ভাগে বিভক্ত হয়ে অস্ট্রেলিয়া সফর করবে। আগামী শনিবার প্রথম দফায় এবং রোববার দ্বিতীয় দফায় দলটি সফর করবে। আগামী 13ই আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22শে আগস্ট থেকে 26শে আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। টেস্টের আগে বাংলাদেশ স্থানীয় দলের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এদিকে টেস্টে অংশ নিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। আগামী রোববার স্পোর্ট অব স্পেনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। 2 ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 1-0 এগিয়ে রয়েছে। আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের। নতুন প্রধান কোচ আন্দনি ইরাওলার অধীনে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লিভারপুল। গতরাতে নিউইয়র্কের ইয়াংকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাক মৌসুম প্রীতি ফুটবল ম্যাচে লিভারপুল 1-0 রেক্স হ্যামকে পরাজিত করে। ম্যাচের 75তম মিনিটে টিনেজ ফরওয়ার্ড রিও এনগুহোমা জয়সূচক গোলটি করেন। এর আগে গত শনিবার ন্যাশভিলে স্যান্ডারল্যান্ডকে 4-2 হারিয়ে প্রথম জয় পেয়েছিল লিভারপুল। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31শে আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। আগামী 19শে সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি তামিম ইকবাল জাতীয় দলের নেতৃত্বে নতুন কাঠামো ঘোষণা করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটন কুমার দাসকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে। এই ফরম্যাটে লিটন মেহেদী হাসান মিরাজের স্থলাভিষিক্ত হলেন। এর ফলে সাদা বলের 2 সংস্করণ ওয়ানডে ও টি টোয়েন্টি দুটিতেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। অপরদিকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত বহাল থাকছেন। তামিম ইকবাল বলেন, দলের দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনায় এই নতুন নেতৃত্ব কাঠামো অনুমোদন করেছে বোর্ড। সাদা বলের ক্রিকেটে সহ অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে, আর লাল বলের ক্রিকেটে সহ অধিনায়কের দায়িত্বে কোন পরিবর্তন আনা হয়নি। আগামী মাসে স্বাগতিক আয়ারল্যান্ড
ও আফগানিস্তানের মধ্যে পাঁচ ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে দলের নাম ঘোষণা করেছে। আগামী মাসের পাঁচ তারিখে দুই দলের মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। 7ই আগস্ট দ্বিতীয়, 10ই আগস্ট তৃতীয়, 12ই আগস্ট চতুর্থ এবং 15ই আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচার করা হবে রাত 8:30।

0: পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, সবার সুস্বাস্থ্য কামনা করে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুখী সংসার অনুষ্ঠানে। এতে আজ শুনবেন ইসলামী দৃষ্টিতে পারিবারিক শান্তি পর্ব, জীবনপথে সুদীর্ঘ পথ পাড়ি দিতে প্রয়োজন ধৈর্য আর আস্থার, জীবনে বিপদ আসবে, নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই জীবন তার আপন গতিতে সামনের পথে এগিয়ে যাবে, তবে সংকট সময়ে তাকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারছি, এটাই প্রধান বিষয়। ইসলামে সৎ কাজে ধৈর্য ধারণকারীর জন্য রয়েছে পুরস্কার, এবং এই পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে তার বান্দাকে দান করবেন। তাই আসুন আমরা প্রতিটি কাজে ধৈর্য ধারণ করি, এক আল্লাহর উপর ভরসা রাখি। ইসলামে নারী অধিকারের কথা বারবার বলা হয়েছে। পবিত্র কোরআন শরীফে নারীদের তাদের স্বামীর ও বাবা মার সম্পত্তিতে ভোগ দখলের অধিকার দেওয়া হয়েছে। নারীকে তার প্রাপ্য সম্মান এবং অধিকার দিতে হবে। শ্রোতা বন্ধুরা, আয়োজনের প্রথম নিবেদন ইসলামী দৃষ্টিতে নারীর অধিকার, এই বিষয়টি নিয়ে একটি আলোচনা। সঞ্চালনে রয়েছেন মৌলানা কাজী মারুফ বিল্লাহ।
2: الذي جعل محمدا خاتم الأنبياء والمرسلين وجعله أسوة حسنة إلى يوم الدين والصلاة والسلام على من لا نبي بعده সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি সিরিজের আজকের পর্বের আলোচনা। আজকের পর্বের আলোচনা বিষয় হচ্ছে ইসলামের আলোকে নারীর অধিকার। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: আলোচনা করার জন্য আরো রয়েছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক মৌলানা মোহাম্মদ ওমর ফারুক।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
2: সম্মানিত শ্রোতা, আল্লাহ তাআলা ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত হলো নারীর অধিকার ও মর্যাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণে মহিয়সী নারী মর্যাদা পেয়েছে মাতা হিসেবে। পিতা মাতা ও স্বামীর সম্পত্তিতে নারীর অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে ইসলামের দৃষ্টিতে নারীর মর্যাদা ও অধিকার এ বিষয়ে আলোচনা করছেন অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান।
3: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সাদাকাল্লাহুল আলিউল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে পোশাকের সাথে তুলনা করেছেন। একজন মানুষ যেমন পোশাক তার গায়ে সুনিবিড়ভাবে আচ্ছাদিত হয়ে থাকে তার সৌন্দর্যকে বৃদ্ধি করে, ঠিক একজন নারী তার পুরুষের জন্য তার ইজ্জত আবরুর সম্মান সবকিছুই এবং তার সৌন্দর্যকে বৃদ্ধি করে থাকেন। নারীর কাছে পুরুষ যেরকম ভাবে সৌন্দর্য বৃদ্ধি করে, পুরুষের কাছে নারী সেরকম ভাবে সৌন্দর্য বৃদ্ধি করে থাকেন। নারী আরবিতে ইমরা বা নিসা শব্দ থেকে আসছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালামের পাজর থেকে, বাম পাজর থেকে এই নারী জাতির সৃষ্টি করেছেন। অর্থাৎ পুরুষের অঙ্গাঙ্গী ভাবে অবিচ্ছেদ্য ভাবে এই নারীর অবস্থান এবং নারীর সৃষ্টি। আমরা যদি দেখি যে অন্যান্য ধর্মে নারীদের কিভাবে মূল্যায়ন করা হয়েছে, আমাদের সম্মানিত সঞ্চালক মহোদয় বলেছেন যে অন্যান্য ধর্মে যে নারীদের যে সম্মান, আসলে অন্যান্য ধর্মে নারীদের কোন ইজ্জতি দেওয়া হতো না। কোন কোন ধর্মে নারীদেরকে জাহান্নামে যাওয়ার রাস্তা হিসাবে মূল্যায়ন করা হতো, কোন কোন ধর্মে পাপের সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত বা পাপের একটা মাধ্যম, সর্বোচ্চ মাধ্যম হিসাবে তাদেরকে নির্ণয় করা হতো, আবার কেউ তাকে নারীদেরকে পণ্য হিসাবে তাদেরকে মূল্যায়ন করা হতো। কিন্তু ইসলাম আসার পরে এই নারী জাতিটাকে এমন একটা সম্মানের মধ্যে নিলেন, যে সময় বিশেষ করে জাহেলের যুগে নারী সন্তান বা কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তাদেরকে জীবন্তভাবে পতিত করা হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে একজন সাহাবী এসে কান্নাকাটি করতেছেন, নামাজ শেষে কান্নাকাটি করতেছেন, হঠাৎ করে রাসূল
5: সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ পড়লেন ওই সাহাবীর দিকে। তখন তাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন কাঁদছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি উত্তর দিলেন যে, এই মাত্র আমার 7 বছরের কন্যা সন্তানটিকে আমি জীবন্ত দাফন করে আসলাম, এবং দাফন করার ইতিহাস এবং দাফন করার যে দৃশ্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করলেন, যখন আমি কবরটা খনন করতেছিলাম আমার পাথরের মধ্যে কোদাল লেগে মাটিগুলো আমার দাড়ি মুবারক লাগতেছিল, তখন আমার ছোট্ট কন্যা শিশুটা আমার দাড়ি মুবারক ভাবে এরকম ভাবে ঝেড়ে দিতেছিলেন, সেই কন্যাটাকে আমি আজকে দাফন করে দিয়ে আসলাম। তো এমনই ভাবে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আমার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উম্মুকা, তোমার মা। তারপর জিজ্ঞেস করলেন, তারপর কে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। তারপর আবার জিজ্ঞেস করলেন, তারপর কে আমার কাছে বেশি সম্মানিত হবেন? তিনি বললেন, তোমার মা। চতুর্থবার যখন আবার জিজ্ঞেস করলেন, তারপর কে আমার সম্মানিত হবে? তিনি বললেন, তোমার বাবা, আবুকা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের কথা একবার বলেছেন, মার কথা 3 বার বলেছেন। এই যে 3 বার বলা মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের চেয়ে মাকে মানে 3 গুণ বেশি ইজ্জত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হেঁটে যাচ্ছেন, যাওয়ার পরে দেখলো যে একজন রমণী হেঁটে আসতেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পর ওই রমণী আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাগড়ি মুবারক বিছায়া দিলেন এবং ওইখানে তাকে পাগড়িতে ওই মহিলাকে বসাইলেন। বসানোর পর তাকে বিদায় দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে আল্লাহ রাসূল, এই সম্মানিত এই রমণীটা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, এটা আমার দুধ মাতা হালিমা, হযরত হালিমা। তো এই যে তিনি দুধ মাতাকেও তিনি এত সম্মান দিয়েছেন, এই ইসলামই একমাত্র ধর্ম যে ধর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সম্মান দিয়েছেন। তো ইসলামের সার্বিক দিক দিয়ে যদি আমরা দেখি, পৃথিবীতে যত ধর্ম আছে পৃথিবীর ইতিহাসে একমাত্র ইসলামই এই নারীদেরকে সম্মানে ইজ্জতে পরিপূর্ণতা দান করেছে। আল্লাহ পাক আমাদের সেই নারীদের প্রতি সম্মান রাখার তৌফিক এনায়েত করুক।
2: ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমরা নারীর অধিকার নিয়ে বক্তব্য শুনছিলাম। সম্মানিত শ্রোতা, নারীর অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মর্যাদা, কত অধিকার দিয়েছেন। একজন নারী তার পিতার কাছ থেকে সম্পদের অধিকার ভোগ করে, তার স্বামীর কাছ থেকে সম্পদের অধিকার ভোগ করে, তার সন্তানের কাছ থেকে সম্পদের অধিকার ভোগ করে, তার ভাইয়ের কাছ থেকে সম্পদের অধিকার ভোগ করে। এইভাবে বিভিন্ন স্থান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতিকে সমৃদ্ধ করেছেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্পেশাল অ্যাকাউন্টের ব্যবস্থা করে দিয়েছেন, ব্যালেন্সের ব্যবস্থা করেছেন, তাদের সম্পদের ব্যবস্থা করেছেন। তা হল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতুন নিসা সাদাকাত নেহলা, তোমরা যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে তখন সন্তুষ্ট চিত্তে তাদের মোহরানা পরিশোধ করে দাও। সম্মানিত শ্রোতা, তাই আসুন আমরা বিভিন্ন পর্যায়ে নারীদেরকে নারী আসনে সমাসীন করে থাকি, মর্যাদার আসনে সমাসীন করে থাকি। কখনো এই নারীটি স্ত্রীর আসনে সমাসীন হয়ে ইজ্জত এবং সম্মান ভোগ করে থাকে, অধিকার ভোগ করে থাকে, এবং সর্বশেষ কখনো এই নারীটি মাতার আসনে, মায়ের আসনে সমাসীন হয়ে ইজ্জত এবং সম্মান ভোগ করে থাকে। বিভিন্ন পর্যায়ে নারী জাতির সম্মান এবং ইজ্জত সম্পর্কে, তাদের অধিকার সম্পর্কে আরো বক্তব্য রাখছেন মাওলানা মোহাম্মদ ওমর ফারুক।
4: আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আরব জাহেলিয়াতের সমাজে কন্যা রূপে নারীর কোনো মর্যাদা ছিল না। কন্যা সন্তান ঘৃণার চোখে দেখা হতো, তাকে জীবন্ত কবর দেওয়া হতো, কন্যার পিতা কন্যার মুখ দেখতে রাজি হতো না। এহেন পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যে লোকের কোনো কন্যা সন্তান রয়েছে এবং সে তাকে জীবন্ত কবর দেয়নি, তাকে ঘৃণার চোখেও দেখেনি, তার উপর নিজের পুত্র সন্তানকেও অগ্রাধিকার দেয়নি, তাকে আল্লাহ তাআলা বেহেশত দান করবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ। আল কোরআনে পুত্র সন্তানকে যেমন পিতার সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছে, তেমনি কন্যাকেও পিতার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে পাক ইরশাদ করেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয্জাকারি মিছলু হাজ্জিল উনসাইন। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে বিশেষ অর্থনৈতিক বিধান দিয়েছেন। তিনি আদেশ করেছেন, একজন পুত্র দুজন মেয়ে লোকের সমান অংশ পাবে। লালন পালন ও শিক্ষাদানের ক্ষেত্রে পুত্র ও কন্যার মধ্যে কোনো পার্থক্য করা যাবে না।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রচারিত অনুষ্ঠান সুখী সংসার। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন পবিত্র এশার নামাজদের আজানের পর।
2: বাংলাদেশ বেতার
6: যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার আজান।

0: الصلاة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله أي پرپور معوفان ابن أي نماجر التمين پربو حضرت محمد صلى الله عليه وسلم کے দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতে সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: উপহার ও উপটৌকনের ব্যাপারে কন্যাদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা আমরা হাদিস থেকে জানতে পারি। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে আসলে কোন উপহার তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিতেন। অনেক সাহাবীদের জীবনীতেও আমরা দেখতে পাই, তারা কোন উপহার সামগ্রী নিয়ে আসলে পুত্র সন্তান এবং কন্যা সন্তান সামনে আসলে প্রথমে তার কন্যা সন্তানকে দিয়ে শুরু করতেন। পুত্র কন্যা উভয়ই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, কিন্তু তারপরও মুসলিম শরীফের একটি হাদিসে দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সবিয়্যাতু খায়রুন, কন্যারাই উত্তম। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ঘরে প্রথমে কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই ঘরে রহমতের ফেরেশতারা এসে সেই ঘরের অধিবাসীদেরকে সালাম দিয়ে বলেন যে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। অথচ আমরা পুত্র সন্তানের ক্ষেত্রে এই সুসংবাদ জানতে পারি না। এমন এক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দিলেন, যেই সমাজে কন্যা সন্তানদেরকে মানুষ হিসেবে পরিগণিত করা হতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকুনু লি আহাদিকুম সালাসু বানাতিন ফা আনফাকা আলাইহিন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা আদাবাহুন্না ইল্লা দাখালাল জান্নাতা। অর্থাৎ তোমাদের কারো যদি তিনটি কন্যা সন্তান থাকে এবং তাদেরকে যদি সে তাদের পিছনে যদি অর্থ টাকা পয়সা খরচ করে তাদের ভরণ পোষণ পরিচালনা করে, তাদেরকে উত্তম শিষ্টাচার শিক্ষা দেয় এবং উত্তমভাবে তাদেরকে পাত্রস্থ করে অর্থাৎ বিয়ে দিয়ে দেয়, তাহলে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এছাড়া পুত্র সন্তান এবং কন্যা সন্তানদের মধ্যে ন্যায় বিচার করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি বলেছেন, ইদিলু বাইনা আবনাইকুম, তোমরা তোমাদের সন্তান সন্ততিদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এরপরে দেখি এই কন্যা সন্তান যখন পিতার কাছ থেকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে আরেক ঘরে চলে যায়, একটা অচেনা অজানা পরিবেশে যান, তখন তিনি সেখানে বধু সেজে স্ত্রী হিসেবে পদার্পণ করেন। তিনি যখন স্ত্রী হিসেবে পদার্পণ করেন, তিনি শুধু স্বামীর যে মনোরঞ্জন পূরণ করবেন তাই নন, তিনি হবেন স্বামীর অর্ধাঙ্গিনী, অর্থাৎ স্বামীর রাজ্যের তিনি হবেন রানী। সেখানে স্বামীরও যেমন তার উপরে অধিকার আছে, তেমনি ভাবে স্বামীর কাছেও তার অধিকার আছে। সর্বশেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে নারীদের প্রতি বা স্ত্রীদের প্রতি করণীয় সম্পর্কে ঘোষণা করেছেন, আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন এই বলে যে, ফাত্তাকুল্লাহ ফিন নিসায়ে ফা ইন্নাকুম আখাজতুমুহুন্না বি আমানিল্লাহ ওয়াস্তাহালালতুম, তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, কারণ তোমরা তাকে আল্লাহর নিরাপত্তায় তাদেরকে গ্রহণ করেছো এবং তাদেরকে নিজেদের জন্য হালাল করে নিয়েছো।
4: ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমরা নারীর বিভিন্ন পর্যায়ে কি কি মর্যাদা সেই বিষয়ে অত্যন্ত তথ্য নির্ভর গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, তার নৈকট্য, তার সান্নিধ্য অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
5: বন্ধুরা, আজ অনুষ্ঠানের সময় প্রায় শেষ, এবারে বিদায় নিতে হবে। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভীন, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
6: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম। প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন, মন্তব্য স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান তথ্য সম্প্রচার মন্ত্রীর। মানব পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈরী আবহাওয়ার কারণে এক মাস পিছিয়ে সেপ্টেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, জানালেন শিক্ষামন্ত্রী। আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। তিন দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। রুশ বিমান হামলায় ইউক্রেনে কমপক্ষে 13 জন নিহত। এবং উৎসবমুখর পরিবেশে শুরু হল প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি টুর্নামেন্ট। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং সমাজের মূলধারায় সম্পৃক্তকরণে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হল। নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। স্নাতকোত্তর ডিগ্রিধারী নীলা খাতুনকে রাজধানী মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক পদে, আয়েশা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে এবং দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাথায় গুলির ক্ষত ও শরীরে 36টি স্প্লিন্টারের চিহ্ন বহনকারী জুলাই আন্দোলনের অকুতোভয় যোদ্ধা শেখ আজিজুর রহমান। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোহাম্মদ সুজাউদ্দৌলা এই তথ্য জানান। উপপ্রেস সচিব জানান, 24-এর গণঅভ্যুত্থানের উত্তাল মুহূর্তে মাথায় আঘাত পান শেখ আজিজুর রহমান। তখন রক্তক্ষরণ ঠেকাতে মাথায় জাতীয় পতাকা বেঁধেছিলেন। সেই ঐতিহাসিক রক্তমাখা পতাকাটি আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন এই জুলাই যোদ্ধা। সম্প্রতি গণমাধ্যমে গুলিবিদ্ধ হওয়ার পরও শুধু ছাত্রদল করার কারণে মেলেনি জুলাই যোদ্ধার স্বীকৃতি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শেখ আজিজুর রহমানের বিষয়ে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বন্ধ সরকারি শিল্প কারখানা, পুনরায় চালু বেসরকারীকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং এসব কারখানা চালু করতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং এসব শিল্প কারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই পরবর্তী দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন। তিনি আজ রাজধানীর ডিএপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস 2026 উপলক্ষে প্রকাশনের মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
2: আমি তো সত্যিকার অর্থে এবার পরিবর্তন দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে, কিন্তু আশাবাদী এই কারণে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, নতুন নতুন নজির স্থাপন করছেন এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় হয়তো পরিবর্তনটা হবে, সবাই তাকে সমর্থন দেওয়া দরকার।
0: আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে কেউ যেন কোন ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
3: স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসেবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোন একটি লাভজনক প্রকল্পের কোন উদ্যোক্তাকে দেখতে না পাই। পরিষ্কার থাকতে হবে, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনায় জুলাইয়ের চেতনার মধ্যে এখন নিহিত এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে একথা স্মরণ রাখতে হবে।
0: অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হয় বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে আজ রাজধানী ঢাকায় উচ্চ পর্যায়ের এক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, প্রযুক্তির অপব্যবহার করে গড়ে ওঠা আন্তর্জাতিক মানব পাচার ও স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে দীর্ঘদিনের মামলাজট নিরসন এবং সাধারণ মানুষের দ্রুত বিচার নিশ্চিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি এডিআর এর ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আজ তাঁর মন্ত্রণালয়ে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের ডিবিএলএ এর সাথে ব্লাস্ট ও ব্র্যাকের পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী জানান, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও এডিআর এর ইতিবাচক ব্যবহারের ফলে 2025 সালের তুলনায় 2026 সালের চলমান সময়ে নির্দিষ্ট কয়েকটি আইনের আওতায় মামলা দায়েরের হার 62% বেশি হ্রাস পেয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ফিরে আসার পর শেখ হাসিনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামে টানা বন্যা ও জলাবদ্ধতার কারণে এক মাস পেছানো হয়েছে প্রাইম মিনিস্টার্স জাতীয় গোলকাপ প্রতিযোগিতা। আগামী 9 আগস্টের পরিবর্তে সেপ্টেম্বরের 9 অথবা 10 তারিখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা রয়েছে এই প্রতিযোগিতাটির। আজ চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই তথ্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন।
4: এই অনুষ্ঠানটি আমরা শুরু করতে চেয়েছিলাম 9 আগস্ট, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং চট্টগ্রামে বয়ে যাওয়া যে বন্যা, এই পরিস্থিতিতে উত্তরণ পাশাপাশি আমাদের বোর্ডের এক্সাম এখনো চট্টগ্রামে শেষ হয়নি এবং আমাদের প্রস্তুতি খানিকটা পিছিয়ে আছে বলে আমরা গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে আমরা উদ্বোধনী অনুষ্ঠানটি এক মাস পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি এবং তিনি সম্মতি দিয়েছেন। অর্থাৎ আগস্টের পরিবর্তে আমরা আগামী সেপ্টেম্বর 9 কিংবা 10 তারিখে করতে যাচ্ছি। এই অনুষ্ঠানটি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় সকলেই অংশগ্রহণ করবে, একই দিনে একই সময়ে অনুষ্ঠানটি উদ্বোধন হবে এই চট্টগ্রামের স্টেডিয়াম থেকে।
0: দীর্ঘদিন বন্ধ থাকার পর দ্বিপাক্ষিক বৈঠকে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুদেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। আজ মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেলে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মাহদি আমিন আরও বলেন, বাস্তবসম্মত একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আগামী মাসের শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাওয়া শুরু হবে। শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার পদক্ষেপে মালয়েশিয়া সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাহদি আমিন। এবারে জুলাই 24 গণঅভ্যুত্থানের ওপর বিশেষ পরিবেশনা।

0: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগের যে নতুন বাংলাদেশের জন্ম, তারই এক অমর অধ্যায় বীর সন্তান শহীদ আহনাফ আহমেদ। মিরপুর দশের রক্তছড়া রাজপথে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিল বিএএফ শাহীন কলেজের এই শিক্ষার্থী। সন্তান হারানোর বেদনায় আজও দিশেহারা আহনাফের পরিবার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: রক্তরাঙা 2024 জুলাই, অন্যায়ের শৃঙ্খল ভাঙতে সেদিন রাজপথে নেমেছিল এক ঝাঁক প্রদীপ্ত তরুণ। সেই মিছিলে সহপাঠীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আহনাফ আহমেদ। কিন্তু মিরপুর দশের উত্তাল পিচ ঢালা পথে পুলিশের নির্বিচার বুলেট নিমিষেই স্তব্ধ করে দেয় সেই তাজা প্রাণ। সন্তানের স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছিলেন আহনাফের বাবা নাসিরউদ্দিন আহমেদ। একটি বুলেটে নিভে গেল একটি সম্ভাবনাময় ভোরের প্রদীপ। চব্বিশের জুলাইয়ের আন্দোলন যে মহাকাব্য রচনা করেছে, তার প্রতিটি পৃষ্ঠায় মিশে আছে আহনাফদের মতো বীরদের তাজা রক্ত। কিন্তু যে মায়ের কোল খালি হল, তার কাছে এই স্বাধীনতার মূল্য কতখানি? আন্দোলনে যোগ দিতে আহনাফ কতটা যুদ্ধ করেছিলেন পরিবারের সাথে বলছিলেন তার মা জাত্তাজ পারভিন।
2: ওকে আমি কখনোই বাধা দিতে পারি নাই, বাধা দিতে গেলেই ও আমার সাথে বলতো যে তোমাদের মতো মা একাত্তরে থাকলে ভাগ্য ভালো যে তোমার জন্ম একাত্তরের পরে, একাত্তরে যদি তোমাদের মতো মা থাকতো তাহলে দেশ স্বাধীন হতো না। আজকে তোমাদের মতো মা খালারা ঘরে আছে দেখি 80% বাচ্চা এখনো ঘরে, আন্দোলনে নামতে পারতেছে না। আমাকে তো তুমি থামাতে পারবে না, আমি যাবই।
1: শহীদের রক্ত কখনো বৃথা যায় না। চব্বিশের জুলাইয়ের এই গণঅভ্যুত্থান কেবল একটি শাসন ব্যবস্থার পতন নয়, এটি তরুণদের আত্মত্যাগে গড়ে ওঠা এক নতুন বাংলাদেশের অঙ্গীকার। শহীদ আহনাফ আহমেদ মরেও বেঁচে রইবেন এই মাটির রন্ধ্রে রন্ধ্রে বীরের বেশে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারের নতুন সম্ভাবনার বার্তা নিয়ে নোয়াখালীর সেনবাগে শুরু হয়েছে নতুন গ্যাস কূপ খনন কার্যক্রম। উপজেলার বরচারিগাঁও গ্রামে সুন্দরপুর চার কূপের খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। চলমান গ্যাস সংকটের মধ্যে এই উদ্যোগকে আশাব্যঞ্জক হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: দীর্ঘদিন ধরে অনুসন্ধান কার্যক্রমের প্রস্তুতি শেষে নোয়াখালীর সেনবাগ উপজেলার বড়চারিগাঁও এলাকায় শুরু হয়েছে সুন্দরপুর চার গ্যাস কূপের খনন কাজ। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানিয়েছে, প্রাথমিকভাবে কূপটি প্রায় 1,550 মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। খনন কার্যক্রম শেষ করতে সময় লাগবে প্রায় 45 দিন। এরপর আরো 15 দিন চলবে ড্রিল স্টেম টেস্ট বা DST। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জানা যাবে কূপটিতে কি পরিমাণ গ্যাস মজুদ রয়েছে এবং তা বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কিনা। প্রাথমিক সম্ভাবনা অনুযায়ী কূপটি থেকে প্রতিদিন অন্তত 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে, যা দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেশে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা এবং গৃহস্থালী খাতে গ্যাসের চাহিদা ক্রমেই বাড়ছে। এমন বাস্তবতায় নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও দেশীয় উৎস থেকে জ্বালানি সরবরাহ বৃদ্ধির উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
6: আমাদের এলাকায় সেনবাগে যে গ্যাস পাইছে আমরা যেটা খুশি,
7: আমাদের একটা ব্যবসায় আমাদের এলাকাবাসী যেন গ্যাসটা পায়,
8: জাতীয় গ্রিডে যাওয়া যাওয়া যাবে, বাকিটা যেন আমাদের এই অঞ্চলের মানুষ।
5: সুন্দরপুর এলাকায় এর আগেও গ্যাসের সম্ভাবনার তথ্য মিলেছিল, সেই ধারাবাহিকতায় নতুন এই কূপ খননকে সম্ভাবনা যাচাইয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে বাপেক্স। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের এক সমাবেশে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আজ এই আদেশ দেন। তিন দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিশ্ব

0: মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, সার্জিও গরের এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, চলতি বছরে হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের বিমান টিকিটের মূল্য আরও 25,000 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে হাজিদের ব্যয় কমাতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আরও বিভিন্ন সুবিধা নিশ্চিত করার জন্য আলোচনা চলছে। তিনি আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও উমরা ফেয়ার 2026 উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক ব্যয়ে ও হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। 2026 সালে সুন্দরভাবে হজ পালন সম্পন্ন হয়েছে, 2027 সালে তার চেয়ে যাতে বেশি সুন্দরভাবে হজ কার্যক্রম সম্পন্ন করা যায় তা সরকারের চাওয়া। দেশে প্রতি বছর বিপুল পরিমাণ কাঁঠাল উৎপাদন হলেও এর বীজের বড় অংশই বর্জ্য হিসেবে নষ্ট হয়। অথচ সেই বীজ থেকে ঘনীভূত খনিজ সমৃদ্ধ খাদ্য উপাদান তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ইতিমধ্যে প্রযুক্তিটি পেয়েছে সরকারি পেটেন্টও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: কাঁঠালের বীজে আছে নানা ধরনের খনিজ উপাদান, কিন্তু স্বাভাবিক অবস্থায় সেগুলোর ঘনত্ব থাকে খুবই কম। সেই খনিজ আলাদা করে ঘনীভূত করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। কাঁঠালের বীজ থেকে প্রাপ্ত এই মিনারেল কনসেন্ট্রেট বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যে ব্যবহার করে অধিক পুষ্টিমান সম্পন্ন খাদ্য উৎপাদন করা সম্ভব হবে। খনিজের ঘনত্ব বাড়ানো সম্ভব হয়েছে প্রায় 16-17 গুণ। এই প্রযুক্তির উদ্ভাবক ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের খাদ্য কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ এমদাদুল হক বাংলাদেশ বেতারকে বলেন,
2: বীজের যে অন্যান্য কম্পোনেন্ট গুলো থাকে, মেনলি তো যে কোনো খাদ্যের ভিতরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো মেজর ফুড কন্টেন্ট কম্পোনেন্ট। এগুলোকে আমরা আলাদা করে খনিজটাকে শুধু এক্সট্রাক্ট করছি। খনিজ এক্সট্রাক্ট করা খুব কঠিন ব্যাপার। আমরা সেটা 2% খনিজ থাকে সেখানকে আমরা এক্সট্রাক্ট করার পরে 33% মতো পেয়েছি।
1: গবেষকদের মতে এই খনিজ উপাদান রুটি, বিস্কুট, কেক, দই, এমনকি আটা বা ময়দার মতো খাদ্যপণ্যে ব্যবহার করে সহজেই পুষ্টিমান বাড়ানো সম্ভব। এতে মানুষের দৈনন্দিন খাদ্যে প্রয়োজনীয় মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতি কমতে পারে। একই সঙ্গে কাঁঠালের বীজের মতো অবহেলিত কৃষি উপপণ্যেরও তৈরি হবে নতুন অর্থনৈতিক মূল্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর জি কে এম মোস্তাফিজুর রহমান বাংলাদেশ বেতারকে জানান,
3: কাঁঠালের প্রসেসিং এর মাধ্যমে একটা কাঁঠালের পাউডার তৈরি করতেছে। সেই পাউডারের মধ্যে কাঁঠালের বীজি থেকে সেখানে জিঙ্ক এবং অন্য নিউট্রিয়েন্ট, যেটা মাইক্রো নিউট্রিয়েন্ট এনরিচ হবে, বায়োফর্টিফাইড বলা হয়, এনরিচ নিউট্রিয়েন্ট, অনগোয়িং রিসার্চ। তবে আমরা প্রাথমিকভাবে প্রমাণ করতে পেরেছি এখানে যে পাউডারটা থাকবে, সেই পাউডারের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক, আয়রনের এনরিচ থাকবে, যেটা আমাদের বাচ্চা এবং মেয়ে বিশেষ করে মহিলাদের খাইলে পরে ওই ম্যাল নিউট্রিশনটা কমবে, নিউট্রিশন বাড়বে।
1: আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে আজ রাশিয়ার বিমান হামলায় অন্তত 13 জন নিহত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, কিয়েভ এবং পোল্যান্ড সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় লভিভ এ এই হামলা চালানো হয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি যুক্তরাষ্ট্র থেকে ফেরার আসার পর এই হামলা হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ইরানকে যুদ্ধ বন্ধ করে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ জানায়, ক্রমবর্ধমান সংঘাত নিয়ে তিনি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। সংস্থাটি সতর্ক করেছে যে উভয় পক্ষ পুনরায় আলোচনায় ফিরতে ব্যর্থ হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। খেলার খবর আর্চারি। উৎসবমুখর পরিবেশে গাজীপুরের টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে আজ থেকে শুরু হয়েছে 4-দিনব্যাপী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি টুর্নামেন্ট ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম। এই আয়োজনে মোট 26টি দেশের খেলোয়াড়, কোচ ও টেকনিক্যাল কর্মকর্তারা অংশ নিচ্ছেন। তবে মূল প্রতিযোগিতায় লড়ছে 17টি দেশ। প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকছে শুধুমাত্র রিকার্ভ, ইন্ডিভিজুয়াল ও মিক্সড ইভেন্টে। সবশেষে আবহাওয়া।

0: আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে চাকরি নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারিক রহমান। প্রধানমন্ত্রী সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন, মন্তব্য স্থানীয় সরকার ও পল্লীউন্নয়ন মন্ত্রীর। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। মানব পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈরি আবহাওয়ার কারণে এক মাস পিছিয়ে সেপ্টেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, জানালেন শিক্ষামন্ত্রী। আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়া শ্রমবাজার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি নাকিবুল ইসলাম চৌধুরী। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা আজকের সংবাদ পর্যালোচনায় মূল আলোচ্য বিষয়। এই সভায় জাতীয় পর্যায়ে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং 1,00,000 স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি নিছক প্রশাসনিক ঘোষণা নয়, বরং জাতীয় নিরাপত্তা ও জনজীবনের সুরক্ষার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে ভূমিকম্পের ঝুঁকি সবসময় বিদ্যমান। অতীতে বিভিন্ন সময়ে ছোট বড় কম্পন অনুভূত হয়েছে যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে, তাই এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলা যায়। সভায় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় শুধু সরকারি সংস্থার উপর নির্ভর করলে হবে না, জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এজন্যই ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা দিতে 1,00,000 স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্বেচ্ছাসেবকরা দুর্যোগের সময় উদ্ধার কাজ, প্রাথমিক চিকিৎসা, খাদ্য ও আশ্রয় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাদের প্রশিক্ষণ, সরঞ্জাম সরবরাহ এবং নিয়মিত মহড়া আয়োজনের মাধ্যমে দক্ষ করে তোলা হবে। এতে করে দুর্যোগের মুহূর্তে দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে এবং ক্ষয়ক্ষতি কমানো যাবে। 1,00,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত করা, তাদের প্রশিক্ষণ প্রদান করা নিয়ে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভায় আলোচনা করা হয়। প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় বলে জানা গেছে। সভা পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে 70,000 স্বেচ্ছাসেবকের ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত বাকি 30,000 স্বেচ্ছাসেবকও প্রস্তুত করা হবে। বৈঠকে ভূমিকম্প মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সম্ভাব্য দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়েও আলোচনা হয়। জাতীয় টাস্কফোর্স গঠনের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই টাস্কফোর্সে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে সমন্বিতভাবে কাজ করা সহজ হবে। অতীতে দেখা গেছে দুর্যোগের সময় বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। এবার সেই অভাব পূরণে টাস্কফোর্স কার্যকর ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী নিজে এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন, যা রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন। এতে জনগণের আস্থা বাড়বে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে। সভায় আরও আলোচিত হয়েছে ভূমিকম্প পরবর্তী পুনর্বাসন কার্যক্রম। শুধু উদ্ধার নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, খাদ্য ও চিকিৎসা সহায়তা, শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এজন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নগর পরিকল্পনায় ভূমিকম্প প্রতিরোধী স্থাপত্য ও অবকাঠামো নির্মাণের উপরও জোর দেওয়া হয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরে বহুতল ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীল নকশা বাধ্যতামূলক করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন যে দুর্যোগ মোকাবেলায় জনগণের সচেতনতা বাড়ানো জরুরি। এজন্য গণমাধ্যম, স্কুল কলেজ এবং সামাজিক সংগঠনগুলোকে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে। ভূমিকম্পের সময় কিভাবে নিরাপদ আশ্রয় নিতে হবে, কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হবে, এসব বিষয়ে জনগণকে প্রশিক্ষিত করা হবে। এতে করে আতঙ্ক কমবে এবং মানুষ নিজেরাই প্রাথমিকভাবে সুরক্ষিত থাকতে পারবে। এছাড়া ঢাকা শহরে হিউম্যানিটেরিয়ান স্ট্রাইকিং এরিয়া বা দুর্যোগের সময় দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার বিশেষ লজিস্টিক হাব বা গুদামজাতকরণ কেন্দ্র স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়। এই সভার সিদ্ধান্তগুলোকে যদি বাস্তবায়ন করা যায়, তবে বাংলাদেশ ভূমিকম্প মোকাবেলায় একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। 1,00,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা নিঃসন্দেহে একটি বড় উদ্যোগ, তবে তাদের কার্যকরভাবে কাজে লাগাতে হলে নিয়মিত প্রশিক্ষণ, পর্যাপ্ত বাজেট এবং আধুনিক সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে হবে। আজকের পর্যালোচনায় এটা স্পষ্ট হয়েছে যে সরকার ভূমিকম্প মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। এটি নিছক প্রতিক্রিয়াশীল পদক্ষেপ নয়, বরং একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা। জনগণের অংশগ্রহণ, প্রশাসনিক সমন্বয় এবং রাজনৈতিক সদিচ্ছা, এই তিনটি উপাদান একত্রে কাজ করলে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় আরও সক্ষম হয়ে উঠবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গৃহীত এই উদ্যোগকে জাতীয় নিরাপত্তা ও জনকল্যাণের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা যায়। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
2: বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনা এবারে রয়েছে দেশের গান। প্রথম গানের শিল্পী সালমা জাহান, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন সম খায়রুল ইসলাম।

প্রিয় শ্রোতা, শুনছেন দেশের গান। এবার এখানে শিল্পী এন্ড্রু কিশোর, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু।

0: সময় যখন অতীত হয় সেই সময় কখনো কখনো হয়ে ওঠে স্মৃতিময়। ঠিক এমনই স্মৃতিময় এখনকার সময়। এ সময় খুবই মনে পড়ে 2024 সালের জুলাই মাসকে,
1: কারণ দেশে তখন চলছিল স্বৈরাচারী শাসন, যে শাসন উত্তপ্ত করে তুলেছিল এদেশের পরিবেশ। ব্যাপক হারে চলছিল দমন পীড়ন আর নির্যাতন। সত্যি কি এ এক দুঃসহ সময় ছিল তখন।
0: ক্ষোভ পরিণত হয়েছিল বিক্ষোভে, আর বিক্ষোভ রূপ নিয়েছিল নতুন এক গণ অভ্যুত্থানে। কোটা সংস্কার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং তা আবার হয়ে যায় এক দাবি সরকারের পতন।
1: 2024 সালের এ সময় বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল সারা দেশময়। সত্যি সে ছিল এক টালমাটাল সময়। সে সময়ের অনুভূতি এখন অনেক বলেও বোঝানো সহজ নয়।
0: তখন সময় রূপ নিয়েছিল গণ অভ্যুত্থানে, অনেকের নাম যোগ হয়ে যায় শহীদের তালিকায়। এ জুলাই এক সময় হয়ে যায় 36 জুলাই। এমন দিনে জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদদেরকে স্মরণ করে গভীর শ্রদ্ধায়। এমন কথা বলা যেতেই পারে, আমাদের সবগুলো দিন হয়তো দিবস নয়, কিন্তু সবগুলো দিবস আবার কোনো না কোনো দিন।
1: এই দিবস যেন দিনকে বিশেষ করে তোলে, দিনকে করে তোলে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যময়, আর আমাদের কি করে তোলে সচেতন।
0: এবার বলি এই দিবসকে নিয়ে কথা বলার কারণ। কারণ হলো আজ 30 জুলাই, আজ হলো আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস।
1: মানব পাচারের শিকার হওয়া মানুষদের অধিকার রক্ষা এবং এর বিরুদ্ধে সারা বিশ্বে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 2013 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটিকে স্বীকৃতি দেয়।
0: মানব পাচার নির্মূল করা, পাচারকারীদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের সুরক্ষা প্রদান করাই এই দিবসের মূল উদ্দেশ্য।
1: গবেষণা বলছে মানব ব্যবসা এবং অস্ত্র পাচারের পর মানব পাচার হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরাধমূলক কার্যক্রম। অনেকেই বিদেশে ভালো চাকরি পাবার আশার লোভের ফাঁদে পড়ে জীবন হারিয়ে ফেলেন।
0: আজকের এই আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস আমাদেরকে সচেতন এবং সাবধান করতে চায়, নিরাপদ জীবনের কথা বলতে চায়। আমরাও আজকের এই দিবসের সার্বিক সফলতা কামনা করি।
1: আজকের উত্তরণে যা যা থাকছে এবার সেই সময়সূচি পরিচিতি সবার জন্য। আজ বৃহস্পতিবার, তাই আজও আবার শুনব বিশ্ববিচিত্রা, বিশ্ব সাহিত্য, রসনার বৈশিকতা, আপনার লেখা এবং সিনেমার একটি গান। সবাইকে সম্পূর্ণ উত্তরণ শোনার আন্তরিক আহ্বান।
0: সূচির তালিকা অনুযায়ী আজ প্রথম নিবেদন শোনাব বিশ্ববিচিত্রা, আর এখানে আমরা পাব বিস্ময়ের পরশ।
1: চমকপ্রদ কিছু খবর নিয়ে আজকের বিশ্ববিচিত্রা, আর খবরগুলো পড়ে শোনাচ্ছেন জায়দুল ফিকার।
2: ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন উপকূলে 1600 শতাব্দীর একটি ডুবে যাওয়া পর্তুগিজ বাণিজ্যিক জাহাজের ধ্বংসাবশেষ থেকে ডুবুরিরা একটি ধাতব বাক্স খুঁজে পেয়েছেন। সেই বাক্সের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 350 বছর আগের একটি রাজকীয় পকেট ঘড়ি। সমুদ্রের লবণাক্ত পানি এবং অতিরিক্ত বালুর নিচে চাপা থাকায় ঘড়িটির বাইরের কাঁসা ও সোনার প্রলেপ বিন্দুমাত্র নষ্ট হয়নি। যদিও এর ভেতরের স্প্রিং এবং গিয়ারগুলো এখন অচল, তবুও এত বছর পর কাঁচের ঢাকনাটি সম্পূর্ণ অক্ষত থাকা বিজ্ঞানীদের অবাক করেছে। উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত নরওয়ের একটি ছোট্ট প্রত্যন্ত দ্বীপে এক অদ্ভুত সামাজিক নিয়ম ও আইন রয়েছে। সেখানে রাতে ঘুমানোর সময় বা ঘরের বাইরে যাওয়ার সময় কোনো বাসিন্দা তার মূল দরজায় তালা লাগাতে পারেন না। দ্বীপটিতে প্রচুর পরিমাণে বন্য মেরু ভাল্লুক বাস করে। হঠাৎ করে কোনো পথচারী বা পর্যটকের সামনে যদি ক্ষুধার্ত ভাল্লুক চলে আসে, তবে তিনি যাতে জীবন বাঁচাতে তৎক্ষণাৎ রাস্তার পাশের যে কোনো সাধারণ মানুষের ঘরে ঢুকে দরজা আটকে আশ্রয় নিতে পারেন, সেজন্যই এই মানবিক ও বিচিত্র আইন করা হয়েছে। ক্যারিবীয় ক্যারিবীয় সাগরে ত্রিনিদাদ দ্বীপে রয়েছে পিচ লেক নামের এক বিচিত্র হ্রদ। এই হ্রদে কোনো পানি নেই, বরং এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি হওয়া গরম কালো পিচ বা আলকাত্রায় ভরপুর। এটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক পিচের উৎস। এই হ্রদের উপরিভাগ এতটাই শক্ত ও ঘন যে মানুষ অনায়াসে এর উপর দিয়ে হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারে। তবে কোনো মানুষ যদি অসাবধানতা বশত এর নরম অংশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, তবে সে ধীরে ধীরে মাটির নিচে ডাইনোসরদের মতো তলিয়ে যাবে, যেখান থেকে সাঁতরে বের হওয়া অসম্ভব।
1: শ্রোতা, শোনা হল বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা।
0: এবার তথ্য কথার সূত্র ধরে বলি, 1897 সালের আজকের দিনে বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ, দাবাড়ু, সঙ্গীতজ্ঞ এবং বিজ্ঞানী ডক্টর কাজী মোতাহার হোসেন কুষ্টিয়ার লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
1: বাংলা একাডেমি পুরস্কার ছাড়াও তাঁকে স্বাধীনতা পুরস্কারও দেওয়া হয়।
0: আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রাণপ্রিয় বন্ধু ছিলেন তিনি।
1: উত্তরণের এই পর্যায়ে এবার আমরা শুনব বিশ্ব সাহিত্য পর্বটি।
0: গ্রন্থনা এবং উপস্থাপনে আছেন লায়লা আরিয়ানি হোসেন।
3: ইংল্যান্ডের ইংরেজি উপন্যাস সাহিত্যের গতানুগতিকতায় পরিবর্তন আনতে যে নারী কথা সাহিত্যিক ঋদ্ধতার স্বাক্ষর রাখেন, তিনি হলেন ইংরেজি সাহিত্যের ব্যতিক্রমধর্মী উপন্যাসিক জেন অস্টেন। তিনি লিখেছিলেন ইংরেজি সাহিত্যের জনপ্রিয় উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস, যা পাঠক, সমালোচক ও সমাজ বিশ্লেষকের কাছে কালজয়ী অভিধায় চিহ্নিত। 19 শতকের আগে ইংরেজি উপন্যাস সাহিত্যে ইংল্যান্ডের ভদ্র সমাজের পটভূমিকায় লেখা রোমান্টিকতার উপস্থিতি তেমনভাবে লক্ষিত হয়েছে বলে জানা যায়নি, কিন্তু এটা পরিলক্ষিত হয় জেন অস্টিনের লেখা উপন্যাসগুলোতে। 1775 সালে 16 ডিসেম্বর ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের অন্তর্গত স্টিভেনটনে এক মধ্যবিত্ত পরিবারে প্রখ্যাত ইংরেজ মহিলা ঔপন্যাসিক জেন অস্টিনের জন্ম। তার বাবা জর্জ অস্টিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট হলেও আর্থিক দিক থেকে ছিলেন দরিদ্র। স্টিভেনটনে ধর্মশিক্ষা দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন, সেই সঙ্গে নিজের সন্তানদেরও শিক্ষাদান করতেন। জেন অস্টিন ছিলেন তাঁর সপ্তম সন্তান। জেনের শিক্ষা কিছুটা হয়েছিল তাঁর দাদাদের কাছে। শিশুদের শিক্ষিত করে তোলার জন্য অস্টিন পরিবারের আয়োজনে ত্রুটি ছিল না। গ্রাম ভ্রমণ, ধাঁধা খেলা, গ্রন্থপাঠ, গল্প ও পারিবারিক নাটক রচনার মাধ্যমে পরিবারের শিশুরা যে শিক্ষা পেত তা প্রথা বহির্ভূত হলেও খুব উঁচু দরের ছিল। এর ফলেই শিশু জেনের মনে ঔপন্যাসিক হওয়ার ইচ্ছা জেগে ওঠে। অক্সফোর্ড, সাউদাম্পটন এবং রিডিং এর বোর্ডিং স্কুলে তিনি বেশ কিছুদিন পড়াশোনা করেছিলেন, তবে এই পড়াশোনা তার জীবনে বিশেষ প্রভাব ফেলতে পারেনি। জেনের কৈশোর কেটেছিল গ্রামীণ সমাজে, তবে মাঝে মাঝে নিকটবর্তী শহরে গিয়ে বল নাচে অংশ নিতেন। যে গ্রাম্য সমাজে জেন বাস করতেন সেই সমাজকে তিনি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেন। কৈশোর বয়সেই গ্রামীণ সমাজের আচার আচরণ রীতিনীতি তার মনে রেখাপাত করে, যাতে উপন্যাস লেখার কৌশল তিনি রপ্ত করতে সক্ষম হন। ঘটনাক্রমে জেন ও তার প্রিয় বড় বোন ক্যাসান্ড্রা কেউই বিয়ে করেননি। ক্যাসান্ড্রার বাগদান সম্পন্ন হয়েছিল, কিন্তু বিয়ের আগেই তার ভাবি স্বামী জলে ডুবে মারা যান। জেনের বাগদান সম্পন্ন হয়েছিল তার দাদার এক বন্ধুর সাথে, কিন্তু পরদিনই তিনি সম্বন্ধ ভেঙে দেন। জেন অস্টিন কেন বাগদানকে মেনে নিতে অস্বীকার করেন, বিষয়টি আমরা তাঁর বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিসে প্রত্যক্ষ করি। 1801 সালে সপরিবারে বাথে চলে আসেন। 1805 সালে তার বাবার মৃত্যুর পর তারা সেখান থেকে চলে যান সাউদাম্পটনে, বাথ বা সাউদাম্পটন। কোথাও গিয়ে জেন আনন্দ পাননি। শেষে 1809 সালে তার দাদা এডওয়ার্ড তার মা ও বোনদের নিজের হ্যাম্পশায়ার এস্টেটের গ্রামীণ পরিবেশে একটা ছোটখাটো বাড়ি উপহার দেন। এখানে এসে জেন অস্টিন দাদার ছেলে মেয়েদের দেখাশোনার ভার নেন। ফাঁকে ফাঁকে তার পুরনো লেখা সংশোধন করতে থাকেন, লেখক হিসেবে কিছু খ্যাতি অর্জন করেন। 1815 সালে প্রকাশিত হয় তার উপন্যাস এমা। প্রথম যৌবনে জেন অস্টিন সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস ও নর্থ্যাঙ্গার অ্যাবে, এই তিনটি উপন্যাস লিখেছিলেন। পরিণত বয়সে তিনি লিখেছিলেন ম্যান্সফিল্ড পার্ক, পারসুয়েশন এই উপন্যাস। এগুলি তার মৃত্যুর পর 1818 সালে প্রকাশিত হয়। অস্টিন স্যান্ডিটন শিরোনামে আরও একটি উপন্যাস রচনার কাজে হাত দিয়েছিলেন, কিন্তু সেটি সমাপ্ত করে যেতে পারেননি। অস্টিন তার সমগ্র জীবন কাটিয়েছেন নিম্ন উচ্চবিত্ত পরিবারের এক একান্নবর্তী পরিবারে। তিনি মূলত তার পিতা ও ভাইদের কাছে লেখাপড়া শেখেন এবং কিছুটা নিজে পড়াশোনা করেও শেখেন। পেশাদার লেখক হিসেবে তার উত্থানের পেছনে তার পরিবারের স্থায়ী সমর্থনের একটি বিশেষ ভূমিকা রয়েছে। অস্টিনের উপন্যাসগুলি অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভাবোপন্যাসের সমালোচনামূলক পুনরীক্ষণ। এগুলি ঊনবিংশ শতাব্দীর বাস্তবতাবাদের উত্থানের একটি সোপানও বটে। তার উপন্যাসের প্লট মূলত হাস্যোদ্দীপক হলেও তা সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে সেকালের মেয়েরা যে বিবাহ ব্যবস্থার উপর কতটা নির্ভরশীল ছিলেন তারই প্রতিফলন ঘটায়। তার জীবদ্দশায় তিনি বিশেষ খ্যাতি অর্জন করতে পারেননি। এই সময় মাত্র কয়েকজন সমালোচকই তার রচনার সঠিক মূল্যায়ন করতে পেরেছিলেন। 1869 সালে তার এক ভ্রাতুষ্পুত্র আ মেমোরি অফ জেন অস্টিন নামে একটি গ্রন্থ প্রকাশ করলে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। 1940-এর দশকের মধ্যে বিদ্বান সমাজে তিনি একজন মহান ইংরেজ সাহিত্যিক রূপে প্রতিষ্ঠা অর্জন করেন। প্রাইড অ্যান্ড প্রেজুডিস জেন অস্টিন রচিত ঋদ্ধ উপন্যাস। 1796 সালে এই উপন্যাস রচনার কাজ শুরু হয়। উপন্যাসটি প্রকাশিত হতে 12 বছরেরও বেশি সময় লেগেছিল। অস্টিন প্রথমে উপন্যাসটির নাম দিয়েছিলেন ফার্স্ট ইম্প্রেশনস, তবে এই নামে বইটি আদৌ কোনোদিন প্রকাশিত হয়নি। বরং তিনি পাণ্ডুলিপিতে ব্যাপক সংশোধনী আনেন, তারপর পুনরায় উপন্যাসটির নতুন নামকরণ করেন এবং শেষে প্রাইড অ্যান্ড প্রেজুডিস এই নামে বইটি প্রকাশিত হয়। 1816 সালে জেন অ্যাডিসনস ডিজিজে আক্রান্ত হয়ে পঙ্গু হয়ে পড়েন। 1817 সালের মে মাসে চিকিৎসার সুবিধার জন্য তিনি উইনচেস্টারে বাড়ি ভাড়া নেন, কিন্তু সে যুগে এই রোগের চিকিৎসার ব্যবস্থা ছিল না। অবশেষে 1817 সালের 18 জুলাই জেন অস্টিনের মৃত্যু হয়। উইনচেস্টার ক্যাথিড্রালে তাঁকে সমাহিত করা হয়। জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস, অন্যান্য উপন্যাসগুলো এবং তার ঋদ্ধ গল্পসমূহ সাহিত্য জগতে তাঁকে অমর করে রাখবে।
0: শোনা হলো বিশ্ব সাহিত্য পর্বটি, এবার শোনাবো খাবারের খবর।
1: এক এক দেশের এক এক রকম খাবার, কোনো কোনো খাবারের কারণে আবার কোনো কোনো দেশও বিখ্যাত হয়ে ওঠে।
0: এমন কিছু ঐতিহ্যবাহী খাবারের গল্প এবার শুনবো রসনার বৈশ্বিকতা আয়োজনে রন্ধন বিশেষজ্ঞ লবি রহমানের কাছ থেকে।
1: দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ দেশের আঙ্গিনা পেরিয়ে আমরা শুনব শ্রীলঙ্কার খাবারের গল্প। রুচিশীল এবং মানসম্মত ঐতিহ্যবাহী খাবার দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দেশ শ্রীলঙ্কা। দ্বীপ রাষ্ট্র হওয়ায় এদেশের খাবারে সামুদ্রিক মাছের আধিক্য থাকে। এদের খাবারে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়। তাহলে চলুন চিনে নেওয়া যাক শ্রীলঙ্কার কিছু ঐতিহ্যবাহী খাবার। শ্রীলঙ্কার অন্যতম জনপ্রিয় খাবার কচু, এতটাই জনপ্রিয় যে রাস্তার পাশে ছোট দোকান থেকে শুরু করে 5 তারকা হোটেল পর্যন্ত সবখানে কিনতে পাওয়া যায়। গোদাম্বা নামের এক ধরনের রুটির সঙ্গে সবজি, ডিম অথবা মাংসের মিশ্রণে বানানো হয়। সাথে আরও থাকে নানা ধরনের মশলা, পনির, ডলফিন, গালান্দি, চকলেট সহ বিভিন্ন ফ্লেভার দেওয়া হয় এই খাবারে। ঐতিহ্যবাহী আরেকটা খাবার আপ্পা, একে প্যানকেকও বলা চলে। চালের গুঁড়ো ও নারিকেলের দুধ দিয়ে তৈরি আপ্পার বাইরের অংশ মুচমুচে এবং ভেতরের অংশ থাকে নরম। শ্রীলঙ্কার খাবারটা হপার নামে পরিচিত এবং স্টিম হপার নামে পরিচিত। মালু আম্বল থিয়াল শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় সামুদ্রিক মাছের তরকারি। সাথে টক জাতীয় এই খাবার সাধারণত টুনা জাতীয় মাছ দিয়ে রান্না করা হয়। শ্রীলঙ্কানরা এটা রুটি দিয়ে খেতে পছন্দ করে। আরেকটা ঐতিহ্যবাহী খাবার ইদিয়াপাম, চালের গুঁড়ো থেকে এটি প্রথমে নুডলসের মতো তৈরি করে তারপর ভাপে সিদ্ধ করা হয়। সকালের নাস্তা অথবা রাতের খাবার হিসাবে খাওয়া হয়। এর সাথে শ্রীলঙ্কানরা হোদি বা আলুর তরকারি, পারিপ্পু বা ডাল, স্পাইসি পোল সাম্বল বা নারকেলের সাম্বল খেয়ে থাকেন। মাঝে মধ্যে নারকেলের দুধও চিনিতে ভিজিয়ে খাওয়া হয়। বলছিলাম পারিপ্পুর কথা। শ্রীলঙ্কার অন্যতম প্রধান খাবার পারিপ্পু বা ডাল, এটি মসুরের ডাল ও জাফরান দিয়ে রান্না করা হয়। জাফরানের কারণেই এটার রং হলুদ হয়। ভাত, রুটি সহ সব ধরনের খাবারের সঙ্গে পারিপ্য খাওয়া যায়। চাল ও নারকেল দিয়ে রান্না করা পিচ্ছু খাওয়া প্রচলন রয়েছে সাধারণ ঘি চিনি অথবা ঝোলমুক্ত তরকারির সাথে। কাঁচা কাঁঠাল দিয়ে রান্না হয় পোলস। কাঁচা কাঁঠালের সাথে সরিষা হলুদ মরিচের গুঁড়ো কেয়া পাতা ও কারি পাতা দিয়ে রান্না করা হয়। বেগুন দিয়ে তৈরি এক ধরনের বিশেষ খাবার ওয়ামবাতু মজু। বেগুন কেটে তেলে ভাজার পর চিনি ভিনেগার লাল পেঁয়াজ কাঁচামরিচ সরিষা মরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভাজা হয়। শ্রীলঙ্কার বেশিরভাগ মানুষ এটি ভাতের সঙ্গে খেয়ে থাকেন। শ্রীলঙ্কার জনপ্রিয় খাবার আকচারু বা আমরা যাকে বলি আচার, ঝাল জাতীয় যে কোনো খাবারের সাথে এটা খাওয়ার প্রচলন রয়েছে শ্রীলঙ্কায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো শেষ করছি দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবারের আজকের পর্ব। সবার জন্য শুভকামনা, স্বাস্থ্যকর খাবার খান এবং সুস্থ থাকুন।
0: সবাইকে এবার আমন্ত্রণ আপনার লেখা পর্বে। আপনার লেখা পর্বের আগামী বৃহস্পতিবারের বিষয় হল আমাদের রবি ঠাকুর। আবার বলছি, আগামী বৃহস্পতিবারের বিষয় হল আমাদের রবি ঠাকুর।
1: আর আপনার লেখা পর্বের আজকের বিষয় হল শ্রাবণ সন্ধ্যা।
0: শুরু করছি তাহলে। প্রথমে বন্ধু বেতার শ্রোতা সংঘের আমিনুল ইসলাম লিখছেন আদমদিঘি বগুড়া থেকে, পড়ছি আপনার লেখা থেকে। আজ প্রকৃতি যেন নিজেই এক অনন্য শিল্পী। আকাশ জুড়ে মেঘের আনাগোনা, রিমঝিম বৃষ্টির মিষ্টি সুর, আর সেই সুরে ভিজে ওঠে মাটি গাছপালা এবং মানুষের মন। চারদিকে সবুজের সমারোহ, ধান ক্ষেত বনভূমি গ্রামের পথ সব যেন নতুন প্রাণে জেগে উঠেছে। নদী খাল আর বিল পানিতে টইটম্বুর, স্রোতের কলতান যেন প্রকৃতির নিজস্ব সঙ্গীত। দূরে কোথাও মাঝির বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, আবার কোথাও শিশুদের বৃষ্টি ভেজা উল্লাস, সব মিলিয়ে শ্রাবণ রচনা করে জীবনের এক অপূর্ব কাব্য। মাঝে মাঝে আকাশ চিরে বিদ্যুতের ঝলকানি, তার সঙ্গে বজ্রপাতের গর্জন আর দমকা হাওয়ায় ছোঁয়া আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি যেমন কোমল তেমনি সত্যিরও এক অনন্য প্রতীক। আসুন এই শ্রাবণের সন্ধ্যায় আমরা প্রকৃতির সৌন্দর্যকে হৃদয়ে ধারণ করি, বৃষ্টির প্রতিটি ফোঁটায় খুঁজে নিই নতুন স্বপ্ন, নতুন আশা আর ভালোবাসার বার্তা। শ্রাবণের রিমঝিম সুরে ভরে উঠুক প্রতিটি হৃদয়। শুভ হোক সবার শ্রাবণের সন্ধ্যা।
1: এবার আমি পড়ছি মোহাম্মদ শহীদুল ইসলাম শেখপাড়া সোনাপুর বাগাতি পাড়া নাটোর থেকে। আপনি লিখেছেন আপনার লেখা থেকে, দিবস পেরিয়ে শ্রাবণের সন্ধ্যা আসে, বাংলার আবহাওয়া মেঘের আঁচলে ভাসে, প্রাণ ভরে সোদা মাটির গন্ধে, টিনের চালে বৃষ্টি পড়ে মহানন্দে, জোনাকিরা জ্বলে ওঠে কদম ডালে, ঢেউয়ের পরে ঢেউ খেলে নদীর জলে, চায়ের স্টলে ওঠে ধোঁয়ার কুণ্ডলি, দাদুর গল্পে মুগ্ধ হয় শ্রোতা মণ্ডলী, বায়ু শনশন করে বাঁশ বাগানে, পুকুর হয় মুখরিত ব্যাঙের গুঞ্জনে, কাশ ফুল ফোটে নদীর ধারে, শ্রাবণের বৃষ্টি ঝরে এক নাগাড়ে, কাজ শেষে মাঠ হতে ফেরে কৃষক দল, মাথায় বাঁধা গামছা কাঁধে রয় কোদাল, শ্রাবণের সন্ধ্যার এক অপরূপ মুহূর্তে সবার জীবন ভরে ওঠে ভালোবাসার আবর্তে।
0: সম্রাট এমডি ভারুক মোঘল গ্রাম নলমা মোঘল বাড়ি ছনখোলা ঘাটাইল টাঙ্গাইল থেকে লিখছেন, কবিতার নাম দিয়েছেন শ্রাবণ সন্ধ্যাকালী। সন্ধ্যার তারাগুলো মিটিমিটি জ্বলছে, কানে কানে সে যেন কিছু কথা বলছে, খোকাখুকি মিলে সব কানামাছি খেলছে, উঠোনে রক্ত জল বাতাসেতে দুলছে, পাখ পাখালির সব নিড়ে ফিরে যাচ্ছে, খ্যাক শেয়ালগুলো জোরে জোরে ডাকছে, প্রকৃতির বুকে যেন নবরূপ জাগছে, মিলেমিশে চারিধার সবুজ রং মাখছে, নববধূর হাসি মুখ প্রকৃতি নেচে ওঠে, গাছের পাতা জুড়ে জলবিন্দু নীরব রথে, প্রকৃতির বুকে আজ স্নিগ্ধতার হাতছানি, জল জল ছল ছল শ্রাবণ সন্ধ্যাখানি।
1: এবারে পড়ছি মনোয়ারুল ইসলাম আপনার লেখা থেকে। আপনি লিখেছেন কলেজ রোড মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে। শ্রাবণের ওই নীল আকাশে মেঘের ভেলা ভাসে, রিমঝিম বৃষ্টি ছন্দ তোলে সবুজ ঘাসের পাশে, কদম ফুলের হাসি ফোটে ভাসে নদীর কূল, শ্রাবণ সাজে গন্ধ বিলায় মালতি জুঁই ফুল, ধানের খেতে দোল দেয় জলের নাচন খেলা, বকের শাড়ি ফিরে নিরে ফেরে ফুরিয়ে গেলে বেলা, তাল তমালের পাতার ফাঁকে ঝড়ে বৃষ্টি ধারা, ময়ূর নাচে পেখম মেলে আনন্দে আত্মহারা।
0: সিদ্ধ রেসাহ কালী প্রগতি বেতার শ্রোতা সংঘ আয়েশিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখছেন, পড়ছি আপনার লেখা থেকে। সোনারি রোদ ফুরিয়ে এলে আধার নেমে আসে, পরাস্ত হয় পাখির কণ্ঠ গভীর নিঃশ্বাসে, সবুজ পাতা ঘোমটে দিয়ে থামাই অভিযান, কেউ থাকে না বাহির পানে হয় যে পেরেশান, শ্রাবণ সন্ধ্যে এগিয়ে এলে কেউ খোলে না দ্বার, লুকোচুরি খেলায় মাতে নূপুর মণিহার।
1: এবারে পড়ছি আব্দুল ওহাব প্রধান সম্রাট, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব কুকি বাজিত বড়িয়াহাট মোকামতলা বগুড়া থেকে। আপনার লেখা শ্রাবণ সন্ধ্যা। মেঘের দল করছে ভিড় শ্রাবণের বিষণ্ন সন্ধ্যায়, গুরু গুরু ডাকছে আকাশ, প্রকৃতি কাঁদছে অবেলায়, কদম কেয়া দোলন চাঁপা আজি ভিজছে অবিরত, প্রকৃতির মনটা ভীষণ খারাপ অভিমান কত শত, মনের মাঝে ওঠে ভেসে কত স্মৃতির ফ্রেম, শ্রাবণ সন্ধ্যার বৃষ্টি জমেছে প্রকৃতির সাথে প্রেম, শান্ত নিবিড় আর অঝোর বৃষ্টি চারিদিক স্নিগ্ধময়, শ্রাবণ সন্ধ্যার মায়াবী রূপে মন হারিয়ে যায়।
0: এবার শুনবো সিনেমার একটি গান, আর শিল্পী হলেন রুনা লায়লা।

0: এবার আজকের উত্তরণে একটি টানবো আমরা। আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা পারভিন,
1: আর আমি শফিকুল ইসলাম বাহার।
0: প্রকৌশল সহযোগিতায় ছিলেন এস এম আল জুবায়ের,
1: সম্পাদনার সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: প্রযোজনী সহযোগী ছিলেন মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানেরা বেগম,
0: এবং উত্তরণ প্রযোজনী করেছেন মোহাম্মদ হাসনাতুল আজম।
1: আমরা এক হয়ে ভালো কাজ করব,
0: নিজেদের পাশাপাশি দেশটাকে গড়বো।

0: This at the weekly press briefing at the Secretariat on Tuesday. The Prime Minister's advisor said all administrative procedures have been completed for forming a special panel of lawyers for swift and effective legal action against deepfakes, disinformation, and cyberbullying on social media. The International Crimes Tribunal, ICT2, has permitted to interrogate Major retired Mujaffar Hussain for 2 days in Crimes Against Humanity case linked to July uprising. The tribunal led by Justice Nazrul Islam Chaudhary also showed him arrested in the case after he was produced before the court today. It may be mentioned that the Detective Branch DB of the Dhaka Metropolitan Police arrested Major retired Mujaffar Hussain, a fugitive in the assassination case of Shahid President Ziaur Rahman from the capital's DOHS area on 15th July. The National Board of Revenue, NBR, has launched the Electronic Income Tax Return Service for individual taxpayers for the 2026-27 tax year, making online filling mandatory for most individual taxpayers as part of its drive to simplify, expedite, and ensure transparency in tax services. In a press release issued yesterday, the NBR said individual taxpayers can now submit their income tax returns online through its e-tax platform from yesterday. Under the scheme, individual taxpayers who submit their returns between July and September will receive a tax rebate equal to 5% of their net tax payable, subject to a maximum benefit of 25,000 taka. Takeda Pharmaceuticals' dengue vaccination, Qdenga, has been approved by India's drug regulator, making it the country's first approved dengue vaccine. The Japanese drug maker's India unit said this yesterday. The vaccine is expected to be available in India through private healthcare settings in the first half of 2027, following market authorization. It marks a significant step in the fight against dengue, a mosquito-borne viral disease. U.S. military has said new round of attacks on Iran is underway at President Donald Trump's direction. Donald Trump threatened earlier that the U.S. will bomb and destroy critical Iranian infrastructure every time Iran shoots at ships in the Strait of Hormuz. Iran's top negotiator Mohammad Bagheer Ghalibaf said there will be no security in the region if Iran's security is not guaranteed. Iran's health ministry said at least 53 people have been killed in U.S. strikes on the country since June 27. Meanwhile, U.S. President Donald Trump has approved a nuclear cooperation agreement with Saudi Arabia. It could eventually allow the kingdom to enrich uranium for its civilian nuclear energy program. Spain have clinched the title of the FIFA World Cup 2026 after defeating Argentina by a solitary goal. Substitute player Ferran Torres netted the goal in the second half of extra time, which gave the Spanish team their second World Cup in history after 16 years. The golden ball for the best player of this year's FIFA World Cup was won by the Spain skipper Rodri, while the golden boot was won by French Kylian Mbappe, and Messi had to be content with the silver boot. Spanish goalkeeper Unai Simón secured the golden glove. Kabaddi in Bangladesh has clinched the five-match two-nation women's kabaddi test series against Nepal with a game to spare. Bangladesh secured 34-22 victory over the visitors in the fourth match, taking a 3-1 lead in the series at the National Kabaddi Stadium on Tuesday. And that's the end of the weekly news review compiled by Nahid Naz and presented by Cheyenne Prema Baroy.
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রশ্নতা পাহাড় বা ঢালু জায়গায় মাটি ও পাথর নিচে খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানবসৃষ্ট কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষা। রক্ষায় সচেষ্ট হন, ভূমিধ্বস থেকে বেঁচে থাকুন। বৃক্ষবিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধ্বস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। পাহাড়ের ঢালে অবৈধভাবে কিংবা অপরিকল্পিতভাবে ভারী স্থাপনা নির্মাণ, রাস্তা তৈরি বা ইটের ভাটা নির্মাণ থেকে বিরত থাকুন, পরিবেশের সৌন্দর্য রক্ষা করুন এবং ভূমিধ্বস থেকে বাঁচুন। মনে রাখবেন, ভূমিধ্বসে অনেক মানুষের প্রাণহানি ঘটে এবং অনেক সম্পদ নষ্ট হয়। তাই আসুন আমরা সবাই ভূমিধ্বস বিষয়ে সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয়শ্রোতা, দেশের গান শুনবেন মমতাজ রহমান লাবণীর কণ্ঠে। গানের কথা লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা, সুর করেছেন কাজী দিলওয়ার হোসেন।

দেশের গানটি শুনলেন মমতাজ রহমান লাবণীর কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা প্রেস্টতে শুরু হচ্ছে খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।

0: ২০ বছর একটি প্রজন্মেরও বেশি সময় অপেক্ষার দীর্ঘ এই অধ্যায় শেষে আবারও অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। স্মৃতির পাতায় ধুলো জমলেও স্বপ্ন কখনো পূরণ হয় না। লাল সবুজের পতাকা বুকে নিয়ে টাইগাররা আবারও নামবে বিশ্বের অন্যতম কঠিন ক্রিকেট ভূমিতে নিজেদের সামর্থ্য, সাহস আর আত্মবিশ্বাসের নতুন গল্প লিখতে।
1: বাংলাদেশ ক্রিকেট দলের বহুল প্রতীক্ষিত আসন্ন অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ টেস্ট স্কোয়াড। কারা পেলেন সুযোগ, কারা ফিরলেন দলে আর কারাই বা থাকলেন আলোচনার বাইরে, সবকিছু উপেক্ষা করে ২৩ বছর পর বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর আশা জাগিয়েছে নতুন প্রত্যাশা আর নতুন করে ইতিহাস তৈরির।
0: ক্রিকেটে হার জিত তো থাকবেই, প্রতিটি ম্যাচের ফলাফল একরকম হয় না, কিন্তু সত্যিকারের লড়াই তো হয় আত্মবিশ্বাস, সাহস আর নিজের সেরাটা উজাড় করে দেওয়ার মানসিকতায়।
1: ফলাফল যাই হোক, বাংলাদেশ ক্রিকেট দলের দুই ম্যাচ টেস্ট সিরিজের অস্ট্রেলিয়ায় এই সফর হোক আত্মবিশ্বাস অর্জনের, অভিজ্ঞতা সঞ্চয়ের এবং বিশ্ব ক্রিকেটে নিজেদের সামর্থ্যের আরেকটি দৃঢ় বার্তা পৌঁছে দেওয়ার, এমনই প্রত্যাশায় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গনে।
0: বন্ধুরা, ক্রীড়াঙ্গনের শুরুতেই জানিয়ে দিতে চাই আয়োজনের সূচিমালা। হ্যাঁ বন্ধুরা, শুরুতেই শোনাব দেশ বিদেশের খেলাধুলা নিয়ে মনোমুগ্ধকর পর্ব, ক্রীড়া পর্যালোচনা ও খেলোয়াড় প্রোফাইল।
1: আরও থাকবে ফুটবল রেফারি পরিচিতি এবং সবশেষে ক্রীড়া সঙ্গীত। আর বন্ধুরা, ক্রীড়াঙ্গনের এই সকল আয়োজন নিয়ে অনুষ্ঠান গ্রন্থনা করেছেন জামিলুর রহমান এবং উপস্থাপনা রয়েছি আমরা দুজন, আমি তামান্না সিদ্দিকী
0: এবং আমি জামিলুর রহমান। আশা করি প্রিয় বন্ধুরা পুরোটা সময় আমাদের সাথেই থাকছেন।
1: খেলাপ্রিয় বন্ধুরা, বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই ক্রীড়ামোদীদের আলোচনায় এখন বাংলাদেশ ক্রিকেট দলের দুই ম্যাচ টেস্ট সিরিজের অস্ট্রেলিয়া সফর নিয়ে। অপরদিকে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যেও চলছে টেস্ট সিরিজ।
0: অন্যদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলির নতুন শিষ্য হতে যাচ্ছেন ইংল্যান্ড প্রবাসী ফারহান আলী ওয়াহিদ। এই আলোচনায় বাংলাদেশের ফুটবল যেমন মুখরিত, তেমনি আবার কোচের পরিকল্পনার সামনে ফিফা উইন্ডো এবং ঘরের মাঠে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আলোচনাও এখন ফুটবল পাড়ায়।
1: আর বন্ধুরা, দেশে ক্রিকেট, ফুটবল সহ বিশ্বের নানা খেলাধুলা নিয়ে আয়োজনের শুরুতেই নিবেদন করছি আলোচনামূলক পর্ব ক্রীড়া পর্যালোচনা।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের ক্রীড়া পর্যালোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আমি শামসুল ইসলাম। বাংলাদেশ বেতারের আজকের এই স্টুডিওতে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য আমাদের মাঝে রয়েছেন দুজন বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার, আছেন পলাশ খান এবং ডাক্তার আনোয়ারুল আলম চৌধুরী।
3: অসংখ্য ধন্যবাদ।
2: বলা হয়ে থাকে প্রতিভা অন্বেষণ কর্মসূচিকে সাকসেসফুল করবার জন্য ক্যাচ দেম ইয়াং একটি প্রবাদ ইংরেজিতে আছে, সেই থিমটাকে মাথায় রেখে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে দেশব্যাপী একটা মেগা ইভেন্ট নতুন করে স্পোর্টস 2025-26। এই প্রথম আসরে আমরা দেখলাম যে আটটা বেসিক মেজর পপুলার ইভেন্টকে তারা বেছে নিয়েছে এবং নেক্সট ইয়ার থেকে আরো দুটো ইভেন্ট যুক্ত করা হবে। এটা হয়তো ক্রমাগত কনসিস্টেন্সি যদি ধরে রাখা সম্ভব হয় এর কলেবার হয়তো আগামীতে আরো বাড়বে। এবারের এই আসরটার যাত্রা শুরু হয়েছিল সিলেট থেকে 2 মে 2026 আর বর্ণাঢ্য আয়োজনে আর্মি স্টেডিয়াম বনানীতি শেষ হয়ে গেল 27 জুলাই 2026। প্রায় 1,70,000 12-14 বছর বয়সী কিশোর কিশোরীরা উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, যার মধ্যে প্রায় 50,000-এরও বেশি বালিকা ছিল। এবং আপনি যদি দেখেন যে উপজেলা পর্যায়ে, তারপর জেলা, সেখান থেকে অঞ্চল, 10টা অঞ্চলে বিভক্ত ছিল সারা দেশ, সেখান থেকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা, তারপর শিরোপা ছিনে নেয়ার সেই সাফল্য গাঁথা গল্প। আমরা পলাশ খান আপনার কাছে যেতে চাই শুরুতে। এই যে দেশব্যাপী আটটা মেজর ইভেন্টে ফুটবল, ক্রিকেট, কাবাডি, তো আমার মনে হয় যে এই যে প্রতিভাবান ট্যালেন্টেড প্লেয়ারদের আমরা জাতীয় পর্যায়ে যাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখলাম, এদের মধ্যে থেকে আগামী দিনের তামিম ইকবাল কিংবা ফুটবলের হামজা চৌধুরী, এরা লুকিয়ে আছে?
4: অবশ্যই, এটা তো একটা মেগা ইভেন্ট ছিল, অনেকগুলো ইভেন্ট ছিল, বেশ কয়েকটি, বিশেষ করে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার সবকিছুই মোটামুটি কাভার, মার্শাল আর্ট পর্যন্ত ছিল। এখানে চমৎকার খেলা হয়েছে, শেষ পর্যন্ত ফাইনাল খেলাটি
5: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান
4: নিজে স্বচক্ষে এসে দেখেছেন এবং পুরস্কার বিতরণী করেছেন। আমার মনে হয় যে নতুন করে এই ছোট বাচ্চারা দারুণভাবে উৎসাহিত হয়েছে তার সশরীরে উপস্থিতি। যে ফুটবল খেলাতে আমি দেখলাম সিলেট অঞ্চল বালক বিভাগে ময়মনসিংকে পরাজিত করলো 2-0, অসাধারণ তাদের খেলা ছিল। হ্যাঁ, দুর্দান্ত পাচিং এবং স্ট্যামিনা দেখলাম যে খুবই ভালো তাদের। তো এদেরকে গ্রুমিং করলেই তো আপনি বলছেন যে হামজা বেরিয়ে আসবে, তবে আসবে না কেন, অবশ্যই আসবে।
2: আমি মনে হয় শুরু হয় অনেক আড়ম্বরপূর্ণ পরিবেশে, কিন্তু এর ধারাবাহিকতা রক্ষা করাটা কিন্তু বিগ চ্যালেঞ্জ আমাদের প্রত্যেকটা সেক্টরে, তাই না? এই যে শুরুটা হয়ে গেল, আপনি দেখেন যে রাজশাহীর ক্রিকেট অবশ্যই টি-টেন ছিল, রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে, রাজশাহীর যে ছেলেটি টুর্নামেন্ট সেরা হলো কিংবা ম্যাচ সেরা হলো সুনীল নারিনের মতো বোলিং অ্যাকশন দিয়ে, এইগুলো আমাদেরকে খুবই আশাবাদী করে তোলে। এবং সাতক্ষীরা কালীগঞ্জের অজপাড়া গাঁ থেকে একজন অ্যাথলিট বাংলার উসাইন বোল্ট হয়ে জাকির, যিনি আবির্ভাব ঘটালেন অ্যাথলেটিক্সে দ্রুততম মানব 11.15 সেকেন্ড সময় নিয়ে, ম্যাসিভ ম্যাসিভ।
3: হ্যাঁ নিশ্চয়ই, এটা একটা দারুণ শুরু আপনি বলছিলেন, এবং আপনি বলছিলেন যে নেক্সট যে অধ্যায়টা শুরু হচ্ছে এখানে, আমরা দেখছিলাম যে এখানে প্রায় 4599টা ইউনিয়নকে এরপরে কিন্তু ইনক্লুড করা হবে, এবং 8টা এবার ইভেন্ট ছিল সেটা 10টা করা হবে, সেই প্ল্যানটা নেওয়া হয়েছে এবং নিবন্ধন কিন্তু শুরু হবে। তো এটা খুবই ভালো একটা উদ্যোগ। আরেকটা কথা আমি বলতে চাই যে একটা প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে যে 64টা জেলায় 64টা স্পোর্টস ভিলেজ তৈরি হবে, এবং এবছর তার মধ্যে 10টা হবে। আরেকটা হচ্ছে 300 ক্রীড়াবৃত্ত ভাতা পাচ্ছে, সেটাকে বাড়ানো হবে। আরেকটা জিনিস আমি বলি যে 310 প্রতিভাবান যে খেলোয়াড় আছে, এই যে এইগুলোর মাধ্যমে বের হয়ে আসছে, তাদেরকে বিকেএসপিতে প্রশিক্ষণ দেওয়া হবে। কিন্তু আপনার ওই কথাটাই আমি আসতে চাই যে এই যে এই ইভেন্টগুলোতে যারা ভালো করছে, আসলে যারা সেরা হচ্ছে, তাদেরকে কতটা গ্রুম করবেন আপনি? এটা নির্ভর করে কিন্তু আমাদের ভবিষ্যৎ স্পোর্টস ইভেন্টগুলোতে বাংলাদেশ কেমন করবে সেটার উপরে। তো সেই জায়গায় নিশ্চিতভাবে এইটার পরিচর্যা কিন্তু লাগবে। আসলে
2: আমি ওইটাই বলছিলাম যে যে কোনো আয়োজনের ধারাবাহিকতা যদি আমরা রক্ষা করতে পারি, এই প্রতিভাবানদের যদি নিবিড় অনুশীলনের আওতায় নিয়ে আসা যায়, এবং সুন্দর ট্যাগলাইন দেওয়া হয়েছে, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ট্যাগলাইনটা স্পোর্টসকে প্রমোট করবার জন্য খুবই ভালো, যুগান্তকারী একটা সিদ্ধান্ত।
3: একটু আপনার সাথে একটা যুক্ত করি, মানে আরেকটা এই প্রচেষ্টাটাকে সামনে নেওয়ার জন্য 201টা উপজেলা কিন্তু ক্রীড়া অফিসার নিয়োগ দেওয়ার একটা ঘোষণা দিয়েছে সরকার।
2: প্রাথমিক বিদ্যালয় পর্যায়েও স্পোর্টসকে কম্পালসারি করা হচ্ছে, সেখানেও ক্রীড়া শিক্ষক নিয়োগ করবার একটা চিন্তা ভাবনা বর্তমান সরকার করছে। সো স্পোর্টস যারা বিপিএড ডিগ্রিটা গ্রহণ করে তাদের জন্য একটা কর্মক্ষেত্রও বেড়ে যাচ্ছে।
4: সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের এখান থেকে সেরা 310 জন দিয়ে নেওয়া হবে বিকেএসপিতে 2 মাসের প্রশিক্ষণ, তার থেকে আবার নির্বাচিত করে তাদেরকে বিকেএসপিতে ভর্তি করে দেওয়া হবে ফুল টাইম অ্যাডমিশন বিনা খরচে। এটা সরকারের
2: ডেফিনেটলি আমরা এটা ভূয়সী প্রশংসা জানাচ্ছি, এবং এই প্রোগ্রামের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকুক, আগামী দিনে আরো সম্প্রসারিত হোক এই নতুন করে স্পোর্টস এর প্রোগ্রাম। এবং শব্দটাই যেমন নতুন কুড়ি, এই কুড়িটায় একদিন ফুল হয়ে প্রস্ফুটিত হবে, লাল সবুজের বাংলাদেশকে গৌরবান্বিত করবেন বিশ্ব ক্রীড়া পরিমণ্ডলে। আমরা একটু বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে নিমগ্ন হতে চাই। দুটো টেস্ট খেলার জন্য দীর্ঘ 23 বছর পর সেই 2003 পর আবারও বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে, আর সফরটা এমন সময় হলো বাংলাদেশ দলের প্রায় 5 জন কি প্লেয়ারকে আমরা ইঞ্জুরির কারণে মিস করবো, অ্যান্ড ডেফিনেটলি লিটন নাহিদরান ইজ।
3: আসলে এই আসরটার মানে এই সিরিজটার কথা যখন আসে প্রথমেই ওই একটা জিনিসই মাথায় আসছে, নাহিদ রানা লিটন দাস, আমার এটাই মনে হচ্ছে আসলে। কারণ নাহিদ রানাকে ডেফিনেটলি আমরা অস্ট্রেলিয়ার এই বাউন্সি পিচ, আমরা জানি যে পেস বান্ধব পিচ, সেখানে বোধহয় খুবই মিস করব আসলে। আর লিটন কুমার দাস অবশ্যই, এবং লিটন কুমার দাস মিডল অর্ডারে, তিনি কিন্তু সাম্প্রতিক কালে একেবারে নির্ভরতার নাম কিন্তু আসলে টেস্ট ক্রিকেটে।
2: আচ্ছা আমি আপনাকে থামিয়ে দিয়ে যদি পলাশ কে ঠিক এর ভাইস ভার্সা কোশ্চেনটা করি, যে যারা ইঞ্জুরিতে পড়ে গেছে তাদের তো আসলে মানে ওইভাবে রাতারাতি বিকল্প তৈরি করতে পারবো না, আর তাদের আফসোস বাড়িয়ে লাভ বাই কি? এখন যে স্কোয়াডটা গঠন করা হয়েছে অ্যাভেলেবল প্লেয়ার্সদের মাধ্যমে, সেটা কেমন হলো, তারা কতটা ফাইট ব্যাক করতে পারবে এই মাইটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই ঘরের মাটিতে?
4: সমস্যা আসলে ওইখানেই, ইনজুরিটা এটাকে আপনি বাদ দিতে পারবেন, এটা নিয়েই আলোচনা করতে হবে। আসলে এখানে দেখছেন যে অস্ট্রেলিয়া পেস বোলিং একটা যে দল ঘোষণা করছে 13 সদস্যের একটা পেস ইউনিট, বিশেষ করে অনেকদিন ইনজুরিতে থাকার পর তাদের যে অধিনায়ক প্যাট কামিন্স থেকে শুরু করে হ্যাজে লুড, নাথান লায়ন, এরা অন্তর্ভুক্ত হয়েছে,
2: সবাই আছে।
4: এর সঙ্গে আবার মিশেল স্টার্ক তিনি রয়েছেন, মানে সর্বোচ্চ একটা দল তারা ঘোষণা করেছে। সেখানে আমাদের নাহিদ রানা শরীফুলরা যদি না থাকে, আমাদের
2: মিস অমিতের মতো ছেলে সেরা তরুণ যাদেরকে সুযোগ দিলাম, জিম্বাবুয়েতে গিয়ে ভালো করতে পারেনি, ওইরকম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গিয়ে চ্যালেঞ্জটা আরো শক্ত কঠিন।
3: তো আমার মনে হয় যে সুযোগগুলো কিন্তু আমরা সবসময় বলি, সুযোগ কিন্তু সবসময় আসে না, কাজে লাগাতে হবে। কিন্তু আমরা ইয়াসির রাব্বিকে দেখলাম এই টি টোয়েন্টি সিরিজে, তিনি কিন্তু সুযোগ পেয়ে কাজে লাগিয়ে, তো সেটাই আমি বলছি অস্ট্রেলিয়ায় যেয়ে কিন্তু শামসুল ভাই কেউই ভালো করে না আসলে, যত বড় টিম হোক এটা আপনাকে মানতে হবে। তো সেই জায়গায়
2: বাংলাদেশের পাশে একমাত্র ইন্ডিয়া খানিকটা ফাইট ব্যাক করেছে,
3: আর কি কেউ করতে পেরেছে না। সো ওই জায়গায় কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশি ব্যাটার বা বোলারদের জন্য একটা সুযোগ, হ্যাঁ, এবং এটাকে তাদের কাজে লাগানো উচিত।
2: কি বলবেন পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট নিয়ে, মানে 211 রানের টার্গেট পাকিস্তানের সামনে দেওয়া হয়েছিল, আমার মনে হয় যে জাস্টিন গ্রিভস তার ওই ম্যাজিক্যাল স্পেল, 5 কনজিকিউটিভ মেডেনস, উইকেট মেডেন অ্যাকচুয়ালি, পুরো ম্যাচের চিত্রনাট্যটাই মানে খোলঞ্চলে পাল্টে দিয়েছে।
3: একটা কথা বলি, টেস্ট ক্রিকেট জিততে মানে আপনার বোলার লাগবে কিন্তু আসলে, মানে 20টা উইকেট তুলে নিতে হবে, বোলারাই কিন্তু টেস্ট ক্রিকেট জেতায় শামসুল ভাই। এবং পাকিস্তান কিন্তু একটা সময় 311 প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের রানটা চেস করতে যে কিন্তু ভালো খেলছিল, তারপরে কিন্তু তিনি কিন্তু
2: 4-4-3 পলাশ, আপনি নিশ্চয় বলবেন যে সেকেন্ড টেস্ট রয়েছে এরপরেই, আমরা জানি পোর্ট অফ স্পেন এর 2 আগস্ট শুরু হয়ে যাবে সেটা। বাবর আজম তার ক্যাপ্টেন্সি প্রত্যাবর্তনের এই ম্যাচটা হাত দিয়ে শুরু হলো, তার জার্নিটা ভালো হলো না, এবং মাইন্ড ইট এগুলো সবই কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। পাকিস্তান বাংলাদেশের কাছে হোমের 2-0 হেরেছিল, এখন গিয়ে আবার ওখানে হেরে গেল, টেস্ট চ্যাম্পিয়নশিপে ডেফিনেটলি তারা পিছিয়ে পড়লো, এবং বাবরের প্রত্যাবর্তনটা ভালো হলো না।
4: প্রথম টেস্টটাই কিন্তু জয়ের খুব সুযোগ ছিল
2: পাকিস্তানের,
4: পাকিস্তানের যথেষ্ট সুযোগ ছিল এবং ভাবছিলাম যে তারাই জিতবে, কিন্তু শেষ পর্যন্ত হলো না। দেখুন প্রথম ইনিংসে তো ভালোই করেছে, সাই হোপ ভালো একটা ইনিংস খেলল, 92 রান করলো, এবং শান মাসুদ তিনিও কিন্তু পরবর্তী ইসে সেঞ্চুরি পেল, 109 রান করেছিল, এবং টার্গেটটাও খুব বেশি ছিল না, সময়ও ছিল, কিন্তু ওই যে বোলিং স্পেল একটা স্পেলেই শেষ করে দিল পাকিস্তান।
2: এবং সেকেন্ড ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের কম্বাইন্ড বোলিং পারফরমেন্স হয়েছে, গ্রিভস এবারে 2 উইকেট পেয়েছেন মাত্র 12 রানের খরচে, কিন্তু জাইডেন সিলস বা অন্যান্যরা সবাই স্টেপ আপ করেছে, দে আর তারা তো ভাই জোয়েল গার্নারদের সেই বংশ পরম্পরা এই জেনারেশন,
3: তাই তো অস্ট্রেলিয়া একটা টেস্ট জিতে এসেছিল, মনে থাকবে
2: না, থাকবে না কেন
3: এই দল নিয়ে,
2: একটা সেই একটা ব্যাপার স্যাপার আছে। সোয়ার্সকে তারা কদিন আগে মিস করলো, হারিয়ে গেল, পৃথিবী ছেড়ে চলে গেল, আর বলা হচ্ছে যে 90তম জন্মদিন ছিল সোয়ার্সের, সেই দিনেই 90 রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ এগেনস্ট পাকিস্তান এট হোম, তো সেইটা আর তাকে উৎসর্গ করে দিচ্ছেন ক্যাপ্টেন ওয়েস্ট ইন্ডিজের। আমরা অন্যান্য সিরিজ গুলো দিয়ে একটু র‍্যাপ আপ করতে চাই, পাকিস্তান এবং শ্রীলঙ্কা উইমেন্স টিমের 3 ম্যাচের ওয়ানডে সিরিজটা হোস্ট শ্রীলঙ্কা 2-1 জিতে গেছে, 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বাকি, 31 জুলাই, 2 আগস্ট এবং 4 আগস্ট ডাম্বুলায় সেই দুটো 3টা ম্যাচ অনুষ্ঠিত হবে। কাভা মেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ, এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট, ভলিবলে চ্যাম্পিয়নশিপ শিরোপার জন্য ফাইট করবে হোস্ট পাকিস্তানের সাথে খেলাটা, শ্রোতারা নিশ্চয়ই ইতিমধ্যে ফলাফল জানবেন। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ চতুর্থবারের মতো বাংলাদেশ হোস্ট করতে যাচ্ছে আনোয়ারুল, এবং সেটা 4 নভেম্বর থেকে মাঠে গড়াবে, দীর্ঘ 23 বছর পর আবারও মেন্স সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতার একটা হাতছানি থমাস ডুলি বাংলাদেশের সামনে।
3: আমার তো মনে হয় এটাই একটা বড় সুযোগ, এবং আমাদের দলটা কিন্তু অনেকটা পুনর্গঠিত হয়েছে, একবার মাত্র আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি 2003-এ, আমার মনে হয় যে এবার একটা সুযোগ, সেবার স্বাগতিক ছিলাম আমরা, এবার স্বাগতিক, এবং আমরা প্রত্যাশা করবো যে বাংলাদেশ নিশ্চয়ই দ্বিতীয় ট্রফিটা এবার উঁচিয়ে ধরবে।
2: ফুটবলকে ঘিরে বিশ্বকাপের পরপর এইরকম একটা ঘোষণা, আমাদের দেশের ফুটবল, আমাদের দর্শক শ্রোতা লাভার্সদের নিশ্চয়ই
4: অবশ্যই, এবং টাইমিংটা খুবই ভালো হয়েছে, এবং সেটা তো অনেকটা শীত শীত চলে আসবে, নভেম্বরের দিকে শীত পড়বে কম বেশি, তো তখন খেলাটাও জমে উঠবে।
2: তো বন্ধুরা, কমনওয়েলথের 23তম আসর বসেছে গ্লাসগো স্কটল্যান্ডে, বাংলাদেশ সেখানে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, 74টি দেশ, 2,729 জন অ্যাথলিট এই 10 দিন ব্যাপী আয়োজনে অংশগ্রহণ করছে, 2 আগস্ট পর্দা নামবে কমনওয়েলথের। আর অস্ট্রেলিয়া 35টা গোল্ড নিয়ে শীর্ষে রয়েছে, এরপরে কানাডা, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ইন্ডিয়া মাত্র 2টো গোল্ড পেয়েছে। আজ ক্রীড়া পর্যালোচনা এ পর্যন্ত, আগামী পর্বে আবারও কথা হবে, থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গে।
0: বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ এবং FM 106 মেগাহার্টজে। এছাড়া বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে বিশ্বের যে কোনো প্রান্তে।
1: সুপ্রিয় শ্রোতা, 2026 ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্পেন দলের হয়ে যিনি মাঝ মাঠে অসামান্য অবদান রেখে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়ে গোল্ডেন বল জিতেছেন, তিনি হলেন স্পেনের অধিনায়ক রদ্রি। অনুষ্ঠানের এ পর্যায়ে রদ্রি সম্পর্কে বিস্তারিত শুনব একটি প্রতিবেদনে। লিখেছেন সাগর মাহমুদ আর তা পড়ে শোনাচ্ছেন বনশ্রী অধিকারী। স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রদ্রি সদ্য সমাপ্ত 2026 ফিফা বিশ্বকাপে কোন গোল বা অ্যাসিস্ট না করেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতে এক অনন্য ইতিহাস গড়েছেন। তার জাদুকরী ও নিখুঁত মিডফিল্ড নিয়ন্ত্রণের উপর ভর করে ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিশ্বকাপে ইতিহাসে 2002 সালে জার্মানির গোলরক্ষক অলিভার কান কোন গোল বা অ্যাসিস্ট ছাড়া গোল্ডেন বল পেয়েছিলেন। তবে রদ্রি হলেন ফুটবল ইতিহাসের প্রথম আউটফিল্ড খেলোয়াড় যিনি পুরো টুর্নামেন্টে কোন গোল বা অ্যাসিস্ট না করেও শুধুমাত্র পাসিং দক্ষতা, ট্যাকেল এবং ইন্টারসেপশনের নিখুঁত পরিসংখ্যানের কারণে বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। বিশ্বকাপের অতিমানবীয় পারফরমেন্সের পর রদ্রিকে দলে ভেড়াতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ মরিয়া হয়ে উঠেছে। মাদ্রিদ ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে রদ্রি ব্যক্তিগতভাবে তার নিজ শহর মাদ্রিদে ফিরতে অত্যন্ত আগ্রহী। বর্তমানে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মধ্যে দলবদলের মূল ফি নিয়ে দর কষাকষি চলছে। এদিকে বিশ্বকাপ জয়ের আনন্দে রেশ কাটার আগেই রদ্রিকে বড় একটি ধাক্কা খেতে হয়েছে। ম্যানচেস্টার সিটির নতুন প্রধান কোচ এনজো মারেস্কা নিশ্চিত করেছেন যে পিঠের তীব্র সমস্যার কারণে রদ্রিকে জরুরিভাবে অস্ত্রোপচার করাতে হচ্ছে। এ কারণে আসন্ন ক্লাবের মৌসুমের শুরুতেই তাকে কিছুদিন মাঠের বাইরে বিশ্রামে কাটাতে হবে। রদ্রি 1996 সালের 22 জুন স্পেনের রাজধানী মাদ্রিদে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম রদ্রিগো হার্নান্দেজ কাসকাম্পে। তার বাবা ছিলেন একজন সফল প্রকৌশলী এবং মা ছিলেন একজন নামী বিপণন ব্যবস্থাপক। মাত্র 11 বছর বয়সে 2007 সালে তিনি স্পেনের অন্যতম বিখ্যাত ক্লাব আথলেটিকো মাদ্রিদের যুব একাডেমিতে যোগদান করেন। সেখানে দীর্ঘ 6 বছর কঠোর অনুশীলন করলেও 2013 সালে আথলেটিকো মাদ্রিদ তাকে একটি অদ্ভুত কারণে একাডেমি থেকে বাদ করে দেয়। ক্লাবের কোচদের ধারণা ছিল রদ্রি শারীরিক গঠনের দিক থেকে অত্যন্ত রোগা এবং তার গায়ে পর্যাপ্ত শক্তি নেই যা দিয়ে রক্ষণাত্মক মিডফিল্ডে লড়াই করা সম্ভব। আথলেটিকো মাদ্রিদ থেকে বাদ পড়ার পর কিশোর রদ্রি দমে যাননি। 2013 সালে তিনি স্পেনের আরেক ক্লাব ভিয়ারিয়ালে যুব দলে যোগ দেন। সেখানে গিয়েই তার শারীরিক গঠনে এক বিশাল পরিবর্তন আসে। মাত্র 2-3 বছরের মধ্যেই তার উচ্চতা বেড়ে দাঁড়ায় 6'3". উচ্চতার সাথে সাথে তার খেলার ধার, নিখুঁত পাসিং এবং দূরদর্শিতা দেখে ভিয়ারিয়ালের কোচেরা মুগ্ধ হন এবং 2015 সালে মাত্র 19 বছর বয়সে ভিয়ারিয়ালের মূল দলে তার পেশাদার অভিষেক ঘটে। রদ্রি যখন ভিয়ারিয়ালের মূল দলে খেলছেন এবং প্রতি সপ্তাহে হাজার হাজার ইউরো বেতন পাচ্ছেন, তখনও তার মা বাবার কড়া নির্দেশ ছিল পড়াশোনা কোনোভাবেই ছাড়া যাবে না। তিনি স্পেনের কাস্তেলন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি নেওয়ার জন্য ভর্তি হন এবং এখান থেকেই পড়াশোনা সম্পূর্ণ করেন। ভিয়ারিয়ালে 3 বছর দুর্দান্ত খেলার পর যে আথলেটিকো মাদ্রিদ তাকে শারীরিক শক্তি কম বলে তাড়িয়ে দিয়েছিল, তারাই 2018 সালে 25 মিলিয়ন ইউরো খরচ করে রদ্রিকে আবার নিজেদের ঘরে ফিরিয়ে আনে। আথলেটিকোর তৎকালীন কোচ ডিয়েগো সিনিয়রের অধীনে রদ্রি ডিফেন্স করার আসল কৌশল ও ট্যাকটিক্যাল ফাউল করার দক্ষতা নিখুঁতভাবে রপ্ত করেন। মাত্র 1 বছর আথলেটিকোর মূল দলে খেলার পরেই ম্যানচেস্টার সিটির কিংবদন্তি কোচ পেপ গার্দিওলা চিনে নেন যে এই ছেলেই হতে যাচ্ছেন বিশ্ব ফুটবলের আগামী দিনের সেরা মাঝ মাঠের জেনারেল। ফলস্বরূপ 2019 সালে ম্যানচেস্টার সিটি তাদের ক্লাবের তৎকালীন রেকর্ড মূল্যে রদ্রিকে ইংল্যান্ডে নিয়ে আসে। 2024 সালের ব্যালন ডিওর বিজয়ী মিডফিল্ডার রদ্রিকে বলা হয় বিশ্বের সবচেয়ে চতুর ফুটবলার। প্রতিপক্ষ দল যখন কাউন্টার অ্যাটাকে ওঠে, তখন রেফারিদের চোখ ফাঁকি দিয়ে বা দলের বড় বিপদ এড়াতে তিনি অত্যন্ত নিখুঁত ট্যাকটিক্যাল ফাউল করে খেলা থামিয়ে দেন। ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা এবং স্পেনের জাতীয় দলের কোচদের মতে, রদ্রির মতো ফুটবল মগজ বা ট্যাকটিক্যাল বুদ্ধিসম্পন্ন মিডফিল্ডার শতাব্দীতে একজনই আসে।
0: সুপ্রিয় শ্রোতা, ফুটবল মাঠের বিচারক হলেন রেফারি, তবে রেফারির এই কাজটি অনেকটাই থ্যাঙ্কসলেস জবের মতো। কঠিন মুহূর্তে সেকেন্ডের ব্যবধানেই তাকে নিতে হয় কঠিন সিদ্ধান্ত। সঠিক হলে কোনো কথা নেই, আর যদি ভুল হয় তাহলেই যত সমালোচনা। তবে সবকিছু উপেক্ষা করে ফুটবল মাঠে যিনি দিনের পর দিন চমক দেখিয়ে চলেছেন তার বাঁশির জাদুতে, তিনি হলেন ফ্রান্সের ফুটবল রেফারি ক্লেমেন্ট টারফিন। রেফারি ক্লেমেন্ট টারফিন সম্পর্কে এখন বিস্তারিত শোনাচ্ছেন ধারাভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান।
6: রেফারি ক্লেমেন্ট টারফিন আধুনিক ফুটবলের দায়িত্ব পালন দক্ষতার এক অনন্য নাম। ১৬ মে ১৯৮২ সালে ফ্রান্সের ওলিন্স শহরে জন্মগ্রহণ করেন ক্লেমেন্ট টারফিন। বয়স ৪৩ বছর। খুব অল্প বয়স থেকেই ফুটবলের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। খেলোয়াড় না হয়েও তিনি বেছে নেন ম্যাচ পরিচালনার দায়িত্ব, অর্থাৎ রেফারি হওয়ার পর। ২০০৬ সালে জাতীয় পর্যায়ে রেফারি হিসেবে যাত্রা শুরু করেন ক্লেমেন্ট টারফিন। ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে তিনি দ্রুতই উন্নীত হন ফরাসি ফুটবলের গুরুত্বপূর্ণ অবস্থানে। প্রথমে লিগ টু, এরপর ২০০৮ সাল থেকে দায়িত্ব পালন করতে থাকেন ফ্রান্সের শীর্ষ আসর লিগ ওয়ানে। ২০১০ সালে তিনি যুক্ত হন ফিফার আন্তর্জাতিক রেফারি তালিকায়, যা তার ক্যারিয়ারের জন্য ছিল এক বড় মোড় ঘুরে দেওয়ার মুহূর্ত। সে সময় থেকেই টারফিনের পথ উন্মুক্ত হয় আন্তর্জাতিক সাফল্যের দিকে। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আন্তর্জাতিক অঙ্গনে তিনি দায়িত্ব পালন করেছেন ২০১৮ সালের বিশ্বকাপের বাছাই পর্ব, ওয়েফা ইউরোপা লীগ, ওয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, ওয়েফা ইউরো ২০১৬, রিও অলিম্পিক ২০১৬ ফুটবল টুর্নামেন্ট, ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০১৭, ফিফা বিশ্বকাপ ২০১৮ ও ২০২২, ওয়েফা ইউরো ২০২৪ এবং ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য ঘোষিত রেফারি প্যানেলে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অসাধারণ দক্ষতা, শান্ত স্বভাব ও খেলার নিয়ন্ত্রণ বজায় রাখার পারদর্শিতার স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে ফরাসি ফুটবল ফেডারেশন তাকে বছরের সেরা রেফারি হিসেবে নির্বাচিত করে। ইউরোপীয় প্রতিযোগিতাগুলোতে টারফিনের রেফারিং সবসময় বিশেষ প্রশংসা কুড়িয়েছে। তার উল্লেখযোগ্য ম্যাচ ওয়েফা ইউরোপা লীগ ফাইনাল ২০২১ ভিয়ারিয়াল বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে, ওয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল ২০২২ লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ। এছাড়াও তিনি একাধিক চ্যাম্পিয়নশিপ লীগ, নকআউট, ইউরো বাছাই এবং বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করেছেন শৃঙ্খলা, স্পষ্ট সিদ্ধান্ত এবং দৃঢ়তার সাথে। তার নিয়ন্ত্রণে মাঠে কখনো বিশৃঙ্খলা দেখা যায় না। খেলোয়াড়রা তাকে সম্মান করেন তার ধারালো পর্যবেক্ষণ শক্তি ও সময় উপযোগী সিদ্ধান্তের জন্য। ২০২৫ সালে টারফিন তার ক্যারিয়ারের অন্যতম বড় সম্মান অর্জন করেন। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন IFFHS তাকে মেন্স ওয়ার্ল্ড বেস্ট রেফারি ২০২৫ হিসেবে ঘোষণা করে। টারপিনকে সবাই চেনে অত্যন্ত শান্ত, স্থির ও নিখুঁতভাবে পেশাদার একজন রেফারি হিসেবে। তার স্পষ্ট অঙ্গভঙ্গি, পরিশীলিত দেহভাষা এবং খেলোয়াড়দের সঙ্গে দ্রুত ও কার্যকর যোগাযোগের দক্ষতা তাকে স্বাভাবিকভাবেই অন্যদের থেকে আলাদা পরিচিতি দেয়। VAR এর আধুনিক যুগেও তিনি অসামান্য দক্ষতায় ম্যাচ পরিচালনা করেন। এটাই তাকে আন্তর্জাতিক অঙ্গনে আরো উজ্জ্বল, আরো নির্ভরযোগ্য এক রেফারিতে পরিণত করেছে। ফুটবল শুধু গোল আর জয় পরাজয়ের খেলাই নয়, খেলার শৃঙ্খলা, ছন্দ, ন্যায্যতা ধরে রাখেন যে মানুষটি তিনিই রেফারি। আর সেই দায়িত্বটি ক্লেমেন্ট টারফিন পালন করেন দারুণ নৈপুণ্য ও মর্যাদার সঙ্গে। ক্লেমেন্ট টারফিন আজকের ফুটবল দুনিয়ায় সেই শৃঙ্খলার প্রতীক। তার অভিজ্ঞতা, তার কণ্ঠস্বর, তার সিদ্ধান্ত সবই প্রমাণ করে কেন তিনি বিশ্বের সেরা রেফারিদের একজন।
1: শ্রোতা, মাঠের লড়াই, গ্যালারির উচ্ছ্বাস আর বিজয়ের আনন্দ সবকিছুরই যেন এক সুরেলা প্রকাশ ক্রীড়া সঙ্গীতে। চলুন এবার সেই সুরের ভুবনে যাই, খেলা সেই আবেগকে আরো একবার অনুভব করি, শুনব একটি ক্রীড়া সঙ্গীত।

0: প্রিয় শ্রোতা, সব আয়োজন শেষ, তাই আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের প্রিয় ক্রীড়াঙ্গন। খেলাধুলার নানা আয়োজন নিয়ে আবারও হাজির হব পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: এমনই আহ্বানে শেষ কথা জানিয়ে যাই, ক্রীড়াঙ্গন গ্রন্থনায় ছিলেন জামিলুর রহমান, উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী
0: এবং আমি জামিলুর রহমান,
1: সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম,
0: তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম।
1: আর বন্ধুরা, আপনাদের জন্য ক্রীড়াঙ্গন প্রযোজনা করেছেন মোহাম্মদ ফুয়াদ হাসান সরকার। সবার জন্য শুভকামনা,
2: শুভরাত্রি।

খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন আজকের মতো এখানেই শেষ হল। যে পথ আবার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোন পথই আমার বিপথ নয়। হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, সে কখনো অপর ধর্মে গালি দিতে পারেন না। ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিত পথ হল সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প হওয়া। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইয়াকুব আলী খান, গানের কথা লিখেছেন সাবির আহমেদ চৌধুরী, সুর করেছেন আলাউদ্দিন মিয়া।

শিল্পী খাদেমুল ইসলাম টুকু তার সঙ্গীরা। গানের কথা লিখছেন ডক্টর গোলাম রসুল, সুর করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান খান।

শুনলেন ভক্তিমূলক গান। বাংলাদেশ বেতার ঢাকা। প্রশ্রোতা শুনবেন দেশের গান। প্রথম গানের শিল্পী ডলি মণ্ডল ও আবুল বাশার সিকদার। গানের কথা লিখেছেন প্রাণ গোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

সুপ্রিয় শ্রোতা শুনছেন দেশের গান, এবারে শুনবেন মোহাম্মদ মতিউর রহমান ও চমচমে দেওয়ানের কণ্ঠ। গীতিকার গোলাম সরোয়ার সরক, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: বিশ্বের শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। আজ মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেলে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মাহদি আমিন আরও বলেন, বাস্তবসম্মত একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং আগামী মাসের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাওয়া শুরু হবে। শ্রমবাজার দ্রুত মুক্ত করার পদক্ষেপে মালয়েশিয়া সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাহদি আমিন। তিন দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ঢাকাস্থ মার্কিন দূতাবাস সার্জিও গরের ঢাকায় পৌঁছানোর তথ্য জানিয়েছে এটি তার প্রথম ঢাকা সফর। মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসেন বলেন, সার্জিও গরের এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। সবশেষ আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ পিতা ঢাকা জানিয়ে দিচ্ছে আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন গাড়ি মোহাম্মদ গোলাম মোস্তফা। পথ পাথি অনুষ্ঠানে রাস্তায় চলাচলের আদব সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আনসারী। কৃষি বিষয়ে কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান শুনবেন সকাল 8টা 15 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শুনতে পাবেন সকাল 9টা 5 মিনিটে। ছায়াছবির গানে গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল 10টা 5 মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণীর স্বপ্নে বাংলাদেশ বেলা 11টা 20 মিনিটে। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা 2টা 20 মিনিটে। এ সপ্তাহের নাটক নাগকন্যা গোলবানু শুনবেন বেলা 3টা 5 মিনিটে। রচনা আশুরা আহমেদ, প্রযোজনা জালালউদ্দিন রুমি। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন শুনতে পাবেন বিকেল 4টা 35 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5টা 50 মিনিটে এবং কৃষাণ বোধ সন্ধে 6টা 5 মিনিটে। সন্ধে 7টা 5 মিনিটে শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। শনি গ্রহদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7টা 30 মিনিটে। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনতে পাবেন রাত 10টায়। এছাড়া এটি 90 মেগাহার্জে রাত 12টা 15 মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক বিকল্প পথে, রচনা মোহাম্মদ ইয়াসিন, প্রযোজনা রফিকুল হাসান। সবশেষে এফএম এর অনুষ্ঠান, এফএম 92 মেগাহার্জে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 6টা থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
2: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 22.6 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস।

0: সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 97%, সন্ধ্যে 6টায় 76%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 27 মিনিটে, অস্ত যাবে সন্ধ্যে 6টা বেজে 43 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হবে বাংলাদেশ
2: বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দর্শমা।

والذي خلق لكم ما في الأرض جميعا.

0: صدق الله العظيم.
1: نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، بسم الله الرحمن الرحيم. تلاوت کیتو سورة بقرار 28 থেকে 29 আয়াত সমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, অতঃপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অতঃপর তারই প্রতি প্রত্যাবর্তন করবে। তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সে সমস্ত, তারপর তিনি মনোসংযোগ করেছেন আকাশের প্রতি, বস্তুত তিনি তৈরি করেছেন সাত আসমান, আর আল্লাহ সকল বিষয়ে অবহিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তারজমা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

প্রিয় শ্রোতা, আমার অনেক প্রীতি আর শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 মেগাহের্টজে। অনুষ্ঠান উপস্থাপনা আমি মোহাম্মদ রিয়াদ হোসাইন এবং মোহাম্মদ আবদুল্লাহ। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ ইত্তেহাজ আহমেদ, সৈয়দ সোহেল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম মোহাম্মদ, এস এম আল জুবাইর এবং অধিবেশন তত্ত্বাবধানে পুলক রঞ্জন। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি বিষয়টি আয়োজনে আপনাদের জন্য যা যা থাকছে। দেশ বিদেশের রকমের গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারা। রাত 2:50 নজরুল সঙ্গীত, রাত 2:55 বন্দর নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া, দিনের অনুষ্ঠান পরিচিতি, শুনলেন নিশ্চিত আয়োজনে আপনাদের জন্য যা যা থাকছে।

সালামু আলাইকুম। রাত ১২টা, বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছি শরীফ উদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং সমাজের মূলধারায় সম্পৃক্তকরণে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে তাদের চাকুরিতে নিয়োগ দেওয়া হল। নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। স্নাতকোত্তর ডিগ্রিধারী নীলা খাতুনকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে, আয়শা আক্তারকে গাইবান্ধার ব্যায়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে এবং দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই পরবর্তী দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন। তিনি আজ রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নতুন করে বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী আচরণগত সংস্কৃতি পরিবর্তনেরও চেষ্টা করছেন। জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে ভোগবাদী আচরণ পরিবর্তনের কথাও বলেন মন্ত্রী। এদিকে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে কেউ যেন কোন ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, সমাজে যখনই অন্যায় ও শোষণ বেড়েছে তখনই জনগণ স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হয়েছে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে আজ রাজধানী ঢাকায় উচ্চ পর্যায়ের এক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, প্রযুক্তির অপব্যবহার করে গড়ে ওঠা আন্তর্জাতিক মানব পাচার ও স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। মানব পাচার এবং প্রযুক্তি নির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশ জাতিসংঘের আন্তঃসীমান্ত সংগঠিত অপরাধ দমন সনদ এবং এর প্রোটোকলের সাথে সঙ্গতি রেখে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ২০২৬ প্রণয়ন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই আইনের মাধ্যমে অনলাইন প্রতারণার মাধ্যমে পাচার, প্রযুক্তি নির্ভর প্রতারণা এবং জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ডকে কঠোর আইনি শাস্তির আওতায় আনা হয়েছে। চট্টগ্রামে টানা বন্যা ও জলাবদ্ধতার কারণে এক মাস পেছানো হয়েছে প্রাইম মিনিস্টার্স জাতীয় গোল্ড কাপ প্রতিযোগিতা। আগামী ৯ আগস্টের পরিবর্তে সেপ্টেম্বরের ৯ অথবা ১০ তারিখ আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে এই প্রতিযোগিতার। আজ চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, ক্রীড়া নৈপুণ্যে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে একযোগে ৪০,২৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১.৫ কোটি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। দীর্ঘদিন বন্ধ থাকার পর দ্বিপাক্ষিক বৈঠকে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। আজ মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেলে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মাহদি আমিন আরও বলেন, বাস্তবসম্মত একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং আগামী মাসের শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিকদের যাওয়া শুরু হবে। শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার পদক্ষেপে মালয়েশিয়া সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাহদি আমিন। তিন দিনের সফর

0: দেশের গানটি শুনলেন এনজু কিশোরের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা আমন্ত্রণ রেশুতি নাটকে।
1: আজকের নাটক বিকল্প পথে। রচনা মোহাম্মদ ইয়াসিন, প্রযোজনা রফিকুল হাসান। নাট্যানুষ্ঠান বিকল্প পথে।

0: 妈，妈，
1: তুমি কোথায়? দেখি, তুমি আবার রান্নাঘরে ঢুকেছো?
2: রান্নাঘরে আমি ঢুকবো না তো ঢুকবে কে শুনি?
1: জামিলা মা কোথায়?
2: জামিলা মা আজ আসেনি।
1: কেন আসেনি?
2: কেন আসেনি সেটা আমি কি করে বলবো?
1: ওই মহিলাকে কালই আমি বিদায় করে দেব।
2: ওই মহিলাকে বিদায় করে দিলেই তোর সব সমস্যা দূর হয়ে যাবে ভেবেছিস না?
1: ওকে বিদায় করে আমি অন্য কাউকে রাখবো।
2: অন্য কাউকে রেখে কাজ নেই, যাকে রাখবি সে ওর মতই করবে, তার চেয়ে যে আছে সেই থাক।
1: কিন্তু এভাবে তো আমাদের চলবে না মা, ওই মহিলা একদিন আসবে তো দুদিন আসবে না, এদিকে রোজ রোজ তোমাকে রান্নাঘরে ঢুকতে হবে।
2: আল্লাহ আমার ভাগ্যে যা রেখেছে সে তো আমাকেই করতে হবে বাবা।
1: মা ভাগ্যের দোষ দিও না, এই গরমের মধ্যে তোমাকে নাস্তা তৈরি করতে হবে না, তুমি যাও।
2: নাস্তা তৈরি না করলে তুই কি খেয়ে অফিসে যাবি?
1: আমি হোটেলে খেয়ে নেব।
2: তুই তো হোটেলে খেয়ে নিবি, আমি কি খাবো?
1: তোমার জন্য হোটেল থেকে নাস্তা পাঠিয়ে দেব।
2: থাক, আমার জন্য তোকে আর এত দরদ দেখাতে হবে না।
1: কি বললে? আমি দরদ দেখাচ্ছে?
2: তা নয় তো কি, কত করে বললাম একটা বিয়ে কর, বিয়ে করে ঘরে বউ আন, কিন্তু সে কথা তো তুই শুনবি না।
1: আহা, আবার সেই পুরনো কথা আরম্ভ করলে মা।
2: আমি পুরনো কথা আরম্ভ করলাম না? ঠিক আছে, আর কখনোই আমি তোকে বিয়ের কথা বলবো না, এই ঘরে একা পড়ে মরে থাকলেও না।
1: আচ্ছা আচ্ছা মামা, কেন তুমি ব্যাপারটা বুঝতে চাও না বলো তো? বউ কি হাটে বাজারে কিনতে পাওয়া যায় যে বাজারে গিয়ে একজনকে কিনে আনবো?
2: কেন, দেশে কি মেয়ের অভাব পড়েছে যে বাজারে গিয়ে তোকে বউ কিনে আনতে হবে?
1: শুধু মেয়ে হলেই হলো, তাকে তো আমার পছন্দ হতে হবে নাকি? এটা তো আর ওই জামিলার মা নয় যে অ্যাপয়েন্টমেন্ট দিলাম, পছন্দ না হলে আবার বিদায় করে দিলাম।
2: ঠিক আছে, তুই তোর পছন্দ নিয়ে থাক, আমি সব বুঝতে পেরেছি।
1: কি বুঝতে পেরেছো মা?
2: আমি মরে গেলে তারপর তুই বিয়ে করবি।
1: কি বললে? এই কথাটা তুমি বলতে পারলে মা?
2: রাগ করিস নি বাবা, কথাটা আমি অন্যভাবে বলেছি।
1: অন্যভাবে? কিভাবে বলেছো?
2: মানুষের বিশ্বাস নাই, হায়াত মত সব আল্লাহর হাতে, আমার বয়স হয়ে গেছে, যে কোনো সময় আল্লাহ আমাকে তার কাছে নিয়ে যেতে পারে, তখন বিয়ে করলে তো আমি তোর বউ দেখতে পারবো না বাবা।
1: এসব তুমি কি বলছো মা?
2: যা সত্যি তাই বলছি, তোর বউ দেখার ভাগ্য যদি বিধাতা আমাকে না দিয়ে থাকেন, তাহলে তো শত চেষ্টা করেও আমি তোর বউ দেখতে পারবো না বাবা।
1: মা মা এমন করে বলো না, আমি তোমাকে কথা দিচ্ছি দু একদিনের মধ্যেই আমি বিয়ে করবো।
2: আরে হাসান,
1: কেমন আছো বুবু?
2: আমার থাকা, কবে যেন শুনবি আমি আর এই পৃথিবীতে নেই।
1: এ কথা বলছো কেন বুবু?
2: বলছি কি আর সাধে, এসেছিস যখন সব জানতে পারবি, আয় বস।
1: মা মা, আরে হাসান মামা কখন এলেন?
3: এই তো কিছুক্ষণ হলো, তোমাকে এতক্ষণ দেখছি না যে।
1: একটু বাইরে গিয়েছিলাম, মানে সান্ধ্য ভ্রমণ।
3: এটা কি সান্ধ্য ভ্রমণ না নৈশ ভ্রমণ?
1: ওই হলো, আপনি খাওয়া দাওয়া করেছেন?
3: হ্যাঁ করেছি।
1: তা হঠাৎ আপনার ঢাকায় আগমনের কারণ?
3: কারণ অবশ্য একটা আছে।
1: কারণটা বলা যাবে না?
3: অবশ্যই যাবে। আমি সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের সবকটি উপজেলা আমি ঘুরে ঘুরে দেখব।
1: বাহ, চমৎকার একটা পরিকল্পনা নিয়েছেন তো। তবে এ ধরনের আইডিয়া আপনার মাথায়?
3: এটা হচ্ছে দেশের প্রতি আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। দেশকে ভালোবাসবো অথচ দেশের কোথায় কি আছে সেটা জানবো না, তা তো হয় না।
1: একদম একদম খাঁটি কথা বলেছেন মামা। তা আপনার নিজের উপজেলাটা ভালো করে ঘুরে দেখেছেন তো?
3: দেখিনি মানে? উত্তরবঙ্গের সবগুলো জেলা অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি। আসবার পথে মানিকগঞ্জ দুদিন হল্ট করে মানিকগঞ্জ জেলাটাও কমপ্লিট করে এসেছি। এখন ভাবছি দক্ষিণ অঞ্চলের দিকে মনোনিবেশ করব, তার আগে ঢাকা জেলাটা কমপ্লিট করব। এর জন্যই তোমাদের এখানে আসা।
1: তা আপনার এই ঘোরাঘুরিটা কি মানে পদব্রজে হচ্ছে?
3: কেন পদব্রজে হবে কেন?
1: না মানে অনেকেই দেখি ওই সাইকেল অথবা মোটর সাইকেলে বিশ্ব ভ্রমণে বের হয়, তাহলে দেখবেন রাতারাতি একেবারে বিখ্যাত হয়ে উঠেছেন।
3: তুমি কি আমার সাথে রসিকতা?
1: না না না মামা, এরকম একটা কাজ করতে পারলে দেখবেন আপনার নামটা একেবারে গ্রিনিজ বুকে লেখা হয়ে যাবে।
3: দেখো ভাগ্নে, আমি ওই গ্রিনিজ বুকে নাম লেখাবার জন্য এই কাজে নামিনি। সম্পূর্ণরূপে দেশের প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমি এই কাজে হাত দিয়েছি।
1: সত্যি মামা, দেশের প্রতি আপনার এই নির্ভেজাল ভালোবাসার কোনো তুলনাই হয় না। তা মামা, ওই আপনার কসমোপলিটন নাট্য সংসদ না কি যেন একটা করতে চেয়েছিলেন, সেটার কি হলো বলুন তো?
3: কি হলো মানে? আরে কসমোপলিটন নাট্য সংসদ অলরেডি আমি গঠন করে ফেলেছি, আমার লেখা দুটো নাটকও রীতিমতো আমি মঞ্চস্থ করে ফেলেছি।
1: তা কি কি নাটক করলেন মামা?
3: গত বছর করেছি ছায়াপথ, এবার করেছি মেঠোপথ।
1: বাহ, চমৎকার। এরপর করবেন জলপথ, তারপর করবেন আকাশপথ, তাহলে সবগুলো পথই আপনার কমপ্লিট হয়ে যাবে।
3: দেখো ভাগ্নে, আমার লেখা নাটক নিয়ে কেউ রসিকতা করুক, সেটা আমি একদম পছন্দ।
1: হ্যাঁ মামা, রসিকতা নয়, সত্যি বলছি, আপনার নাটকের নামগুলো সত্যি খুব সুন্দর হয়েছে। কেমন যেন একটা মেলোডি মেলোডি ভাব।
3: আরে হতেই হবে, কারণ অনেক চিন্তা ভাবনা করে তারপর এই নাম দুটো আমি সিলেক্ট করেছি।
1: থ্যাংক ইউ মামা। মামা এবার আপনি বিশ্রাম করুন।
0: বুবু,
2: কি রে, কিছু বলবি?
0: তুমি তো দেখছি খুব অসুবিধার মধ্যে আছো, এভাবে চলতে থাকলে তো সত্যি পৃথিবী থেকে তোমাকে বিদায় নিতে হবে।
2: তাহলে কি আর এমনি আমি তোকে কথাটা বলেছি?
0: তুমি রাজীবকে বিয়ে করাচ্ছ না কেন?
2: বিয়ে করাতে চাইলে তো আর করাতে পারি না।
0: সমস্যাটা কি?
2: কোনো সমস্যা নেই।
0: তাহলে?
2: তাহলে আবার কি, তোর নিজের জীবনের কথাটা একবার ভেবে দেখেছিস? কি একটা ঘটনা ঘটালি, তারপর আর জীবনে বিয়েই করলি না?
0: আমার কথা ছেড়ে দাও বাবু, আমি বিয়ে শাদী না করে খুব ভালোই আছি, দেখছো না, কোনো পিছুটান নেই আমার।
2: তোদের যা কথা না, বিয়ে শাদী না করে খুব ভালো আছিস, আর যারা বিয়ে করেছে তারা খুব খারাপ আছে না?
0: তা বাবু, রাজীবের জীবনেও কি কিছু ঘটেছে নাকি?
2: না না, সেরকম কিছু নয়।
0: তাহলে বিয়ে করছে না কেন?
2: এখন করবে, কিন্তু পছন্দ মতো মেয়ে পাচ্ছে না।
0: মেয়ে পাচ্ছে না?
2: হুম।
0: তা কিরকম মেয়ে ওর পছন্দ?
2: শুধু মেয়ে পছন্দ হলেই হবে না, মেয়ের বাপকেও পছন্দ হতে হবে।
0: তা তো বটেই। তোমার কি ধারণা মেয়ের বাবা মা কোনো ফ্যাক্টর নয়?
2: এসবের জন্যই তো বিয়েটা হচ্ছে না। একবার একটা মেয়েকে ওর খুব পছন্দ হয়েছিল, কিন্তু মেয়ের বাবাকে পছন্দ হলো না বলে বিয়েটা হয়নি।
0: তা কিরকম বাবা ওর পছন্দ?
2: কোন স্কুলে পুরনো শিক্ষক অথবা কোনো অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী।
0: অবসরপ্রাপ্ত?
2: হ্যাঁ।
0: অবসরপ্রাপ্ত না হলে অসুবিধা কোথায়?
2: অল্প বয়সী কাউকে শ্বশুর হিসেবে ওর পছন্দ নয়।
0: ও তাই? ঠিক আছে, অল্প বয়সী যাতে না হয় এরকম একজন থুৎথুরে বড়োকেই আমি ওর শ্বশুর হিসেবে খুঁজে বের করব।
1: কি ব্যাপার মামা, আপনার ওই দক্ষিণাঞ্চলে মনোনিবেশের কি হলো?
3: আপাতত প্রোগ্রামটা আমি বাতিল করেছি ভাগ্নে।
1: কেন?
3: এবার অন্য একটা ব্যাপারে আমাকে মনোনিবেশ করতে হবে।
1: সেটা আবার কি?
3: সেটা তুমি দু একদিনের মধ্যেই জানতে পারবে। এবার তোমার বায়োডাটাটা আমাকে দাও।
1: বায়োডাটা?
3: হ্যাঁ,
1: কিন্তু বায়োডাটা দিয়ে কি হবে, চাকরি খুঁজবেন নাকি?
3: তোমার কি ধারণা শুধু চাকরির জন্যই বায়োডাটা প্রয়োজন?
1: কিন্তু কি জন্যে প্রয়োজন সেটা বলবে তো মামা।
3: সেটা তুমি সময় মতো জানতে পারবে। এবার দাও বায়োডাটাটা, সুন্দর করে লিখে দাও আমাকে।
1: এই যে মামা।
2: কোথাও কোনো মেয়েটির সন্ধান পেলি?
3: এখনো পাইনি, তবে পেয়ে যাব। এক কাজ করলে হয় না বাবু?
2: কি কাজ?
3: চলো আজ বিকেলে তোমাকে এক জায়গায় মেয়ে দেখাবার জন্য নিয়ে যাব।
2: কোথায়?
3: সে তুমি গেলেই দেখতে পাবে, কয়েক ডজন মেয়ে তোমাকে একসাথে দেখাবো, সেখান থেকে একজনকে তুমি তোমার ছেলের জন্য পছন্দ করবে।
2: এত মেয়ে একসাথে কিভাবে দেখাবি?
3: তুমি আগে চলোই না আমার সঙ্গে।
2: ঠিক আছে, যাব।
3: তুমি তাহলে রাজীবকে বলে রেখো আজ তুমি বিকেলে আমার সঙ্গে এক জায়গায় যাচ্ছ, তা নাহলে ও আবার চিন্তা করবে।
2: ঠিক আছে, বলে রাখব। এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, অথচ একটি মেয়েও দেখছি না। ওই তো দুটো মেয়ে একসঙ্গে গেট দিয়ে বের হয়ে আসছে। ডান দিকের মেয়েটি চমৎকার দেখতে, কিন্তু এই সময় হাসানটা যে আবার কোথায় গেল? মেয়েটির সঙ্গে কথা বলবো নাকি? কথা বলেই দেখি না। এই যে মা, শোনো শোনো,
4: আমাকে বলছেন?
2: তোমার নামটা কি মা?
4: কি আপনি?
2: আমাকে তুমি চিনবে না।
4: তাহলে আমার নাম জিজ্ঞেস করছেন কেন?
2: এমনি, তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে।
4: হ্যাঁ, পছন্দ হয়েছে মানে?
2: হ্যাঁ মা, ভারী মিষ্টি চেহারা তোমার।
4: তা আপনার হাতে কোনো ছেলে আছে নাকি, বিয়ে করাতে চান?
2: ঠিক ধরেছো মা, তবে ছেলেটা অন্য কেউ নয়, আমার নিজের ছেলে, খুব ভালো ছেলে, তোমার পছন্দ হবে।
4: এই শুনো মা, কি বলছে শুনছিস?
5: হ্যাঁ শুনেছি, মনে হয় কোনো মেয়ে পাচারকারী হবে।
4: কি বলছিস তুই?
5: যা বলছি ঠিকই বলছি, মহিলাকে কৌশলে আমার গাড়িতে তুলে ফেল, তারপর সোজা থানায় নিয়ে যাব।
4: কাজটা কি ঠিক হবে?
5: কেন ঠিক হবে না, মহিলার সাথে নিশ্চয়ই আরো লোকজন আছে, ওদের জানার আগেই কাজটা শেষ করে ফেলতে হবে।
4: ঠিক আছে, তুই গাড়ি থেকে বস। এই যে শুনুন।
2: বলো মা, আপনার ছেলে কোথায়?
4: ছেলেকে তো নিয়ে আসেনি মা, তবে আমার এক ভাইকে সঙ্গে নিয়ে এসেছি।
2: ও কোথায় সে?
4: একটু চা খেতে গেছে, এক্ষুনি এসে পড়বে।
2: বুঝতে পেরেছি, শঙ্খবদ্ধ কোনো দল নিশ্চয়ই সঙ্গে আছে।
4: কিছু বলবি মা?
2: না, মানে একটা কাজ করলে হয় না?
4: কি কাজ?
2: চলুন, ওখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা গাড়িতে গিয়ে বসি, তারপর আপনার ভাই এলে ওনাকে সঙ্গে নিয়ে আপনার বাসায় যাব।
4: সত্যি বলছো মা?
2: হ্যাঁ সত্যি বলছি, আপনার ছেলেকে দেখতে হবে না, কেমন না কেমন।
4: ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে।
2: চলুন।
6: এই যে রাজীব, বুবু বাসায় ফেরেনি?
1: না, কি ব্যাপার, আপনাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে মামা?
6: না তেমন কিছু হয়নি, বুবুকে হঠাৎ।
1: কি হয়েছে মার?
6: কিছু হয়নি, মানে আহা, মার কি হয়েছে বলুন তো।
1: মাকে নিয়ে আপনি কোথায় গেছিলেন?
6: গিয়েছিলাম একটা মহিলা কলেজের সামনে।
1: মহিলা কলেজের সামনে?
6: হ্যাঁ,
1: কিন্তু কেন?
6: উদ্দেশ্য ছিল কলেজ ছুটি হলে মেয়েরা বের হতে থাকবে, ঠিক ওই সময় বুবুকে তোমার জন্য একটা মেয়ে দেখাবো।
1: তারপর
6: প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকবার পর কলেজ ছুটি হয় না আর মেয়েরাও বের হয় না, এভাবে দাঁড়িয়ে থেকে থেকে অতিষ্ঠ হয়ে উঠলাম। রাস্তার ওপরেই ছিল একটা রেস্টুরেন্ট, আমি বুবুকে বললাম তুমি এখানে দাঁড়াও, আমি এক কাপ চা খেয়ে আসি। আমি ওই রেস্টুরেন্টে গিয়ে এক কাপ চা খেয়ে তারপর একটা পান মুখে দিয়ে কলেজের সামনে এসে দেখি বুবু নেই।
1: এসব আপনি, এসব আমি কি বলছেন মামা, এরকম একটা উদ্ভট কাজ আপনাকে, আপনাকে কে করতে বলেছিল?
6: এটা কোনো উদ্ভট কাজ নয়, খুব সুন্দর একটা পরিকল্পনা ছিল আমাদের, কিন্তু বুবুকে এভাবে হঠাৎ হারিয়ে যাবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। তুমি কোনো চিন্তা করো না, যে করেই হোক বুবুকে আমি খুঁজে বের করবোই।
1: কিভাবে খুঁজে বের করবেন?
6: বুবু নিশ্চয়ই ওই কলেজের আশেপাশে কোথাও আছে।
1: হ্যাঁ, তাহলে আপনি আপনি আপনি বাসায় চলে এসেছেন কেন?
6: ভাবলাম বুবু হয়তো বাসায় চলে এসেছে।
1: আপনি এক্ষুনি যান। না না থাক, চলো আমি আমি আপনার সাথে যাব।
6: তুমি বরং বাসাতেই থাকো, কারণ যে কোনো সময় বুবু বাসাতে আসতে পারে বা কোথাও থেকে টেলিফোন করতে পারে, তাই কোনো অবস্থাতেই বাসা খালি করে রাখা যাবে না।
1: তাহলে তাহলে আপনি তাড়াতাড়ি চলে যান, মাকে পেলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানাবেন।
6: ঠিক আছে জানাবো, তুমি কোনো চিন্তা করো না।
1: এতক্ষণ হয়ে গেল কোন একটা ফোনও পাচ্ছি না, তবে কি নিশ্চয়ই মাকে খুঁজে পেয়েছে।
7: হ্যালো জি, 3-4 জি না রং নাম্বার।
1: হাসান মামাটা যে কি ধরনের লোক, বলে দিলাম একটা ফোন করে আমাকে জানাতে, অথচ
7: কে আসছে?
1: কি খবর মামা, কথা বলছেন না কেন?
6: অনেক খোঁজাখুঁজি করেছি বাবা, কিন্তু বুবুকে কোথাও পাচ্ছি না।
1: আচ্ছা এখন কি করা যায় বলুন তো, আপনি যে এই ধরনের একটা কাজ করবেন আমি আমি আমি ভাবতে পারছি না।
6: তুমি একটু মিনুর বাসায় ফোন করে দেখো তো।
1: মিনু খালার বাসায়
6: যেতেও তো পারি, এই অবস্থায় সম্ভাব্য সব জায়গায় আমাদের খুঁজে দেখতে হবে।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি এখনই ফোন করছি। হ্যালো কে? মিনু খালা? জি জি, ভালো। একটা সমস্যা হয়ে গেছে খালা, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

0: খুব খারাপ লাগছে। আমাকে পছন্দ করে যিনি এলেন তার ছেলের বউ করতে, আর আমি কিনা তাকে ধরিয়ে দিলাম থানায়।
1: তাহলে এক কাজ কর,
0: কি
1: ওই মহিলার বাড়িতে গিয়ে ওর ছেলের গলায় ঝুলে পড়গে।
0: ভাবছি আমাকে তাই করতে হবে।
1: মন্দ হবে না, মায়ের একমাত্র আদুরে ছেলে, তার উপর আবার সুপেরিয়র সার্ভিস, মানে ভবিষ্যৎ একেবারে ফকফকা।
0: ঠাট্টা করছিস না?
1: না, ঠাট্টা করব কেন, ওই মহিলার প্রতি তোর যখন এতই দরদ তখন এছাড়া আর তো কোনো উপায় দেখছি না।
0: সে তুই যাই বলিস না কেন, আমাকে একবার ওই ভদ্রমহিলার বাড়িতে যেতেই হবে।
1: সে তো যেতেই হবে, তবে খালি হাতে যেও না, একটা গাঁদা ফুলের মালা গেঁথে সঙ্গে করে নিয়ে যেও।
0: গাঁদা ফুলের মালা কেন?
1: কেন আবার, ওর ছেলের গলায় পরিয়ে দিতে হবে না?
0: দেখ বাজে কথা বলবি না, আমি শুধু যাবো ওই ভদ্রমহিলার কাছে ক্ষমা চাইতে।
1: তাই যেও।

0: তুমি?
1: জি,
0: এখানে কি জন্য এসেছো?
1: আমার আমার ভুল হয়ে গেছে মা, আপনি আমাকে ক্ষমা করুন।
0: আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না, নিশ্চয়ই আবার কোনো মতলব নিয়ে এসেছো তুমি।
1: বিশ্বাস করুন মা, আমি কোনো মতলব নিয়ে আসিনি, আমি আমার ভুলের প্রায়শ্চিত্য করতে এসেছি। আপনার ইচ্ছে মতো যে কোনো শাস্তি আমাকে দিন।
0: মেয়েটা মনে হয় সত্যি ওর ভুল বুঝতে পেরেছে।
1: কিছু একটা বলুন মা।
0: এখানে দাঁড়িয়ে থাকবে না, ঘরে এসে বসো। সেদিন আমার ছেলে কি কষ্টটা নিয়ে করেছে তুমি জানো? সারাটা শহর সে আমাকে তন্ন তন্ন করে খুঁজেছে, সবকটি হাসপাতালে সে খবর নিয়েছে। সেদিন রাতে আমাকে না পেয়ে সে হয়তো হার্টফেল করে মরে যেত।
1: আমি বুঝি মা, আপনার মতো মাকে হারানোর কষ্টটা যে কি সে আমি বুঝি। বিশ্বাস করুন, কষ্ট আমি নিজেও পেয়েছি। আপনাকে থানায় রেখে আসবার পর থেকে একটি মুহূর্ত আমি শান্তি পাইনি। কেন যেন আমার মনে হয়েছে আপনি কোনো অন্যায় করতে পারেন না। তারপর যখন খবরের কাগজে রিপোর্টটা দেখলাম, সেই থেকে কি যে একটা যন্ত্রণা আমি পাচ্ছি মা, আপনাকে বোঝাতে পারবো না। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে তাহলে আমার জীবন মিথ্যা হয়ে যাবে।
0: তুমি শান্ত হও, শান্ত হও মা, শান্ত হও।
1: আগে বলুন আপনি আমাকে ক্ষমা করেছেন।
0: আরে সন্তানের অপরাধ মা কি কখনো মনে রাখতে পারে বলো? তাছাড়া তুমি তো কোনো অন্যায় করনি, তোমার সন্দেহ হয়েছিল বলেই তো তুমি এমনটি করেছো।
1: আসলে কাজটা আমি নিজের ইচ্ছে করিনি মা, আমার সঙ্গে যে বান্ধবীটি ছিল ওই আমাকে পরামর্শ দিয়েছিল অমনটি করতে।
0: সে আমি বুঝতে পেরেছি মা, তোমার আজকের ব্যবহার দেখে মনেই হয় না তুমি এমনটি করতে পারো।
1: এবার তাহলে আমার একটা কথা রাখবেন মা।
0: বেশ তো বলো।
1: তার আগে বলুন আপনি কি সত্যি আমাকে পছন্দ করেছেন?
0: আমার পছন্দের কথা তো সেদিন তোমাকে বলেছি।
1: তাহলে তাহলে আপনার মনের ইচ্ছে পূর্ণ করুন মা।
0: তুমি কি সত্যি বলছো?
1: জি সত্যি বলছি।
0: তুমি কি শুধু প্রায়শ্চিত্য করার জন্য আমার ছেলেকে বিয়ে করতে চাইছো?
1: না না, এই শুধু প্রায়শ্চিত্য নয়, যে মা তার ছেলের বউ খোঁজার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, এমন একজন মায়ের পায়ের নিচে আমি আমার স্থান করে নিতে চাই মা।
0: না না না, তোমার স্থান আমার পায়ের নিচে নয় মা, তোমার স্থান আমার এইখানে। কই এসো
1: মা। মা গো,
0: একি একি তুমি কাঁদছো?
1: সুখের অশ্রু দিয়ে আমার সব যন্ত্রণার আগুন নিভিয়ে দিচ্ছি মা।
0: আর তুমি শান্ত হও মা, লক্ষ্মী না, শান্ত হও।
1: এবার তাহলে বলুন আপনি আমাকে গ্রহণ করতে পেরেছেন?
0: শুধু আমি তোমাকে গ্রহণ করলে কি হবে বলো?
1: তাহলে কি করতে হবে বলুন মা?
0: তোমার বাবা মা আছেন, তাদেরকে সব কিছু জানাতে হবে, তারা যদি রাজি হন তবেই না আমি তোমাকে গ্রহণ করতে পারবো।
1: আমার মা নেই, বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার, কিন্তু আপনার ছেলে আমাকে বিয়ে করতে রাজি হবে কিনা?
0: আমার যাকে পছন্দ আমার ছেলেটাকে পছন্দ হবে না, রাজীব আমার এমন ছেলেই নয়। তবে তোমাকে একটা কাজ করতে হবে।
1: কি কাজ বলুন?
0: রাজীব যদি জানতে পারে তুমি আমাকে থানায় ধরিয়ে দিয়েছিলে, তাহলে কিছুতেই ও তোমাকে গ্রহণ করতে চাইবে না। তাই তোমার আসল পরিচয়টা তোমাকে গোপন করতে হবে।
1: কিভাবে গোপন করব যদি সব কিছু জেনে ফেলে?
0: তুমি বসো, আমি চা বানিয়ে নিয়ে আসছি, চা খেতে খেতে বুদ্ধি করা যায়।

0: এই যে শুনুন
1: জি, আমাকে বলছেন?
0: জি। আচ্ছা, আলিম আল রাজীব সাহেব কোথায় বসেন?
1: জি, আসুন আমার সঙ্গে।
0: চলুন, আসতে পারি?
2: আসুন, বসুন।
0: ধন্যবাদ।
2: কে আপনি?
0: আমাকে আপনি চিনবেন না, আমার নাম শারমিন।
2: শারমিন, কি জন্য এসেছেন বলুন?
0: একটা চাকরির জন্য।
2: চাকরির জন্য আমার কাছে?
0: জি, একটা চাকরি আমার ভীষণ দরকার।
2: হ্যাঁ, বুঝলাম তো, কিন্তু আমার কাছে কেন? কে পাঠিয়েছে আপনাকে?
0: না, কেউ পাঠায়নি, আমি নিজে নিজে এসেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি এইভাবে অফিসে অফিসে এসে ধর্ণা দেব।
2: বাহ, চমৎকার আইডিয়া। তো এরকম আর কতজনের কাছে ধর্ণা দিয়েছেন?
0: আর কোথাও যায়নি, এই প্রথম আপনাকে দিয়ে শুরু করলাম স্যার।
2: কিন্তু শুরুতেই তো একটা ভুল করে ফেলেছেন, চাকরি পেতে হলে ধর্ণা দিতে হয় অফিসের বড় সাহেবের কাছে।
0: অফিসে বড় সাহেবের সাক্ষাৎ পাওয়াটা কি আর যে সে ব্যাপার স্যার? এই পিয়ন চাপরাশি পিয়ে কত রকম ঝামেলা।
2: কিন্তু আমি আপনাকে চাকরি দেব কেমন করে বলুন?
0: একটু চেষ্টা করে দেখুন না স্যার, আমার বৃদ্ধ পিতা চাকরি থেকে অবসর নিয়েছেন, পেনশনের টাকায় সংসার চলছে না, আমার কোনো বড় ভাই নেই, এই অবস্থায় আমার একটা চাকরি না হলে।
2: অবসরপ্রাপ্ত বৃদ্ধ পিতা, পেনশনের টাকায় সংসার চলছে না, চাকরি নিয়ে সংসারের হাল ধরতে চায়, এমন একজন মেয়েই আমি তো খুঁজছি।
0: কিছু বলছেন স্যার?
2: না, মানে বলছিলাম কি, আমার তো চাকরি দেবার কোনো ক্ষমতা নেই, তবে আপনার জন্য আমি চেষ্টা করে দেখব।
0: থ্যাংক ইউ স্যার। আমি তাহলে কবে আসবো স্যার?
2: দেখুন, কবে আসবেন এটা ঠিক আমি নির্দিষ্ট করে আপনাকে বলতে পারবো না, তবে মাঝে মধ্যে এসে খোঁজ খবর নিয়ে নেবেন।
0: মাঝে মধ্যে কেন স্যার, আপনি যদি বলেন আমি রোজ একবার করে এসে খোঁজ নেব।
2: না না না না, রোজ আসার দরকার নেই, মাঝে মধ্যে এলেই চলবে।
0: স্যার, আপনার বাসার ঠিকানাটা?
2: ও আচ্ছা, এই যে নিন আমার কার্ডটা, এতে বাসার ঠিকানা দেওয়া আছে।
0: থ্যাংক ইউ, আজ তাহলে আমি আসি স্যার।
2: আচ্ছা। মা, আজ আমার অফিসে না একটা মেয়ে এসেছিল।
0: মেয়ে এসেছিল মানে?
2: মানে মেয়েটার একটা চাকরি খুব দরকার, তাই আমার কাছে এসেছিল।
0: তা বেশ তো, কিন্তু এই কথা আমাকে বলছিস কেন?
2: তোমাকে বলছি কারণ মেয়েটি দেখতে ভীষণ সুন্দর।
0: বলিস কি, তোর পছন্দ হয়েছে?
2: পছন্দ না হলে তোমাকে এমন করে কেন বলবো মা।
0: মেয়েটির ঠিকানা রেখেছিস?
2: ঠিকানা শুধু আমি রাখিনি, মেয়েটিও আমাদের বাসার ঠিকানা নিয়েছে।
0: বলিস কি, চেনা নেই জানা নেই তুই মেয়েটিকে বাসার ঠিকানা দিয়ে দিলি?
2: মা, মেয়েটাকে দেখে যতদূর মনে হলো ও কোনো খারাপ মেয়ে নয়। সবচাইতে বড় কথা কি জানো মা?
0: কি?
2: এতদিন ধরে ঠিক যেরকম একটি মেয়ে আমি মনে মনে খুঁজছিলাম, মেয়েটি ঠিক তেমনি।
0: তাহলে এক কাজ কর, মেয়েটি আবার তোর অফিসে এলে বাসা নিয়ে আসিস।
2: ঠিক আছে মা, ঠিক আছে, নিয়ে আসবো মা।
0: আচ্ছা আচ্ছা। আইসুরু মা, তোর কি মনে হয় আমি কোনো ভুল করছি?
3: ভুল করবি কেন, বিয়ে তো তোকে একদিন করতেই হবে, ছেলেটা যদি সব দিক থেকে যোগ্য হয় তাহলে দোষ কোথায়?
0: আমার মনে হয় ওকে বিয়ে করলে আমি সুখী হব।
3: তাহলে আর বসে আছিস কেন, চালিয়ে যা।
0: চালিয়েই তো যাচ্ছি।
3: কিন্তু কদিন ধরে ওর অফিসে যাচ্ছিস না যে?
0: যাচ্ছি না, একটু বাজিয়ে দেখছি আর কি।
3: বাজিয়ে দেখছিস মানে?
0: মানে আমার প্রতি ওর আকর্ষণটা কতটুকু সেটা পরীক্ষা করছি।
3: বুঝতে পেরেছি, বিরহের আগুনে পুড়িয়ে দেখতে চাস প্রেম খাঁটি কিনা।
0: ঠিক ধরেছিস।
3: আমার মনে হয় তোর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, এখন গিয়ে দেখবি পুড়ে একেবারে ছাই হয়ে গেছে।
0: কি করে বুঝলি?
3: বোঝা যায়, তুই একবার গিয়েই দেখ না।
0: যাবো, দু একদিনের মধ্যেই যাবো। আসতে পারি স্যার?
2: কে? ও আপনি, আসুন আসুন আসুন, বসুন। কেমন আছেন আপনি?
0: জি ভালো স্যার।
2: এতক্ষণ কি ভাবছিলাম জানেন?
0: কি ভাবছিলেন স্যার?
2: ভাবছিলাম আপনি বোধহয় আর আসবেন না।
0: আপনার এমনটি ভাববার কারণ?
2: কারণ অনেক।
0: যেমন?
2: যেমন কোথাও আপনার চাকরি হয়ে যেতে পারে,
0: আর
2: এরই মধ্যে আমার চেয়ে নির্ভরযোগ্য কারো সন্ধান পেয়ে যেতে পারেন।
0: তাই বুঝি?
2: অস্বাভাবিক নয়।
0: আমি কিন্তু আপনাকে সবচাইতে নির্ভরযোগ্য ভেবে বসে আছি স্যার।
2: সত্যি বললেন?
0: জি সত্যি।
2: আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি।
0: কি কথা স্যার বলুন।
2: আপনি যে চাকরির চেষ্টা করছেন আপনার বাবা মা জানেন?
0: মাথা খারাপ, বাবা তো পারলে এক্ষুনি আমার বিয়ে দিয়ে দেন।
2: তা এক্ষুনি বিয়ে দেওয়ার মতো এমন কেউ আছে নাকি আপনার?
0: নেই মানে কয়েক ডজন, কিন্তু তাদের একটিকেও আমার পছন্দ নয় স্যার।
2: পছন্দ নয় কেন?
0: কারণ পাত্র হিসেবে তাদেরকে আমি পছন্দ করি না।
2: তা কি ধরনের পাত্র আপনার পছন্দ?
0: এই সুশিক্ষিত, স্মার্ট, হ্যান্ডসাম এবং অবশ্যই চাকুরিজীবী স্যার।
2: অবশ্যই চাকুরিজীবী।
0: জি স্যার।

0: আরে আপনি?
1: আসসালামু আলাইকুম স্যার।
0: ওয়ালাইকুম আসসালাম।
1: বেশ কদিন ধরে অফিস বন্ধ, তাই ভাবলাম বাসায় এসে আপনার সঙ্গে দেখা করি। আপনি রাগ করেননি তো স্যার?
0: না, রাগ করিনি, আমি ভীষণ খুশি হয়েছে। আপনি বসুন, আমি মাকে ডাকছি। মা, মা, মা, দেখে যাও কে এসেছে।
1: কে এসেছে রে বাবা? তুমি কে মা?
0: মা, এর কথাই বলছিলাম মা, ওর নাম শারমিন।
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, বসো।
2: জি,
1: তোমার কথা ও আমাকে বলেছে। তা ওর চাকরিটার কোনো ব্যবস্থা করতে পেরেছিস?
0: এখনো কোনো কিছু করতে পারিনি মা, তবে হয়ে যাবে ইনশাআল্লাহ।
1: তুমি এমন একটা দিনে এসেছো মা, আজকে আমার কাজের বুয়াটা আসেনি। তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি।
2: না না, আপনাকে কষ্ট করতে হবে না, আপনি আমাকে সবকিছু দেখিয়ে দিন, আমি চা করে নিয়ে আসি।
1: তা কি হয় মা, তুমি আজ আমাদের মেহমান।
2: মেহমান হলেও আমি তো আপনার মেয়ের মতোই মা, চলুন, আমার চা বানানোর অভ্যেস আছে, কোনো অসুবিধা হবে না।
1: ঠিক আছে, চলো নাও, তুমি চা বানিয়ে নিয়ে এসো, খেয়াল রাখবে কোনোভাবে যেন রাজীব টের না পায়।
2: আপনি চিন্তা করবেন না মা, আপনার ছেলে কিচ্ছু টের পাবে না।
1: রাজীব, মেয়েটা খুব লক্ষ্মী রে, কি সুন্দর করে চা বানাচ্ছে, মনে হচ্ছে ও এ বাড়িরই একজন।
0: তোমার পছন্দ হয়েছে?
1: পছন্দ হয়েছে মানে, এরকম একটা মেয়ে পেলে তো আর কোনো কথাই নেই। মেয়েটি তোর পছন্দ হয়নি?
0: আমার পছন্দের কথা তো তোমাকে আমি আগেই বলেছি।
1: তাহলে আর খোঁজাখুঁজি নাই, এই মেয়েটাকে আমি তোর বউ করে ঘরে আনবো।
0: কিন্তু মা, বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে?
1: তোকে ভাবতে হবে না, যা করতে হয় আমি করব।
0: কিন্তু কিভাবে করবে?
1: আমি মেয়েটির সাথে কথা বলে ওর বাবার কাছে প্রস্তাব পাঠাবো।
0: সে তো বুঝলাম, কিন্তু প্রস্তাবটা পাঠাবে কাকে দিয়ে?
1: এক কাজ কর, তুই একটু হাসানকে খবর দে।
0: হাসান মামা? তবে হয়েছে
1: কেন?
0: হাসান মামার সঙ্গে গিয়ে একবার তোমাকে থানায় যেতে হয়েছিল, এবার নির্ঘাত জেলে যেতে হবে।
1: জেলে যেতে হয় যাব, তুই আজই হাসানকে খবর দে।

0: একটা সমস্যা হয়ে গেছে মা।
1: কি সমস্যা?
0: বিদেশে স্যাটেলড এক ছেলের সঙ্গে বাবা আমার বিয়ে দিতে চাচ্ছেন।
1: বলো কি, এই ছেলেটা কোথায় থাকে?
0: কানাডায়। বিয়ে করার জন্য দেশে এসেছে। ছেলের বাবা মা আমাকে দেখেও গেছেন।
1: তোমাকে দেখে গেছে?
0: জি।
1: তুমি তোমার বাবাকে কিছু বলনি?
0: আমি বলেছি বিদেশের কোনো ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আপনার ছেলের কথাও আমি বাবাকে বলেছি।
1: তোমার বাবা কি বললেন?
0: বাবার কথা শুনে মনে হলো বাবা রাজি হবে না।
1: তাহলে তো আর কোনো সমস্যাই নেই।
0: কিন্তু তাড়াতাড়ি কিছু একটা না করলে বাবা যদি ওই ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলেন?
1: তুমি কোনো চিন্তা করো না, আমি রাজীবকে দিয়ে ওর মামা হাসানকে খবর দিয়েছি। ও এসে গেলেই আমি ওকে দিয়ে তোমার বাবার কাছে প্রস্তাব পাঠাবো, কেমন?
2: ঠিক আছে,
1: আমি এক্ষুনি রাজীবের সাথে কথা বলছি।

0: রাগ করেছেন স্যার?
1: এখনো করিনি, তবে এভাবে স্যার স্যার আর আপনি আপনি বলতে থাকলে অবশ্যই রাগ করব।
0: অনেক দিনের অভ্যেস তো স্যার, তাই বদলাতে সময় লাগবে।
1: মিথ্যে কথা বলার অভ্যেসটা বদলাতে হবে।
0: আমি কিন্তু একটাও মিথ্যে বলিনি।
1: তাই?
0: অবশ্যই, আমার বাবা বৃদ্ধ, চাকরি থেকে অবসর নিয়েছেন, কথাগুলো কি মিথ্যে?
1: না, মিথ্যে নয়, তবে একটা কথা কেন যেন ঠিক বিশ্বাস হতে চাচ্ছে না।
0: কি কথা?
1: বাবার পেনশনের টাকায় সংসার চলছে না চলছে না?
0: বাবার সংসার চলছে কি চলছে না তার হিসেব করে কি লাভ? জীবনের 20 বছর বাবার সংসারে ছিলাম, অনেক হাসি কান্নার ভেতর দিয়ে বাবা আমাকে বড় করেছেন। আজ বাবাকে ছেড়ে চলে এসেছি, এখন থেকে হিসেব করব স্বামীর সংসার চলছে কি চলছে না।
1: অমন করে বলছো কেন শারমিন? আমার বাবা নেই, তোমার বাবা, সে তো আমারও বাবা। বাবাকে কেন তুমি আলাদা করে দেখতে চাইছো?
0: আলাদা করে দেখছি না, আমি বাবার অনেক আদরের মেয়ে, তাই আজকের এই মুহূর্তে বাবাকে আমার খুব বেশি করে মনে পড়ছে।
1: তোমার এই কথা চিরদিন আমার মনে থাকবে শারমিন। এবার অন্য কথা বলো।
0: কি বলবো?
1: তোমার জীবনের অনেক না বলা কথা।
0: আমার জীবনের সব না বলা কথা সে তো তুমি।
1: সত্যি বলছো?
0: কেন, বিশ্বাস হচ্ছে না?
1: হচ্ছে শারমিন, তোমার মতো এমনি একটা মেয়ের জন্য সারা জীবন আমি প্রতীক্ষার প্রহর গুনেছি। কি হলো? হ্যাঁ, কিছু বলছো না যে?
0: কি বলবো?
1: মনে হয় কিছু একটা ভাবছো।
0: ভাবছি সারাটা জীবন তুমি যার প্রতীক্ষার প্রহর গুনেছ, আমার মতো একটা সাধারণ মেয়ে কি তা যোগ্য হতে পারবে?
1: তুমি সাধারণ নও শারমিন, তুমি অসাধারণ।
0: সত্যি বলছো?
1: সত্যি বলছি শারমিন।

এতক্ষণ বিকল্প পথে নাটকের অভিনয় শুনলেন। রচনা মাহমুদ ইয়াসিন, বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন রাজীবের মা আফরোজা হাসান, হাসান সাইফুল ইসলাম রেজা, সুরমা মিতু রহমান। অন্যান্য ভূমিকায় নওশের আলম ও জাফর সাদেক। রাজীব ও শারমিনের চরিত্রে অভিনয় করেছেন শামস ইবনে ওবায়েদ ও প্রমা আজিজ। সম্পাদনায় ইমদাদুল হক। নাটকটি প্রযোজনা করেছেন রফিকুল হাসান।

বাংলাদেশ বেতার ঢাকা। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 90 মেগাহার্টজে। প্রিয় শ্রোতা, শুনছেন নিশুতি আয়োজন, আমন্ত্রণ আধুনিক গানের অনুষ্ঠান বন্ডালিতে। প্রথম গানের শিল্পী আঞ্জুমান আরা বেগম, গানের কথা লিখেছেন আবু হায়দার, সাজেদুর রহমান সুর করেছেন আজাদ রহমান। এরপর রয়েছেন কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিন, গানের কথা লিখেছেন মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

শুনলেন ফাতেমাতুজ্জোহরার কণ্ঠ। এবারের শিল্পী খালিদ হাসান বেলু, গানের কথা লিখেছেন আব্দুল হাই আল হাদি, সুর করেছেন ইউনুস আলী। তারপরে শুনবেন শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠ, গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলাউদ্দিন আলী।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আধুনিকরণ অনুষ্ঠান বর্ণালী আজকের মতো এখানেই শেষ হলো। আমন্ত্রণ জানাচ্ছি মিশ্র গানের অনুষ্ঠান রংধনুতে। প্রথম গানের শিল্পী বশির আহমেদ, গানের কথা লিখেছেন মাসুদ করিম, সুর করেছেন অজিত রায়। এরপর রয়েছে দেশের গান, প্রসন্ন আর মোস্তাফিজের কণ্ঠে

দেশের গানটি শুনলেন বশির আহমেদের কণ্ঠে। এবারে ভক্তিমূলক নজরুল সঙ্গীত শুনবেন রওশনারা মোস্তাফিজের কণ্ঠে। তারপরে রয়েছে শাহ আব্দুল করিমের গান মোহাম্মদ ইব্রাহিম খলিলের কণ্ঠে।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত ইখতিয়ার উমরের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নিশুতি অধিবেশনে FM 90 মেগাহার্সে। আমন্ত্রণ জানাচ্ছি আকাশ ভরা সুরের ধারায় দেশ বিদেশের রকমারি গানের এ আয়োজনে। প্রথমে আমরা শুনব রুনা লায়লার কণ্ঠে আমাকে একটি দোয়েল বলেছে। গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম। এবং এরপরই থাকছে একটি ইংরেজি গান, শিল্পী ব্রায়ান অ্যাডামস। তার সাথে থাকছে হাসন রাজার গান, শিল্পী সেলিম চৌধুরী।

সুপ্রিয় শ্রোতা, শুনলেন নেপালি গান প্রতাপ দাস ও প্রবিশা অধিকারীর কণ্ঠে। আপনারা শুনছেন আকাশ ভরাশুরের ধারা। দেশ বিদেশের রকমারি গানের আয়োজনে এবার শুনবেন ফাহমিদা নবীর কণ্ঠ, গীতিকার ও সুরকার কবির বকুল। এরপরে থাকছে ব্যান্ড রানিসা থেকে নকিব খানের কণ্ঠ, তারপরে শুনবেন একটি আরবি গান শিল্পী নাজওয়া কারাম।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আকাশ ভরসুরের ধারা, দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠানের এ আয়োজনে। এবারে আপনারা শুনবেন বারী সিদ্দিকীর কণ্ঠ, ছোট্ট একটা মাটির ঘর। গীতিকার শহীদুল্লাহ ফরাজি, সুর করেছেন শিল্পী নিজেই। এবং এরপরই থাকছে লালন গীতি শিল্পী তামান্না নিগার তুলি। এরপরে শুনতে পাবেন জাপানি গান শিল্পী ফুজে কাজে।

গানটির সাথেই শেষ হয়ে গেল দেশ বিদেশের রকমারি গানের আয়োজন আকাশ ভরা সুরের ধারা বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন নজরুল সঙ্গীত ফেরদৌসী রহমানের কণ্ঠে।

নজরুল সংগীত শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ গোলাম মোস্তফা। পথ পাথে অনুষ্ঠানে রাস্তায় চলাচলের আদব সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আনসারী। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান শুনবেন সকাল 8টা 15 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শুনবেন সকাল 9টা 5 মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল 10টা 5 মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11টা 20 মিনিটে। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা 2টা বেজে 20 মিনিটে। এ সপ্তাহের নাটক নাগকন্যা গোলমানু শুনবেন বেলা 3টা বেজে 5 মিনিটে। রচনা আশুর আহমেদ, প্রযোজনা জালালউদ্দিন রুমি। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন শুনতে পাবেন বিকেল 4টা 35 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5টা 50 মিনিটে এবং কৃষাণ বধু সন্ধ্যে 6টা 5 মিনিটে। সন্ধ্যে 7টা 5 মিনিটে শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার শুনতে পাবেন সন্ধ্যে 7টা 30 মিনিটে। রাত 9টা 5 মিনিটে শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনতে পাবেন রাত 10টায়। সবশেষে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 6টা থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠানের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশ্চিতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।